তার রথটি কিন্তু কালো ঘোড়ায় থাকে। সেই কালো ঘোড়া তার রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি, আর চারটি যে ঘোড়া থাকে চার জোড়া ঘোড়া তাদের নাম হচ্ছে তীব্র, দীর্ঘর্ষমা এবং স্বর্ণনাভ, এবং রথের যে দড়ি থাকে তার নাম হচ্ছে বাসুকী নাগ। আসলে আমাদের এই দড়ির সঙ্গে যেহেতু সাপের মতো দেখতে, সেই জন্যে বিভিন্ন রকম সাপের নামে শঙ্খচূড়ার যেহেতু নাম হচ্ছে জগন্নাথের রথের দড়ির নাম, তেমনি বাসুকী নাগ হচ্ছে বলভদ্রের দড়ির নাম, তেমনি বোন সুভদ্রার যে দড়ি তার নাম হচ্ছে স্বর্ণচূড়া, সেটাও একটি সাপের নাম। এবং সেখানে কিন্তু যে চারটি ঘোড়া আছে তারা হচ্ছে লাল রঙের ঘোড়া। তাহলে দাদার জন্য কালো রঙের ঘোড়া, ভাইয়ের জন্যে জগন্নাথ তার জন্য সাদা রঙের ঘোড়া, আর বোনের জন্যে লাল রঙের ঘোড়া, চারটি করে ঘোড়া। এইভাবেই কিন্তু এই তিনটি রথ ধীরে ধীরে এগিয়ে যায় পুরী থেকে মাসির বাড়ির দিকে। তো এইভাবে যে মানুষের জীবনের কিন্তু একটা গভীর দর্শন, আমাদের এই যে চাকার যে ঘূর্ণন, জানিস তো জীবনের কথা বলে যে জীবন পরিবর্তনশীল, সুখানি চ দুখানি চ চক্রবাত পরিবর্তন্তে, এই কথা তো আমাদের সবসময় বলা হয়। তো এইভাবে আমাদের সবসময় বিভিন্ন মানুষ তার জীবনের সুখ এবং দুঃখকে বিভিন্নভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। এইভাবে আমাদের যখন জীবনের কথা, দর্শনের কথা এই রথযাত্রার মধ্যে থেকে উঠে আসে, তখন কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা আমাদের মনের মধ্যে তৈরি হয়। তবে সব থেকে ভালো লাগে, উজ্জয়ন তখন বলল, পাঁপড় ভাজা আর জিলিপি। তো এই পাঁপড় ভাজা আর জিলিপির সঙ্গেও কিন্তু রথের একটা অদ্ভুত মিল রয়েছে, জানিস। জিলিপি হচ্ছে যেমন মিষ্টি, পাঁপড় ভাজা হচ্ছে নোনতা। আসলে অনেক সময় মনে করা হয় যে বিভিন্ন বাড়িতে যখন রথের উৎসব উৎসব হতো, তখন সেখানে তো প্রচুর লোকজন আসে, এবারে মিষ্টির দামটাম স্বাভাবিকভাবেই খুব বেশি, গরিব মানুষ সাধারণ মানুষ যারা তারা তো মিষ্টি কোত্থেকে পাবে, সেজন্যে জিলিপি তখন তৈরি করা হতো রথের সময়, আর পাঁপড় ভাজা সেটা তো রয়েছেই। তো এইভাবে রথের গল্প কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলল উজ্জয়ন, তিতলি আর দাদুর মধ্যে। কিন্তু আমার সময় হয়ে গেছিল, আমি চলে এসেছিলাম, জানি না তারপর তাদের আর কি গল্প হয়েছিল। তবে আপনাদের গল্প, আপনাদের কথা 9903653992 তে, সেটা কিন্তু আমরা শুনবো, আপনাদের বার্তা পাঠানো বার্তা। তবে এই মুহূর্তে কি গান কিছু শুনবো নাকি সরাসরি না বার্তাতে চলে যাই? প্রথমে একটু বার্তা পড়ে দিই, তারপরে কিন্তু অন্যান্য গল্প ফিরে আসা যাবে, কারণ আপনারা অনেকেই দেখছি প্রচুর বার্তা পাঠিয়েছেন অলরেডি।

হ্যাঁ, পাঠিয়েছেন কে একটু দেখা যাক। সুপ্রভাত। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান তো আছেই। গল্পগুলো সত্যি আমাদের শেখার শক্তি দেয়। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সৌভিক আপনাকে। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, সুপ্রভাত দাদা, জয় জগন্নাথ, বেশ ভালো লাগছে। তিতলি এবং উজ্জয়িনীর সঙ্গে কানে কানে ঘুরে এলাম, মহেশের রথ ফের এবং ইতিহাসটাও জানলাম, অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, রথযাত্রার শুভেচ্ছা। এরকমভাবে ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথের ঠাকুরের শুনতে চাই। নিশ্চয়ই, অবনীন্দ্রনাথের একটা গল্প আমি একবার ছোট্ট একটা পোর্শন পড়েছিলাম, কুঁকড়ো বলে আলোর ফুল, কি সেরাও দুর্দান্ত রাজকাহিনী তো পড়েইছি, নিশ্চয়ই শোনাবো, চেষ্টা করব। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজিতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, শুক্রবারের শুভ দিবসীয় আজকে মধুর প্রাতে রাধারানীর দ্বিতীয় পর্ব উজ্জ্বলবাবুর সাথে। হ্যাঁ, এটা হওয়ার কথা ছিল।

আজিকার হওয়ার সম্ভব হয়নি। যাই হোক, মহেশ রথের হরেক কথন সমাজের চালচিত্র, ভক্ত প্রেমে দয়ালুর দয়া, যুগে যুগে সত্য, রথ সপ্তাহে রথের গল্প, তত্ত্ব তত্ত্বে ঠাসা, শ্রীক্ষেত্রের বাজুবন্ধক ভবানন্দতে ভাষা, জীবন মানে ওঠা পড়া, প্রভুর শক্তি মানি, জগন্নাথের সবই ইচ্ছা সত্য বলেই জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ, উচ্চারণ পঠনগুণে ঘরছ তুমি সকল শ্রোতার মন, দেহরথে আত্মা প্রভু, মন বুদ্ধি তার সারথি, বিবেক তার লাগামতেই কাটে দুর্গতি, পঞ্চেন্দ্রীয় রথের ঘোড়া টকবুকিয়ে চলে, আসর জুড়ে হরেক রথের কথাই দাদু বলে, পুরীর রথে নাইকো পেরেক নিম কাঠেতে গড়া, আজকের তথ্য বহুল নিবেদনে সত্যি হৃদয় কারা, রাধারা আছে রুক্মিণীরা কোথায় যেন হারিয়ে, অনুপ্রেরণা এমন দিশা রাখে জীবনকে ভরিয়ে, অতীত তথ্য অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মতের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবে, জগন্নাথের যথার্থ কৃপায় জগৎ সদাই ভরবে, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন প্রতিদিনের মতোই। এরপরে লিখছেন শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, সততার পায় সে সবাই অন্তরের প্রশান্তি, গল্প গানে একথাই মনে করায় প্রিয় চিরন্তনী, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। ধন্যবাদ আপনাকে। ভবানী শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা আকাশবাণীর চিরন্তনী, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেক বিষয় জানতে পারলাম, আমাদের শ্রীধাম ঠাকুরনগরের হরিমন্দিরের রথের মেলা বসেছে, সকল শ্রোতা বন্ধুদের জানাই আমন্ত্রণ, খুব সুন্দর সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, পারলে চলে যাবেন। শুক্রবারের রিমঝিম বৃষ্টিতে মন যখন উতলা, সেই মহেন্দ্রক্ষণে উজ্জ্বল দাদাভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা উড়িয়ে নিয়ে যায় কোন অতীতে, মনে ভাসে শৈশবের রথ দেখার সেই উচ্ছ্বাস উন্মাদনা, চলুক রথের গল্প, আমি গাঁথি স্মৃতির মালা, অভিনন্দন সহ বিমল কুমার প্রধান বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত এবং রথের শুভেচ্ছা জানাই আজ আবার আমাদের পরমপ্রিয় উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনীর আসরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের রাধারানীর পরবর্তী অংশ পাঠ করবেন বলে তা শোনার প্রত্যাশা নিয়ে বসে আছি, তবে আজকে সত্যি সত্যি সেটা করা হলো না, কারণ যেহেতু তিতলিদের গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রথের মেলা নিয়ে আমার নিবেদন আমাদের গায়ের শেষ প্রান্ত নিয়ে, তিতলি ও দাদুর গল্পে রথের বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম, প্রত্যাশার চেয়ে বেশিই পেলাম। এরপরে তিনি ছোট্ট করে লিখেছেন তাদের রথের মেলা নিয়ে একটি নিবেদন, আমার গায়ের শেষ প্রান্ত দিয়ে টাঙ্গন নদী বইছে বারো মাস, নদীর তীরে বিশাল বড় মাঠ, বাঁধানো ঘাট জগন্নাথের বাস, নদী এখন বেজায় খুশি তাই বুক জোতার ভরেই গেছে জলে, এখন আকাশ বহুরূপীর মতো হাওয়ায় হাওয়ায় বৃষ্টি খেলা করে, ওখানেই আজ রথের মেলা হবে, রথ আসবে মাসির বাড়ির মাঠ, ভক্তজনের আনন্দ উল্লাস কদিন ধরে চলবে পূজা পাঠ, দোকানিরা নানান পশরা নিয়ে ফেলছে তাঁবু নানান রং বাহারি, মেলায় মেলায় তাদের দোকানদারি, মেলাই তাদের ঘর সংসার বাড়ি। বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, খুব সুন্দরভাবে লিখেছেন আপনি আপনার এই ছোট্ট করে একটি বর্ণনা, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন মাধবী শেল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ তিতলি উজ্জয়ন এবং দাদুর সাথে মহেশের রথ পুরীর রথের গল্প শুনছি, প্রচুর ইনফরমেশন পাচ্ছি, ভীষণ ভালো লাগছে, বঙ্কিমচন্দ্রের রাধারানীর দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। হ্যাঁ, এর পরের দিন অর্থাৎ রোববার দিন আমি আবার আসবো, তবে রোববার দিন আপনাদেরকে শোনাবো রাধারানীর দ্বিতীয় পর্ব, তবে রাধারানীর দ্বিতীয় পর্ব মনে হয় শেষ হবে না, পরের সপ্তাহে অবধি চলে যেতে হবে। এরপরে মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম দাদা, খুব সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাদের, আপনাদের জন্যই খুঁজে খুঁজে আনা দাদু উজ্জয়ন তিতলির গল্পগুলো শুনে। এরপরে লিখছেন কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতী দিহিনমোড় থেকে, আজ শুক্রবারের চিরন্তনীতে রথের গল্প গানে ভরপুর সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই উজ্জ্বল ভাইকে, অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং দাদা, চিরন্তনীতে আছি, থাকবো গানে গল্পে মাতোয়ারা। হ্যাঁ,
থাকুন এবং

বিভিন্ন ধরনের গল্প আমরা নিয়ে আসি, সেসব গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এরপরে লিখছেন কে দেখা যাক, হাওড়া থেকে লিখছে উজ্জ্বল দাদা, গত সপ্তাহে আমি খুব অসুস্থ ছিলাম, যার জন্য আমি আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আসতে পারেননি হয়তো, ভালো আছি আমি অবশ্যই, লিখেছেন রঞ্জন হাওড়া থেকে, ধন্যবাদ আপনাকে। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সবাইকে শুভ রথযাত্রা। উজ্জ্বল ভাই, আজ পুরী ও মহেশের রথের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, হ্যাঁ এইটা নিয়ে কিন্তু এরপরে ভোরাইতে পরম আপনাদের সঙ্গে থাকবে। রথের মেলা নিয়ে দু লাইন লিখলাম, রথের মেলা নাগরদোলা তালপাতার বাঁশি, পুরানো সে মেলার কথা আজ সবাই বাস, আজ সবই বাসি, শপিং মল আর ফুড কোর্ট মনে তোলে ঢেউ, রাধারানী কেঁদে ফেরে সঙ্গে নেই কেউ। ভালো থেকো, আপনারাও খুব ভালো থাকবেন এবং খুব সুন্দর করে এই যে একাল সেকালের একটা বর্ণনা করলেন, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবই তো পাল্টায়, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অগ্নিবীণা বাজলো আজি রাগ রাগিনীর সুরে, রথের দড়িতে পড়ল টান হৃদয় হারালো দূরে, হৃদয় রথে চড়ে আজ দিগন্তে দিলাম পারি, অচিন মায়া লাগলো প্রাণে ক্ষুদ্র মায়া ছাড়ি, হৃদয় আজ অঞ্জলি দেয় গানের আরাধনায়, এই ছন্দ উঠল বেজে প্রাণের এই মায়ায়। পায়েল ব্যানার্জি, আসলে ইংলিশে লেখা সেজন্য একটু ধরে ধরে পড়তে হলো, তাই মোটামুটি পুরোটাই ঠিকঠাক পড়েছি। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিই, জীবন পথে রথ মসৃণ চলুক সবার, সুবুদ্ধি কে পাথেয় করে, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। আপনি আসলে এত সুন্দর করে ওয়ান লাইনের মধ্যে দিয়ে আসল কথাটুকু প্রকাশ করেন, এটা খুব ভাল লাগে। আসলে খুব ছোট্ট কথায় নিজের মনের ভাবকে প্রকাশ করা একটা কিন্তু দারুণ ক্ষমতা, অনেক ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আজ সপ্তাহের প্রথম চিরন্তনী শুক্রবারের বৃষ্টি ভেজা সকাল, আজকের গল্পটা শুনতে ভালো লাগলো, মানব দেহের সাথে রথের তুলনা এবং আগাম শুভেচ্ছা উল্টো রথের। এই উল্টো রথ নিয়েও কিন্তু একটা ছোট্ট গল্প বা কথা আছে জগন্নাথের রথের। বলা হয় যে এই যে রথ থেকে উল্টো রথ, এক সপ্তাহর একটা পার্থক্য, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে রথ এবং উল্টো রথের একটা প্রভাব রয়েছে। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না, তখন ওই রথ ভেঙে কাঠসব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর অর্থাৎ আত্মা যখন একবার বেরিয়ে যান, ওই শরীরে কিন্তু আর কোনো গুরুত্ব থাকে না, তখন ওই মৃত বলে দেহ পুড়িয়ে দেওয়া হয়। সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, এটাই সবাই বলেন। এবং ওই যে 206টা হাড় আর 206টা রথের যে চাকা, তার যে তুলনা, এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমাদের চারপাশের বিভিন্ন ঘটনাগুলোর সঙ্গে রূপক অর্থে আমরা গাঁথতে শুরু করি বিভিন্ন ঘটনা বা বিভিন্ন গল্প। সেই গল্পগুলোই কিন্তু আমাদেরকে ভালো লাগায়, এগিয়ে নিয়ে যায়। কথা বলতে বলতে অনেকটা এসে গেছি, একটা ছোট্ট গান শোনা যাক, তারপরে ফিরে আসছি একটু পরে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি জগন্নাথেরই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে কথা ছিল রাধারানীর পরের পর্ব শোনানোর। তো যেহেতু একটু সময় পাওয়া গেছে, 4-5 মিনিট, একটু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আসলে এই যে পুরনো গল্পটার যে পূর্বাংশ, যেখানে রাধারানী ছোট্ট একটি মেয়ে মহেশের রথযাত্রা দেখতে গেছিল, তার বাবা মারা গেছিল, তার মা অনেক কষ্ট করে তাকে, মানে তারা দুজনে জীবন কাটাতো, কিন্তু অন্য লোকের কাছে তাদের যে এই দৈন্যের কথা সেটা বলতো না। তার বাড়ির আত্মীয় স্বজনরা তার বিভিন্ন রকম সম্পত্তি কেড়ে নিয়েছিল। যাই হোক, পরবর্তীকালে আদালতের সমন নিয়ে সেসবগুলোকে উদ্ধার করা গেল, কিন্তু মা মারা গেলেন। রাধারানীকে তাদের যে উকিল, তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে আস্তে আস্তে বড় করছেন। রাধারানী তখন পরম সুন্দরী একজন ষোড়শবর্ষীয়া কুমারী। এবার যে উকিল, তার মেয়ে বসন্ত, সে রাধারানীর বন্ধু, তার সখী, দুজনেই সমবয়স্ক, উভয়ের মধ্যে প্রচণ্ড ভালো একটা সম্পর্ক রয়েছে। তখন উকিল কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা বললেন যে রাধারানী সম্বন্ধ, মনের কথা, তার বিবাহের সম্পর্কের কথা। তখন বসন্ত সলজ্জভাবে অল্প হাসতে হাসতে তার বাবাকে জিজ্ঞাসা করল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে? আসলে এই সেই রুক্মিণী কুমার যাকে ছোটবেলায় রাধারানী সেই মহেশের মেলায় দেখেছিল, এবং যে কয়েক পয়সার দিয়ে একটি মালা রাধারানীর তৈরি করা সেই মালাটি কিনেছিল, কিন্তু সেই পয়সার বদলে সে পুরো টাকা দিয়েছিল, এবং তার বাড়িতে শাড়িও পাঠিয়ে দিয়েছিল, শাড়ি বিভিন্ন রকম, যখন শুনলো তাদের যেহেতু অবস্থা খুব খারাপ। কিন্তু সে আর পরবর্তীকালে আসেনি। কামাখ্যাবাবু তখন অবাক হয়ে বললেন, না তো মা, জানি না কেন। তখন বসন্ত বলল, রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না বলেছে। তখন কামাখ্যাবাবু বলেন, সে কি, রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কিভাবে হলো? তখন বসন্ত রাধারানী পুরো গল্পটা কামাখ্যাবাবুকে বলল, যে সেই রথের রাত্রিরে যেটা সবিস্তারে শুনেছিল রাধারানী।

0: সেটা শুনে কামাক্ষবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো, রাধারানী একটা মহাভ্রমে পড়েছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নয়, রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় ঘটে তবে অবশ্যই প্রত্যুৎপকার করতে হবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই। তাতে আবার সে কি জাতি কি বয়স তাও কেউ জানে না, তার পরিবার সন্তানাদি সেগুলোও থাকবার সম্ভাবনা আছে। রুক্মিণী কুমার বিবাহ করবারই বা সম্ভাবনা কি? তখন বসন্ত বলল, সম্ভাবনা কিছু নেই, তাও রাধারানী বিলক্ষণ জানে, কিন্তু সেই রাত্রি থেকে রুক্মিণী কুমারের একটা মানসিক প্রতিমা গড়ে সে নিজের মনের মধ্যে রেখেছে। যেমন দেবতা লোককে পুজো করে, তেমনি রাধারানী সেই প্রতিমা তেমন করেই প্রত্যেক দিন মনের মধ্যে পুজো করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়ি এসেছে, এই 5 বছরের এমন দিন একদিনও নেই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমাকে দিনের মধ্যে একবারও বলেনি। আর কেউ রাধারানীকে বিবাহ করলে তার স্বামী কিন্তু সুখী হবে না বাবা। কামাক্ষবাবু মনে মনে বললেন,
1: বাতিক, এর চিকিৎসা দরকার, কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা।
0: কামাক্ষবাবু রুক্মিণী কুমারের সন্ধানে বেরুলেন, স্বয়ং কলকাতায় তার অনুসন্ধান করতে লাগলেন। তার বন্ধুবান্ধবদেরও সেই ব্যাপারে নিযুক্ত করলেন, দেশে দেশে বিভিন্ন যেসব মক্কেল আছে তাদেরকে পত্র লিখলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হবে না বলে নিজের নাম এবং তার ঠিকানা দিয়েছেন, কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দিন যায়, মাস যায়, বৎসর যায়, তথাপি কই, রুক্মিণী কুমার তো এলো না। রুক্মিণী কুমার কি আসবে? রাধারানীর সঙ্গে তার কি দেখা হবে, কথা হবে? সেই নিয়েই কিন্তু এই রাধারানী গল্পের পরের পর্ব নিয়ে আসছি রোববার দিন। আজকে কিন্তু এখানেই শেষ করছি আজকের চিরন্তনী, কারণ পরম অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আর আগামীকাল চিরন্তনীতে ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন। এই রথযাত্রায় পাঁপড় ভাজা আর জিলিপি, এটা কিন্তু মাস্ট, শুধু রথের দিন না, রথ থেকে উল্টো রথ অবধি প্রতিদিনই চালানো যেতেই পারে। যদি পাঁপড় আর জিলিপি আমাকেও পাঠিয়ে দেন, আমিও আপনাদের সঙ্গে হই হই করে আনন্দ করে খাবো। একদম শেষ করছি আজকে বন্দে মাতরম দিয়ে পণ্ডিত চন্দ্রশেখর বাজের কণ্ঠে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই সূর্যমুখী সূর্যকে খোঁজে নাকি আমায়। পিউ বিশ্বাসের কণ্ঠে এ গান দিয়ে শুরু হলো আজকের সকাল। আর অনেকগুলো দিন পর পরম আপনার কানের পাশে। সূর্যকে খোঁজে নাকি আমায়, এ প্রশ্ন হয়তো কখনো কখনো মনের মধ্যে দেখা দিতেই পারে। আসলে আমরা যে সবাই একটা গুরুত্ব চাই, কোথাও না কোথাও মনে হয় আমরা খুঁজছি

গুরুত্ব কারো না কারো কাছে। তা যখন পাই তখন মন ভরে যায় আনন্দে, আবার না পেলে কোথাও যেন মনে হয় কি এক শূন্যতা। অথচ যিনি গুরুত্ব দিচ্ছেন তার কথা আমরা ভেবে দেখি না। হয়তো অনেক সময় ভেবে ফেলি এই ভারী অন্যায় কথা, কেনই বা গুরুত্ব দেবে না আমাকে। যা হোক, এসব কথা থাক, আজ ন্যায়ের পথের কথা হোক, কথা হোক সহজ পথে এগিয়ে চলার।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ন্যায় আর অন্যায় রবীন্দ্রনাথের কথায় বাঙালির মনে আর কানে জুড়ে আছে এই শব্দ দুটি। চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম গান। শেষের কয়েকটি পংক্তি আমাদের ভাবায়, চাও কি প্রেমের চরম মূল্য, দেব আনি ওগো সুন্দরী, প্রিয় যে তোমার বাঁচাবে যারে, নেবে মোর প্রাণ ঋণ, তাহারি সঙ্গে তোমারই বক্ষে বাঁধা রব চিরদিন, মরণ ডোরে কেমনে ছাড়িবে মোরে ওগো সুন্দরী। ত্রিকোণ প্রেমের কাহিনী, উত্তীয় শ্যামা আর বজ্রসেন। ভালোবাসার জন্য বুঝি যা খুশি তাই করা যায়, সেখানে ন্যায় বা অন্যায়ের তেমন কোনো বাধা মাপকাঠি নেই। প্রেমে আর যুদ্ধে নাকি কোনো কিছুই অন্যায় নয়, অন্যায্য নয়। কিন্তু সত্যি তো এমনটা নয়, এই পৃথিবীতে

মানব সভ্যতার জন্য নির্দিষ্ট সামাজিক চলনে ন্যায় এবং অন্যায়ের সুস্পষ্ট একটা ভাগ রয়েছে, যার সঙ্গে যুক্ত শুভবোধ, জনকল্যাণ। তাই ন্যায় আর অন্যায়ের একটা ফারাক থেকেই যায়, রাখতেই হয় এই জীবনকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে বাঁচাই যে জীবনের উদ্দেশ্য। তাই তো বিচার, তাই তো আইন, তাই তো দণ্ডের ব্যবস্থা। উদ্দেশ্য একটাই, ন্যায়ের পথে চলা। কিন্তু সেই ন্যায়ের পথে আমরা চলতে পারি কি? প্রশ্নটা ওঠে বারবার। প্রশ্ন যতই উঠতে থাকুক, বাঁ হাতে সেই প্রশ্ন ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ সূর্য উঠছে, নতুন দিনের শুরু, নতুন ভাবনার সূচনা। সূর্যের আলো যখন মুখের উপর এসে পড়ে, তখন শুধু চোখ মেলে তাকালেই তো হয় না, ভিতরের চৈতন্য জাগ্রত করে নিতে হয়, বুঝতে হয় কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। পথ যতই কঠিন হোক, ন্যায়ের পথেই থাকা প্রয়োজন।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো এ ভোরাই শুনছেন। আজ ন্যায়ের পথে পরম, না এত বড় কথাটা যাকে বলে বুক বাজিয়ে বলার অধিকার বোধহয় আমাদের সকলের নেই, কারোরই হয়তো নেই। সত্যি কি জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আমরা ন্যায়ের পথে থাকতে পারি? অন্যায় সেই ছোটবেলা থেকে কতই তো করে এসেছি, তার জন্য শাস্তি পেয়েছি, বকুনি খেয়েছি, মারও খেয়েছি, হয়তো শুধরেছি কি কোথাও কোনো মুহূর্তে হয়তো মনে হয়েছে হ্যাঁ শুধরে যাওয়া প্রয়োজন, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছি, ফিরে আসার চেষ্টা করেছি ন্যায়ের পথে। কিন্তু খুব বড় করে দেখতে গেলে আমরা কি সকলেই যথার্থ ন্যায়ের পথে হাঁটতে পারি? আমাদের মধ্যে সেই জোর কি আদৌ আছে যাকে বলে মেরুদণ্ডের জোর? পেট টান টান করে রেখে মাথা উঁচু করে আমরা কি বাঁচতে পারি আর বলতে পারি আমি আছি ন্যায়ের পথে? এত কথা উঠছে তার কারণ আজ 17 জুলাই, একটি বিশেষ দিন। প্রত্যেক দিনের মতোই বিশেষ দিনগুলোকে আমরা বিশেষভাবে ভাবনায় সাজাই, আমাদেরই জন্য, মানুষের জন্য, প্রতিবেশীর জন্য, বন্ধুর জন্য। আজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল

জাস্টিস, আন্তর্জাতিক ন্যায় বিচারের জন্য বিশ্ব দিবস। আসল কথা হলো ইন্টারন্যাশনাল জাস্টিস। বিষয়টা অবশ্যই বড়, ন্যায় বিচার, এবং সেটা আন্তর্জাতিক স্তরে। আমাদের বোধের ছোট ছোট ন্যায় অন্যায় যখন অনেকখানি

পুলিশ, দেশ, এসব ছোট ছোট গণ্ডি পেরিয়ে তা হয়ে ওঠে আন্তর্জাতিক। তখনই আন্তর্জাতিক আদালতের, আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে হয়। কী কী অধিকার ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য কীভাবে লড়াই করা যায়, সে সব কিছুকে মনে করিয়ে দেওয়ার জন্য, সচেতনতা তৈরি করবার জন্যই একটি বিশেষ দিন। এই দিনটিকে ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস অথবা ইন্টারন্যাশনাল জাস্টিস ডে বলেও চিহ্নিত করা যায়। ন্যায় অন্যায়ের বোধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিশ্বের প্রতিটি মানুষ, শুধু মানুষও বলা যায় না। হ্যাঁ, বিচার অবশ্যই মানুষের জন্য, কিন্তু ন্যায় অন্যায় মানুষের সাপেক্ষে কিন্তু ঘটে অন্যদের সঙ্গেও। ক্ষুদ্র রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিশ্ব মানবের কল্যাণ এবং তার অধিকারের প্রশ্নে আজকের এই দিনটি পালন করা হয়। আর যে কথা বলছিলাম, অন্যায় মানুষের ওপর শুধু মানুষই যে করে তা তো নয়, প্রকৃতির সঙ্গেও তো আমরা না জানি কত অন্যায় করে চলেছি। মানবেতর যে সমস্ত প্রাণী রয়েছে, কিংবা গাছপালা, নদী নালা, তাদেরকে কেমন যেন নির্বিচারে আমার সম্পত্তি ভেবে ফেলছি আমরা দিনের পর দিন। এক নদীর সাথে আরেক নদী জুড়ে দিয়ে ভাবার চেষ্টা করছি আমার উপকার হবে, আখিরে বাঁধ দিচ্ছি শুধুমাত্র আমার উপকারের জন্য। কি জানি সেসবের বিচার কেই বা করে। বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে শুনেছিলাম আগের গানটি তুমি সূর্য হয়ে। এবার পূর্ণদাস বাউলের কণ্ঠে বিচারের আশায়।

0: কুকুরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: তা বললে কি আর হয়, কোর্টে তো বিচার হতেই হবে। আসলে সেখানেও সেই ন্যায়ের প্রশ্ন। আমরা কি সত্যি দয়ালের ভরসায় বসে থাকি, নাকি বসে থাকাটা ঠিক? আসলে মানুষের সমাজ গড়ে ওঠার পর থেকেই ন্যায় অন্যায়ের বোধে তাকে বাঁধতে হয়েছে, কারণ সব মানুষ তো সমান নয়, বোধের মাত্রাও সকলের ক্ষেত্রে একরকম নয়। তাই শেখাতে হয়েছে এটা ঠিক, ওটা ভুল, এটা শুভ, ওটা অশুভ, এটা ন্যায়, ওইটা অন্যায়, কোনটা করব কোনটা করব না তার মাপকাঠি স্থির করে দেওয়ার জন্যই তো রয়েছেন বিচারক। তারই দ্বারে কড়া নাড়তে হয়। আর আজকের দিনটা সেরকমই একটা দিন। 17 জুলাই আজকের দিনেই আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরির জন্য যে চুক্তি তা স্বাক্ষরিত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত এরকম একটা জিনিস যে পৃথিবীতে আছে, যেখানে ন্যায় বিচার চাইতে যাওয়া যেতে পারে, সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলবার জন্যই আজকের দিনটা পালন হয়। আর এই 17 জুলাই যেদিন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করার জন্য, সেই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল 2010 সালে। অর্থাৎ 2010 সাল থেকে আজকের এই বিশেষ দিনটা

নিয়ে আমরা কথা বলছি, সেই বিশেষ দিনটা পালন করার প্রথম পদক্ষেপের সূচনা হয়। ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিসকে পালন করা হবে 17 জুলাই, এই সিদ্ধান্ত হয়েছিল 2010 সালের 1 জুন। সেদিন উগান্ডার কাম্পালায় রোম স্ট্যাটিউটের একটা পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়েছিল। সেই পর্যালোচনা বৈঠকেই স্থির হয়েছিল 17 জুলাই দিনটিকে আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস হিসেবে পালন করা হবে। জাস্টিস চাওয়ার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে, কিন্তু কোনটা জাস্টিস, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটা স্থির করেছে মানুষই। সেই সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষের মধ্যে এই বোধ তৈরি হয়েছে, কাজ করেছে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে। এক একটা গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে এক এক রকম আইন, যা মেনে চলতে না পারলে অবশ্যই বিপদ। আর এই যে গানটা শুনছিলাম, বাউল গান, বাউল দর্শনের একটা অংশে হয়তো কেউ এরকম বলছেন যে এই আদালতের বিচার, এই ইটকাঠের আদালতের বিচার কবে হবে কে বা জানে। পূর্ণদাস বাউল বলছেন, বিচারক তো দেখতে পান না, এমন অভিযোগ আমরা হয়তো করেই থাকি, কিন্তু ভরসা হারালে তো চলবে না। আর মনে রাখা প্রয়োজন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমাদের এগোতে হবে, কারণ বিচার ব্যবস্থা সকলের জন্য সমান, ন্যায় বিচারের যা কিছু তারা স্থির করেন। ভারতবর্ষে যে মূর্তিকে ন্যায়ের বা বিচারের ক্ষেত্রে ধার্য করা হয়, তার চোখে একটা কালো কাপড় বাঁধা থাকে। আমরা সবাই বলি আন্ধা কানুন, বিখ্যাত সিনেমার নাম, কিন্তু আসলে বিচার ব্যবস্থা মোটেও অন্ধ নয়, বরং ন্যায় তার চোখে একটা পট্টি বেঁধে রাখে যাতে কোনো রকম পক্ষপাত না ঘটে যায়। তার চোখে সকলেই সমান, হাতে রাখা থাকে একটি তুলাদণ্ড যেখানে বিচার হয় নীতির ওজনে। আন্ধা কানুন আসলে অন্ধ নয়, বরং তার চোখ নিরপেক্ষ হওয়ার জন্যই বাঁধা থাকে কালো কাপড়ে। ভরসা রাখি আমরা আইন ব্যবস্থায়, আজ ন্যায়ের পথে ভোরাইয়ে। আপনি শুনছেন 107 FM রেইনবো। আরও একটি রবীন্দ্রসঙ্গীত লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সূর্যের আলোয় ঘুম চোখ মেলে সোজা তাকালে নজরে পড়ে এক বিরাট আকাশ। নতুন সূর্যের নরম আলোয় এদিক থেকে ওদিক চিনে নেওয়া যায় নীল আকাশটাকে। আবার সূর্য যখন ঢলে পড়ে তখনও দেখে নেওয়া যায় বিশাল আকাশ, এ প্রান্ত থেকে ও প্রান্ত আমাদের কি যেন এক ইঙ্গিত দিয়ে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকলে অজস্র তারা বলে যায় কত ক্ষুদ্র আমি। আপাতভাবে হয়তো মনে হয় মিটমিট করা ওই তারাগুলো ক্ষুদ্র ছোট, কিন্তু আমরা তো জানি আসলে ক্ষুদ্র আমি তবে তুচ্ছ নই। মহাবিশ্বের বিশালতার কথা ভাবলে হয়তো মনে হতেই পারে ন্যায় অন্যায় বলে কি বা আছে। কালের নিয়মে একদিন সবই হয়তো মুছে যাবে। এ পৃথিবীতে কত যুদ্ধ, কত অশান্তি, কত শিশুর ঘর কেড়ে নিয়েছে মানুষ, কত মানুষের প্রাণ ছিনিয়ে নিতে হাত কাঁপে না মানুষের। একজন মানুষ, দুজন মানুষ, এক দল মানুষ কিংবা একটি গোটা রাষ্ট্র, অন্যের উপর অত্যাচার করতে পিছপা নন কেউ কোথাও। অথচ এই মানুষগুলি কদিনই বা থাকবে না।

পৃথিবীতে। কালের নিয়মে মুছে যাবে তো সব, তবু সেসব কথা আমরা ভাবি কই? আমরা ভাবি আমাদের ক্ষুদ্র স্বার্থের কথা, ক্ষুদ্র সময়ের কথা। তাই লোভ হয়, মনে হয় আমার যা আছে তার চাইতেও বেশি কিছু প্রয়োজন, প্রয়োজন আমার প্রতিবেশীরটুকু ছিনিয়ে নেওয়া, দরকার একটা নিদারুণ দখলদারি। সবসময় সেই ন্যায় বা অন্যায়ের বোধ আমাদের মধ্যে কাজ করে না। স্থান কাল পাত্রের নিরিখে ন্যায় অন্যায় হয়তো পরিবর্তনশীল। অনেক সময় এমন কোনো কাজকে অন্যায় বলে মনে হয় যা হয়তো বৃহত্তর স্বার্থে নেয়, অথবা একদল মানুষ যাকে খুব অন্যায় বলে মনে করছেন আসলে অন্য দলের কাছে তা নেয়, কারণ তার স্বার্থে, সেই জনগোষ্ঠীর স্বার্থে তা হয়তো প্রয়োজন, তা হয়তো নেয়। তবু মানুষের স্বার্থে অনেক ভাবনা চিন্তা করেই তো মানুষ ন্যায় বোধের একটা মূর্তি নির্মাণ করেছে। মূর্তি নির্মাণ, সত্যি কি মূর্তি নির্মাণ করা যায় ন্যায় বোধের? যায় না, কারণ এই বোধ এক বিমূর্ত ধারণা। তবু আমরা প্রতিনিয়ত তার একটা অবয়ব নির্মাণের চেষ্টা করি। প্রতিটি ধর্ম সেই শিক্ষাই তো দিয়েছে মানব জাতিকে, কোনটা শুভ আর কোনটা অশুভ তারই ব্যাখ্যা প্রতিটি ধর্মে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের মূল কথাই হল শুভ বোধকে জাগ্রত করে রাখা, ন্যায়ের পথে চলা। কোনটা করতে হবে তার একটা বিস্তৃত ব্যাখ্যা ধর্মগুলি দিয়েছে, মানুষকে বোঝাতে চেয়েছে তোমার জন্য, তোমার প্রতিবেশীর জন্য, তোমার আত্মীয় বন্ধু পরিবার, এ বিশ্ব মানবের কল্যাণের জন্য আসলে কোন কাজগুলো করা উচিত, তারই বিধিবদ্ধ সংস্করণ আমাদের হাতে রয়েছে। আমরা হয়তো তার ভুল ব্যাখ্যাও করে ফেলি কোথাও কোথাও, আর তখনই ওই পূর্ণদাস বাউল কিংবা রবীন্দ্রনাথের মতো মানুষেরা, পূর্ণদাস বাউল নন, কারণটি যিনি লিখেছেন বাউল সঙ্গীত, বাউল তত্ত্বের কথা, রবীন্দ্রনাথের কথা, তারা হয়তো ভাবেন এর বিচারও একদিন হবে। কালের নিয়মে কোথাও না কোথাও ঠিক ন্যায় বিচার পাওয়া যাবেই, বিচারের আশায় বসে থাকি আমরা। ন্যায়ের পথে থাকা সহজ নয় যে, তবু নিজের উপর যখন অন্যায় হয় তখন বিচার চাইতে যাওয়াটাও যে আমার অধিকার সেটুকু জেনে নেওয়া প্রয়োজন। বাস্তবে ফিরে এলে সে কথাই সত্যি।

0: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: বলছিলাম ধর্মের কথা, যা মানুষকে শুভ বোধ শেখায় এক বৃহত্তর গোষ্ঠীতে। কিন্তু খুব ছোটবেলা থেকেই তো মানব শিশুর মধ্যে গড়ে ওঠে ন্যায় অন্যায়ের চেতনা। মানবেতর কোনো প্রাণীর মধ্যেই চেতনার জায়গাই নেই, তাদের আছে শুধু প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক চাহিদা। আধুনিক পৃথিবীতে মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুকে খুব সূক্ষ্মভাবে এই ন্যায় অন্যায়ের বোধ তৈরি করে দিতে না পারলে, শিশুর মধ্যে সেই চেতনা জাগাতে না পারলে বিপদ আছে। হিতে বিপরীত হতে পারে, হতে পারে শিশুর গঠনগত সমস্যা, মানসিক গঠন। শিশুরা সাধারণত বড়দের আচরণেরই প্রতিলিপি তৈরি করে নিজেদের মধ্যে, তাই বড়দের প্রতিটি কাজ যা শিশু দেখছে তার মধ্যেই নির্দিষ্ট সমাজের ন্যায়গত আচরণ প্রতিফলিত হওয়া প্রয়োজন। শিশুর ঠিক বা ভুলের নির্দিষ্ট ধারণা তৈরি করে নিতে হবে।

0: পরিবারের মধ্যে থেকেই। একটু বড় হয়ে গেলে বাবা মা বা অভিভাবক যিনি আছেন শিশুর সঙ্গে, তিনি সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এই সময় যা ঘটছে, কিভাবে ঘটছে, তার আলোচনা শিশুকে খানিকটা সচেতন করতে পারে। তাতেই তার মধ্যে গড়ে উঠবে ন্যায় অন্যায়ের চেতনা। তবে অবশ্যই যে কথা বললাম, শিশু তার পরিবারের প্রতিলিপিটি তৈরি করতে চাইবে নিজের মধ্যে। তাই তার পরিবারের বড়রা যা ভাবছেন, তাদের ন্যায় অন্যায়ের বোধ যেভাবে গড়ে উঠেছে, সম্ভাবনা বেশি শিশুটি সেই চিত্রই প্রতিফলিত করবে নিজের জীবনে, আগামী যাপনে। তবে এটুকুই সব নয়, পরিবারের বাইরেও শিক্ষার একটা জায়গা থাকে। জীবনের অভিজ্ঞতা মানুষকে দেয় পথ চলার কিছু না কিছু সঞ্চয়। তা থেকেই এগিয়ে চলতে পারে মানুষ, শিখে নিতে পারে, গড়ে তুলতে পারে নিজের ন্যায় অন্যায়ের বোধ। এগিয়ে চলার পথে সেই তো জীবন প্রদীপ। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে একটি গান।
1: তোমার

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আদালত আইন বিচার ন্যায় আর অন্যায়।

কোথাও থেকে কোনোটাকে মুছে ফেলা সম্ভব নয়। এই পৃথিবীতে মানুষ যতদিন আছে ন্যায় আর অন্যায় বুঝি হাত ধরাধরি করেই চলতে থাকবে, কিন্তু আমাদের শুভবোধ আমাদের চৈতন্য শেখাবে কিভাবে থাকতে হয় ন্যায়ের পথে। ন্যায়ের পথে থাকার এই জীবন, ন্যায়ের পথে থাকার যে শিক্ষা, তাকে প্রতিনিয়ত লালন করতে হয়, নিজের মনের মধ্যে পথ গড়ে নিতে হয় চলার জন্য। আর সেই পথই হোক ন্যায়ের পথ, আনন্দ থাক জীবন জুড়ে। ওপার ঘন্টায় দেখা হবে পরমের সঙ্গে। নমস্কার কলকাতায়। এপার ঘন্টায় যেতে যেতে একটা ছোট্ট গান, সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: পশু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2 রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই 2 স্টেশন হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের রঙ্গিয়া হলদিবাড়ি। হরিয়ানায় ঝিন্দ স্টেশন থেকে ঝিন্দ ও শনিপথের মধ্যে আজ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত সেটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে রাজ্যে আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ি জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শনের পাশাপাশি 18 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরাসরি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের হামলা অব্যাহত রেখেছে। সেদেশের উত্তর দিকে আঘাত করার পাশাপাশি মার্কিন নৌ অবরোধ ভাঙার সচেষ্ট একটি জাহাজেও গুলি চালানো হয়েছে বলে খবর। জবাবে ইরান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলির ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গুজরাটে সন্ত্রাসবাদ দমন বাহিনী ATS পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদের 5 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পাটান জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মেলায় গেছিলেন নাকি? আর রথ শুরু হয়েছে কাল থেকে, মানে কালকেই রথ ছিল আর কি। মেলা চলবে 15 দিন, কোথাও কোথাও আরও বেশি। সুতরাং মেলার গান দিয়ে শুরু হয়েছে নমস্কার কলকাতা। আর আপনি গিয়েছিলেন নাকি মেলায় জানাবেন, কিন্তু অবশ্যই যাবেন নাকি আগামী দিনে জানাবেন পরমকে ওই 9903659992 নম্বরে। পরম আজকে সকালবেলায় মুখস্থ বলে ফেলেছে নম্বরটা, অনেক দিন বাদে এলো তো একটু ঝালিয়ে নিল আর কি, যে নম্বরটা মনে আছে কিনা। আর মেলা তো এমন একটা জিনিস যেখানে অনেক মানুষ মিলিত হন, তাকেই মেলা বলে। সব ছোটোবেলায় আমরা রচনা লিখতাম না যে মেলা, মানুষের মিলন। মিলন যে কোথায়, কখন, কিভাবে, কার সাথে কখন ঘটে যায়, কি কারণ নিয়ে মানুষ মিলিত হয় কোনো একটা গ্রাউন্ডে, সে কথা বলা মুশকিল। তবে মিলিত হওয়াটা খুব প্রয়োজন, বিভিন্ন কারণে প্রয়োজন, নাহলে মানুষের মধ্যে আদান প্রদানটা হবে কি করে? আর তাহলেই তো ওই যে সেই নানা রকম পথে চলার কথা হচ্ছে, সকাল থেকে সেখানে চলা যাবে। যাই হোক, এর মধ্যে থেকে জানিয়ে রাখি, একটু আগেই আমরা খবর শুনতে পেয়েছি যে নিট ইউজির রেজাল্ট বেরিয়ে গেছে। নিট ইউজির রিটেস্টের রেজাল্ট, প্রথম পরীক্ষাটা বাতিল হয়েছিল, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আর কি, তারাই আগামী দিনের চিকিৎসক। আমাদের দায়িত্ব তারাই নেবেন আগামী দিনে। মোটামুটি আমরা যারা আগামী কয়েক বছরে একটু একটু একটু একটু একটু একটু করে অসুস্থ হয়ে পড়ব, তাদের দায়িত্ব, তাদের হাতেই আমাদের দায়িত্ব থাকবে। নিট ইউজির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গতকাল রাতে, বেশ একটু রাত করেই বেরিয়েছে রেজাল্ট। আর জানানো হয়েছে যে 1,21,000 পরীক্ষার্থী কোয়ালিফাই করেছে, করেছেন। তাদেরকে আপনি আগেই করতে হবে, কারণ তারা ভবিষ্যতে চিকিৎসক। 18 বছর বয়সও হয়ে গিয়েছে তাদের সকলেরই। তারা এইবার পড়াশোনা করতে পারবেন আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেলে, আর একই সঙ্গে ডেন্টাল, আয়ুষ এবং অন্য যে সমস্ত অ্যালায়েড কোর্সগুলো রয়েছে সেগুলোতেও পড়াশোনা করতে পারবেন, ভর্তি হতে পারবেন। নিয়ামক সংস্থা, পরীক্ষা নিয়ামক সংস্থা NTA, তাদের তরফে জানানো হয়েছে সারা দেশে বিভিন্ন ভাষায়, 13টা ভাষায়, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, ওড়িয়া, পাঞ্জাবি, অ্যাসামিজ আর উর্দুতে 551টা শহরে মোট 5,440টা এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা হয়েছিল গত 21 জুন। আর 58% পরীক্ষার্থী কোয়ালিফাই করতে পেরেছে। আর এদের মোটামুটি যারা টপ পারফরমেন্স করেছে সকলেরই বয়স নাকি 17-19 বছরের মধ্যে, মানে একদম তরুণ তুর্কি, একদম ফ্রেশ, একদম ফ্রেশ যারা, তারাই মোটামুটি উপরের দিকে রয়েছে বলে এরকম জানানো হয়েছে। তো এটা একটা ভালো খবর। ভালো খবর আশেপাশে কত কী থাকে আমরা খুঁজে নিই।

0: আবার সেই খারাপের মধ্যে থেকে ভালোটা খুঁজে নেওয়াটাই আমাদের কাজ। আপাতত পরম রয়েছে সকাল 10টা পর্যন্ত, আজ বৃহস্পতিবার। উচ্চারণ যদি আপনি করেন একদম স্পষ্টভাবে বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার, এটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে উচ্চারণ করেন, তাই না? কেউ বলেন বৃহস্পতিবার, কেউ বলেন বিশুধবার, কেউ বলেন বৃহস্পতিবার, ঠিক কি না? আমি ভুল বলছি? আমি যদি ভুল বলি তাহলে মেসেজ করে জানাবেন। কিন্তু আমরা বৃহস্পতিবারটাকে কিন্তু নানাভাবে ব্যাখ্যা করি না, এত কথা বলবার কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনি এমনি অনেকদিন বাদে এলাম তো তাই একটু মনে হচ্ছে খোলা মনে একটুখানি কথাবার্তা বলি আর কি। খারাপ লাগছে নাকি শুনতে? ঠিক আছে, তাহলেও জানাবেন না হয় ফোনে, ওই মেসেজ করে আর কি, ফোন করে ফেলবেন না কিন্তু আর ভুল করে। আপাতত গান থাক আপনার জন্য আর পরম আছে সকাল 10টা পর্যন্ত। আজ কাজের ব্যস্ততা হয়তো আছে, ব্যস্ততার মধ্যেও অনেক কথা ভাবনা চিন্তা সব কিছু নিয়ে পরম থাকছে 107 FM রেনবো, কারণ আপনি শুনছেন নমস্কার কলকাতা।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

অন্তহীন ছবি থেকে, শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়, কথায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরে শান্তনু মৈত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল 7:21 হয়ে 24 সেকেন্ড, যাদের ঘুম এখনো ভাঙেনি, পরম আছে তাদের ঘুম ভাঙানোর জন্য ঘুম থেকে উঠে পড়ুন। আমি জানি আপনারা অবশ্য ঘুম থেকে উঠে পড়েছেন, আপনারা সকাল থেকেই শোনেন, বোরাইতেও ছিলেন, তার আগেও ছিলেন চিরন্তনীতে, আর এখন তো নমস্কার কলকাতা এগিয়ে যাওয়ার সময়, আর ছুটে চলতে হবে আপাতত সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আজ 17 জুলাই, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 17 জুলাই 2026 সাল, এটা অবশ্যই বলতে হবে। যেভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে হু হু করে চোখের নিমেষে, একটার পর একটা বছর কেটে যাচ্ছে, আর এই 17 জুলাই চলে আসা মানে, কিন্তু না 17 জুলাই না, মানে জুলাই মাস পড়ে গেলেই তো হয়ে গেল, আমরা তো দ্বিতীয়ার্ধে পড়ে গেলাম, এটা সপ্তম মাস চলছে বলে কথা। যাই হোক, আজ বছরের 198তম দিন, বছর শেষ হতে বাকি রয়েছে আর 167টা, মাত্র আর মাত্র 167টা দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। আজ 32শে আষাঢ়, আজ আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকে শ্রাবণ আসবে ঘনিয়ে, আর সদ্য আমরা পেরিয়ে এসেছি রথযাত্রা, পুজো আসছে বই কি আসছে আসছে, আর এই আসছে আসছে ভাবটা নিয়েই তো মনের মধ্যে কত আনন্দ, কত উদ্যোগ তৈরি হয়। যারা কুমোরটুলির আশপাশ দিয়ে যান, কুমোরটুলি মানে শুধুমাত্র যে কলকাতার কুমোরটুলির সে কথা বলছি না, জেলায় জেলায় যেখানেই কুমোর পাড়া রয়েছে, একটা সাজো সাজো রব তৈরি হয়েছে, কোথাও খড় লাগানো হয়েছে, মানে খড় বাঁধা হয়েছে, কোথাও হয়তো মাটি পড়তে শুরু করেছে। কাল ছিল রথযাত্রা, এক সময় কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হতো, এখন খুঁটি পুজোও হয়, যদিও যেহেতু চাহিদা বেড়েছে তাই বহু প্রতিমারই মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। এক সময় তো নিয়ম ছিল যে মহালয়ায় চক্ষুদান হবে, সত্যি তো একদিনে কি আর অত প্রতিমার চক্ষুদান করা সম্ভব হয়, তাই সব মূর্তি হয়তো রেডি হয়ে যায়, প্রতিমা অনেকে

পাড়িও দেয় দূর দেশে বিদেশে, না না না থাক থাক, এই 17ই জুলাই বৃহস্পতিবার এরকম একটা সময় নামে পুজো পুজো গন্ধ তুলে ফেলবার জাস্ট কোনো মানে হয় না, কারণ অফিস যেতে হবে, স্কুল যেতে হবে, পরীক্ষা টরীক্ষা আছে হয়তো যাদের, কলেজে টলেজে স্কুলে টুলে পরীক্ষা তো আছেই, কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে, তো যাদের পরীক্ষা চলছে তাদের জন্য শুভেচ্ছা রইল যে পরীক্ষাটা ভালো করে দিও। আর ওই যে কথা বলছিলাম যে মেডিকেলের যে রেজাল্ট বেরিয়েছে, যারা কোয়ালিফাই

0: আজ দিনের ডায়েরি পাতা উল্টে দেখে নিতে পারি ইতিহাসে কি কি ঘটেছিল আজকের এই 17 জুলাই তারিখে। আজকের দিনে 1823 সালে, অনেক বছর আগে 1823 সালে আজকের দিনে গভর্নর জেনারেল জন অ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়। 1823 সালের কথা বলছি। 1855 সালে পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে স্থাপিত হয় নর্মাল স্কুল। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে, 1855 সালের কথা। 1831 সালে আজকের দিনে জন্মেছিলেন বিশিষ্ট নাট্যকার মনমোহন বসু। আর আরেক নাট্যকারেরও জন্মদিন আজকে, নাট্য ব্যক্তিত্ব বাঙালি। 1906 সালে আজকের দিনে জন্ম বিজন ভট্টাচার্যের। 1912 সালে আজকের দিনেই জন্ম সঙ্গীত, নৃত্য আর অভিনয়ের জন্য যার খ্যাতি, সেই অর্থে নয়, মানে আমরা কিন্তু এই অর্থে চিনি না, তিনি আশ্রমকন্যা, রবীন্দ্রনাথের স্নেহধন্যা অমিতা সেন, তার পরিচয় তিনি অমর্ত্য সেনের মা। আজকের দিনেই তার জন্ম। 1930 সালে আজকের দিনে জন্ম শচীন ভৌমিকের। শচীন ভৌমিক চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম, লেখক, চিত্রনাট্যকার, মূলত হিন্দি চলচ্চিত্রের জগতেই তার ছিল বিচরণ। শচীন ভৌমিকের জন্ম আজকেরই দিনে। 1930 সালে আজকের দিনে জন্ম মোহাম্মদ হাবিবের। ভারতীয় ফুটবলার মোহাম্মদ হাবিব জন্মগ্রহণ করেছিলেন 1949 সালে। 1959 সালে আজকের দিনে জন্ম অভিনেত্রী জরিনা ওয়াহবের। আর শুধুই তো জন্ম নয়, চলে যাওয়াটাও মনে রাখার মতো কারো কারো ক্ষেত্রে। আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 1992 সালে কানন দেবী। কানন দেবীর কথা আলাদা করে কী বা বলার থাকতে পারে, অভিনেত্রী, গায়িকা। আজও এত বছর পরেও কানন দেবীকে মনে রেখেছে বাংলা চলচ্চিত্র। আর আরও অনেক দিন আগের কথা বলি, কারণ সেই মানুষটি একটু বিশেষ। তিরোট সিং, তিরোট সিংয়ের প্রয়াণ দিবস আজ। 1835 সালে তিরোট সিংয়ের প্রয়াণ ঘটেছিল আজকেরই দিনে। তিরোট সিং কে ছিলেন? তিরোট সিং খাসিয়া জনগোষ্ঠীর প্রধান, অধুনা মেঘালয় অঞ্চলের এক বিশেষ নাম। তার কথা বলবো সামান্য একটু পরে। এই বিশেষ দিনগুলো বিশেষভাবে পালিত হয়। আজ তার মৃত্যুদিন বিশেষভাবেই পালিত হয় আমাদের দেশে, তিরোট সিং ডে হিসেবে আজ তার মৃত্যুদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ তিরোট সিং দিবস। তিরোট সিং এর সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। আসলে আমাদের দেশে এমন বহু মানুষ রয়েছেন যাদের ইতিহাস আমাদের প্রতিটি তন্ত্রে লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা হয়তো সঠিকভাবে জানি না। 1802 সালে জন্ম তিরোট সিং এর, আর 35 মৃত্যু। মৃত্যু বলে এই মৃত্যুকে হয়তো খাটো করা যায় না, শহীদ হিসেবেই তিনি মৃত্যুবরণ করেছিলেন এমনটাই মনে করেন উত্তর পূর্বাঞ্চলের মানুষজন। তিনি একজন কিংবদন্তি হিসেবেই সেখানে গণ্য, আর তার আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধেই তখনও সেভাবে আন্দোলন জারি হয়নি, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের মানুষ, খাসি জনগণের স্বার্থ রক্ষায় তিনি যুদ্ধ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ইতিহাসের কাহিনী যেখানে যেখানে যেমন আছে তার সবটা হয়তো আমরা সবসময় জানতে পারি না। মেঘালয়ের খাসি সাম্রাজ্যের তিনি ছিলেন প্রধান, তাই খাসি জনগণের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য তিনি সংগ্রাম করেছিলেন। খাসি পাহাড়ের একটি অংশ নংখলাওমের সিএম অর্থাৎ রাজা ছিলেন তিরোট সিং। তার উপাধি ছিল সিএম লিয়ে। তিরোট সিং, যে কথা বলছিলাম, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেই ছিল তার সংগ্রাম। 1826 সালে ইয়ানডাবো চুক্তি সম্পাদনের মাধ্যমে ইঙ্গো

0: কর্মী যুদ্ধ শুরু হয়। ব্রিটিশরা ব্রহ্মপুত্র উপত্যকার উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চেষ্টা করে, আর এই নিয়ন্ত্রণ কায়েমের মাধ্যমে অসম এবং উত্তর পূর্বের অন্য অংশগুলোতে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। সিলেট, যেটা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত, সেখানে দখলদারি চালায় ব্রিটিশ সাম্রাজ্যের লোকজন। নিম্ন আসামে নতুন করে একটা অধিগ্রহণ করার চেষ্টা যখন তারা শুরু করে, তখনই এই খাসি পাহাড়ের উপর এসে পড়ে একটা কোপ, কারণ ওই এলাকার মধ্যে দিয়ে তারা একটা রাস্তা নির্মাণ করতে চেয়েছিল। গুয়াহাটি থেকে সিলেটকে যুক্ত করার জন্য সেই রাস্তা নির্মাণ করার প্রয়োজন ছিল, যাতে তারা সাপ্তাহিক ভ্রমণ টমন করতে পারেন, কোনো রকম অসুবিধা না হয়। উত্তরাঞ্চলের ব্রিটিশ গভর্নর জেনারেল এজেন্ট ডেভিড স্কট জানতে পারেন যে তিরোট সিং রাস্তা প্রকল্পের জন্য যে অনুমতি নেওয়া হয়েছিল ডুয়ার্স এলাকায় আসামের প্রবেশপথে, সেখানে যে সমস্ত সম্পত্তি তারা নিয়েছিলেন রাস্তা তৈরি করবেন বলে, তিরোট সিং সেটা ফেরত চাইছেন এবং সেজন্য তিনি নানা রকম যুদ্ধবিগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। খাসিরা 1829 সালের 4 এপ্রিল নংখালাতে ব্রিটিশ গ্যারিসন আক্রমণ করেন, আর সেখানেই শুরু হয় তিরোট সিংয়ের প্রতিরোধ। অভিযান চালায় ব্রিটিশ সামরিক বাহিনী। ইঙ্গো খাসি যুদ্ধে খাসি বিদ্রোহ যখন শুরু হয়েছিল, খাসিদের হাতে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তাদের অস্ত্র ছিল তরবারি, ঢাল, তীর আর ধনুক। কিন্তু ব্রিটিশরা ততদিনে গোলা বারুদের ব্যবহার শিখে ফেলেছে, সে তো আমরা জানি, এবং তারা উপর্যুপুরি সেগুলো ব্যবহারও করেছে। তিরোট সিংয়ের যা কিছু কলা নৈপুণ্য সবটাই ছিল গেরিলা যুদ্ধে। প্রায় 4 বছর ধরে তিনি এই গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন এবং ব্রিটিশকে পর্যুদস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ব্রিটিশের গুলি তিরোট সিংকে রেয়াত করেনি। ঢাল তরবারি নিয়ে কি আর গুলির বিরুদ্ধে লড়া যায়? গুলিবিদ্ধ তিরোট সিং একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন শেষ পর্যন্ত। সেখানেই নিজের ক্ষতের চিকিৎসা চালাচ্ছিলেন তিনি, চেষ্টা করছিলেন ঘুরে দাঁড়াতে, যাতে লড়াই এত তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। কিন্তু সব সময়ই সব সাম্রাজ্যেই কোনো না কোনো এমন মানুষ থাকেন যারা বিশ্বাসঘাতকতা করেন। তাই তিরোট সিংয়ের সেনাপতিকে কিছু স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে ব্রিটিশরা খুঁজে নেয় সেই গুহাটা যেখানে তিরোট সিং রয়েছেন, একটু জিরোচ্ছেন, চেষ্টা করছেন অসুস্থতা থেকে ঘুরে দাঁড়াতে। সেই গুহায় গিয়ে উপস্থিত হয় ব্রিটিশ বাহিনী 1833 সালে। তারপর তিরোট সিংকে বন্দি করে নির্বাসন দেওয়া হয় ঢাকায়। 1835-এর 17 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মেঘালয়ে এই আজকের দিনটি, তার মৃত্যুবার্ষিকী পালন করা হয় শহীদের নামে, থাকে ছুটি। আসলে মানুষের লড়াই, ওই ন্যায়ের পথে থাকার লড়াই, কোথায় কখন কিভাবে সংঘটিত হয় আমরা জানি না। শুধু আমাদের দেশের বীর সৈনিকদের কথা স্মরণ করতে পারি, যারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন নিজেদের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার জন্য, শুধুমাত্র অন্যের দাস হয়ে না থাকতে চাওয়ায় তাদের অনেকখানি আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে। আজ তিরোট সিংয়ের মৃত্যুদিন। ঢাকায় নির্বাসিত তিরোট সিং 17 জুলাই 1835 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মাত্র 33 বছর বয়সে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে। আর জীবনে এই আসা যাওয়া চলতেই থাকে, তাই কারো কারো জীবন স্মরণ করার মতো তাদের মৃত্যুদিনগুলো আমরা

স্মরণ করি, কুর্নিশ জানাই তাদের গোটা জীবনটাকে। নমস্কার, কলকাতায় রয়েছেন আজ বৃহস্পতিবার, 17 জুলাই, পরম রয়েছে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে। একটুখানি চিয়ার আপ করে দিতে হবে আপনাকে, যাতে আগামী দিনটা, মানে এই দিনের বাকি ঘন্টাগুলো আপনি একদম দারুণ স্মুথলি নিজের কাজটা সেরে ফেলতে পারেন। ধূমকেতু থেকে এর আগের গানটা শুনেছিলাম অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের কণ্ঠে, এবার ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তী, ঝিলমিল ঝিলমিল লাগে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পরমের এই যে বেভুল মন, আর এই বেভুল মনকে যে আপনারা এইভাবে কি বলবো, আর মানে এখনও আমি দেখিনি কেউ মেসেজ পাঠিয়ে আমায় সতর্ক করেছেন কি না। আরে পরম সকাল থেকে বৃহস্পতিবার বলে যাচ্ছে, আরে ভাই জেগে ওঠো, ঘুম থেকে ওঠো, আজ তো শুক্রবার, বৃহস্পতিবার তো ছিল গতকাল। আহা, মানুষ ঘুমোয় তা বলে এমন করে ঘুমোয়, কি আর বলবো। আপনিও কি এমন করেই ঘুমোচ্ছেন নাকি? প্লিজ উঠে পড়ুন, আজ বৃহস্পতিবার নয়, আজ তো শুক্রবার, আজ 17 তারিখ। আহা হা হা হা, যাই হোক, সেসব কথা কি বা এসে যায় বৃহস্পতি আর শুক্র, যাদের কাজ আছে তাদের তো রোজই আছে। তবে যদি আপনার উইকেন্ড শুরু হয়ে গিয়ে থাকে তাহলে পরম এই আজকের দিনটাতেও আপনাকে একটু ঠেলে পাঠিয়ে দেবে, না হয় কাজে ফিরে আসবেন তাড়াতাড়ি কাল থেকে যদি হয় আপনার ছুটি। আর যদি না হয়, মানে যার মানে পরমের মতো আর কি, যাহাই 52 তাহাই 53, যদি বৃহস্পতি আর শুক্রে কোনো পার্থক্য না থাকে তাহলে আর কিছু বলার নেই। এই মুহূর্তে যেটা বলার যে

0: অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ সকালবেলায় বললাম যে আজ 32-এ আসার, আর সেটাও ঠিক বললাম তো, কে জানে বাবা পরম যে কিরকম কিরম যেন একটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, এই ঘুম থেকে উঠতে গিয়ে যে যত ঝামেলা তৈরি হচ্ছে, না না আজ 32-এ আসার একদম কনফার্ম করে নিয়েছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, আর তার প্রভাব কিন্তু বেশ আকাশে বাতাসে দেখা যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলে একটা নিম্নচাপ অবস্থান করছিল, সেটা কিন্তু শক্তি বাড়াচ্ছে, আর গতকাল থেকেই কিন্তু সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে, আর তারই জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বেশ বেশ বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। জানানো যাচ্ছে যে, মানে আবহবিদরা জানাচ্ছেন আর কি, পরম আপনাকে রিলে করছে মাত্র যে সুস্পষ্ট নিম্নচাপটা একই সঙ্গে একটা ঘূর্ণাবর্ত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর তারই ফলে, মানে তারই সঙ্গে রয়েছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা। ওই যে ঘূর্ণাবর্ত যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটা একটু একটু সাইডে হেলে রয়েছে, দক্ষিণ পশ্চিমে হেলে রয়েছে, আর মৌসুমী অক্ষরেখা জম্মু থেকে বারেলি, বস্তি, ডালটনগঞ্জের উপর দিয়ে সুস্পষ্ট নিম্নচাপটির কেন্দ্র অতিক্রম করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ওফ, মানে একদম হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আগামী 48 ঘন্টায় এই সমস্ত সিস্টেম, মানে এই সমস্ত নিম্নচাপ, অক্ষরেখা, হেন তেন সবাই উত্তর পশ্চিমে এগিয়ে এসে উত্তর ওড়িশার দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, আর এর ফলে আকাশ মেঘলা থাকবে, অংশত নয় একেবারে পুরোপুরি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। কেমন থাকবে আজকের সারাটা দিন জেনে নেওয়া যাক সরাসরি হাওয়া অফিস থেকে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল,
0: যে কথা বললাম, মূলত আকাশ থাকবে মেঘলা, আর দু এক ফোঁটা বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের, সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে, তাই সতর্ক থাকতে হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, এরই মাঝামাঝি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার দিনের তাপমাত্রা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম, আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি বাতাসে। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 76% বৃষ্টি হয়েছে 1.9 মিলিমিটার। কলকাতা এবং সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা রয়েছে, বলা হচ্ছে যে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আর তার ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে 17 জুলাই আজ যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের, গভীর সমুদ্রে তারা যেন না যান, এরকম একটা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টার জন্য সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে, যারা মৎস্যজীবী যাবেন সমুদ্রে তারা সতর্ক থাকবেন, যারা যাবেন না, যারা এমনি রাস্তাঘাটে চলাফেরা করবেন তারাও একটু সতর্কই থাকবেন, না ছাতাটা রাখবেন সঙ্গে। রূপম ইসলামের কণ্ঠে গানটা, ছবির নাম নেভার মাইন্ড, কথায় সুরে রূপম ইসলাম।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর খবর খুব একটা ভালো নয় এই মুহূর্তে, খবরের কাগজ হাতরাতে হাতরাতে, মানে ওই অনলাইনে আর কি হাতরাতে হাতরাতে একটা খবর উঠে এলো, এক্ষুনি ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। হাওড়াগামী নবদ্বীপ ধাম ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং আহত হয়েছেন অনেকে। শুক্রবার সকালে আজ সকাল সাতটা নাগাদ আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণব সুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রেলগেট পড়েনি বলেই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আর সেই সময় ট্রেন আসছিল, হাওড়াগামী নবদ্বীপ ধাম ট্রেন, সেখান থেকেই মানে নবদ্বীপ ধাম স্টেশন থেকে যে ট্রেন আসছিল, একটি টোটো আসছিল, সেখানে বেশ কিছু স্কুল পড়ুয়া ছিল এবং তারা রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিল। এক স্কুল পড়ুয়া এবং এক স্থানীয় ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছু মানুষকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এটুকুই খবর আপাতত পাওয়া গেছে এবং খবরটা মোটেই ভালো নয়। সতর্ক থাকার কথা আমরা সবসময় বলি, তবু সতর্ক কি থাকা যায়? সবসময় যে নিজেরই সতর্কতার অভাব তা নয়, তবু খানিকটা সচেতন হওয়া যায়, চেষ্টা করা যায় এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো যদি রক্ষা করা যায়, আমরা চেষ্টা করতেই পারি। সকালবেলা এমন একটা খবর মন খারাপ করে দেয়, আবার আমাদের সতর্কও করে যায়, বাকি দিনটা যেন ভালোভাবে চলতে পারি আমরা, নিজেদের জন্যে, আগামীর জন্য, প্রতিবেশীর জন্য, পরিজনের জন্য। সতর্কতা আমাদের রক্ষা করবে অন্তত খানিকটা হলেও।

রথযাত্রার মধ্যেই রয়েছি আমরা আগামী কয়েকটা দিন, তাই জগন্নাথের একটু ভাবনা চিন্তায় আমরা তো থাকি। আর আছে রথের মেলা। আপাতত জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটি গান, লহ গৌরাঙ্গের নাম রে ছবি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আসলে আজই তো প্রথম নয়, কাল ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, আর খারাপ খবর গতকাল থেকেই আসছে। আমরা জানি গতকালও একটা বিপর্যয় ঘটেছে খোদ পুরীতে, পদপিষ্ট হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম জানাচ্ছে। এরকমটা যে হয় না একেবারে তা না, কিন্তু

0: সতর্ক থাকা তো আমাদের বাঞ্ছনীয় ছিল। এত ভিড়, এত মানুষ জড়ো হন, শুধুমাত্র একবার ইষ্টদেবকে দেখবেন তাদের পথে, নেমে আসেন তিনি পথে, আর সেই সময় মানুষের মধ্যে বোধহয় অতটা সচেতনতা তৈরি হয় না। যারা পুরীর রথ কখনো টেনেছেন তারা জানেন আসলে সচেতন হওয়ার জায়গাও থাকে না। রথ যখন গড়াতে শুরু করে একবার দড়িটুকু স্পর্শ করতে পারাই এক বড় ব্যাপার, টানা তো দূরের কথা। যারা টানেন তারা তাদের বিষয়টা আলাদা, কিন্তু সাধারণ দর্শনার্থীরা চেষ্টা করেন যে একবার একটু রশিটা ছুঁয়ে আসতে পারলেই ভালো লাগে। আর সেই সময় এমন কিছু জায়গা থাকে যেখানে হুড়হুড় করে হয়তো রথ চলতে থাকে। অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন স্থানীয় মানুষজনেরা আনকোড়া মানুষজনের জন্য কিছু কিছু জায়গা স্থির করে দেন, হোটেলে কোনো দোকান থেকে বলে দেওয়া হয় আপনি ওইখানে গিয়ে দাঁড়াবেন, ওইখানে চাকা গড়ায় না। কিন্তু যাই হোক, দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, এ নিয়েই আমাদের চলা। 107 FM রেনবোয় রয়েছেন নমস্কার কলকাতায়, পরম থাকছে আপনার সঙ্গে উপার ঘন্টায়।
1: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে আজ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন তিনি। স্টেশনগুলি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের রঙ্গিয়া হলদিবাড়ি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটালিয়নের BSF জওয়ানদের সঙ্গে কথা বলবেন। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পাংশুল বানসাল 720-র মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। উড়িষ্যার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রার অংশ হিসেবে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে নিয়ে পবিত্র রথ আজ সকাল 9:30 পুনরায় শুরু হবে। গতকাল সন্ধে নেমে আসায় রথ টানার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথ টানার কাজ শুরু হবে। অমরনাথে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসে থাকা 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই চালক, কন্ডাক্টর সহ সব 47 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা। আর আজকের দিন নিয়ে কথা আজকে এখনো শুরুই হয়নি, শুরু তো অবশ্যই করব। আজ ওয়ার্ল্ড ইমোজি ডে। ইমোজি গত কয়েক বছরে এই দিনটা কিন্তু, মানে এই দিনটা না, এই ইমোজি বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম দারুণ প্রিয় হয়ে উঠেছে। আমাদের কথাবার্তা কীরকম যেন আটকে গেছে ইমোজিতে। কাউকে অ্যাভয়েড করতে চাইলে আমরা স্ক্রিনে একটা ইমোজি ছেড়ে দিই, কাউকে খুব পছন্দ হলেও একটা ছোট্ট ইমোজি দিয়ে বুঝিয়ে দিতে পারি। না বলা কথাকে ব্যক্ত করার জন্য ইমোজির বুঝি জুড়ি মেলা ভার। আজ 17 জুলাই, শুক্রবার, মনে আছে মেসেজও এসে গেছে, দিদি আজ তো শুক্রবার, দিদি ভীষণ করেছিল ভুল, কাটেনি তার ঘুম, তাই বৃহস্পতিবারেই আটকেছিল, দিদি। আসলে আজ 17 জুলাই ওয়ার্ল্ড ইমোজি ডে, আর এই ইমোজি জিনিসটা নিয়েই আজ কথা হবে। আপনি কি ইমোজি দিতে পছন্দ করেন? আমি খুব সহজেই জিজ্ঞেস করতে পারি, কোন ইমোজিটা আপনার সবচেয়ে বেশি প্রিয়? আপনি পাঠাতেই পারেন, কিন্তু ওই যে আর কি, মানে কিছুটা একটু একটু স্ক্রিনিং করে পাঠাবেন আর কি। ইমোজির ভিতরেও এমন অনেক

0: ইমোজি থাকে যেগুলো হয়তো পরম ঠিক বলে উঠতে পারবে না। আর একটা বিষয় হচ্ছে ইমোজিটা কিন্তু আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ আমার তো কোনো ফেসবুক লাইভ বা অন্য কিছু চলছে না, শুধুই কণ্ঠে। একদম সাবেক প্রথা মেনে কণ্ঠে আছে পরম, আপনার সাথে কথা শুধু কানে আর মনে। কিন্তু ইমোজি রয়েছে আমাদের জীবনে, আজ লিখে পাঠান আপনার সেই পছন্দের ইমোজির কথা। না না, শুধু সেটুকু লিখবেন কেন, লিখুন না। ইমোজি কি সত্যি আপনাকে লুকোতে সাহায্য করে, নাকি আপনি নিজেকে ব্যক্ত করতে পারেন ইমোজির সাহায্যে? একটা ছোট্ট সাইন, একটা চিহ্ন, একটা ছবি পুরো মনটাকে কি উজাড় করে দিতে পারে, নাকি আপনার মনে হয় দূর এটুকু দিয়ে বোঝানো যায় নাকি? না, সবার এরকম হয় না, অনেকেই মনে করেন এটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। যে কথা আমি বলতে পারছিলাম না আমার প্রিয়জনকে, তাকে একটা ইমোজি দিয়েই আমি বুঝিয়ে দিতে পারি। যারা খুব খুব অনেক দিন আগে প্রেম করেছেন, তারা কি ভাবতে পারেছেন যে এরকম একটা চুমুর ছবি পাঠিয়ে দেওয়া যেতে পারে নিমেষে প্রিয়জনের কাছে? ভাবেননি তো? আজকাল তো তাই যাচ্ছে, একটা কেন, আপনি হাজারটা পাঠাতে পারেন ইমোজি দিয়ে। আজ ইমোজি ডেতে আপনি চলে আসুন ইমোজি নিয়ে। 9903653992 অপেক্ষা করছে পরম। এখন 8:10 হয়ে 20 সেকেন্ড আছি 10টা পর্যন্ত সকাল। আজ শুক্রবার, কখনোই বৃহস্পতিবার নয়, ফলে একটা দিন আরও কেটে গেছে জীবন থেকে, টুক করে ঝরে গেছে। আর এগিয়ে আসছে রবিবার, শনিবার যাদের ছুটি আছে তাদের ভালো থাকার ভালো লাগার দিন। আর এরকম একটা সময় একটু গান টান না শুনে নিলেই নয়, একটা গান শুনবো, একটু পুরনো গান, একটা রিকোয়েস্ট ছিল বলেই শুনতে চাইছি, মানে ওই গান মিলন্তিতে শুনবো আর কি। অমল খাঁড়া রুদ্রপুর ডোমজুর হাওড়া থেকে শুনতে চেয়েছিলেন এই গানটা। আর সাধারণত নমস্কার কলকাতা এত পুরনো গান বাজে না, তবুও মাঝে মধ্যে বাজাই, মন্দ লাগে না।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

ছবির নাম অনুসন্ধান, গান লিখেছিলেন কৌরী প্রসন্ন মজুমদার আর সুর রাহুল দেববর্মণ, লতা মঙ্গেশকর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবো চলছে, নমস্কার কলকাতা। আপনি রয়েছেন আর যে পরমের সঙ্গে বেশ কিছুদিন পর, আর এই মুহূর্তে তো মোটামুটি আজ 17 তারিখ হয়েই গেল, ফাইনাল আসছে বিশ্বকাপের স্পেন আর আর্জেন্টিনা, তাই নিয়ে মেতে রয়েছেন অনেকেই। এবারে নাকি অনেকেই আর্জেন্টিনার খেলা নিয়ে কী সব যেন অভিযোগ টভিযোগ তুলছেন। যাই হোক, মেসি রয়েছেন, হয়তো এটাই শেষ তার বিশ্বকাপ, আর দারুণ খেলছেন বলেই মনে করছেন মেসির ভক্তরা। পরম অবশ্য ফুটবল একটু কমই বোঝে, ফুটবল না সব রকম খেলাধুলো একটু কম বোঝে, পরম একটুখানি ভেদা টাইপের। আর কিন্তু তাদের কিছু এসে যায় না, পৃথিবী জুড়ে চলছে বিশ্বকাপ জ্বর, আপনিও নিশ্চয়ই সেই জ্বরেই আক্রান্ত, তবে সাবধানে থাকবেন, সিজন চেঞ্জ হচ্ছে। আর কোথায় কোথায় যেন পড়ছিলাম কোভিড টোভিড আবার হচ্ছে, তবে মারণ কোভিড নয়, কারণ বলা হচ্ছে যে কোমরবিডিটি না থাকলে এবারে আর কোভিডের সেই ক্ষমতা নেই। আহা, বেচারা দুর্বল হয়ে গেছে, আমরা তাদের মানে এত জুঝে নিয়েছি যে বেচারা ভাইরাস একটু দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, জ্বর আপনার হোক বিশ্বকাপের, কিন্তু কোভিড বা অন্যরকম ভাইরাল বাঁধাবেন না, ছাতাটাতা নিয়ে বেরোবেন। আর অনেক স্কুল নাকি ছুটি দিচ্ছে, এই যেমন কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুল ছুটি দিয়েছে 20 তারিখ, তারা যাদের যেসব পরীক্ষা ছিল 20 এবং 21 তারিখে, সেই দিনের পরীক্ষাগুলো তারা পিছিয়ে 29-30 জুলাই এরকম করে দিয়েছে, যাতে যারা খেলা দেখবে তারা একটু প্রাণ ভরে খেলা দেখতে পারে। কারণ আজ খেলা দেখবো স্কুলে না হয় গেলাম, কিন্তু পরীক্ষা থাকলে তো বাবা মা দেখতে দেবে না, ফলে পরীক্ষাও পিছিয়ে দিচ্ছেন শিক্ষকেরা। আর খুব ভালো লাগলো একটা কথা সংবাদ মাধ্যমে পড়লাম, ওই স্কুলের প্রধান শিক্ষক বলছেন যে আজকাল তো বাচ্চারা এই মোবাইল গেমে বন্দি হয়ে যাচ্ছে, তাদের হাতে মোবাইল আছে কিন্তু মাঠে যাওয়ার সময় নেই, তাই ফুটবলের মতো একটা খেলা যাতে ওরা দেখে, ওরা আগ্রহী হয় এবং ভাবে যে আমরাও মাঠে গিয়ে খেলি, আমরা সেই আগ্রহটা তৈরি করতে চাইছি। কলকাতার এক নাম করা স্কুল, তারা ভেবেছেন, কর্তৃপক্ষ ভেবেছেন যে পরীক্ষা যেগুলো 20 এবং 21 তারিখে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো একটু পিছিয়ে দেওয়া যাক, তাতে বাচ্চারা নিশ্চিন্তে মধ্যরাতে খেলা দেখতে পারবে, পরের দিন স্কুলে চাইলে সে নাও আসতে পারে, একটা ছুটিও নিতে পারে, পরীক্ষা থাকলে তো সেটা সম্ভব হবে না। আর এর কারণ, ওই প্রধান শিক্ষকের কথা বড় ভালো লেগেছে, বলছেন এই যে একসাথে খেলা, দলগত খেলা, হারি জিতি নাহি লাজ, এই বিষয়টা ওদের মধ্যে আবার নতুন করে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন, তাই আমরা চাইছি ওরা ফুটবলের মতো একটা খেলা সবাই মিলে দেখুক, জানুক কিভাবে মাঠের মধ্যে দৌড়তে হয় পায়ে বল নিয়ে, একজনের থেকে আরেকজনকে বল পাস করে দিতে হয়, আমি গোল নাই করতে পারি, আমার বন্ধু যে দাঁড়িয়ে আছে আমার হয়ে খেলছে, আমার দলের হয়ে খেলছে, তাকে বলটা পাস করে দিলে সে গোলটা করবে, আর তাতেই জয় আমার, আমারই আনন্দ, আমারই নিশ্চিত বিজয়, এই বোধটা তৈরি করে দিতে চাইছেন। খুব সামান্য উদ্যোগ, পরীক্ষাটা একটু পিছিয়ে দিয়েছেন, কিন্তু এই উদ্যোগকে সাধুবাদ না জানালেই বোধ হয় নয়। আমরা সকলে মিলে যদি এভাবে পায়ে পায়ে একটু করে এগোতে পারি তাহলেও বড় মন্দ হয় না, কি জানি কি হয়। আপনি অবশ্য আজ কথা বলবেন ইমোজি নিয়ে, যেটা বোধ হয় এর ঠিক উল্টো। আপনার হয়তো খুব কান্না পাচ্ছে, আপনি খুব জোরে জোরে কেঁদে ফেললেন আপনার বন্ধুর কাছে, আপনি হয়তো ভাবলেন ইস কি বোকামি হয়ে গেল, অথবা আপনার উল্টো দিকের বন্ধুটিও হয়তো ভাবলো যে কতটা সময় নষ্ট করলো আমার। এই ভাবনাগুলো আমাদের গুটিয়ে দিচ্ছে, নিজেদের মধ্যেই আমরা কেমন আবদ্ধ হয়ে পড়ছি। ইমোজি নাকি সেখানে খানিকটা কাজ করছে, আসলে ইমোশন প্রকাশ করতে নাকি ইমোশন লুকোতে, খুব জটিল বিষয়, কঠিন ব্যাপার। 9903653992 আপনি আসুন কঠিন কঠিন কথাবার্তা নিয়ে, আজ শুক্রবার একটু কঠিন আলোচনা হয়ে যাক পরমের সঙ্গে। পরবাসী ছবি থেকে ইমন চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ঠান্ডা লাগছে, লাগছে তো ঠান্ডা। আহা, কি করে ঠান্ডা লাগবে এই গরমের মধ্যে? না না, ওই যে ঘটনা হলো গিয়ে, এসি চলে তো, আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই বলছিলাম একটু সতর্ক থাকবেন। তবে সতর্কতার মধ্যেই চলে আসি নিয়ে মেসেজ, কারণ ঘড়ি বলছে সময় কমে আসছে। লালমোহন মাঝি জালালশ্রী বৌবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, আমি আমার মনের ভাব প্রকাশ করতে লিখেই পছন্দ করি, মানে লিখে জানাতেই পছন্দ করি, সেটাই আমার বেশি ভালো লাগে, সেটাই আমার পছন্দের। তবে মাঝে মধ্যে ইমোজি ব্যবহার করে থাকি, একদম সেটাই তো জানতে চাইছি। ইমোজি ব্যবহার করেন, কোন ইমোজিটা আপনার পছন্দের সেটাও জানাতে পারেন। পরম দিদিভাই, প্রিয় পরম দিদিভাই, ঋতুরানী বর্ষার সমাগমে রিমঝিম বৃষ্টির মন রাঙানো ভালোবাসা জানালাম। উফ, জাস্ট উফ। কে লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন বহড়ু ঘোষপাড়া থেকে মাধাই দাস। লিখেছেন, এখনই তো রিমঝিম বৃষ্টি হচ্ছে, শুনছি নমস্কার কলকাতা, খুবই ভালো লাগছে। বিষয় বলি, আমার ইমোজি ভালো লাগে, যে ইমোজিটা ভালো লাগে সেটা হলো শিশুদের মুখের হাসি আর গোলাপ ফুল, এই দুটো ইমোজি আমার খুব প্রিয়। অনেকেই তাদের বায়োতে এই ইমোজিগুলো সেট করে রাখেন, ভালো লাগে, সে তো ভালো লাগে বটে, নিজের মনের ভাবটা প্রকাশ করা যায়। আজকের বিষয়টা সেরকমভাবেই যদি আমরা সাজিয়ে ফেলি তাহলে মন্দ হয় না। চলে আসুন, শুনতে থাকুন গান, থাকুন পরমের সঙ্গে। আর পরম আজের সকাল 10টা পর্যন্ত অভিমান ছবি থেকে পাপন আর অন্তরা মিত্র, কে তুমি? জিজ্ঞাসা করবেন নাকি কোনো ইমোজিকে?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। পরমের সঙ্গে রয়েছে মেসেজ, মেসেজ না পড়ে ফেললেই নয়, শুভ সকাল লিখে পাঠিয়েছেন ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশ সম্পূর্ণ করা যায় এ কথা মিথ্যে, কারণ মুখের কথা সমান কখনোই হতে পারবে না ইমোজি। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা কখনো কোনো ইম্পর্টেন্ট মিটিং বা এমন কোনো জায়গায় রয়েছি যেখানে ফোন রিসিভ করা যাবে না, সেখানে কাউকে মেসেজ করলে ইমোজি ব্যবহার করা যায়। কে বলছেন? বলছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। রজত মনে করছেন যে মিটিংয়ের সময় টুক করে একটা কিছু বলে দেওয়ার জন্য কিন্তু ইমোজিটা ব্যবহার করে ফেলাই যায়। আর অনেকগুলো ইমোজি দিয়ে কে যেন একটা মেসেজ লিখে পাঠিয়েছেন উজ্জ্বল সরকার কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর থেকে। বলছেন, বলছেন হাই পরম, ইমোজি বলতে আমার কঠিন অভিজ্ঞতা আছে দিদি। বিয়ের আগে ইমোজি খুব ব্যবহার হতো, নানা রকম ইমোজি পাঠিয়েওছেন, মানে যেগুলো উনি বিয়ের আগে ব্যবহার করতেন, হৃদয়, চুম্বন ইত্যাদি প্রভৃতি। আর এখন সে সব কিছু অতীত, যেহেতু প্রেম করেই বিয়ে করেছি, এখন কিছু অন্য ইমোজি ব্যবহার করি যার মধ্যে রয়েছে ভয়, রাগ, চুপ করে থাকো এরকম মুখে চেন লাগানো যে ইমোজিটা আছে সেটা, এবং একটা ক্রন্দনরত ইমোজি। আহা হা হা হা। বিষয় হচ্ছে যে পরম এগুলো ঠিক ভাষায়, মানে এ এক আজব কুদরতি আর কি, মানে পরম আপনাকে বলেছে ইমোজি নিয়ে কথা বলতে, কারণ আজ ওয়ার্ল্ড ইমোজি ডে, আপনি ইমোজি পাঠাতে পারেন কিন্তু পরমকে সেই ইমোজিগুলো ভাষায় ব্যক্ত করে করে বলতে হবে। এই কঠিন বিষয়, কঠিন বিষয়ের মধ্যে ফেলেছে পরম নিজেই নিজেকে। আপনাদের পছন্দের গান ফান নিয়ে তো আসছি, আপাতত তিনটে গান শুনে নিন পরপর। নমস্কার কলকাতায়
0: FM রেনবোতে 3 1 3।

এই আশার শেষের বেলায় শ্রেয়া গুহঠাকুর তার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত থাক না হয়। নমস্কার কলকাতায়।

আজই আষাঢ় মাসের শেষ দিন, কাল থেকে শ্রাবণ, বর্ষার একটু এদিক ওদিক হয় মাসের নিরিখে, ঘন হয়ে আসে মেঘ। তিমির বিশ্বাস, মেহের আলী ছবি থেকে, শ্রাবণে।

0: FM Rainbow-তে 3-1 3 3-1 3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতায় রয়েছেন আরজে পরমের সঙ্গে। আর এই মুহূর্তে যে জিনিসটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে এই আজ শুক্রবার, যে কথা ভুল দিয়ে শুরু হয়েছিল, পরম শুরু করেছিল বৃহস্পতিবার বলে, কিন্তু এই যে শেষ বেলায়, মানে সপ্তাহের শেষ বেলায় কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট জেনে নেওয়া যাক একটু চট করে। সরাসরি চলে যাব কোথায় আর যাব বলুন, ওই লালবাজার অব্দি যেতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। বাকি দিনটা থাকুক ট্রাফিক নর্মাল, নর্মাল থাকুক জনজীবন, আর এরই মাঝখানে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা অবশ্য নমস্কার কলকাতা মানে কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, তবে অনেকেই কলকাতা থেকে যাতায়াত করেন, মানে কলকাতায় কাজে আসেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। নৈহাটি স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার কাজ চলছে শনিবার রাত 12টা থেকে রবিবার ভোর 4টে পর্যন্ত। শিয়ালদা ডিভিশনের ওই অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে, অর্থাৎ আগামীকাল রাত 12টা থেকে রবিবার ভোর 4টে পর্যন্ত শিয়ালদা ডিভিশনের নৈহাটি সেকশনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। এজন্য বাতিল করা হয়েছে শনিবার রাতের শিয়ালদা রানাঘাট এবং নৈহাটি শিয়ালদা লোকাল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, অথবা সেই সব ট্রেনকে বিভিন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে, মানে ওই টাইমটা 12টা থেকে 4টে পর্যন্ত। ওই দিন অর্থাৎ শনিবার ডাউন লালগোলা শিয়ালদা মেমু রানাঘাট পর্যন্ত এবং নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী পর্যন্ত চলবে। বালিয়া শিয়ালদা যোগবাণী তিস্তা তোরসা এবং লালগোলা শিয়ালদা এক্সপ্রেসের পথে অন্য একটি মেমু ট্রেন ছাড়াও বালুরঘাট শিয়ালদা গোরক্ষপুর শিয়ালদা এবং গৌড় এক্সপ্রেসের চলাচলে খানিকটা বিলম্ব হতে পারে, অর্থাৎ শুধুমাত্র যে যারা নিত্যযাত্রী তাদের নন, যারা এক্সপ্রেসে ফিরছেন উত্তরবঙ্গ থেকে বা অন্য কোথাও থেকে, তাদের ক্ষেত্রেও কিন্তু খানিকটা সমস্যা তৈরি হতে পারে, সেটাই স্বাভাবিক, কারণ ট্রেন চলাচলে খানিকটা বিঘ্ন ঘটবে সেটা বোঝাই যাচ্ছে। আপাতত আপনি থাকুন নমস্কার কলকাতায়, আপনার জন্য রয়েছে পরম, আর গান রয়েছে একটা, গান মিলন্তিরই গান বটে, তবে গান মিলন্তির গান শুনতে গেলে যেটা করতে হয়, কিছু করতে হয় না, শুনে ফেলতে হয়। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছিলেন এই গানটা,
0: গান মিলন্তি, গান মিলন্তি।
1: রসগোল্লা ছবি থেকে অর্ণব দত্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার শুভ সূচনা করবেন। আজ তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাংলায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারে 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হবে। গতকাল সন্ধ্যা নেমে আসায় রথযাত্রার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী আজ ফের রথযাত্রা শুরু হবে। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইসকন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতায় সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও ইসকনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং ওড়িশায় বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সপ্তাহান্তের একটুখানি ওই আর কি, মানে একটুখানি যাদের জড়তা এখনো রয়ে গেছে তাদের জন্য নমস্কার কলকাতায় পরম রয়েছে। নিজের জড়তাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করতে করতে আর সেই সব কিছুকে যদি ইমোজি দিয়ে ঘেটে দেওয়া যায়, আই মিন প্রকাশ করা যায়, তাহলে কেমন হয়। মেসেজ রয়েছে হাওড়া থেকে, রীতা বলেছেন, ওই যে বলেছিলেন রীতা বলেছিলেন আজ বৃহস্পতিবার নয় গো পরম, আজ শুক্রবার, শুভ সকাল। হ্যাঁ হ্যাঁ, আমি মেসেজগুলোও পেয়েছি আর নিজেও, মানে পড়ার মেসেজ পড়ার আগেও নিজেরও ঘুম কেটে গেছে আর মনে হয়েছে যে হ্যাঁ রে, হ্যাঁ রে ভাই, আজ বৃহস্পতিবার না। কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছেন সৌভিক সরকার, ইমোজি আজকাল ডিজিটাল যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অনেক সময় একটা শব্দ না লিখেও মানুষের মনের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করে। বেশ কীরকম একটা দ্বাদশ শ্রেণীর রচনার মতো লিখে ফেলেছে, কে লিখেছে, সৌভিক সরকার লিখে ফেলেছে, ভালো লিখেছে, খুব ভালো লিখেছে। আনন্দ, দুঃখ, রাগ, বিস্ময়, ভালোবাসা কিংবা কৃতজ্ঞতার মতো নানা আবেগ ইমোজির মাধ্যমে সহজেই বোঝানো যায়। তবে শুধুমাত্র ইমোজি দিয়ে সব অনুভূতি বা চিন্তার গভীরতা প্রকাশ করা সম্ভবই নয়, কারণ একই ইমোজির বিভিন্ন অর্থ থাকতে পারে। এক্স্যাক্টলি, যে ইমোজিটা আমি ব্যবহার করছি আসলে সেটার অর্থ হয়তো আমি যে অর্থে ব্যবহার করতে চাইছি সেটা মোটেই নয়। তাই সৌভিক লিখছে যে অর্থ, সেই ইমোজির অর্থ ব্যক্তি, পরিস্থিতি আর প্রসঙ্গ ভেদে ভিন্নভাবে বোঝা যেতে পারে, তাই স্পষ্ট এবং সঠিক মনের ভাব প্রকাশের জন্য কথার সঙ্গে উপযুক্ত ইমোজির ব্যবহার সবচেয়ে কার্যকর। আর এই যে ইমোজির ব্যবহার করে, মানে আমি কি বলতে চাইছি সেটাও কিন্তু পট করে লুকিয়ে ফেলা যায়। যার সঙ্গে মুখের ওপর খুব খারাপ ব্যবহার করতে আপনি চাইছেন না, তাকে একটা ছোট্ট স্মাইলি, মানে ইমোজি, হাসির ইমোজি দিয়ে দিতে পারেন, একটা হাত জোর করা ইমোজি দিয়ে দিতে পারেন, তাহলে কথাটা সেখানেই বন্ধ হয়ে যায়। এটাকেও কিন্তু এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা খুব দারুণভাবে ব্যবহার করছেন। এই হাতের, মানে হাত জোর করা ইমোজির কথা বলতে গিয়ে একটা মেসেজ খুলে গেছে যেখানে অন্তত দুটো হাত জোর করা ইমোজি রয়েছে। যাদবেন্দ্র পান্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত আর যে পরম দিদি ভাই নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। ইমোজি ব্যবহার করা খুবই ভালো, তবে সঠিক জায়গায় সঠিক ইমোজি ব্যবহার করা উচিত। তবে দুঃখের কথা বললে সেখানে ইমোজির ব্যবহার না

না করাই ভালো। একদম ঠিক, দুঃখের কিছু কিছু ইমোজি আছে, যেমন এক চোখ দিয়ে একটা জল পড়ছে, অথবা মানুষ প্রচণ্ড কাঁদছে, মুখ চোখ বেঁকে যাচ্ছে, কিন্তু সেগুলো তো ঠিক দুঃখ বোঝায় না। মানে দুঃখের মুখোশের ভিতর কোথায় যেন একটা ব্যঙ্গ বা একটা মজা লুকিয়ে থাকে। তাই যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা খুব দুঃখের কথা কাউকে শোনাচ্ছেন, তার কথার পাল্টা হিসেবে আপনি যদি খুব দুঃখিত হয়েও থাকেন, তাহলে ওই এক ফোঁটা চোখের জল পড়ছে ইমোজিটা দিলে খুব খুব ভালো দেখতে লাগে না। যদিও আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা এরকম করে, কি আর করা যাবে, আমরা সেটাকে মেনেও নিই, মানে এরকমই হওয়ার কথা ভেবে, কিন্তু দুঃখের সঙ্গে ইমোজিটা ঠিক বোধহয় যায় না, সত্যিই যায় না। সে কথা ঠিকই বলছেন যাদবেন্দ্র পণ্ডা, তিনি বলছেন যে আমি শুধু ভালো লাগার ক্ষেত্রে লাভ চিহ্ন দিই, আর কাউকে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে ওই নমস্কার চিহ্নটা ব্যবহার করি, হাত জোড় করা, বাকি কিছুই জানাতে পারি না আমি লিখে, মানে বাকি সব কিছু আমি লিখে জানাতেই পছন্দ করি। এইটাই লিখে পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, লিখেছেন অনেক দিন পর, সকাল থেকে মিষ্টি গলা শুনছি, ওফ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিষ্টি গলা আরও মিষ্টি হয়ে গেল, কী আর বলবো। যাই হোক, সঙ্গে থাকুন সকাল 10টা পর্যন্ত। মেসেজ রয়েছে আরও একটা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখে পাঠিয়েছেন, ভেরি গুড মর্নিং আর যে পরম, নাইস টপিক, আমি ইমোজি কম ইউজ করি আর বেশিরভাগ ক্ষেত্রেই একটা লাভ সাইন দিয়েই আমি ছেড়ে দিই, মানে যাকে বলে আর কি প্রেম বিলোনো, হ্যাঁ প্রেম বিলোনো। যাই হোক, এইসব কথা থাক, আপাতত গান বরং শুনে নেওয়া যাক। কীরকম গান শোনা যায় বলুন দেখি, মানে একটা শুনতে চান নাকি না একটাই শুনে আসি আগে? দুর্নিবার সাহার কণ্ঠে ছবির নাম খাঁচা, গানের নাম আলাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ 17 জুলাই শুক্রবার, আর আজকের দিনটা বিশেষভাবে পালিত হয়, আমাদের দেশে পালিত হয় না, USA পালিত হয়। বলা হয় যে আজ নাকি ন্যাশনাল ট্যাটু ডে। ট্যাটু করানোটা বিষয়টা মানে এটা খুব একটা আশ্চর্যের বিষয়, মানে হচ্ছে যে কত ট্রেন্ড আসে ট্রেন্ড চলে যায়, ট্যাটু কিন্তু যায়নি। এক সময় মানে সেই হাজার বছরের পুরনো মানুষের শরীরেও ট্যাটু পাওয়া যেত, আবার এখনকার আধুনিক প্রজন্মের মানুষজন ট্যাটু করাতে ভীষণই ভালোবাসেন, কিন্তু ট্যাটু করানো বিষয়টা অতটা সহজ নয়। ট্যাটু করাতে গিয়ে যে কত রকমের বিপত্তি মানুষ বাঁধিয়ে উঠতে পারে সে বিপত্তি না বোঝাই ভালো। ট্যাটু থেকে অনেক রকম সমস্যা হতে পারে, তাই ট্যাটু করানোর আগে সাবধান। আছে নাকি আপনারও ট্যাটু? এরকম একটা প্রশ্ন পরম রাখতেই পারতো 9903659992, কিন্তু না, থাক রাখেনি। আসলে সম্প্রতি একটা খবর ছড়িয়েছে, মানে বেশ কিছু বছর আগেই ব্রাজিলিয়ান একজন ট্যাটু আর্টিস্টের কথা শোনা গিয়েছিল, তার নাম লাভিনিয়া মেসকুইটা। তিনি নিজেই ট্যাটু আর্টিস্ট, তার যে ছবি দেখা যায় ইন্টারনেটে ছড়িয়ে পড়া, সেখানে তিনি তার প্রায় সারা গায়েই নানা রকম ছবি আঁকিয়ে নিয়েছেন। আর একটা কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন, চোখের সাদা অংশটাতেও তিনি ট্যাটু করে কালো করে ফেলেছেন। হ্যাঁ, মানে বিষয়টা ভাবতেই কেমন একটা, মানে এটা কী করে ঘটলো আমার বোধগম্য হয় না, কিন্তু এটাই সত্যি। লাভিনিয়া মেসকুইটা তিনি নিজের চোখটাও কালো করে ফেলেছেন, মানে মনির চারপাশের সাদা অংশটাও কালো করে ফেলেছেন, তাই অনলাইনে তাকে লাভ মেডুসা বলা হয়। তিনি আদতে মানুষ, কিন্তু ঘটনা হচ্ছে তার চেহারাটা এমন হয়ে গেছে মেডুসার মতো দেখতে লাগছে। আর বিষয় হলো যে এটা তিনি করিয়েছিলেন এক সময়, তখন বেশ ইনস্টাগ্রাম এবং অন্য বিভিন্ন সমাজ মাধ্যমে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন তার, তাকে দেখে মানুষ খুব আকৃষ্ট হয়েছিল। কিন্তু এখন তিনি বলছেন, এই গত মে মাস থেকে তিনি বলতে শুরু করেছেন, বিষয়টা মোটেও ভালো হয়নি, শারীরিকভাবেও ভালো হয়নি, সামাজিকভাবেও ভালো হয়নি। নানা রকম শারীরিক সমস্যা তার দেখা দিয়েছে, কাঁদলে নাকি কালো রঙের জল পড়ছে বলে মনে করা হচ্ছে, মানে তার মনে হচ্ছে। এছাড়া মেডুজা, লাভ মেডুজা, যার আসল নাম হচ্ছে লাভিনিয়া মেসকুইটা, তিনি দাবি করছেন যে তার দৃষ্টিশক্তিতেও একটা সমস্যা দেখা দিয়েছে। আপাতত তিনি নাকি সব কিছু সাদা আর কালো দেখছেন, অর্থাৎ রঙিন জিনিসপত্র দেখতে পাচ্ছেন না, কালো রঙের চোখের জল বেরোচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তিনি যে কোন দিকে তাকিয়ে আছেন এটা আর মানুষ বুঝতে পারছে না, কারণ তার চোখের পুরো অংশটাই তো কালো হয়ে গেছে, মনিকে তো আলাদা করে ডিফাইন করা যাচ্ছে না, এজন্য তিনি চাকরি পাচ্ছেন না। আর আরও একটা জিনিস মেডুজার কথা থেকে উঠে আসছে, তার সাথে ইমোজির একটা যেন সংযোগ আছে, ইমোশনটা হারিয়ে গেছে, কারণ তার চোখে সেই জ্যোতিটা আর নেই। ভাবতে গেলে খুব অদ্ভুত লাগে, মানব শরীরের বা যে কোনো প্রাণীরই সবচেয়ে জীবন্ত অংশ বোধহয় এই চোখটা, যেখানে আমাদের মনের ভাব, আমাদের যাবতীয় আবেগ, আমাদের যাবতীয় কথা প্রকাশ পায়। শুধুমাত্র ঠোঁট নড়ে বা বাকযন্ত্রের সাহায্যেই তো প্রকাশ পায় না, চোখের ভাষা অসম্ভব শক্তিশালী, আর সেই চোখের ভাষাটাই হারিয়ে ফেলেছেন ওই ভদ্রমহিলা। আপাতত তাকে একজন ইমোশনলেস মানুষ বলে মনে হয়, অনেকে নাকি তাকে মানুষ বলে ভাবতেও রাজি হচ্ছেন না, রীতিমতো তাকে ভয় পাচ্ছেন, কারণ পাওয়ারই কথা। একটা ছোট্ট চোখ, মানে দুটো ছোট্ট চোখ, তার ভিতরে থাকা সাদা আর কালোর মেশা

0: বেশি অংশ, তবেই না চোখের ভাষা ফুটে ওঠে, আবেগ প্রকাশ করা যায়, পুরোটা কালো করে ফেলায় কেমন যেন একটা গর্ত বলে মনে হচ্ছে চোখটা মেডুজার। কি আশ্চর্য, কি আজব কুদরতি, তাই না? নমস্কার, কলকাতায় রয়েছেন আর্য পরমের সঙ্গে রয়েছে গান পরপর তিনটে
1: FM রেনবোতে তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: অরিজিৎ সিং এর কণ্ঠে একটি গান লহগু রঙের নাম রে ছবি থেকে।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছে মেসেজ, কারণ ঘড়ি বলছে 9:31:28। সুপ্রভাত, লিখে পাঠিয়েছেন শেষ আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। নিচে দিয়েছেন অনেকগুলো ইমোজি, তার মধ্যে দুটো হাই তোলারও রয়েছে। পরমকেই ব্যঙ্গ করছেন মনে হচ্ছে। লিখেছেন মনের মাঝে জমে থাকা ভালোবাসা, অভিমান, ভালো লাগার এক ইমোজিতে সঠিক সমাধান। মনের ভাব করতে প্রকাশ একটা ছোট্ট ইমোজিতে, হাজার শব্দ না সাজিয়ে পারি তাকে দিতে। হৃদয় মাঝারে রাখতে আমি সবাইকে চাই রোজই, ভালোবাসার দুই লাল গোলাপ, রক্ত লাল হৃদয়ের ইমোজি। ঠিক ঠিক, প্রতিদিনই এই দুটি ইমোজি শঙ্করচন্দ্র দে পাঠান আমাদের বারাসাত থেকে। একটা গোলাপ, তারপর একটা হৃদয়, তারপর আর একটা গোলাপ। কিন্তু আজকের সংযোজনে অনেক কিছু রয়েছে। একটা হাই তোলার ইমোজি রয়েছে, একটা বেঁকা চশমার দাঁত বার করা ইমোজি রয়েছে, একটা দু চোখে হৃদয়ে লাগানো ইমোজি রয়েছে, একটা এমনি হাসির, অনাবিল হাসির ইমোজি রয়েছে, একটা সানগ্লাস পরা ইমোজি, একটা হাহা হাসির ইমোজি, আর শেষকালে একটা মুখ, একে বলে ভ্যাচকানো, ভ্যাচকানো মুখের ইমোজিও রয়েছে। কী যে বলি আর কী যে করি, মেসেজ পড়ি বরং। আর একটা সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন, ইমোজি থেকে আমি শত আলোকবর্ষ দূরে থাকি, কারণ ইমোশন লুকোতে চাই না। ওরে বাবা, শত আলোকবর্ষ নাকি দূরে থাকেন, বেশ করেন, খুব ভালো কথা বলেছেন। এই কথা প্রসঙ্গেই মনে পড়ে গেল, বেশি দূর আলোকবর্ষে যেতে হবে না, মঙ্গলে গেলেই জানা যাবে। এই যে আমরা ট্যাটু নিয়ে কথা বলছিলাম, আর মঙ্গলে গেলে হঠাৎ মনে পড়ে গেল যে মঙ্গলের গায়েও কিছু চিহ্ন দেখা যাচ্ছে, জানেন কি? হ্যাঁ, অনেকটা ওই হানিকম্বের মতো নাকি কিছু ক্ষত চিহ্ন আবিষ্কার করেছে আমাদের মার্স রোভার মঙ্গল কিউরিওসিটি। তার বলা হচ্ছে যে এই যে হানিকম্বের মতো, মানে মৌমাছির তৈরি করা ডিজাইনের মতো, বেশ আটটা করে খোপ আছে, আটটা করে খোপ না, মানে এরকম আটটা করে, কোনোটায় আটটা আছে, কোনোটায় একটু কম আছে, এরকম বিভিন্ন রকম খোপ পাওয়া গেছে, যেটা দেখে মৌচাক বলে মনে হতে পারে। মঙ্গলের পিঠের ওপর এরকম পাওয়া গেছে, গত 14 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে নাসার কিউরিওসিটি রোভার। তারা সম্প্রতি এরকম একটা ছবি তুলে পাঠিয়েছে আর বলছে যে এই যে ভূতাত্ত্বিক গঠন, এটার নানা কারণ হতে পারে মঙ্গলের উপরে। এই মঙ্গলের গায়ে যে জালিকার মতো, একেবারে মৌমাছির চাকের, মৌচাকের জালিকার মতো যে স্তর তৈরি হয়েছে, মনে করা হচ্ছে যে এটা হতে পারে যে কোনোরকম শিলা গঠন। তার ফলে কখনো হয়তো এখানে কালো নুড়ি পাথর ছড়িয়েছিল, সেগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়েছে। কিন্তু ঠিক কেন এবং কিভাবে ওই ফিগারগুলো তৈরি হয়েছে, মানে ওই ট্যাটুর মতো বলতে পারি আমরা আর কি, মৌচাকের মতো আকৃতিগুলো কেন তৈরি হয়েছে, ভূপৃষ্ঠের একটা অংশ জুড়ে এরকম রয়েছে মঙ্গলে, সেটা এখনও পর্যন্ত ধরা যায়নি। বিজ্ঞানীরা কেউ বলছেন এমন হতেই পারে মঙ্গল গ্রহে কোনো আগ্নেয়গিরি ছিল, অগ্নুৎপাতের ফলে সেরকম হয়েছে, অথবা হতে পারে জলপ্রবাহ ছিল, তারই ফলে পলি স্থানান্তরিত হয়েছে এদিক থেকে ওদিক হয়েছে, তার ফলে ওরকম খোপ খোপ খোপ খোপ হয়ে গেছে। আবার এমন হতেই পারে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে, যেরকম পৃথিবীতেও বায়ুর ক্ষয়কার্যের ফলে নানারকম ভূমিরূপ দেখা যায়, সেরকমই ঘটেছে। আবার মনে করছেন যেমন হতেই পারে যে জলবায়ুতে এমন কিছু আকস্মিক পরিবর্তন হয়তো মঙ্গল পৃষ্ঠে ঘটে গেছে, যার ফলে ওই মৌচাকের মতো ওই আটটা করে ছাপ, মানে আটটা করে বাহুযুক্ত খোপগুলো তৈরি হয়েছে। আবার অনেকেই মনে করছেন, অনেক বিজ্ঞানী মনে করছেন যে এই যে ইয়েগুলো, এই যে দাগগুলো তৈরি হয়েছে, এর পাশে কিছু পাথর রয়েছে। ফলে মনে করা যেতেই পারে যে এই পাথরগুলো আসলে মঙ্গল গ্রহের চারপাশে ঘুরতে থাকা কোনো গ্রহাণুর আঘাত, অর্থাৎ কোনো উল্কাপিণ্ড হয়তো মঙ্গল গ্রহে এসে পৌঁছেছে। তবে যাই হোক না কেন, এখনও পর্যন্ত জানা যায়নি যে কী ঠিক কী। মঙ্গল সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি বটে, কিন্তু সব কিছু আমরা এখনও জেনে উঠতে পারিনি যে অ্যাকচুয়ালি তারা কী। ওই হঠাৎ মনে পড়লো আমার উল্কার কথার সঙ্গে উল্কিকে মিলিয়ে দিয়ে যেরকম হয় আর কি, যে ইমোশনস কি সত্যি মঙ্গল গ্রহ কোথাও থেকে খুঁজে বার করার চেষ্টা করছে? না না, এতটা ভেবে ফেলবার কোনো কারণ নেই, এখনও পর্যন্ত অন্তত ঘটেনি আর কি। আপাতত আপনি বরং গান শুনে ফেলুন দু চারটে, কি আর করা যাবে, দু চারটে গান ছেড়ে শোনা ছাড়া এই মুহূর্তে আপনার আর কিছু করার নেই, কারণ পরম রয়েছে বটে আপনার সঙ্গে, আর বেশিক্ষণ থাকবে না, চলে যাবে এবার মানে মানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এই যে আষাঢ় শেষের বেলা, ছবি আপনার ঘরে এলায়ে পড়েছে কিনা আমি বলতে পারবো না, তবে আপাতত মেঘ এলায়ে পড়তে চলেছে, অন্তত সেরকমই সতর্কবার্তা এসেছে হাওয়া অফিসের তরফ থেকে 9:30 সময় যে আপডেট দেওয়া হয়েছে এই একটু আগে আর কি। এখন বাজে 9:41 হয়ে 28 সেকেন্ড, বলা হচ্ছে 9:30 আপডেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্র বিদ্যুৎ একদম আগামী 2-3 ঘন্টায়। হাওড়া হুগলি কলকাতার কোনো কোনো অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি বলেই ফেললাম কারণ বলতেই হতো। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ মানে খানিকটা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে, 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, তাই সাবধানে থাকবেন। কোথাও জমা জল দেখলে একটু এড়িয়ে চলবার চেষ্টা করবেন, অথবা চেষ্টা করবেন বুঝে পা ফেলতে। দুরকম সমস্যা হতে পারে, কোথাও বিদ্যুৎবাহী তার ছিঁড়ে থাকতে পারে, অথবা জলের তলায় কোথাও কোনো ম্যানহোল খোলা থাকলে বিপদ হতে পারে। বড় সড়ো বিপদের কথাই বললাম কারণ সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই। এমনিতেই আজ সকালটা শুরু হয়েছে মারাত্মক একটা খবর দিয়ে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই খবর দিয়ে শুরু হয়েছিল আজকে নমস্কার কলকাতা। বৃষ্টি আসছে, যারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বিদ্যুৎ আর বিদ্যুৎবাহী তার এবং ম্যানহোল, খোলা ম্যানহোল, এই দুটো জিনিস থেকে কিন্তু সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নিজে সতর্ক থাকবেন, নিজের সন্তানকে সতর্ক রাখবেন, বয়স্ক মানুষদের সাবধান করবেন অবশ্যই, রাস্তায় তেমন কাউকে দেখলে একটু না হয় বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। ইমোজি কি সত্যি মনের ভাষা হয়ে উঠতে পারে, লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। কি লিখছেন, ইমোজি নিঃসন্দেহে অনুভূতির এক ক্ষুদ্র প্রতীক, কিন্তু মানব মনের গভীরতম আবেগ, অনুভবের সূক্ষ্মতম কম্পন কিংবা হৃদয়ের অনির্বচনীয় আর্তিকে সম্পূর্ণরূপে ধারণ করার ক্ষমতা ইমোজির নেই। একটি ক্ষুদ্র চিহ্ন ক্ষণিকের হাসি, বিস্ময় বা বিষাদের আভাস দিতে পারে মাত্র, কিন্তু ভাষার অলঙ্কারমণ্ডিত প্রকাশ, শব্দের ব্যঞ্জনা এবং নীরব অনুভূতির বিস্তার কেবল শব্দই বহন করতে সক্ষম। অতএব ইমোজি আবেগের ইঙ্গিত মাত্র, প্রকৃত মনের ভাব প্রকাশের পূর্ণাঙ্গ, প্রকৃত মনের ভাবের পূর্ণাঙ্গ প্রকাশ নিহিত থাকে ভাষার সুষমা, শব্দের ব্যঞ্জনা আর হৃদয়ের অকৃত্রিম উচ্চারণে, লিখে পাঠিয়েছিলেন সৌভিক। সুপ্রভাত পরম, লিখে পাঠিয়েছেন চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। লিখে পাঠিয়েছেন অতীত দিনের কথা ভেবে দুটি পাতা সিনেমার কথা মনে পড়ে গেল। আচ্ছা, এটা মন ছুঁয়ে যাওয়া ইমোজির বিষয়, আচ্ছা বেশ, তাই না হয় হলো। গৌতম রানাঘাট থেকে লিখে পাঠিয়েছেন গুড মর্নিং পরম, আমার মুখ ভেঙানোর ইমোজিটা খুব ভালো লাগে কারণ ওটা আমার ওয়াইফ আমাকে পাঠাতো শুধু, সেই থেকে ভালো লাগা। আহা কি মিষ্টি, সঙ্গে একটা ওই মুখ বেঁকানোর ওই যে বাঁদিকের গালটা একটুখানি বেঁকিয়ে যে ইমোজিটা আছে ওই ইমোজিটাও পাঠিয়েছেন। মেসেজ আছে আরেকটা, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর 24 পরগনা থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সক না, এ হে হে হে, এই মেসেজটা তো আমার জন্যে না, এই মেসেজটা তো

আর যে তাপসের জন্য আমি দেখতে পাচ্ছি তাপস উঠে পড়েছেন, মেসেজটা আমার কাছে চলে এসেছে। শুভ সকাল মনের মেলোডি, লিখে পাঠিয়েছিলেন নিরঞ্জন। মেসেজটা আমার জন্যে নয়, আমার জন্যে আছে আর একটা মেসেজ। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে লিখে পাঠিয়েছেন। কে? শ্যামসুন্দর দাস লিখেছেন, সুপ্রভাত পরম। চলার গতি পাচ্ছে বৃদ্ধি, ছুটছি আর ছুটছি, তাই তো আমি ভালোবেসে ইমোজির কথা ভাবছি। বন্ধু আছে মুঠোফোনে, সবাই নিচ্ছে খবর, উত্তর দিতে সবার আগে ইমোজি এক নম্বর। অন্তরের সব মর্ম কথা যায় না এতে বলা, মেনে নিয়েও সেই কথা শুরু হয় পথ চলা। ইমোজি থাকো হৃদয়ের দ্বারে, সবার মাঝারে, স্নিগ্ধতা যেন প্রকাশ পায় ইমোজির ব্যবহারে। আহা, সে এক কথা বটে, দারুণ বিষয়। তালমার রোমিও জুলিয়েট থেকে দীপায়ন বন্দ্যোপাধ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সতর্কতা জানাতে জানাতেই বৃষ্টি এসে পড়েছে, আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে কলকাতা জুড়ে, হচ্ছে হয়তো আপনার পাড়াতেও। তাই আপাতত আজকে যদি একটু সুযোগ থাকে এনজয় করতেই পারেন, পেতে পারেন একটু খিচুড়ি অথবা ডাল ভাত, যাই হোক না কেন আজ এই বৃষ্টিটা অবশ্যই হোক, শান্তির যেন অশান্তি না থাকে কোনো মনের মধ্যে, এই প্রার্থনাই রাখি। আর হ্যাঁ, রাখি মানেই চলে যাবো যাবো একটা ভাব হয়েছে, কিন্তু যেতে যেতে দুটো মেসেজ পড়ে দিয়ে যাই। পিউপা ঘোষ শুকডাল পূর্ব বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন, নমস্কার কলকাতা, জয় জগন্নাথ। আহা হা হা হা, রথের মধ্যে রয়েছি আমরা। আর পাঁপড় ভাজাটা যারা খেয়েছেন কালকে, জিজ্ঞেসেই করা

0: হলো না। দেখে ঠিক আছে, আবার জিজ্ঞেস করে নেব। আজ আকাশ পরিষ্কার, বৃষ্টি হয়নি বর্ধমানে, পূর্ব বর্ধমানে বৃষ্টি হয়নি। মেসেজটা এসেছিলো অনেকক্ষণ আগে অবশ্য, 8:25। এখন কী অবস্থা আমি জানি না, কারণ কলকাতায় আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, এই মাত্র আমাকে বলে গেছে তাপসদা ও ঘর থেকে এসে। তবে মনে বৃষ্টি হলে ইমোজি তাকে এড়িয়ে যেতে সাহায্য করে, কারণ আমি বলছি না, এটা পিউপা বলছে, বলছে মনের মধ্যে বৃষ্টি হলে ইমোজি তাকে এড়িয়ে যেতে সাহায্য করে, কারণ এখন সকলেই ব্যস্ত, আর ব্যস্ততার পর যেটা থাকে হাতে সেটা ক্লান্তি, কে শুনবে কার কথা। তাই ইমোজি দুঃখ স্টাইল উপশম নয়। ঠিক ঠিক, ইমোজি নিয়ে কে লিখে পাঠিয়েছেন? ইমোজি নিয়ে লিখেছেন দমদম থেকে সোমনাথ ঘোষ। সোমনাথ দার পড়লাম না মেসেজ। আমি ইমোজি যতটা লাইক করি ট্যাটুটা ততটা ডিসলাইক করি। ওকে, এটা ট্যাটু নিয়েছিল, ওকে ঠিক আছে। বহরু ঘোষপাড়া থেকে উত্তরা দাস লিখে পাঠিয়েছেন সুপ্রভাত, ক্যালেন্ডারের পাতাতে আজও আষাঢ় মাস, তবে ভোর থেকে শুরু হয়েছে শ্রাবণের ধারা, অবিরাম বৃষ্টিতে পল্লীর কোনায় কোনায় কাজের শিথিলতা। তবে ধান চাষের উপযোগী বর্ষার আগমনে ক্ষেতের চাষিদের ব্যস্ততা চোখে ধরা পড়ছে। যাই হোক, এবার বিষয়ে আসি। আজ ইমোজি দিবস, ইমোজি নিয়ে কথা হচ্ছে। আসলে ইমোজির দ্বারা মনের অনেক ভাব প্রকাশ করা যায়, যেমন আমার ইমোজি সহজে বুঝতে পারা যায় আমার মনের অবস্থাটা। আমার কর্তা ধরে ফেলেন, রাগ হলে মুখের ভাব একরকম, খুশি হলে অন্যরকম, এতেই আমি ধরা পড়ে যাই। আসলে এটা ইমোজির কথা হচ্ছে না, এটা সরাসরি হচ্ছে ইমোশনের কথা। ইমোশন নিয়ে যখন আমরা কথা বলি তখন আর কম কী করেই বা বলি, কারণ মুখের মধ্যে যে ভাব ফুটে ওঠে তাকে এড়ায় কে, কার সাধ্য এমন। আর বন্ধু সে কথা বুঝে ফেলতে বাধ্য।
1: আমরা সবাই ঘুরতে যাচ্ছি,
2: কোথায়?
3: পথে হাজারো রঙের মিছিল।
0: চিনি টু থেকে সোমলতা আচার্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা থেকে নেবে পরম বিদায়। কিন্তু বন্ধু এমন একটা থাক যাকে পাশে পাওয়া যায়। সোমলতা যেমন বলছিলেন, সেই বন্ধুকে পাশে রেখে আজকের বর্ষার দিনটা না হয় উপভোগ করুন একটু, আর নামিয়ে রাখুন রোদ্দুর। অভিশপ্ত নাইটি থেকে পাপনের গানটা বাজতে বাজতেই বিদায় নেবে পরম। দেখা হবে আবার কোনো একদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে রেললাইনের লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি পুলকারে থাকা 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন 1 সাইকেল আরোহীও। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে নিয়ে পবিত্র রথযাত্রা আজ সকাল 9:30 পুনরায় শুরু হয়েছে। গতকাল সন্ধে নেমে আসায় রথযাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া স্থগিত রাখা হয়। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গতকাল সন্ধ্যায় রথযাত্রার সময় বিদ্যুতের তার রথের চূড়ায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 15 জন আহত হয়েছেন। এদের মধ্যে 10 জন ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বর্ষায় শহরে জমা জলের পরিস্থিতি দ্রুত জানতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমকে আরও আধুনিক করা হচ্ছে। কলকাতা পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ API ব্যবস্থার মাধ্যমে সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছবে। এই নিয়ে পুরসচিব কিশোর কুমার বিশ্বাস সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই 2 দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায় বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকার প্রসার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিবসের মূল উদ্দেশ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তাদের হামলা অব্যাহত রেখেছে। সে দেশের উত্তর দিকে আঘাত করার পাশাপাশি মার্কিন নৌ অবরোধ ভাঙার সচেষ্ট একটি জাহাজকেও গুলি চালিয়েছে তারা। জবাবে ইরান ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আগামী দিনে এই হামলা আরও বৃদ্ধি করা হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ ফাইনালের রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ম্যাচ নিউজার্সি স্টেডিয়ামে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: মুর্শিদাবাদের রাজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে পুলকারের ট্রেনের ধাক্কায় 3 পড়ুয়া সহ 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA এবারের নিট UG পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 11,21,000 পরীক্ষার্থী। পাশের হারিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মোট উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে স্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতায় সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেই ইস্কনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে গত সন্ধ্যায় রথযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 15 জন আহত হয়েছেন। রথের চূড়ায় বিদ্যুতের হাইটেনশন লাইনের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। বর্ষা শহরে জমা জলের পরিস্থিতি দ্রুত জানতে কলকাতা পৌরসভার কন্ট্রোল রুমকে আরও আধুনিক করে তোলা হচ্ছে। কলকাতা পুলিশের এ সংক্রান্ত CCTV ক্যামেরার ফুটেজ সরাসরি পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় ও ওড়িশার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস উদযাপন করা হচ্ছে। ন্যায়বিচারের সমর্থন, ভুক্তভোগীদের অধিকারের প্রসার এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ করাই এই দিবসের মূল লক্ষ্য। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

এরকম একটা সুন্দর গান দিয়ে শুরু হলো যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কথা আপনাকে বুঝতে হবে, বলতে হবে, ভাবতে হবে। কারণ এই যে অনুষ্ঠান শুরু হলো, সেখানে তার কথা বলবো আমরা। তার সঙ্গে প্রকৃতির একটা কোথাও একাত্মবোধ ছিল। এই যে সময়টা, অর্থাৎ বর্ষাকাল, আষাঢ়, শ্রাবণ জুড়ে তার লেখনী আরও অনেক কিছু আমাদেরকে দিয়েছে। সেই লেখনীর কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা বলবো যে অনেকটা, অনেক কিছু প্রকৃতির সঙ্গে একাত্ম তিনি হয়েছেন বারে বারে। সেই একাত্মতা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। তার সঙ্গে, তার লেখনীর সঙ্গে যে প্রকৃতি মিলেমিশে গেছে, আজ সেই নিয়ে গল্প হবে অম্বালিকার সাথে আপনার। শুরু হোক আরও একটা গানে।

এমন করে যে সুর তুলতে পারেন যিনি তার লেখনীতে এমন কিছু লেখনী যোগ করতে পারেন যে লেখা আমাদেরকে বারে বারেই নিয়ে যায় সেই যে মাটির সোঁদাগন্ধ মাখার জায়গায়। প্রকৃতি তাকে বরাবর ভীষণভাবে টানত। সেই ছোটোবেলার দুঃখু মিয়ার কথা যদি বলি, নজরুল ছোটোবেলায় যেমন সকলেই দুষ্টবুদ্ধি মাথায় চাপে আর কি, তেমন তিনিও ছিলেন। তবে তার সাথে কেমন যেন সত্যি সত্যি একটা বোধহয় ওই যে বলাই হয় যে কোনো একটা একেবারেই একাকিত্ব একটা মানুষ, যে একা একটা মানুষের যদি সেরকম একটা প্রাণ যদি না থাকে তাহলে বোধ হয় পরবর্তীতে এমন কিছু লেখা খুব একটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক তেমনই ছিলেন সেই মানুষটি। একবার এক আম বাগানের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কি, তার আত্মীয়দের এগিয়ে দিতে যাচ্ছেন। সেই সময় কি হলো, তারা বললেন যে ইস কি ভালো আম বাগানের আমগুলো, ইস কয়েকটা পেলে মন্দ হতো না, এরকম একটা কথা বলেছেন। তারপর কি হলো, হ্যাঁ ওই যে দুঃখু মিয়া, সে তো একেবারে তখন তো সে ছোট্ট দুষ্টবুদ্ধি তার মাথায় চাপলো, সে দুঃখু তখন দৌড়ে গিয়ে নেমে পড়লো তার গরুর গাড়ি থেকে, বললো যে একটু এগিয়ে যাও তোমরা, আমি দৌড়ে ঠিক ধরে ফেলবো। তা সেই সময় সে এবার দুষ্টবুদ্ধি তার মাথায় চেপেছে, কি করা যায়, সেখানে তো মালি আছে, তার সবাই আছে, তাহলে কি হবে না। সে কিন্তু ঢিল মেরে বা কোনো কিছু করেই একেবারে দৌড়ে গিয়ে আম পেরে এনেছে, ঢিল ছুঁড়ে আম ফেলেছে গাছ থেকে, তেমন কোনোটাই করেনি। সে সুন্দর করে গেল গিয়ে বলল যে আমি না ওই বাড়িরই ছেলে, এরম আমি এসেছিলাম একটা আত্মীয়দের, ওদের এক আত্মীয় হয়ে আমাকে বলল কয়েকটা আম পেরে দিতে, আমাকে কয়েকটা আম দাও তো। খুব সুন্দর করে বেশ একদম মিষ্টি মুখটা করে বলল, এবং তারা দু চারটে আম তার হাতে দিয়েও দিল। সে কিন্তু ওই যে বললাম প্রকৃতিকে অর্থাৎ গাছকে ভালোবেসে, সে কিন্তু পাতা ছেঁড়া, তার ডাল ভাঙা, তার বাকি কোনো কিছুই, সেই ফল নষ্ট করা কোনো কিছুই করল না। অত বড় বাবুদের বাড়ির বাগানের আম সে কিন্তু অনায়াসে নিয়ে দিব্যি চলে এলো। ঠিক এমনভাবেই তিনি মাঝে মাঝেই এগিয়েছেন তার জীবন পথের তরণীতে, এভাবে এগিয়ে নিয়ে গেছেন তিনি। সেরকমভাবেই কখনো যখন আরও পরবর্তীকালে সেই ছইয়ের ভেতর বসেছেন, সেখানে হয়তো মাঝি মাঝি বউ তারা মাছ ধরেছে সবে, তারাও হয়তো তাদের কত কথাই বলেছে, সেইখান থেকেই গান হয়েছে। তিনি বারে বারে প্রকৃতিকে অনুভব করতে চেয়েছেন। আজ অম্বালিকার সাথে গান দরিয়া শুনবেন আপনি ঠিক নজরুলের প্রকৃতিকে ভালোবেসে সেই গানগুলো।

এই যে চিরকালীন একটা কথা, যে গাঙের জোয়ার ফিরে এলো কিন্তু সেই বিরহীর কাছে তার সেই প্রিয় মানুষটি কিন্তু ফেরেনি। কি হবে তাহলে, কি হবে তাদের কথা, তাদের সেই যে গল্প, সেগুলো তো সে জানতে পারলো না। তার অপেক্ষা, তার এই যে গহন মেঘ বাদল ছায়ে, মানে এই যে শোন গভীর বর্ষা, সেখানের যে অন্ধকার, তার যে কহিন মনের অন্ধকার, সেই সবটা যিনি দেখতে পেলেন, তিনি কবি, তিনি গীতিকার, তিনি আরও অনেক কিছু, কাজী নজরুল ইসলাম, যাকে নিয়ে আজকে শুক্রবারের গান্দরিয়া শুনছেন আপনি। গান্দরিয়া মানে শুক্রবার আমরা তাকে নিয়েই থাকি। আর আজকে না, শুধু বর্ষার কথা বলতেই পারতাম, শুধু বাউলাঙ্গের বা এই যে আমরা যে লোকসুরের কথা বলছি সে কথাও যদি বলতাম, তাহলেও গোটা একটা এপিসোড, দুটো এপিসোড আমরা সিরিজ হিসেবে করতে পারি। কিন্তু আজ আমি চেয়েছি একটু প্রকৃতির সাথে তার একাত্ম হয়ে থাকা, সেই সমস্ত গল্প নিয়ে থাকতে। সেই গল্প থাকতে গিয়ে আমার মনে পড়ল যে আমরা প্রত্যেকেই মানে বিভিন্ন আধুনিক গান বলুন, আবার রবীন্দ্রসঙ্গীত বলুন, সেখানে আমরা বারে বারে দেখেছি বিভিন্নভাবে প্রকৃতিকে ডেসক্রাইব করা, যাকে বলে আর কি, প্রতিটা ঋতুর কথা বলা হয়েছে। আমরা একটু আগেই যে পরপর শুনছিলাম রাঙামাটির পথেলো, রাঙামাটির পথেলো তিনি নিজে সেই রাঢ় বাংলায় জন্ম বেড়ে ওঠা, সেখানে তার রাঙামাটি এবং অবশ্যই তার কলিয়ারি যে অঞ্চল, সেই কালো মাটি, সেই সবটা কিন্তু তিনি পেয়েছেন, সেটা দেখে তার বড় হওয়া, সেটা যেমন তাকে টেনেছে, তার লেখনীতে এসেছে, তার গানে এসেছে, তার সুরে এসেছে, সেই বাউলাঙ্গের সুরও কিন্তু তিনি বেঁধেছেন। সেই তারপরে এই যে স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, সেখানে কীভাবে প্রকৃতির প্রতিটা মানে বর্ষাকে কীভাবে তার মতো সুন্দর করে এঁকেছেন কি কেউ জানি না। আবার আমি যে মানে গাঙে জোয়ার এলো, সেখানে ওই যে বিরহীর কথা বলছে, সেও কত সুন্দরভাবে প্রকৃতিকে অনুভব করছে, যে তার চোখের জল নাকি এই বর্ষার জলে চারিদিকে জল হয়ে যাচ্ছে। এই যে সুন্দর করে যেমনভাবে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিচ্ছেন বিরহীকে, তেমনভাবেই মিলিয়ে দিচ্ছেন প্রকৃতির সাথে নিজেকে। এভাবেই তিনি প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়েছেন। হ্যাঁ, যে কথা বলছিলাম সেই গানে এবার একটুখানি আসার চেষ্টা করি, যে আমরা অনেক সময়ই বলে থাকি আর কি, যে এই যে গানটি রয়েছে সেই গানটি গ্রীষ্মের গান, এই গানটি বর্ষার গান। তো সেরকমভাবে একই গানে আমরা যদি এই গানটি, আমি যে গানটি শোনাবো এবার, হ্যাঁ আমার মনে হয়েছে, অবশ্যই আমি সবার উপরেই চাপিয়ে দিচ্ছি এমনটা নয়, আমার মনে হয়েছে এত সুন্দর করে প্রতিটা ঋতুকে, হ্যাঁ এই যেভাবে সুন্দর করে তিনি বলেছেন, সেটা বোধহয় এই ছটা ঋতু, এই প্রত্যেকটাকে সুন্দরভাবে প্রকৃতি মাতৃ হিসেবে যেভাবে তিনি ডেসক্রাইব করেছেন বোধহয় আর কেউ করেননি। শুনি সেই গানটা, একটু দেখুন তো প্রত্যেকটা ঋতু কীভাবে আলাদা আলাদা করে তার লেখাতে চলে এসেছে একই গানের মধ্যে।

যেরম বলেছিলাম ঠিক সেরকম প্রকৃতির যে একেবারে সুন্দর চিত্র, একটা চিত্রকল্প, একটা সুন্দর ছবি আপনার কাছে এলো কিনা বলুন তো। ঠিক সেই রকমভাবেই আমি প্রতিদিনের এই এই নতুনভাবে আমি এই গানগুলো শুনতে শুনতে আমি ভেবেছিলাম যে তার সঙ্গে প্রকৃতির প্রতিটা গানের কী অদ্ভুত একটা মিল। আমরা এইভাবে আলাদা করে কিন্তু খুব একটা নজরুলকে আবিষ্কার করি না এই দিকটা। আমরা অনেকভাবেই দেখি তার শ্যামাসঙ্গীত, তার ইসলামী সঙ্গীত, তার যে কোনো মানে ধরুন যে কোনো একটা ভাব গম্ভীর যে সঙ্গীত সেটা হোক, অথবা আমরা যখন তাকে বিদ্রোহী কবি বলছি সেই তার সেই গান, সেই সবটা সবটা বাদ দিয়ে যদি আমরা প্রকৃতিপ্রেমিক নজরুলকে দেখি তাহলে কেমন হয়।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আহা, এমন উদাস করা, এমন পাগল করা বাউল সুর, এই সুর কেমন যেন কোথাও একটা আমাদেরকে হারিয়ে নিয়ে যায়, কি তাই তো? আমরা মনে ভাবে ভট্টাচার্যের গানটা, এই যে গানটা শুনলাম, মানে আমি পরপর দুটো গান শুনিয়েছি, সেই প্রথম গানে যেমন বিশ্বকে, বিশ্ব চরাচরকে বলেছেন যে সত্যি কোথাও মহাবিশ্বে হারায় না কিছু, একটা অদ্ভুত অন্যরকম দর্শন আছে সেই গানটির মধ্যে, এ গানেও কিন্তু সেটা আছে। আমরা যদি একটু ভালোভাবে লেখনীতে মন দিই, লেখাগুলোতে একটু মন দিই, তাহলেই সত্যিই সেটা বোধ হয় বুঝতে পারবো আমরা যে তিনি কতটা গভীরে গিয়ে, সত্যি গহীন জলের নদী বলছেন এমনটা নয়, গহীনে গিয়ে কিন্তু এই লেখা লিখেছেন। সেই লেখা আমাদেরকে ভীষণভাবে অন্যভাবে টানে। কোনো মন খারাপ কখনো আমাদের কিন্তু এই কথাগুলোই মনে করায় যে জোয়ার এবং ভাটা আমাদের জীবনেরই তো দুটো সময়ের কথা বলছেন, সেই সময়ের কথা, তার হারিয়ে যাওয়ার কথা, তার ফিরে পাওয়ার কথা, এই সবটা জুড়েই কিন্তু তার লেখা উঠে এসেছে জীবন জুড়ে। কাজী নজরুল ইসলামের এই প্রকৃতিকে ভালোবেসে এই যে এগিয়ে যাওয়া, তার তো বিভিন্ন দিক ছিল, কোন দিকটা ছেড়ে কোন দিকটা ধরবো বলতে হলে, এখানে যেমন বাউলাঙ্গ বলছি, আমরা যদি মানে বলে থাকি যে গজলের কথা, বাংলা গজল যদি কেউ দুর্দান্ত করে লিখে থাকেন, তিনি সত্যি নজরুল। বাংলা গজলের গালিব যদি বলা হয় তাহলে তিনি। আচ্ছা, একটা গান শোনাই, ফিরে এসে এই গানটিরই গল্প বলবো। যখন গজলের কথা হলোই, সেখানেও দেখুন হয়তো গজল, কিন্তু কিভাবে প্রকৃতিকে তিনি ব্যবহার করেছেন, প্রত্যেকটা শব্দ চয়নে দেখুন প্রকৃতিকে কিভাবে ভালোবেসে তিনি এই কথাগুলো লিখেছেন।

যখনই এই গজল রচনা মানে একেবারেই গজল যখন শোনালামই, তখন একটু তার গজল নিয়েও কথা বলি যে বাংলার কবি, বাঙালি কবি যে ধরনের গজল রচনা করেছিলেন সেখানে দু একটি ছাড়া মোটামুটি বেশিরভাগই কিন্তু প্রেম বিষয়ক। তো বাংলা গানে গজলের সুরের চলন সত্যিই কিন্তু এসেছিল নজরুল ইসলামের হাত ধরেই, আর অদ্ভুতভাবে সে যেন একটা হঠাৎই, আমরা বারবার বলছিলাম মানে আমি আজকে এটাই বলার চেষ্টা করছি, তিনি তার জীবন দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বেরিয়েছেন কাজে অকাজে, নানান রকম সময়ে নানান পরিস্থিতিতে তিনি পড়েছেন, কিন্তু তিনি কিন্তু প্রকৃতিকে ভুলে যাননি, প্রকৃতিকে ভালোবাসতে ভুলে যাননি। এই যে সব গজলের কথা বলছি, সেখানে হঠাৎই তিনি গজল লেখা শুরু করলেন, কোথা থেকে না, যুদ্ধ থেকে ফিরে এসে সেনানিবাসে থাকার সময় নজরুল সত্যিই বোধহয় যতটা না যুদ্ধে অংশগ্রহণ করতেন তার থেকে অনেক বেশি সময় তিনি গান এবং সাহিত্য চর্চা করতেন। উর্দু আর ফার্সি ভাষায় বেশ ব্যুৎপত্তি কিন্তু সেই সময় তার তৈরি হয়। সম্ভবত এই গানটিকে তার প্রথম গজল বলা হয় আর কি। নজরুল বেড়াতে গিয়ে দিল্লি বেড়াতে গেলেন, সেখানে জামা মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে একটা গজল শুনলেন, ফার্সি গজল। সেই গানের আদলে কবি রচনা করে ফেললেন এই গানটি যেটা আমরা শোনালাম। কিন্তু সেখানে কিন্তু কোথাও তিনি প্রকৃতিকে ভুলছেন না, বাঁশির কথা বলছেন, কিন্তু মানে সেই প্রকৃতির দোলাচল, সেই যে তার বিরহীর সঙ্গে যে প্রকৃতির দোলাচল, তার মনের সঙ্গে তার যে সত্যি সত্যি প্রকৃতির একটা অদ্ভুত মিল রয়েছে সেটা কিন্তু তিনি লিখলেন। আবার আরেকটা একটা ঘটনা বলি, কলকাতার আলফ্রেড রঙ্গমঞ্চে বিশেষ এক বিচিত্রানুষ্ঠান হচ্ছে, সেখানে মিশরীয় নর্তকী তিনি একেবারে নৃত্য পরিবেশন করবেন বলেই এসেছেন এবং সেখানে তিনিও গেছেন, অর্থাৎ নজরুল ইসলামও গেছেন। তিনি গজলের সঙ্গে একটা নাচ করলেন, অদ্ভুত সুন্দর, কিসকি খেয়ারো মে। এই গানটি কবির ভারী ভালো লাগলো, বাড়ি ফিরে সেই

গানটিকে বাংলা তর্জমা যাকে বলে দু একটা লাইন লিখে ফেললেন। ভাবছেন কিভাবে করা যায় কিভাবে করা যায়। তারপর পুরোটা লেখা হলো এবং তৈরি হলো অদ্ভুত সুন্দর সেই গান। সেখানে কোথাও কিন্তু প্রকৃতিকে ভুলে যাননি। একটু শুনে দেখুন, আমরা গজল হিসেবে যতটা ভালোবেসেছি, বাংলা গজল হিসেবে যতটা দেখেছি, তার লেখনীতে প্রকৃতি যদি খুঁজতে যাই আমরা কিন্তু এই গানগুলোকে বাদ দিতে পারবো না। একটু ভেবে দেখবেন, একটু শুনুন।

এমন করে যদি তিনি প্রকৃতিকে ভালোবেসে এইভাবে লিখতে পারেন, বাংলা গজল আমরা বলি ঠিকই, কিন্তু তার প্রত্যেকটা লেখনের ছন্দগুলো যদি আমরা দেখি, তার মধ্যে যেমন বাঙালিয়ানা আছে, বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন সেটা যেমন আছে, তেমনি প্রকৃতিকে তিনি কতভাবে দেখেছেন, কত ভালোবেসেছেন, তবেই প্রত্যেকটাই বলছেন যে এই যে ফুল শাখাতে বুলবুলি কী করছে, সেই যে তার প্রত্যেকটা চলন দেখা সবটা কিন্তু ছিল, সেটা যদি আমরা ভাবি না। আর কথা না বাড়িয়ে আমরা গানে চলে যাই, কোন গানে যাব সেই গান দিয়েই বরং আমাদের মোটামুটি আপাতত তো আমাদের এই পর্ব থেকে, এই পর্ব অর্থাৎ প্রথম ঘন্টা পেরিয়ে গেছে, সেই কথা বলতে বলতেই কিন্তু স্টুডিওর ঘড়ির কাঁটা আমাকে একদম বলে দিয়েছে যে 11:55 হয়ে গেছে, 4 সেকেন্ড হয়ে গেল। তাহলে এই যে সময়টা, মানে অর্থাৎ 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমি কিন্তু থাকছি ঠিক 1টা পর্যন্ত, মানে পরের ঘন্টায় ফিরে আসব রেনবো হেডলাইন্স অর্থাৎ নিউজ হেডলাইন্স শুনে 12:02 ফিরে আসছি। ততক্ষণ রেখে যাচ্ছি কোন গান, সেই গানের সঙ্গে সঙ্গে আমাদের একটা দুর্দান্ত গান, দুর্দান্ত গান রেখে যাচ্ছি। সেই গান তো আমাদের সবাইকেই ভালো লাগায়, ভালোবাসায়, তার গান শোনার জন্য কোনো কিছুরই দরকার হয় না, আমরা গান শুনি বরং।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশনে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সূচনা করেছেন। পরিবেশ বান্ধব পরিবহনে হাইড্রোজেন চালিত ট্রেন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশীয় নকশা ও বিন্যাস সম্পন্ন এবং নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 10টি কোচের এই ট্রেন 600 জন যাত্রী বহন করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন

0: জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা, এবং অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে রেল লাইনের লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি পুলকারে থাকা 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন 1 সাইকেল আরোহী। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার IIDME ও নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2026-এর আয়োজন করা হয়েছে। দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর প্রয়াত বিশিষ্টদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালনের পর শোক প্রস্তাব গৃহীত হলে অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতার সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে। পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও ইস্কনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

গগনই সঘনে সত্যি দামিনী চমকাচ্ছে কিনা আমি এই মুহূর্তে স্টুডিওয়ে বসে বুঝতে পারছি না, তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে একটা কথা বলুন তো, এই যে দামিনী আমি বললাম যে আপনি বুঝতে পারছেন কিনা, সত্যি কি বুঝলেন? আমরা এই যে শব্দবন্ধগুলো যদি একটু খেয়াল করি, তার লেখা থেকে আমরা যে শব্দবন্ধগুলো পাচ্ছি, যে ডাকিছে দাদরি, মানে এই যে কথাগুলো, মানে প্রত্যেকটা কথায় কিন্তু আমাদের এখনকার ছেলেমেয়েগুলোকে মনে হয় মানে বেশ আর কি গুগল করতে হবে বা ডিকশনারির পেজ মনে হয় না এখন আর কেউ খোলে। তবে আমি যখন ছোট ছিলাম, আমার না প্রত্যেকটা, কেন জানি না, এটা আমার বোধ হয় নিজস্বতাই একটা, যে আমার বারবার মনে হতো আমার বাবার এইসব শেখানো ছিল যে শব্দটা তুমি বুঝতে পারবে না সেটা কাউকে জিজ্ঞেস করো, যদি সামনে কেউ না থাকে তুমি ডিকশনারি খুলে আগে জানবে যে এই শব্দটার মানে কি, এবং তোমার সেটা শেখা হলো নতুন করে। সেটা ইংরেজি বাংলা দুটো ক্ষেত্রেই, বিভিন্ন ভাষার ক্ষেত্রেই বলা হয়েছে, পরবর্তীতে আরও দু একটা ভাষা যখন শেখা হয়েছে সেখানেও এই ব্যাপারটা কাজে লেগেছে। তো সেখানেই আমার মনে হলো কথাটা, যে এই যে শব্দপন্থ, প্রত্যেক প্রকৃতিকে এইভাবে দেখা, আমরা কি বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা যেরকম বলি আর কি, বিগ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ সেইটা তার কী কী নাম, আমরা তো অনেক সময় বিভিন্ন নাম এগুলো পড়তাম, এখন সেই কালচারগুলো বেশ উঠেই যাচ্ছে হয়তো। তো আমি যেটা বলতে গিয়ে এত কথা বললাম, নজরুল কি সুন্দরভাবে একটু দেখুন যে বর্ষাকালকে ডেসক্রাইব করতে গিয়ে তিনি সত্যি তো আমরা তার সেই ব্যাঙ ডাকছে বা বিদ্যুৎ চমকাচ্ছে এগুলো মানেই তো আমাদের কাছে বর্ষাকাল। এই যে তার একটা প্রত্যেকটা প্রতীকী ব্যাপারটা, সেইটাকে কি অদ্ভুত সুন্দরভাবে ভাষার ব্যবহার সেই দিয়ে তিনি লিখেছেন, আর অপূর্ব তার সুরো মানে সৃষ্টি, সুর সৃষ্টির কথা তো মানে আমার ওই অতটা ক্ষমতা নেই যে সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমার এইটুকু, আমার ক্ষুদ্র বুদ্ধি যেটুকু মনে হচ্ছে বারবার, যে তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন, তার প্রত্যেকটা শব্দবন্ধে, প্রত্যেকটা গানের লেখনীতে বোধহয় এসেছে, কিছু গান নিশ্চয়ই আলাদা, আমরা যে গান দিয়ে প্রথম হাফটা শেষ করলাম আর কি, মনোময় ভট্টাচার্যের শ্রীজনছন্দে, সেটা একদম অন্যরকম একটা গান শুনলাম, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, আমরা প্রকৃতিতেই আছি, সেই সমস্ত গানই শুনছি। আমার আরেকটা গানের কথাও খুব মনে পড়ছে, এটা শুনি, রাগ মানে এই গানটা, এইগুলো তো তার একেবারে অন্যরকম সৃষ্টি, এটা শুনি বরং।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

ইস, সত্যি যদি এরকম করা যেত কি অপূর্ব হতো বলুন তো। কিন্তু তিনি তো ভেবেছেন এইভাবেই, তিনি বাঘের সাথে বন্ধুত্ব করছেন, তিনি গোখরোর সাথে বন্ধুত্ব করছেন, তিনি বলছেন পাহাড়ের গায়ে মানে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাচ্ছে, অর্থাৎ পাহাড়ের কথাও তিনি বলছেন। তাহলে একটু ভেবে দেখুন, প্রত্যেকটা শব্দচয়ন, প্রত্যেকটা গানের যখনই তিনি তখন লেখালেখিটা হচ্ছে, তখন সুরের কথা তো নিশ্চয়ই সে নিয়ে আলোচনা নয়। আজ যেটা আমরা করতে চাইছিলাম, প্রকৃতির সাথে একাত্ম হয়েছেন তিনি বারে বারে, সেটা সকাল বিকেল, মানে আমরা যখন একটু আগে যে গানটা শুনছিলাম সেই গানটাতে আমার মনে হলো যে যখন বলছে যে ওই দোলন পূর্ণিমা, সেখানে তার সেই যে চন্দ্র মানে চাঁদের আলো, অর্থাৎ মানে পূর্ণিমার যে আলো, সেখানে দেবকুমারী, মানে এই যে সপ্তগুলোকে তিনি কিভাবে তার কল্পনায় নিয়ে এসেছেন, সেই প্রকৃতিকে তিনি দেখছেন, তার চোখ দিয়ে দেখছেন, তিনি সেইভাবে তার প্রকৃতিকে তার মতো করে এঁকে নিচ্ছেন, এই আঁকাগুলোর কথাই কিন্তু আজকে গল্প করছি আমরা। কাজী নজরুলের প্রকৃতিকে ভালোবেসে লেখনীগুলোর নিয়েই কথা হচ্ছে, সেখান থেকে গান হচ্ছে। না, এই ভর দুপুরবেলা আমি ভোরের কথা না বললেও কেমন যেন এই গানটা না শোনালে আমার মনে হচ্ছে সেখানেও তো প্রত্যেকটা শব্দপন্থ কেমনভাবে এসেছে সেটাও তো আমাদের দেখানো দরকার। রাতের কথা যখন, অর্থাৎ দোল পূর্ণিমা, চাঁদ হলো, সব কথা হলো, তাহলে ভোরই বা হবে না কেন? তাহলে আজকের ভোরটা কেমন ছিল, আগামীকালের ভোরটা কেমন হবে? আসলে এই মেঘলা সময় এই গানটা বড় বেশি মনে পড়ে, তাই মনে মনে কুজনে গাইছিলাম।

আপনারও সকালবেলা উঠে কি এরকম ভাবে মন কেমন করছিল তার জন্য? সেই যে আপনার মানসপ্রিয়া, মানসপ্রিয়ার জন্য কি সেই রকমই ভাবে মন কেমন করছিল? আর মেঘবরণ চুল, না না, মেঘবরণ কন্যা এবং তার কুঁচবরণ কে, সেই যে একটা কথা, সেই সব কথাগুলো তিনি লিখেই গেছেন, আমি বলছি না। মানে বর্ষার প্রকৃতির সঙ্গে আপনার প্রেমিকাকে মিলিয়ে ফেলার কাজটা কিন্তু তিনিই করে গেছেন, আমরা করছি না। আমি শুধু আজকে একটু মনে করাচ্ছি, আর কিছুই নয়। আমি একটু মনে করানোর চেষ্টা করছি যে প্রকৃতিকে ভালোবেসে তিনি বাংলা শব্দভাণ্ডারে কত গান দিয়ে গেছেন, বাংলা সঙ্গীতকে কিভাবে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলামের এই যে সমস্ত কথা, এই যে সমস্ত গানগুলো আমরা শুনি, শুনছি, এই আজকে আমি প্রকৃতি প্রেমিক নজরুলকে ধরতে চেয়েছিলাম। সেইখানে ধরতে গিয়ে হয়তো সেখানে গজলের শোনালাম, হয়তো সেখানে আমরা বাউলাঙ্গের গান শোনালাম, হয়তো সেখানে শাস্ত্রীয় সঙ্গীতের যে একেবারে যদি সেই সূক্ষ্ম তার সেই সব নিয়ে কথা বলতে যাই, আমার পক্ষে সেটা খুব একটা সম্ভব নয়, তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি প্রকৃতি প্রেমিক নজরুলকে ধরতে চেয়েছি আজ। তার লেখনীতে, তার শব্দবন্ধতে তিনি গীতিকার যখন, তখন যখন সেই প্রেমিক কবি, হ্যাঁ অবশ্যই তিনি প্রেমিক কবি, তবুও যেখানে প্রকৃতি এবং প্রেম মিলেমিশে যাচ্ছে। আবার একটা গজলাঙ্গের শুনি, এখানেও কিন্তু ভোরের কথাই বলা হয়েছে।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

আকাশের আরশিতে ঠিক যেমনভাবে মনের ছায়া পড়ছে, ঠিক তেমনই তার মনের ছায়া কিন্তু তার লেখনী ধরে বাংলার সঙ্গীত আকাশে পড়েছিল। এই সবটা মিলিয়েই প্রকৃতি প্রেমিক নজরুল কিন্তু আমাদের বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করলেন। তিনি নানানভাবে সমৃদ্ধ করেছেন সে কথা সত্যি, কিন্তু আমার মনে হয় তার ভিতরে একটা বাউল ছিল, তাই তো বোধহয় তিনি লিখে যেতে পেরেছেন এভাবে। তিনি তো ভালোবেসেছেন পল্লী মাকে, পল্লী জননীকে এভাবেই ভেবেছেন, তাই তো তিনি পথে বেরিয়েছেন যখনই তখনই এভাবেই ভেবেছেন।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

খ্যাপা বাউল যখন বাউল হলেন শ্যামের নাম নিয়ে, ঠিক তেমন সেই মানুষটি কিন্তু আবার খুঁজে বেড়াচ্ছেন নীল যমুনার জলের কাছে, জিজ্ঞেস করছেন কোথায় শ্যাম। এই শ্যামের কথা তিনি তো মানে সেই যে তাকে তো নানান রূপে আমরা দেখেছি, আমরা বারবারই বলছিলাম যেটা, যে তার বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ রূপ আর কি। তিনি যখন ছোটদের মানুষ লিখছেন, ছোটদের কথা বলছেন, ভোর হলো দোর্ঘ হলো কুকুমনি ওঠে, যখন রবীন্দ্রনাথের সাথে আমি যখন কথা বলছিলাম সেই প্রসঙ্গে তো নানান কথাই বলতে হয়, সেসব তো রইলই। সেখানে প্রেমিক যখন হচ্ছেন তখনও অদ্ভুত সুন্দর একটা, প্রতিটা সপ্তবন্ধেই কিন্তু কোথাও আবার প্রকৃতিকেও নিয়ে এসেছেন। আবার গজলের গালিব নজরুল যদি হন, তিনিও কিন্তু প্রকৃতিকে ভালোবেসেছেন। আবার গোপীবল্লভ ভক্ত নজরুল যখন, তখনও কিন্তু তিনি দেখুন নদী তার নাম, তার দ্বারকা, তার যে ভূগোল ইতিহাস, মানে এই যে তা, সেটা কিন্তু প্রকৃতিকে কিন্তু তিনি ভুলছেন না। এই কথাটাই আমি বারবার আজ পুরো অনুষ্ঠান জুড়ে বলতে চেয়েছি। আর একটা গানে যাই, যখন নদীর কথা হলো তখন গঙ্গা সিন্ধু নর্মদা না শুনলে কী করে হয়।

আমরা কিন্তু শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম, তিনি প্রত্যেকটা গান প্রত্যেকটা শব্দপন্থের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে প্রকৃতিকে ভালোবেসেছেন, দেখেছেন। এই বর্ষা এই সময় তার এই গান বড় পছন্দ।

0: আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া ছুঁয়ে যাক মন।
1: গান ধরিয়ে শুনতে শুনতে কিন্তু স্টুডিওর ঘরের কাঁটা বলছে 12:55 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে। তাই আজকের মতো গান ধরিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। শুক্রবার মানেই কাজী নজরুল ইসলামের গানে আমরা সমৃদ্ধ হই। আজকে আর যে অম্বালিকার সাথে নিশ্চয়ই অনেকটা ভালো সময় কাটালেন, তিনি মানেই আমাদের ভালো সময় কাটানো। তার প্রকৃতিকে ভালোবেসে এই গান নিয়ে আজকের এই সময়টা কাটলো। আর আপনার সঙ্গে আবারও 2:02 কথা হবে, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। সঙ্গে রইলাম, রেখে গেলাম এই গান।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় গতকাল জোয়ারের নোনা জল চাষের জমিতে ঢুকে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1200 মিটার বেহাল বাঁধ দিয়ে জল ঢুকে অন্তত 300 বিঘা কৃষিজমি ও ধানের বীজতলা নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুরের মাছও, প্রায় 50টি বাড়ি জলমগ্ন। এলাকার নলকূপগুলি জলে ডুবে যাওয়ায় এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় আজ কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে পুলকারের ট্রেনের ধাক্কায় 3 পড়ুয়া সহ 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালে 7টা নাগাদ নিমতিতা কাটোয়া লোকাল এই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পুলকার লাইনের ওপর এসে পড়ে। সেই সময় লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। মুর্শিদাবাদে গত 1 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 150 জনেরও বেশি। প্রতি সপ্তাহে এখন 50 জনের কাছাকাছি মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বলে খবর, ফলে জেলা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। জেলায় ডেঙ্গু ঠেকাতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চলছে স্বচ্ছতা অভিযান। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ওসন পথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এর আগে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের জন্য বিমানবন্দর চত্বরে থাকা মসজিদ সরিয়ে ফেলার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো রকম সমঝোতা করবে না বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। কলকাতায় আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার কোনো সম্প্রদায়কে বিশেষ সুবিধে পাইয়ে দেবে না। এখানে সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং উন্নয়নের স্বার্থে যে কোনো পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করা হবে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাজ্যের নতুন গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার নথিতে ত্রুটি থাকায় মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে ভর্ৎসনা করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত এই ত্রুটি সংশোধন করে নতুন করে মামলা দায়েরের নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন এই আইনটি কার্যকর করা নিয়ে প্রশাসন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা আদালতে পেশ করার জন্য রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্ত।

0: তুই
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক চক্রবাক, রচনা দেবল দেববর্মা, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক চক্রবাক।

0: বিহাগ কিংবা দরবারি কানাডা, হয়তো সেটা দরবারি কানাডাই হবে। একটু বেশি রাত্রিরে সাদার্ন এভিনিউ করে গাড়িতে গেলে আপনিও শুনতে পাবেন গভীর বেদনা ভরা রাগ মন্দ্র সপ্তকে বিচরণ করছে। মেজরা পরা আঙুলের স্পর্শে একটি ভাঙা হৃদয়ের আরতি সেতারে কি সৌন্দর্য ফুটে ওঠে, না শুনলে তা উপলব্ধি হবে না। রবীন্দ্র সরোবরের খুব কাছে যে হাউজিং কমপ্লেক্সের তিনতলার ফ্ল্যাট থেকে সেতারের এই আলাপটা শোনা যায় তার মালিক শুভঙ্কর। আপনারা হয়তো ভাবছেন শুভঙ্কর বোধহয় ফ্ল্যাটেই থাকে, বউ ছেলে নিয়ে সংসার করে, কিন্তু তা নয়। শুভঙ্করের জীবনের এই নাটকটা জানতে হলে আপনাকে আরো অনেক বছর পিছিয়ে যেতে হবে। শুভঙ্কর তখন চাকরি করত ডিএজি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে, এমনি খেয়াল বসে ইভিনিং ল ক্লাসে ভর্তি হয়েছিল, কিন্তু প্র্যাকটিস করবে এমন কথা তখনও ভাবিনি। ল কলেজে সুবিমল সরকার তাদের কোম্পানি ল আর ট্যাক্সেশন পড়াতেন। একদিন ক্লাসের শেষে
1: এই যে শুভঙ্কর, তারপর কি চিন্তা করছো, চাকরি ছেড়ে প্র্যাকটিসে নামবে?
2: স্যার, নামার তো ইচ্ছে আছে, কিন্তু চাকরি ছাড়তে ঠিক ভরসা পাচ্ছি না। মানে এত একটা বাঁধা রোজগার তো মাস পুরো এই টাকাটা হাতে আসে।
1: ইংরেজিতে একটা প্রবাদ আছে জানো, নো রিস্ক নো গেন। প্র্যাকটিসে নামলে একটা অনিশ্চয়তা আছে নিশ্চয়ই, কিন্তু ভাগ্য দেবী যে তোমার উপর প্রসন্ন হবেন না তাই বা কেন ধরে নিচ্ছ?
2: আপনি উৎসাহ দিলে মনে একটু জোর পাই স্যার।
1: দেখো, ট্যাক্স কনসালটেন্ট হতে চাও তো আমার সঙ্গে জয়েন করো। জানো শুভঙ্কর, একার সব দিক সামলাতে পারি না, কেউ হেল্প করলে ভারটা একটু লাঘবই হয়।
2: আমি একটু চিন্তা করে নিই স্যার, মানে চাকরি ছাড়ার ব্যাপার তো একটু ভালো করে ভেবে নিতে চাই।
1: বেশ তো, ভেবে দেখো, শেষ পর্যন্ত যদি ডিসাইড করো তাহলে চলে এসো। ইউ আর মোস্ট ওয়েলকাম।
2: থ্যাংক ইউ স্যার।
3: শুভঙ্কর জি, হঠাৎ কোর্টে এসে হাজির, ব্যাপার কি রে?
2: তোর সঙ্গে একটা পরামর্শ ছিল সোমেশ।
3: তো সন্ধ্যেবেলা বাড়িতে গেলি তো পারতি।
2: সন্ধ্যেবেলা তুই যেন বাড়িতে থাকিস, তখন তো সিনিয়র চেম্বারে।
3: ঠিক, কিন্তু কি পরামর্শের কথা যেন বলছিলি?
2: হ্যাঁ সোমেশ, ভাবছি প্র্যাকটিসে নামবো, মানে তাহলে তো চাকরিতে ইস্তফা দিতে হবে। তোর সাজেশন কি বলিস?
3: মিস্টার সরকারের সঙ্গে জয়েন করবি তাই না?
2: একদিন ওর প্রস্তাবটা তোকে বলেছিলাম, ভাবছি লেগেই যায়, কি বল?
3: হ্যাঁ, রিস্ক অবশ্য একটা আছে, কিন্তু ওটা ভাবলে তো চলে না। এখন বরং রেভিনিউ প্র্যাকটিসে চটপট পোশাক, তাছাড়া মিস্টার সরকারের চেম্বারে বসলে তোকে মক্কেলের জন্য ভাবতে হবে না।
2: তাহলে রাজি হয়ে যাই, কাল বরং অফিসে গিয়ে এক মাসের ছুটির দরখাস্ত করে দিই, পরে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিলেই হবে।
3: শুভস্য শীঘ্রম। কিন্তু একটা কথা মনে রেখো ভাই, প্রফেশন ইজ এ জেলাস মিস্ট্রেস, মন সমর্পণ না করলে তার মনও তুমি পাবে না।

0: আসতে পারি স্যার?
1: আরে এসো এসো, এতক্ষণ তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তারপর চেম্বার খুঁজে বের করতে অসুবিধা হয়নি তো?
2: আগে না, ওই মার্কেটের ওপরে তিনতলায় তো বলেছিলেন, তো লিফট থেকে নেমেই দেখলাম সামনে দরজায় আপনার নেম প্লেট, চলে এলাম।
1: শোনো, ওই চেয়ার আর টেবিলটা তোমার জন্য, সব ব্যবস্থা পাকা করে রেখেছি।
2: থ্যাংক ইউ স্যার।
1: ও হ্যাঁ, প্রথম কয়েকদিন তুমি শুধু ব্রিফগুলো নেড়েছিলে, দেখো কোনোটা লেখা থাকবে দেখবে বিফোর দ্য ইনকাম ট্যাক্স অফিসার, কোনোটা বিফোর দ্য কমার্শিয়াল ট্যাক্স অফিসার। ওর ভেতরে কাগজপত্রে রিটার্ন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কেসের নোটিশ ইত্যাদি আছে। এগুলো পড়লে এখানকার কাজকর্মের একটা আইডিয়া তোমার হয়ে যাবে। ইনকাম ট্যাক্সটা আমি সামলে নিতে পারবো, তোমার কাজ হবে বেলেঘাটা সেলস ট্যাক্স অফিসে যাওয়া। ওকে, ট্রাইব্যুনাল কিংবা অ্যাডিশনাল কমিশনারদের কাছে কেস থাকলে আমাকে যেতে হবে, অবশ্য তুমিও সঙ্গে থাকবে। এই তো কালই ট্রাইব্যুনাল একটা শক্ত মামলা আছে, দ্য সিলিকন ফ্যাক্টরি লিমিটেড ভার্সেস এসিএস আনসোল। কেসটা হলো সেল ইন দ্য কোর্স অফ ইম্পোর্ট নিয়ে, খুব সূক্ষ্ম বিচার, বুঝলে?
2: আসবো স্যার।
1: ইয়েস, কাম ইন।
2: আমার একটা ডেট নেবার দরকার ছিল।
1: কি কেস?
2: নির্মল চন্দ্র ডা অ্যান্ড ব্রাদার্স, ফোর কোয়ার্টার্স এন্ডিং 1375 BS।
1: দরখাস্ত দিয়ে যান, কেসের ডেট পরে পেয়ে যাবেন।
2: ধন্যবাদ স্যার, আমি দরখাস্তটা আপনার কাছেই রেখে গেলাম, আসি। নমস্কার।
1: নমস্কার।
3: আরে শুভঙ্কর জি।
2: আরে কি খবর অমূল্যদা?
3: হ্যাঁ আছি ভালোই। তারপর তোমার প্র্যাকটিস কেমন লাগছে বলো?
2: ভালো স্যার, ভালোই।
3: ভালো ভালো। তা তোমার বসের কি খবর?
2: মিস্টার সরকার?
3: হ্যাঁ।
2: কেন, ভালো আছেন?
3: ভালো আছেন। তাই চিন্নির সঙ্গে সম্পর্কটা এখন কেমন?
2: সে কথা আমি কি করে জানবো অমূল্যদা?
3: দুনিয়া শুদ্ধ লোক সবাই জানে, শুধু তুমি আকাশ থেকে পড়লে যে।
2: মানে আমি
3: না বলছি, স্বামী স্ত্রীর মনের মিল না হলে পাড়া শুদ্ধ লোকের তা জানতে বাকি থাকে?
1: তাহলে স্টেটমেন্টগুলো তুমি তৈরি করে রেখো শুভঙ্কর, কালই লাগবে।
2: ওকে।
1: দেখো তো শুভঙ্কর, তার টেলিফোন আবার।
2: এক মিনিট। হ্যালো, আপনার নামটা কাইন্ডলি বলবেন?
4: বলুন, মনিদীপা টেলিফোন করছে।
2: স্যার আপনার টেলিফোন, একজন ভদ্রমহিলা নাম বললেন মনিদীপা।
1: দেখি কি ব্যাপার।
4: তোমার জ্বরটা আরো বেড়েছে, 140 কাছাকাছি।
1: জ্বর বেড়েছে তো আমি কি করবো? ডাক্তারকে খবর দিয়েছ? দয়া করে থাকলে আরেকবার টেলিফোন করো। শুভঙ্কর, ডায়াল করে দেখো তো যদি এই লাইনটা পাও।
2: দেখছি।

0: স্যার, বারবার এনগেজ হচ্ছে।
1: ছেড়ে দাও, বরং গাড়ি টেনে তুমি একবার ডাক্তারের কাছে যাও।
0: ডাক্তারের কাছে?
1: হ্যাঁ হ্যাঁ, ড্রাইভারকে বললেই তার চেম্বারে নিয়ে যাবে, সেখান থেকে ওকে গাড়িতে তুলে নিয়ে বাড়ি যেও।
0: কিন্তু ডাক্তার যদি ব্যস্ত থাকেন, মানে এখন যদি আসতে না চান?
1: আসবে আসবে, আমার নাম করলেই হবে, ওর ইনকাম ট্যাক্সের ফাইলটা তো আমাদের কাছেই।
2: আপনি?
0: মিস্টার সরকার আমাকে পাঠিয়েছেন, আমি ডাক্তারবাবুকে নিয়ে এলাম।
3: দেখি, বাইরের ইনফেকশন বলেই মনে হচ্ছে, ক্যালকাটা ফিভার না কি যেন বলছিল, কে চড় করে জ্বর বেড়ে যায়।
2: ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো?
3: না, ভয় কিসের, ওষুধ পড়লেই সব ঠিক হয়ে যাবে। ভাবি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, বরং ওষুধ যা এখনই আনবার ব্যবস্থা করুন, রাত্রি একটা ক্যাপসুল পড়ুক।
0: আমি ওষুধটা বরং এখনই নিয়ে আসছি, এই ফাঁকে ড্রাইভার গিয়ে আপনাকে ছেড়ে আসুক।
3: ঠিক আছে,

0: ওষুধগুলো পেয়েছেন?
1: হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। ক্যাপসুলগুলো মনে এখনই খাইয়ে দেওয়া ভালো, ডাক্তারবাবু তো বলে গেলেন।
0: ও আচ্ছা, মিছি মিছি আপনাকে কষ্ট দিলাম রাত্রিবেলায় ছোটাছুটি।
1: আরে কষ্ট কোথায়, আমি তো গাড়ি নিয়ে এসেছি।
0: আপনার নাম?

0: শঙ্কর বাবু না? কয়েক মাস আগে বোধহয় ওর চেম্বারে জয়েন করেছেন।
1: আরে আপনি তো সবই জানেন।
0: হ্যাঁ শুনেছি।
1: আচ্ছা জ্বর কত, মানে স্যার যদি জিজ্ঞেস করেন?
0: যদি করেন, তাই না?
1: হ্যাঁ।
0: তাহলে বলবেন 104। ডাক্তারবাবু তাই দেখে গেলেন।
1: ও আচ্ছা আমি আসি। ও কেমন রইল, কাল দুপুরে একবার টেলিফোনে জিজ্ঞেস করবো?
0: স্বচ্ছন্দে, এর জন্য আবার পারমিশন লাগে নাকি?
2: এত দেরি হলো, ডাক্তার বুঝি ব্যস্ত ছিল?
1: হ্যাঁ স্যার, যখন গেছি তখনও 7-8 জন রুগী প্রায় বসে, তবু উনি গেলেন আমার সঙ্গে। প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন যে আজ রাত্রে একটা ক্যাপসুল দিতে, তো তখনই ওষুধটা এনে দিলাম, ওকে খাওয়ানো হলো।
2: আমাকে চমনলাল ইন্ডাস্ট্রিজ এর পেপার গুলো একবার দাও তো।
1: 10টা বাজে, এখনো কাজ করবেন স্যার?
2: ট্রাইব্যুনালের সেই মামলাটা শিগগির উঠবে। তুমি যাবার পরে চমনলাল ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র পার্টনার স্বরূপ নাথ জি এসেছিলেন।
1: আচ্ছা,
2: নেক্সট মানডে কেসের হিয়ারিং হতে পারে, অথচ আগামীকালই একবার আসানসোল যেতে হচ্ছে।
1: আপনি কালই আসানসোল যাবেন? বাড়িতে অসুখ।
2: সো হোয়াট, খুকির অসুখ বলে তার প্রফেশনকে নেগলেক্ট করা যায় না? একটা সার্চ অ্যান্ড সিজারের কেসে একবার আসানসোল না গেলেই নয়, আইএসসির সঙ্গে কথা বলা দরকার।

0: হ্যালো, কেমন আছে? জ্বর বাড়েনি তো?
1: আসানসোল
0: চলে গিয়েছেন?
1: আজ
0: রাত্রি অবশ্য ফিরবেন শুনেছি ব্ল্যাক ডায়মন্ডে।
1: যদি কাজ শেষ হয় আগামীকাল। আচ্ছা, আপনি বিকেলের দিকে ফ্রি আছেন?
0: কেন বলুন তো।
1: না মানে যদি একবার আসতে পারেন, মেয়েটা কেমন রইল ডাক্তারবাবুকে সঙ্গে করে এনে দেখাতাম।
0: হ্যাঁ নিশ্চয়ই যাবো, আপনি ভাববেন না আমি সন্ধ্যের আগেই পৌঁছাতে চেষ্টা করব।
2: আসুন আসুন।
0: সন্ধ্যের অনেক আগেই কিন্তু এসে গেছি।
2: বসুন না, ডাক্তারবাবু হয়তো সন্ধ্যের পর আসতে পারেন।
0: না না, তার দরকার কি, আমি গিয়ে ওকে চেম্বার থেকে নিয়ে আসছি। ডাক্তারবাবু?
3: হ্যাঁ, আরে আসুন আসুন শুভঙ্কর, আসুন বসুন। অবশ্য সন্ধ্যের পর নিজে একবার যেতাম, তা আপনি এসে খুব ভালোই হলো।
0: তাহলে কি একবার একটু যাবেন?
3: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো, তবে ওই কাইন্ডলি মিনিট দশেক অপেক্ষা করুন। হ্যাঁ, আমি দু একটা পেশেন্ট দেখি ছেড়ে দেবো।
0: আসুন ডাক্তারবাবু আসুন।
3: পেশেন্ট কোথায়?
2: কোথায় আবার, জ্বর কমতেই উঠে বসেছে, আর তো বিছানায় ধরে রাখা যাচ্ছে না।
3: এই তো এসো এসো এসো, দেখি মা জিভটা দেখি, আঁকো আঁকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও মনে হয় কাল সকালে জ্বর ছেড়ে যাবে জানেন, তবে ওই ওষুধ আমি একটু বদলে দিচ্ছি, আরো দুটো দিন চলুক, তারপর কিন্তু শুধু টনিক।
0: ডাক্তারবাবু চলুন, আমি ওষুধগুলো এখনই গিয়ে নিয়ে আসি।
3: হ্যাঁ সেই বরং ভালো, চলুন।
2: ওষুধগুলো সব পেয়েছেন?
0: হ্যাঁ, আর তো কোনো চিন্তা রইল না, কিন্তু ঠিক ঠিক সময় ওষুধগুলো দেবেন, তাহলে চটপট সেরে উঠবে।
2: লেটস হোপ সো, কাল একবার টেলিফোন করবেন।
0: হ্যাঁ নিশ্চয়ই, মানে জ্বর ছাড়লো কিনা খোঁজটাও তো নিতে হবে।
2: আচ্ছা ছুটির দিন আপনি কি করে কাটান, সেলস ট্যাক্সের কাজকর্ম নিয়ে?
0: পাগল হয়েছেন, ছুটির দিনে পেশার সঙ্গে আমার একেবারে আড়ি, সেদিন শুধু নেশা।
2: নেশা?
0: ভয় পেলেন? নেশা মানে আমি যে ভালোবাসি আর কি। রবিবার দিন সকালে আমি মাস্টারমশাইয়ের কাছে সেতার শিখি।
2: ও মা, আপনি সেতার বাজান নাকি?
0: অল্প স্বল্প, রাত্রি চেম্বার থেকে ফিরে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করি, ছুটির দিনে অবশ্য অনেকক্ষণ আলাপ করতে পারি।
2: তাহলে তো একদিন আপনার সেতার শুনতে হবে।
0: না না, শোনাবার মতো বিদ্যে এখনো হয়নি, তবে মাস্টারমশাই বলেছেন আমার হাত নাকি মিষ্টি। আচ্ছা চলি তাহলে, পরে কথা হবে।
2: ও শিওর, হ্যাঁ টেলিফোন করতে ভুলবেন না জানা, কেমন?

0: ব্যাপার কি? প্র্যাকটিসে নামার পর আপনি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠলেন।
1: এটা হচ্ছে সিলভার টনিকের ফল, বুঝলে চন্দ্রা?
2: হ্যাঁ হ্যাঁ, তুই তো সে কথাই বলবি। জানেন ম্যাডাম, আপনার এই চন্দ্রা নামের চেয়ে চাঁদিটাই কিন্তু সোমেশের বেশি পছন্দ।
0: চাঁদি মানে?
2: চাঁদি, চাঁদি মানে রুপিয়া। মাস গেলে কর করে 1200 টাকা হাতে আসে সোনার পর দেখি আপনার পানিগ্রহণের জন্য সোমেশা করে রীতিমতো ব্যস্ত হয়ে পড়ে।
1: কি যাটা বলছিস, তুই একটি দাম্পত্য কলহ নামা দিয়ে ছাড়বি না?
0: বারে যা সত্যি উনি তো তাই বলেছেন। আচ্ছা, ফুলসজ্জার রাত্রি আমার মাইনের কথা তুমি জিজ্ঞেস করনি? নেক্সট হায়ার স্কেলটা কবে পাবো তুমি তাও জানতে
1: চাইছি, নইলে তোমার সঙ্গে আলাপ জমতো কি করে?
0: বারে ফুলসজ্জার রাত্রি নতুন বউয়ের সঙ্গে গল্প করবার আর কোন সাবজেক্ট পেলে না তুমি?
2: বুঝুন বুঝুন
0: সত্যি তোমার দারুণ ওকালতি বুদ্ধি, পশানোতে আর দেরি নেই।
1: আরে যাও যাও যাও দিদি, শুভঙ্কর অনেকদিন বাদে এসেছে, চা জল খাবারের ব্যবস্থা করো, যাও।
3: শুনলি তো সব, মিস্টার সরকার ভারী অদ্ভুত লোক সোমেশ। ফিরে আসার পর একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না মেয়ে কেমন আছে, তার কত জ্বর।
1: পরদিন ভদ্রমহিলাকে ফোন করে তুই মেয়েটার খোঁজ খবর নিলি?
3: জ্বরটা রেমিশন হলো কিনা জিজ্ঞেস করাটা উচিত মনে করলাম তাই।
1: তারপর
3: বিকেলে উনি আমাকে বাড়িতে যেতে বললেন, তো সেদিন ভদ্রমহিলার সঙ্গে অনেক কথা টথা হলো, একমাকে ডাক্তারকে এনে মেয়েকে দেখালাম।
1: ভদ্রমহিলা আবার তোকে যেতে বলেছেন?
3: না না, যেতে বলেননি। তবে
1: তবে কি থামলি কেন বল?
3: মানে বলেছেন সময় পেলে টেলিফোন করতে।
1: মিসেস সরকার হয়তো তোকে পছন্দ করছে না।
3: পছন্দ? কি বলছিস?
1: ভদ্রমহিলার বয়স কত?
3: তা কি করে জানবো, মেয়েদের কি বয়সের কথা জিজ্ঞেস করতে?
1: আন্দাজ
3: কত? 25-25 জানি না বাবা, বেশিও হতে পারে।
1: সুবিমল সরকারের বয়স 40-এর বেশি, তার মানে দুজনের মধ্যে 15-16 বছরের ফারাক। তুমি একটু সাবধানে থেকো বুঝলে।
3: কেন?
1: ব্যাচেলর মানুষ, হঠাৎ যদি মোহে পড়ে যাও। শুনে মনে হলো ভদ্রমহিলার জন্য তোমার হৃদয়ে একটা সহানুভূতির সৃষ্টি হয়েছে।
3: তুমি এমন একটা কথা বলিস না সুমেশ, উনি আমার সিনিয়র স্ত্রী।
1: তা ঠিক, কিন্তু জুনিয়রের তো মন বলে একটা বস্তু আছে নাকি? আর সুন্দরী রমণীর সংস্পর্শে এলে খুব কম লোকই মনকে শাসনে রাখতে পারে।
3: আমার সম্বন্ধে সেরকম দুর্ভাবনার তোর কোনো কারণ নেই।
1: না থাকলেই ভালো।

0: aquí, papás.
1: ¿Qué? ¿Qué?
0: অসময়ে উকিল বাবু নিউমা খেটে
1: মক্কেলের খোঁজে।
0: ও মা, তাই? তাহলে বলুন, মক্কেলে দেখা পেয়েছেন?
1: ওই সেলস ট্যাক্স অফিসে হঠাৎ হাফ ডে ছুটি হয়ে গেল, তো কাজকর্ম ছিল না, একটা ছবি দেখবো বলে এদিকে এসেছিলাম, টিকিট পাওয়া গেল না।
0: ভালো হয়েছে, চলুন আমার সঙ্গে, কটা জিনিস কিনতে হবে তাই নিউমার কাছে এসেছি।
1: আপনার মেয়ে কেমন আছে?
0: ভালো আছে। কিন্তু মেয়ে মেয়ে করছেন কেন? ওর একটা নাম আছে, ওর নাম সোমভদ্রা, মানে বাড়িতে আমরা সোমা বলে ডাকি।
1: কোন ক্লাসে পড়ে সোমা?
0: এবছর ক্লাস থ্রি হলো।
1: আপনি মেয়েকে কিন্তু চমৎকার দেখতে, মানে হ্যাঁ হুবহু আপনারই মতো, স্যারের সঙ্গে কিন্তু একটুও মিল নেই।
0: হ্যাঁ, লোকে তাই বলে। জানেন, একা একা বাড়িতে বসে এখন ভীষণ বোর ফিল করি।
1: আপনি তো চাকরি নিতে পারেন স্কুলে বা কলেজে।
0: হ্যাঁ, আমি চাকরি করতাম আগে, স্কুলে টিচারই করতাম, বিএতে অনার্স ছিল হিস্ট্রিতে।
1: আরে, তাহলে তো চাকরি পেতে সুবিধে আপনার। স্যারের বোধ হয় অমত আছে।
0: হ্যাঁ, সব বিষয়ে উনি খুবই রক্ষণশীল। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। সোমার স্কুলের ছুটি 3:30, এবার আমাকে যেতে হবে।
1: দাঁড়ান, আমি একটা ট্যাক্সি ডেকে দিই। ট্যাক্সি, ট্যাক্সি!
0: বাড়িতে যেতে না পারেন, টেলিফোন তো করতে পারেন। কথাটা মনে থাকবে তো?
1: থাকবে।
2: এবার পুজোর ছুটিতে কোথাও যাচ্ছ নাকি শুভঙ্কর?
1: না স্যার, এখনো কিছু ঠিক করিনি।
2: তাহলে চলো আমাদের সঙ্গে।
1: কোথায়?
2: এবছর ভেবেছেন নৈনিতাল, রানীক্ষেত আর কৌশানী ঘুরে আসবো, পথে আলমোড়াও দেখা হয়ে যাবে।
1: আমি একটু চিন্তা করে নিই স্যার।
2: আরে চিন্তা আর কি করবে, তুমি তো ঝাড়া হাত পা মানুষ। আসলে কি জানো, বিদেশ বিভুঁয়ে কেউ একজন সঙ্গে থাকলে খুব সুবিধে হয় আর কি। আচ্ছা, তুমি তাহলে পরে জানিও কেমন।
1: ওকে স্যার।
0: হ্যালো
1: স্যার, আমাকে আপনাদের সঙ্গে নৈনিতাল যেতে বলছেন।
0: আপনি রাজি নিশ্চয়ই?
1: মানে ভাবছিলাম না, আপনাকে একটু জিজ্ঞেস করি।
0: বেশ লোক, শুধু আমার মতের অপেক্ষায় বসে আছেন। আপনার স্যারকে বলবো কিন্তু সে কথা?
1: তা আপনি পারেন।
0: না না, ভয় নেই, আপনার টেলিফোনের কথা কাকপক্ষিতেও টের পাবে না। তাহলে আপনি রাজি, নৈনিতাল যাচ্ছেন আমাদের সঙ্গে?
3: কি ব্যাপার, হঠাৎ অসময়? আজ সেলস ট্যাক্স যাসনি?
1: তোর একটা খবর দিই সোমেশ, এবার পুজোয় আমি নৈনিতাল, রানীক্ষেত আর কৌশানী বেড়াতে যাচ্ছি।
3: কার সঙ্গে?
1: আমার সিনিয়র, মানে মিস্টার সরকার যেতে বলেছেন তাই।
3: আইসি, কিন্তু শ্রীমতী মণিদীপার সরকার তোকে যেতে বলেননি?
1: হ্যাঁ, তিনিও বলেছেন, তবে সেটা পরে।
3: না গেলেই ভালো হতো রে, বুঝলি, স্বামী স্ত্রীর যা সম্পর্ক, এর মধ্যে তৃতীয় জনের উপস্থিতি নিতান্ত বেমানান।
1: ওয়াহ, বিউটিফুল, চমৎকার সত্যি টুরিস্ট বাসটা। জানলা খুলে দিলেই চোখের সামনে একেবারে সাদা বরফে ঢাকা নন্দা দেবী। আপনি পছন্দ হয়েছে মিসেস সরকার?
0: এমন সুন্দর জায়গা কারো পছন্দ না হয়ে পারে?
2: বয়কে ডেকে 4 লাইট রিফ্রেশমেন্টের অর্ডার দিয়েছি, তারপর স্নান টান সেরে সবাই তৈরি হয়ে নাও, বিকেলে সাইট সিং এ বেরোবো।
0: সমস্ত রাত্রি ট্রেন জার্নি করে এসেছি, তারপর গাড়ির ধকল, সাইট সিং না হয় আজ থাক না, কাল সকালে বরং।
2: হিল স্টেশনে এসে যদি ঘরে বসে থাকবে তাহলে কাড়ি কাড়ি টাকা খরচ করে এত দূর আসা কেন?
1: না মানে স্যার, উনি বোধ হয় ক্লান্ত তাই।
2: ক্লান্তি? ক্লান্তি কিসের? ট্রেনে রিজার্ভেশন করে এসেছি, সমস্ত রাত্রি ঘুমিয়েছে সবাই। তাহলে
0: শুভঙ্কর বাবুর সামনে অমন করে কথা বলছিলে কেন? উনি কি ভাবলেন?
2: অন্যায় কি বলেছে?
0: কথাটা যাই হোক, কিন্তু কথা বলার ধরনটা অন্যের পক্ষে অপমান কর।
2: যার চরিত্রের বালাই নেই তার আবার এত বড়াই কিসে?
0: চুপ করো, মেয়েটা হয়তো এখানে ডেকে উঠবে, তাছাড়া পাশের ঘরে শুভঙ্কর বাবু শুনতে পাবেন।
2: শুনতে পেলেই বা কি,
4: তোমার কথা তো আমার জানতে বাকি নেই। আমি বলে এখন মুখ বুঝে শুয়ে আছি।
5: কে বলেছে মুখ বুঝে থাকতে? কে বলেছে তোমাকে মুখ বুঝে থাকতে? মুখ করে দিলেই তো।

0: পায়ে ব্যথা বলে স্যার বেরোলেন না?
1: হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগলেই ওর হাঁটুর ব্যথাটা বাড়ে, তবে হট ওয়াটার ব্যাগ নিলেই কমে যাবে।
0: আপনাকে একটা কথা জিজ্ঞেস করব?
1: নির্ভয়।
0: প্রশ্নটা আপনাদের নিয়ে, দেন সময় যেদিন অসুস্থ হয়ে পড়েছিল সেদিন টেলিফোনে আপনার সঙ্গে ওর কথাবার্তা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপর পরদিন ভোরে অসুস্থ মেয়েকে ফেলে আসানসোল যাওয়া, আর এখন পুজোর ছুটিতে বেড়াতে এসে আরো একটা ধারণা হয়েছে।
1: সেটা কি?
0: জানি না, আমার মনে হয় স্ত্রী কিংবা মেয়ে কাউকে যেন উনি ঠিক সহ্য করতে পারছেন না।
1: হয়তো তাই।
0: আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়, মুখ বুঝে এত অপমান সইছেন আপনি।
1: না সয়ে উপায় কি?
2: আসুন আসুন শুভদা, বেরিয়ে ফিরলেন কবে?
3: তোকে আশা করছিলাম আজকালের মধ্যে, কাল পরশুই তো অফিস খুলবে।
2: না না তো, অফিসের কথা পরে হবে, আগে বেড়ানোর গল্প শুনি।
4: বেড়ানোর গল্প না, সুন্দর রানীক্ষেত তো খুবই সুন্দর। জানেন যেখানে ছিলাম জানলা খুললেই রোজ, মানে ঘুম ভাঙলেই সবার আগে নন্দা দেবীকে দেখতে পেতাম।
0: আর এত নির্মল, এত চুপচাপ,
4: কৌশলিক তো কোনো তুলনাই হয় না। আমি শুনলাম মানে সুইজারল্যান্ড নাকি একেবারে ঠিক এরকম।
2: আর নৈনিতাল জাননি?
4: হ্যাঁ, নৈনিতালে গিয়েছিলাম, কি দুদিন ছিলাম ওখানে। নৈনিতালে আবার সব অন্যরকম মজা, সেই রাইডিং, বোটিং, তারপরে কন্ডাক্টেড ট্যুর ফুর সব আছে। নর্থ ইন্ডিয়ার লোকেরা দেখলাম ওই রানীক্ষেত কিংবা কৌশানির চাইতে নৈনিতালটাই বেশি প্রেফার করে।
2: আচ্ছা এই আপনারা গল্প করুন, আমি চা বানিয়ে নিই, কেমন?
3: তার সঙ্গে কিছুটা টা শুভঙ্কর বিজয়ের পরে এলো মনে রেখো।
2: হ্যাঁ মশাই, হ্যাঁ সেটা তোমাকে মনে করিয়ে দিতে হবে না।
3: কিরে কোনো প্রবলেম হয়নি তো?
0: আর প্রবলেম হয়নি তো, প্রবলেমই তো সর্বক্ষণ। জানিস স্বামী স্ত্রীর সম্পর্ক যে এরকম কুৎসিত হয় আমি সচক্ষে না রাখলে বিশ্বাস করতে পারতাম না।
3: সাবধানে থাকিস, তোর এই সুবিমল সরকার লোক সুবিধের নয়, স্ত্রীর সঙ্গে তোকে জড়িয়ে আবার না ফাঁসিয়ে দেয়।

0: হ্যালো
1: হ্যালো, খুব টাইমে পেয়ে গেছেন। আর 5 মিনিট দেরি হলেই বেরিয়ে যেতাম।
0: কোথায়?
1: একটু নিউ মার্কেটে যাব।
0: সরি, আপনাকে আটকে দিলাম।
1: হাতে কাজ রয়েছে আপনার?
0: না, সেরকম কিছু নেই।
1: তাহলে নিউ মার্কেটে চলে আসুন না প্লিজ, সেদিনের মতো কোথাও বসে গল্প করব।
2: এই যে, কতক্ষণ এসেছেন?
0: আমি এখানেই আছি, কি করে বুঝলেন?
2: রাস্তাতে গিয়ে দেখলাম আপনি ফিল্মের ডিসপ্লে কাটিং গুলো দেখছেন।
0: ছবিটা কিন্তু ফেমাস, জানেন তো?
2: তাহলে দেখুন না, যদি ম্যাটিনি শো দুটো টিকিট পাওয়া যায়।
0: আপনি দেখবেন? কিন্তু সোমার স্কুলে ছুটি তো 3:30।
2: না, সোমার স্কুল আজ বন্ধ বলে এসেছি, আমার ফিরতে সন্ধে হয়ে যাবে।
0: আচ্ছা দেখি। চলুন, টিকিট পাওয়া গেছে, ফিল্ম শুরু হতে দেরি নেই।
2: আপনার স্যার তো আজ ভোরে আসানসোল গেলেন, ফিরতে রাত্রি হবে।
0: হ্যাঁ, একটা শক্ত মামলা আছে ওখানে, খুব খেটে খুটে স্যার সওয়াল তৈরি করেছেন। আজ কিন্তু এই শাড়িটা আপনাকে দারুণ দেখাচ্ছে।
2: সত্যি? তাহলে শাড়ির দিকে আপনার চোখ আছে?
0: আপনি স্ক্রিনের দিকে চোখটা ফেরান, ছবি শুরু হয়ে গেছে।
3: শুভঙ্কর, ভাবছি এবার ছুটিতে শিলং যাব।
0: শিলং?
3: দিন 10 থাকতে পারে।
0: সে তো খুব ভালো হবে,
3: তুমিও চলো আমাদের সঙ্গে।
0: আবার
3: শিলং বেরিয়ে আসবে?
0: মানে আমি একটু ভেবে দেখি স্যার, মানে ছুটিতে আমার একটু দেশে যাবার ইচ্ছে ছিল।
3: তাহলে অবশ্য তোমাকে বাদ দিতে হয়।
2: বাবা, অক্টোবর মাসে শিলংয়ে বেশ ঠান্ডা, তাই না?
3: হ্যাঁ, গরম জামা টামা গুলো বের করে পরো, ঠান্ডা লাগিয়ে আবার ঝামেলা বাড়িয়ে বসো না।
2: আচ্ছা, সব ব্যাপারে এত ঝামেলা মনে করো কেন?
3: আমার জীবনে তুমি একটা ঝামেলা ছাড়া আর কি।
0: বিয়ের পর থেকে কি আপনাদের মধ্যে এরকম অসৎ ভাব চলছে?
2: হ্যাঁ, তা বলতে পারেন। আসলে সদ্ভাব কোনোদিনও হয়নি।
0: আপনার কথা ভাবলে কষ্ট হয়। শিলংয়ে আসার এতটুকু ইচ্ছে আমার ছিল না, শুধু আপনার অনুরোধে।
2: জানি জানি।
0: আরে আপনি কাঁদছেন কেন? শুনুন, এতটা ভেঙে পড়বেন না, আপনি আমাকে বন্ধু বলে জানবেন। আমি বলছি, একটা উপায় নিশ্চয়ই হবে, দেখবেন।

0: ¿Qué?
1: কাল সকালে আমি কলকাতা ফিরে যাব।
0: কি হয়েছে?
1: দয়া করে টিকিটের একটা ব্যবস্থা করুন।
0: হঠাৎ এভাবে?
1: একটু আগেই ও আমার গলা টিপে ধরেছিল। এত বছর ধরে অনেক আমি সহ্য করেছি, কিন্তু আর নয়, একটা উপায় আমাকে খুঁজে পেতেই হবে।
0: শুনুন শুনুন, আপনি প্লিজ ঘরে ফিরে যান, কাল সকালে যা হোক একটা কিছু।
1: না না, আপনি শুনুন, কাল সকাল 9:00 পুলিশ বাজারে বাস স্ট্যান্ডে আপনি থাকবেন, সোমাকে নিয়ে আমি ঠিক সময় পৌঁছে যাব।
0: স্যার, মানে আপনার হাজবেন্ড হয়তো বাধা দেবেন।
1: বাধা দেবেন কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক কবেই তো চুকে গেছে। তবু তবু এতদিন ছিলাম শুধু ওই মেয়েটার কথা ভেবে, কিন্তু আর নয়।

0: না টিকিট কেন? আপনিও সঙ্গে যাবেন?
1: নইলে উপায় কি বলুন? এই বাস যখন সরাসরি কলকাতায় যাচ্ছে না, গুয়াহাটিতে নেমে ফের টিকিটের চেষ্টা তো করতে হবে। প্লেনে যাই কি ট্রেনে যাই, যাতে পাই আর কি।
0: এত খারাপ লাগছে আমার, মনে হচ্ছে আপনার বোঝা হলাম।
1: বোঝা কেন? অন্য একটা বিষয়ে আমার ভাবনা হচ্ছে। মিস্টার সরকার যদি পুলিশকে ইনফর্ম করেন।
0: মিস্টার সরকারকে আপনি এখনো চিনতে পারেননি, ভদ্রলোকের প্রতিশোধ নেবার কৌশলটা আলাদা।
2: কি বলছেন আপনি?
0: যা সত্যি তাই বলছি, আপনার স্যার সাংঘাতিক লোক, ঘর পালানো বউকে অত সহজে রেহাই দেবেন না।
1: সমীশ,
2: আরে আয় আয়, ফিরলি কবে?
1: এইমাত্র, মানে আমি সোজা এয়ারপোর্ট থেকে আসছি।
2: কি ব্যাপার বলতো?
1: তুই আমার সময় নিচে চলতো।
2: নিচে কেন?
1: ট্যাক্সিতে মনিদীপা বসে আছে।
2: হ্যাঁ বুঝেছি, তুই তাহলে ফেসে গেছিস।
1: এছাড়া উপায় ছিল না সোমেশ, তুই সব কথা জানলে।
2: এরপর মিস্টার সরকার তোর বিরুদ্ধে ব্যবচারে অভিযোগ আনলেন, বিবাহিতা রমণীর সঙ্গে অবৈধ সম্পর্ক, তাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে এনেছিস।
3: কথা রেখে বরং চলুন তো, মনিদীপাকে ওপরে নিয়ে আসি, বেচারে কি ভাবছি বলুন তো।
1: মুখেশ সরকার, ইনি আমার বন্ধু স্ত্রী চন্দ্রা।
3: পরিচয় পরে হবে, আগে ট্যাক্সি থেকে নামুন তো। শুভঙ্করদের কেমন কাণ্ড, সোজা ফ্ল্যাটে নিয়ে যেতে পারতেন।
1: এসো এসো সোমা, এসো এদিকে।
3: ও মা, এই বিধি আপনার মেয়ে, কি সুন্দর দেখতে।
1: দু একদিন আপনাদের একটু বিরক্ত করবো।
3: ও মা, দু একদিন কেন, উনি যতদিন ইচ্ছে এখানে থাকবেন, নিজের বাড়ির মতো।
2: আরে হায় হায়, একটা ভালো খবর আছে, মিসেস সরকারের জন্য একটা ঘর পাওয়া গেছে।
1: ভালো জায়গা তো ঘরটা?
2: ভালোই।
1: ভাড়া কিরকম?
2: এই 300, আর এক মাসের অ্যাডভান্স।
1: আচ্ছা, আমি মনিদীপের জন্য একটা চাকরির চেষ্টা করছি, স্কুলের টিচারি। আপাতত টেম্পোরারি, পরে চান্স আছে পার্মানেন্ট হওয়ার।
2: চাকরিটা হলে অর্থনৈতিক মুক্তি, তাহলে তার কোনো চিন্তাই থাকে না।
1: কিরে সোমেশ, হঠাৎ ডেকে পাঠিয়েছিস আমায়?
2: তোর সঙ্গে জরুরি কথা ছিল।
1: কি কথা?
2: শুভঙ্কর, মনিদীপাকে তুই বিয়ে কর।
1: বিয়ে?
2: হ্যাঁ,
1: কিন্তু মনিদীপা এখনো বড় স্ত্রী,
2: তার জন্য চিন্তা কিসের? ডিভোর্সের মামলা করলে সমস্যা মিটে যাবে। আরো একটা কথা চিন্তা কর, সপ্তাহে 3-4 দিন তুই ওর ফ্ল্যাটে যাস, এ নিয়ে 5 জনে নানা কথা বলে।
1: তুই বিশ্বাস কর সোমেশ, মনিদীপার সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই।
2: কিন্তু 5 জনে কি সে কথা বিশ্বাস করবে? শঙ্কর, সমাজে নারী আর পুরুষের 4 রকমের সম্পর্ক হয়, বাবা আর মেয়ে, মা আর ছেলে, ভাই ও বোন, এবং স্বামী ও স্ত্রী। এর বাইরে কোনো সম্পর্ক হলে তার সামাজিক স্বীকৃতি নেই।
0: কি ব্যাপার, মনে হচ্ছে খুব টেনশনে আছো।
1: তোমার সঙ্গে একটা কথা ছিল।
0: কি কথা?
1: আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মনিদীপা।
0: কি সিদ্ধান্ত?
1: তোমাকে বিয়ে করব।
0: বিয়ে?
1: কেন, বিয়ের কথা বলা কি খুব অন্যায় হয়েছে?
0: আর যদি বলি, এই কথাটা অনেকদিন আগেই শুনবো ভেবেছি।
1: মনিদীপা, সত্যি? তুমি সত্যি বলছো মনিদীপা? সোমেশ, সোমেশ,
2: আরে সোমেশ ব্যাপার, তুই যে হাঁপাচ্ছিস।
1: মনিদীপা রাজি হয়েছে,
2: তবে আর কি কেল্লা ফতে।
1: ডিভোর্সের ডিক্রি তো এখনো হয়নি,
2: তো দেখছে তো অসহিছে না, কোনে বুঝি খুব তাড়া দিচ্ছে।
1: দূর, তাড়া দিতে যাবে কেন?
2: না, আসল সমস্যাটা হলো ডিভোর্সের জন্য কি কারণ দেখানো যায়।
1: তাহলে আমাদের আর্জিটা কি হবে?
2: মানসিক ও দৈহিক নির্যাতন। সবচেয়ে বড় যুক্তি হলো, 2 বছর ধরে ওরা আলাদা বাস করছে, স্বামী তাকে ফিরিয়ে নেবার কোনো চেষ্টা করেনি।
0: কি ব্যাপার, খবর কি, মামলার নিষ্পত্তি হবে কবে?
1: শীঘ্রই মনে হচ্ছে। সোমেশ তো বললো আর বেশি দিন মনে লাগবে না,

0: সুবিমল সরকার অত সহজ লোক নয়। ডিভোর্স আদায় করে বউ আবার নতুন স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করবে সেটা কিছুতেই ও হতে দেবে না।
1: আর বাদ দিতে হবে, অত্যাচার নির্যাতন সইতে না পেরে স্ত্রী যদি আদালতের কাছে ডিভোর্স প্রার্থনা করে তাহলে নিশ্চয়ই বিক্রি হবে।
0: দেখো শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায়।

0: হ্যালো
1: হ্যালো, একটা দারুণ সুখবর আছে।
0: কি সুখবর?
1: শোভা ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাশ করেছে, দুটো লেটার।
0: ও রিয়েলি? আমার এত ভালো লাগছে শুনে। তোমার মনে আছে মনোদীপা, শিলং থেকে যখন চলে এসেছিলে তখন ও জাস্ট ক্লাস সিক্সে উঠেছে, তাই না?
1: তুমি সন্ধ্যের পর আসতে পারবে?
0: নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব।
1: আমার কিন্তু দারুণ ভয় ছিল আঙ্কেল, যদি রেজাল্ট ভালো না হয়।
0: কি বল?
2: তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো?
0: বলো না।
2: সোমাকে তুমি মেয়ের মতো ভালোবাসো, তাই না?
0: এটা খুব শক্ত প্রশ্ন। একটা কারণ নিশ্চয়ই যে সোমা তোমার মেয়ে।
2: কিন্তু সোমা তো আমার একার মেয়ে নয়, আর একজনেরও মেয়ে। সেই লোকটিকে তুমি নিশ্চয়ই পছন্দ করো না?
0: আচ্ছা, এসব গোলমেলে প্রশ্ন তোমার মাথায় কেন আসছে বলো তো? আমার বরং এখন ভাবলাম এই মামলাটার নিষ্পত্তি নিয়ে।
2: সোমেশবাবু কি বলেন?
0: ও আর কি বলবে, চেষ্টা তো করছে। আড়ালে বসে আরেকজন যে কলকাঠি নাড়ছে সে খবর তো পেয়েছি। সত্যি আমি ভেবে পাই না মনোদীপা, তোমার উপর লোকটার এত রাগ কিসের?
2: রাগ নয়, এ হলো আমাকে জব্দ করা। আর কিছু না হোক, কৌশলে বিয়েটাকে তো মুলতুবি রেখেছে।
0: সোমেশ, মামলা নিষ্পত্তি কবে হবে রে?
3: কি করে বলি বল,
0: তুইও হাত পা গুটিয়ে বসে আছিস। চেষ্টা করলে একটা মামলার নিষ্পত্তি কি তাড়াতাড়ি হয় না?
3: শোনো কথা, কোর্টে মামলার পাহাড় জমে আছে, সে খবর রাখিস। ইচ্ছে করলেই কি একটা কেসের পটপট ফয়সলা হয়? তাছাড়া যারা আপিল করেছে দায়টা তাদের, তারা দিব্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আসলে কেসটা ঝুলিয়ে রাখতে পারলেই সুবিমল সরকারের মতলবটি হাসিল হয়।
2: কি ব্যাপার ভর দুপুরে তুমি হঠাৎ?
0: একটা দারুণ খবর আছে।
2: কি খবর?
0: সাউদার্ন এভিনিউতে একটা ফ্ল্যাট কিনছি।
2: ফ্ল্যাট?
0: নইলে বিয়ের পর তোমাকে নিয়ে তুলবো কোথায়? এই এক কামরা ছোট্ট ঘরে পড়ে থাকবে নাকি?
2: ফ্ল্যাটটা কেমন?
0: মার্ভেলাস। আমি প্ল্যানটা সঙ্গে করে এনেছি। দেখো, ফ্লোর এরিয়া প্রায় 1200 স্কোয়ার ফুট মতন, দুটো বেডরুম, ড্রয়িং রুম, এছাড়া ডাইনিং স্পেস, তিন তলার উপরে একদম দক্ষিণ খোলা।
2: খুব সুন্দর ফ্ল্যাট হবে।
0: নিশ্চয়ই মেজর কাজটা ওরা বলছে কাস্টমারকে নিজেকে করে নিতে হবে, তা আমি ভাবছি কি জানো, মোজেক টাইলস বসাবো।
2: ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করব।
0: নিশ্চয়ই এই বাড়ি তো তোমার খুশি মতোই সাজানো হবে।
2: কি জানি, আমি ভাবছি এত সুখ কি আমার কপালে সইবে।

0: মঙ্গল।
1: আরে সোমেশ বল।
0: দারুণ খবর, সুবিমল সরকার অ্যাপিল তুলে নিয়েছে।
1: মানে
0: মানে অতি সরল, অ্যাপিল প্রত্যাহার করলে আর মামলা থাকে না, কেস খারিজ হতে বাধ্য।
1: তাহলে সোমেশ আর আর বিয়েতে কোনো বাধা রইল না তো?
0: ডিভোর্সের ডিক্রি বহাল।
1: থ্যাংক ইউ সোমেশ, থ্যাংক ইউ।

0: মনে দিবা, সুবিমল সরকার আপিল তুলে নিয়েছে, আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। কোনো কিন্তু নয়, আমি ঠিক করেছি ম্যারেজ রেজিস্ট্রারকে আজই নোটিশটা দিয়ে দেবো। কেন? আমার আর তর সইছে না মনোদীপা, কত বছর অপেক্ষা করে আছি বলো তো।
1: শোনো, তোমার সঙ্গে কিছু কথা ছিল।
0: কি হয়েছে?

0: চোখ মুখ বসে গেছে, মনে হচ্ছে সারা রাতের ঘুমোনি। কি হয়েছে আমার বলো।
1: সোমা, সোমা বিয়ে করেছে।
0: বিয়ে করেছে?
1: হ্যাঁ।
0: কবে?
1: গতকাল ধর্মতলায় এক ম্যারেজ মিনিস্টারের কাছে গিয়ে বিয়ে করেছে।
0: ছেলেটাকে? ওকে দেখেছো তুমি?
1: ওর নাম অমল, অমল রায়। ওদের কলেজের পার্ট টাইম লেকচারার।
0: কোথায় আছে ওরা এখন জানো?
1: কলকাতার বাইরে দীঘায় বেড়াতে গেছে।
0: জীবন,
1: আমার সব কথা কিন্তু এখনো বলা হয়নি।
0: আবার কি কথা আছে?
1: গতকাল রেজিস্ট্রি হবার পর ওরা মিস্টার সরকারের কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিল।
0: মিস্টার সরকার নিশ্চয়ই ওদের সঙ্গে ভালো ব্যবহার করেননি?
1: তা ঠিক বলা চলে না, তবে মিস্টার সরকারের পক্ষে এছাড়া আর কি বা করবার ছিল।
0: কি বলছো ঠিক বুঝতে পারলাম না।
1: সোমা আর অমল মিস্টার সরকারকে প্রোগ্রাম করতে গেলে একটা গোপন সত্য উনি ওদের জানিয়ে দিয়েছেন।
0: গোপন সত্য? কি সেটা?
1: এই কথাটাই তো তোমাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি, সোমাকেও জানতে দিইনি। কিন্তু কলঙ্ক কি কখনো গোপন থাকে?
0: কথাটা কি তাই তো এখনো বলনি আমাকে।
1: শুভঙ্কর, সোমা আমার মেয়ে হলেও মিস্টার সরকারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। মিস্টার সরকারের সঙ্গে বিয়ে হবার আগে এখন আমাকে কি মনে হচ্ছে শুভঙ্কর, এক কলঙ্কিনী নারী উচ্ছিত ক্ষতের মতো একটা অতীতকে যে কৌশলে এতদিন গোপন রেখেছি।
0: তুমি ধন্যবাদ মনিদীপা।
1: এরপর নিশ্চয়ই ম্যারেজ রেজিস্ট্রারকে নোটিশটা দিতে যাবে না?
0: হ্যাঁ যাবো, যাবো। এক মিনিট দেরি করবো, আমি কাল সকালে এই নোটিশটা দিয়ে আসবো।
1: কখনো না, কখনো না। উত্তেজনার বসে এমন কাজ করতে দেই
0: মনিদীপা?
1: ভালো করে ভেবে দেখো, আর আমাকেও আমাকেও চিন্তা করতে দাও অন্তত আরো দশটা দিন।
0: দশ দিন?
1: হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর, তোমার ভালো মন্দ ভবিষ্যৎ ভাবনা সবকিছু এই এই কটা দিনের মধ্যেই তো বিচার করে দেখতে হবে। শেষ পর্যন্ত সমস্ত জীবন তুমি একটা অনুতাপ বা যন্ত্রণার শিকার হয়ে থাকবে। না, আমি তো হতে দিতে পারি না শুভঙ্কর, কিছুতেই না, কিছুতেই না।
2: চিঠি
0: কই দেখি? প্রিয় শুভঙ্কর, তোমাকে প্রথম চিঠি লিখছি।
1: এই খামটা যখন তোমার হাতে গিয়ে পৌঁছবে তখন আমি কয়েকশত মাইল দূরে। যেখানে চলেছি সেই বাড়ির ঠিকানাটা এখনো আমি জানি না, তোমাকেও তা কোনোদিনও বলব না। সোমা কার সন্তান এই প্রশ্ন নিশ্চয়ই তোমার মনে হয়েছে। কলকাতা ছেড়ে যাবার আগে তোমাকে এই আখ্যানটা জানিয়ে যাই। মিস্টার সরকারের সঙ্গে বিয়ের আগে আমি একটা গার্লস স্কুলে টিচারি করতাম। হঠাৎ আমাদের এক সহকর্মীর বিয়ের দিন ঠিক হল। 7-8 মাইল দূরে একটা ছোট্ট শহরে ওদের বাড়ি। প্রথমে অনেকেই যাব বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজন টিচার গিয়ে পৌঁছেছিলাম। বিয়ে বাড়ি, তাই অনেক লোক, আত্মীয় বন্ধু। শোভনা সকলের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল, ওর মা, কাকি, মাসি, বোন, এমনকি পাড়ার মেয়েদের সঙ্গেও। খানিক বাদে হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল।
3: এই যে বীরেনদা, আমার বন্ধু মনিদীপা, আমরা দুজনে এক স্কুলের টিচার।
0: তাই নাকি?
3: হ্যাঁ, ওর অনেক গুণ, গান গায়, ছবি আঁকে, এমনকি লোকে কবিতা লেখে।
0: নমস্কার, আমি কিন্তু নিতান্ত অভাজন, গান ছবি কবিতা কিছুই আসে না।
1: জানো শুভঙ্কর, এক নজর ওর দিকে তাকিয়ে নিজেকে যেন হারিয়ে ফেললাম। ফর্সা রং, কোঁকড়া চুল, পানের পাতার মতো মুখের টোল, এমন মানুষ অভাজন হতে যাবে কোন দুঃখে? রাত্রিরে শোভনা বলল,
3: বীরেন্দা আমার দাদার কলেজের বন্ধু, জামশেদপুরে কোন ব্যাংকে যেন কাজ করে, ভারী চমৎকার মানুষ।
1: পরদিন সকালে,
0: আরে আপনি এখানে? এদিকে আপনাকে খুঁজে খুঁজে আমি হয়রান।
1: কিছু বলবেন?
0: হ্যাঁ, মানে ঘরে বসে কি করবেন, চলুন না শহরটা একটু দেখে আসি।
1: জানো শুভঙ্কর, বেড়াতে বেড়াতে স্টেশন অব্দি চলে এলাম। রিফ্রেশমেন্ট রুমে বসে উনি চায়ের অর্ডার দিলেন, বললেন,
0: শুনেছি এখানে নদীর ধারে একটা কালী মন্দির আছে, এককালে ডাকাতেরা নাকি নরবলি দিত, চলুন না বিকেলে বেড়াতে বেরিয়ে মন্দিরটা দেখে আসি।
1: না না, ওখানে যেতে ভীষণ ভয় করবে।
0: কিসের ভয়, আমি সঙ্গে থাকলে?
1: প্রথমে ভেবেছিলাম নদীর ধারে কালী মন্দিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত বেলা চারটের আগেই চুল বেঁধে কাপড় ছেড়ে আমি তৈরি হয়ে নিয়েছি।
0: বাহ, ফর্সা রঙের শাড়িটায় আপনাকে দারুণ মানিয়েছে।
1: চুপ করুন, এসব কথা কেউ শুনলে কি ভাববে বলুন তো। নদীর ধারে সেই জায়গাটা খুব নির্জন, কুকুর পাখির ডাক, আর মন্দিরটা অনেক অনেক প্রাচীন। প্রায় ঘন্টাখানেক সেখানে ছিলাম, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধে হতে দেরি নেই। মন্দির চত্বর থেকে বেরোতেই সামনে তাকিয়ে বুকটা আমার ভয়ে কেঁপে উঠল। পশ্চিম আকাশ জুড়ে কি ভয়ঙ্কর কালো মেঘ, কয়েক পা যেতে না যেতে ধুলো ঝড় উঠল। সঙ্গে মেঘের ডাক, বিদ্যুতে ঝলকান। আমার অবস্থা বুঝতে পেরে সে আমার একটা হাত চেপে ধরল।
0: চলুন মন্দিরে ঢুকে যাই।
1: তারপর দুজনে এক দৌড়ে মন্দিরের একটা ফাঁকা ঘরে আশ্রয় নিলাম। ভয়ে ভয়ে আমি বললাম, এখন কি হবে?
0: ভয় কি, ঝড় থামলেই আমরা বাড়ি ফিরে যাব।
1: কিন্তু শুধু ঝড় নয়, বৃষ্টিও নামল, প্রচন্ড মেঘের গর্জন, বাজ পড়ল শশব। দরজা দিয়ে জলের ছাট আসছে দেখে সে কপাটটা ভেজিয়ে দিল। ওহ, তারপর সেই অন্ধকার রুদ্ধ কক্ষে ওহ আমাকে আরো কাছে টেনে নিল।

0: বাড়ি ফিরলাম। প্রকৃতি শান্ত হলে সমস্ত পথ কেউ একটাও কথা বলিনি। আমাদের দেখে শোভনা চেঁচিয়ে উঠল,
1: এসে গেছে।
0: পরদিন বিয়ে, হইচই, সকলেই ব্যস্ত, কিন্তু সেই মানুষটাকে চোখে পড়ল না। তারপর সন্ধে হতেই বর এলো, বিয়ের মন্ত্র, শুভ দৃষ্টি, বাসুর ঘরে হাসি গান। একটু বেলা হতেই শোভনার এক ভাইজির কাছে ভদ্রলোকের খোঁজ করলাম। সে খোঁজ নিয়ে এসে জানালো ভোরের ট্রেনে জামশেদপুর চলে গেছে। মনটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই সঙ্গে অভিমান। দিন সাতেক বাদেই মিস্টার সরকার এক বিশেষ কাজে আমাদের স্কুলে এসেছিলেন, আর আমাকে দেখে ও দারুণ পছন্দ হয়ে গেল। অমন শিক্ষিত, রোজগেরে পাত্র, আমার কাকা যিনি আমাকে মানুষ করেছেন,

0: তিনি আপত্তি জানাবার মতো কোনো কারণই খুঁজে পাননি। কিন্তু সেই গোপন সংসর্গ যে ইতিমধ্যেই একটা সমস্যা সৃষ্টি করেছে তখনও সেটা টের পায়নি। মিস্টার সরকার ভেবেছিলেন আমাদের প্রথম সন্তান আসছে, কিন্তু গাইনোকোলজিস্ট আমাকে পরীক্ষার পর কয়েকটি প্রশ্ন করেই ব্যাপারটা ধরে ফেললেন। সেই রাত্রির থেকেই আমাদের দুজনের মাঝখানে একটা শক্ত দেয়ালের সৃষ্টি হলো। জানো শুভঙ্কর, সিঁথিতে জল জ্বলে সিঁদুর পরে সোমা যখন আমাকে প্রণাম করল তখন ওকে আমি বুকের মধ্যে টেনে নিয়েছি, কিন্তু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ও খটমট করে আমার দিকে তাকিয়ে বলল,
1: ছাড়ো, একটা সত্যি কথা স্বীকার করবে? বলো, সুবিমল সরকার কি আমার বাবা? বলো।
0: শুভঙ্কর মেয়ে জামাইয়ের সামনে দাঁড়িয়ে তখন থরথর করে আমি কাঁপছি। নদীর ধারে প্রাচীন কালী মন্দিরের রুদ্ধকক্ষে এক সন্ধেয় যে দুর্বলতার ফাঁদে আমি ধরা দিয়েছি, এখন নির্লজ্জের মতো তাই স্বীকার করতে হবে। শেষ পর্যন্ত বলতে হলো, না না, উনি তোমার বাবা নন। তিন চার দিন বাদে ওরা দীঘা থেকে ফিরে এলো। হাসি খুশি প্রাণবন্ত চেহারা ছেলেটার, সত্যি ভালো ছেলে। আমার পা ছুঁয়ে প্রণাম করে বলল,
2: মা, মা, সোমার ব্যবহারের জন্য আমাদের দুজনকে আপনি ক্ষমা করুন মা। সোমার বাবা যিনি হন না কেন, তার জবাব দিয়ে কোনোদিন আপনাকে করতে হবে না মা।
0: তার মেয়েটার কপাল আছে। মাসখানেক আগে অমল নাকি দিল্লিতে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছিল। দীঘা থেকে ফেরার পরই অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, 3,000 টাকা মাইনে, ফ্রি কোয়ার্টার, সামনের হপ্তায় জয়েন করতে হবে। আমাকে ওরা ছাড়ল না, দিল্লি নিয়ে যাচ্ছে। অমল বলল,
2: মা, আপনি এখানে একলা কোথায় পড়ে থাকবেন? হঠাৎ আপনার কিছু হলে দেখবে কে?
0: চলে যাবার আসল কারণটা কিন্তু তা নয়। এখানে থাকলে তোমাকে কি জবাব দিতাম বলো? আমার অবস্থাটা কি তুমি বুঝতে? শাশুড়ি হয়ে কি ফের বিয়ের অফিসে যেতে পারি? হয়তো ভাববে এতদিন ধরে শুধুই ছলনা করেছি। এছাড়া যে অন্য কোনো পথ ছিল না শুভঙ্কর, এই পরিস্থিতিতে আমি নিরুপায়। সম্ভব হলে আমাকে ক্ষমা করো, চিরকৃতজ্ঞ।

চক্রবাক নাটকটি এখানেই শেষ হল। রচনা দেবল দেববর্মা, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোমেশ, সৌম্য দেববসু, সুবিমল, প্রশান্ত পাল, ডাক্তারবাবু অমিয় কান্তি, ধীরেন শঙ্কর রায়চৌধুরী, অফিসার হৃদয়রঞ্জন দাস, জনৈক ব্যক্তি নিমাই লাহিড়ি, চন্দ্রা রমা গুহ, সোমা জয়শ্রী মুখোপাধ্যায়, শোভনা মমতা রায়চৌধুরী, শুভঙ্কর সতীনাথ মুখোপাধ্যায় ও মণিদীপার ভূমিকায় অনামিকা সাহা, সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। শ্রী মোদী বলেন, স্বনির্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রাক্তন প্রধান ও নরওয়ের কূটনীতিক এরিক সলহেম ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এটি ভারতের জন্য একটি বড় মাইল ফলক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি স্টেশনগুলোকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পুলকারটি খোলা রেলগেট দিয়ে পার হচ্ছিল, সে সময় লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়া ও 1 স্থানীয় বাসিন্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মধ্যে পিজিআই চণ্ডীগড়ের উন্নত চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ অন্যতম। তিনি জানান, চণ্ডীগড়ের এই সামগ্রিক উন্নয়নের সুফল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের লক্ষ লক্ষ মানুষও পাবেন। দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের একটি সক্রিয় চক্রে তদন্তে নেমে গুজরাট এটিএস পাটান জেলার সিদ্ধপুর তালুক থেকে 5 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গিলগিট বালতিস্তান বিধানসভা সর্বসম্মতিক্রমে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এই অঞ্চলের জন্য অস্থায়ী প্রাদেশিক মর্যাদা এবং পূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক অধিকারের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে সরতাজ আজিজ কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দারা পাকিস্তানের জাতীয় পরিষদে নিজেদের প্রতিনিধি পাঠাতে পারেন এবং জাতীয় স্তরে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে ফুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। রেলের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: না মিলনা ভি বহুত জরুরি হতা হ্যাঁ। আর বুল্লে শাহকে নিয়ে যখন আমাদের কোনো রকম গান তৈরি হয় তখন দ্যাট মেক্স সামথিং ফেনোমিনাল। এন্ড ইউ আর লিসনিং টু ইয়েস,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
0: 107 FM Rainbow, and today is Friday. মানে 17 তারিখ, জুলাই মাসটাও মোটামুটি শেষ হতে চললো, আর সেই জুলাই মাসের 17 তারিখে বসে মুহু অফকোর্স তোমার সাথে রয়েছি, অ্যান্ড অফকোর্স আমার পাশে এই হট সিট উজ্জ্বল করে আজকে কে রয়েছে?
2: হ্যালো,
0: ইয়েস, এই যে আমরা মাঝে মাঝেই তাকে লাভ জাংশন অ্যান্ড চুপ কথা থেকে একদম টপাস করে আমাদের এই এই যে একেবারে ইভিনিং ড্রাইভ টাইমে নিয়ে চলে আসি, উই ফিল সো হ্যাপি। অ্যাকচুয়ালি অরিজিৎ, এই যে তুই মানে এই যে সময়টা আমরা দুজনে স্টুডিওতে রয়েছি, ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ আ স্পেশাল থিং, যেখানে কিছু না কিছু স্পেশাল নতুন আসতে চলেছে আজকে অন্তত?
2: দেখো তুমি আমি মানি অলওয়েজ স্পেশাল, আর তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে, কি বলো তো? যেটা বিষয় সেটা হচ্ছে স্পেশাল বিষয়ের জন্য একটু ওয়েট করতে হয়, আর সেই ওয়েটটা এই জন্যে আমরা ধরো 4-5 পর্যন্ত তো শোটাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাচ্ছি, কিন্তু 5টার পর যেটা হবে 5:30-6 শোটা না স্পেশাল ইনফিনিটি হয়ে যাবে।
0: স্পেশাল ইনফিনিটি মানে একটা ওই কাত করে লেখা আর্ট হয়ে যাবে আর কি, যাবো আর আসবো, যাবো আর আসবো। তো এই যে বিষয়টা যারা এতক্ষণে জেনে গেছেন তারা তো জানেন, মানে যারা আমাদের রেগুলার লিসনার তারা জানেন, ঠিক 5টা থেকে শুরু হয়ে যাবে ক্যাফে আনপ্লাগড, এবং সেখানে আজকে এই হট সিটটা মানে যেটা মোটামুটি 1.5 ঘন্টা একেবারে দুর্দান্ত আড্ডায় ভর্তি থাকবে, সেই মানুষটাকে তাকে জানার জন্য কিন্তু আমাদের খানিকটা ওয়েট করতেই হবে।
2: অ্যাবসলিউটলি, শুধুমাত্র একটাই ছোট্ট মতো করে ট্রিক্স দিতে পারি, সেটা হচ্ছে যে তিনিও চাটুজ্জে।
0: ইয়েস,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে, মোহর অর্জিতের সঙ্গে তুমি শুনছো 107 FM রেইনবোতে। আর আজকে ভীষণ একটা স্পেশাল ডে, মানে উইকেন্ড আমার কাছে বড় বড়ই স্পেশাল। আর সেই স্পেশালে যখন একটা ওই কেকের মাথায় যখন একটা চেরি দেওয়া হয় না, ব্যাপার স্যাপার অনেকটা সেই রকম হয়ে গেছে। কারণ বেসিক্যালি বহুদিন পর আমি আবার বিকেলে শো করছি,
2: আর
1: এই সময়টায় অফিসে এলে যেটা মনে হয় যে আমি একটু সভ্য সমাজের মানুষ, কারণ অনেকের সঙ্গে দেখা হয়। হ্যাঁ, মানে আমি যখন যে সময় আমি স্টুডিওতে আসি সেই সময় মনে হয় শুধু আমি, আমার সিকিউরিটি দাদা আর ওই হয়ে গেল,
2: যারা আশেপাশে থাকে তারা মোটামুটি চলে চলে আসে। আর তারপরে তো যদি কোনো সেই সমস্ত গল্প যদি তৈরি হয়ে যায়, মানে ধরো যারা হাওয়ায় থাকেন তারপর মাঝে মাঝে দেখা হয়, সেই সমস্ত গল্প একদম। তো যাই হোক, অনেক রাত্রে ফেরার কথা যখন মনে হয় তখন এগুলো মানে মাথায় চলেই আসে। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে তিনটে ফেসবুক পেজের কথা। ইয়েস, 100.1 FM গোল্ড কলকাতা, এটাও একটা পেজ যেখানে আমরা আর কিছুক্ষণের কিছুক্ষণ বাদেই আমরা লাইভ থাকব। তারপর 107 FM রেইনবো কলকাতা, এটাও আমাদের অফিশিয়াল, ইয়েস, রেইনবোর FM
1: রিসেন্টলি
2: শুরু হয়েছে। এবং যারা এখনও পর্যন্ত এই সবে মাত্র শুনছো তারা সেই পেজটাতে যাও, সেটাকে ফলো করো, আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিও। কারণ এই পেজটা তোমার জন্যই তৈরি করা হয়েছে, আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো বা শোজগুলো তোমার জন্য নিয়ে আসি এখানে কিন্তু সেই বিষয়ে কথা বলা যায়। আর একটা পেজ, ইয়েস, লাইভ থাকছে, সেটা হচ্ছে আকাশবাণী কলকাতা। ইয়েস, আকাশবাণী কলকাতার পেজটাতেও কিন্তু আমরা ঠিক 5:02 থেকে আমাদের গেস্ট সমেত কিন্তু আমরা সবাই লাইভ থাকছি।
1: ট্রু। আর এই যে স্পেসিফিক শুধু 5:30 থেকে 6:30 লাইভ নয়, আমরা 24 ঘন্টা যেখানে বিভিন্ন মুহূর্তের খবর, আমরা ডান দিকে যাচ্ছি না বাদিকে যাচ্ছি, বাদিকে যাচ্ছি না ডান দিকে যাচ্ছি, কি খেলাম আজকে, ব্ল্যাক কফিতে সুগার দিলাম না উইদাউট সুগার খেলাম, এই সমস্ত খবর তুমি যেখানে পাবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, সেখানেও তুমি আমাদের সঙ্গে রয়েছো। আসলে বিষয়টা না, তোমাদের সঙ্গে আমাদের জুড়ে শুধুমাত্র রয়েছে ভালোবাসা, বিশ্বাস করো, ইটস অনলি পেয়ার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: Yes, 107 FM রেইনবো। আর সেখানে এই যে পুরো প্রস্তুতিটা, সেই প্রস্তুতি কিন্তু আরও একটা বিষয়ে কালকে অন্তত হয়ে গেছে। বিষয়টা হচ্ছে পাঁপড় ভাজা এবং জিলিপি। অরিজিৎ,
2: এই পাঁপড় ভাজা জিলিপি বলতে গিয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে, মানে এবং আমি ধরো আমি খুব লাকি যে যে রথটার বয়স হলো 630 বছর, আমি মোটামুটি তার একটা কাছাকাছি এরিয়ায় থাকি, ঠিক আছে? তো এই যে মাহেশের রথ, হ্যাঁ অ্যাবসলিউটলি মাহেশের রথ, এবং সেই মাহেশের রথ এইবারে 630 বছরে পড়লো, আর পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা ফেস্টিভ্যাল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে অনেক দিন পর যেটা করলাম সেটা হচ্ছে, তুমি বলতে পারো এটা রিলের দৌলতেই, হ্যাঁ একটু রিল করার উদ্দেশ্যে আমি সকাল সকাল রথের কাছে পৌঁছে গেছিলাম। মানে এত বছরে কোনোদিন রথের দিন মনে তো হুয়ে বাপ রে ওই ভিড় হবে,
1: আমার একটাই প্রশ্নই নেই, আমার একটাই প্রশ্ন।

0: মানে বিকেলবেলা যেহেতু ওখানে রথ টান হয়, সেহেতু বিকেলবেলাও আমি সেখানে গেছিলাম একটু, সব নিয়ে বেশ একটু অন্যরকম কাটলো, বুঝলো?
1: আচ্ছা, আমি শুধু একটাই জিনিস জানি, যত বড় রথের চাকা তত বড় পাঁপড়, এত বড় গোল গোল পাঁপড় আমি বোধ হয় আমার পাতে খুব কম পেয়েছি। তবে হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট করে পুজো হয়, সেটা কিরকম না বাচ্চারা মিলে অ্যাপার্টমেন্টে একটা পুজো হয়, সেটা সব থেকে বড় আকর্ষণ হচ্ছে ওই যে রথটা, ওটা পুরো এলইডি দিয়ে সাজিয়ে দেওয়া হয়, মানে বড়রা এলইডি দিয়ে সাজিয়ে দেয় এবং ছোটরা সেটাকে টানতে টানতে নিয়ে যায় ঠুং ঠুং করে কাঁসর বাজাতে বাজাতে, এবং মাঝে একটা অদ্ভুত সুন্দর সেই কি জানো একটা একটা আওয়াজ হতো না আমাদের এই বিশ্বকাপে, একটা ভুভুজেলা, ইয়েস, ওই ভুভুজেলার মধ্যে প্যাপা প্যাপা প্যা একটা আওয়াজ হয় এবং তারপরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ রথ ইজ ইন, এবার তোমাকে যেতে হবে সেখানে গিয়ে খানিকটা দক্ষিণা দিতে হবে এবং তারপরে যেটা পাবে সেটা হচ্ছে নকলদানা।
0: এখন যেটা দেখা যাচ্ছে সেটা জিলিপি যারা তৈরি করছে তারাও বেশিরভাগ ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, একসঙ্গে পট করে বড় জিলিপি তৈরি করে ফেলছে যাতে ওজনে ফাট করে তাড়াতাড়ি হয়ে যায়,
1: মানে প্যাঁচগুলো ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ প্যাঁচগুলো ভারী হয়ে যাচ্ছে, প্যাঁচগুলো বেশি প্যাঁচালো হচ্ছে না,
0: না প্যাঁচগুলো অত ভারী করলে মন্দ না। যাকে কি কি কি কি শোনাবে
1: আমরা বরং একটা জিলিপির বদলে একটু বরফি শুনে নি,
0: ঠিক আছে? মানে প্যাঁচই না, প্যাঁচ
1: আছে কিন্তু সেটা কলকাতা না, বারেলির।
0: হ্যাঁ চলো বারেলির প্যাঁচটা শুনে নিই।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে

0: Yes, 107 FM Rainbow Ashikhani অসাধারণ গান তোমাকে শোনালাম. Yes, from the film পাঁদে পড়িয়া বগা. Yes, যারা এই সিনেমাটা দেখেছো তারা জানো যে কি মানে একটা অদ্ভুত হিলেরিয়াস মুহূর্তে কিন্তু এই গানটা ছিল, এবং এই সময় তুমি যখন আমাকে টিউন করেছো তখন কি শুনছো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে. Weekend Cafe. Weekend Cafe.
0: ইয়েস, আর কিছুক্ষণের মধ্যে অরিজিৎ মহুয়া তোমার জন্য নিয়ে চলে আসছে ইয়েস তোমার খুব ফেভারিট একটা শো যার নাম ক্যাফে আনপ্লাগড, এবং সেখানে আনপ্লাগড একটা আড্ডা থাকছে. এই আড্ডাটা কার সাথে থাকছে সেটা জানার জন্য কিন্তু প্লিজ স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ আস.

Yes, before doing anything, we must say that আর কিছুক্ষণের মধ্যেই মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু নদিয়া জেলার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সোনু নিগম, ইয়েশ গান্ধী এবং সেই সাথে সালমান খান অ্যান্ড ক্যাথরিনা, প্লিজ এনজয়।

0: Wonderful soundtrack from the film Har Dil Jo Pyar Karega. Sameer likhechilen ebong compose korechilen Anu Malik, and you are listening to
1: Tumi Shuncho Weekend Cafe 107 FM Rainbow Te. Weekend Cafe, Weekend Cafe.
0: Yes, এই কথা বলতে বলতেই তোমাকে আরও একবার মনে করিয়ে দিই যে ইয়েস 100.1 এফ এম গোল্ড কলকাতা পেজে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা থাকছি লাইভ, এবং এই লাইভ থাকার মধ্যে যেটা সবথেকে বড় আনন্দ সেটা হচ্ছে হ্যাঁ আড্ডা মারার এই যে আড্ডার সময়টা। মানে তোমরা অনেকবার আমাদের 9903653992 এই নাম্বারে জানিয়েছিলে, আচ্ছা এমন যদি হতো এই যে উইকেন্ডের বিকেলবেলাটা কোনো একজন এলেন এবং তার সাথে আমরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিলাম তাহলে কেমন হতো। Yes, সেটাই তোমাদের বক্তব্য এবং আমাদের এই যে ইয়োর উইশ ইজ আওয়ার কমান্ড, একদমই তাই, তুমি যেমনটা বলেছো আমরা তেমনটাই সাজিয়ে এনেছি। ইয়েস, আমাদের সাথে আজকেও কিন্তু একজন গেস্ট থাকছেন, সেই গেস্ট কে থাকছেন সেটার জন্য কিন্তু একটুখানি তোমাকে অপেক্ষা করতেই হচ্ছে। একটুখানি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইয়েস একটু ভাবনা চিন্তাটা রাখতে হচ্ছে যে কাকে আজকে আমরা আনবো। আর তোমার জন্য গান, অফকোর্স তোমার জন্য গান তো থাকছে, আ কাইন্ড অফ আ জলওয়া তোমার জন্য। তবে হ্যাঁ, এই জলওয়াটা 100.1 এফ এম গোল্ডে তুমি লাইভ দেখবে, আর সেই সাথে 107 এফ এম যে আমাদের এই সময়টা তুমি আমাকে টিউন ইন করে রয়েছো সেই সময় আমাকে শুনতেও পাচ্ছ লাইভ। তুমি যদি অন্য কোথাও, মানে ধরো তোমার এই সময় তুমি রেডিওতে কানেক্ট করতে পারছো না, তাহলে নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমেও কিন্তু পৃথিবীর যে কোনো ল্যাটিটিউড লংটিটিউডেও কিন্তু আমাদের তুমি ইয়েস শুনতে পারবে। সুতরাং ইয়েস, ইটস আ কাইন্ড অফ আ জলওয়া। অ্যান্ড নাও সুমেধ মুখার্জি, সমীর মুখার্জি, এই গান তোমার জন্য রাখলাম শুধুমাত্র 107 এফ এম রেইনবোতে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মধ্যে পিজিআই চণ্ডীগড়ের উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণ অন্যতম। তিনি জানান, চণ্ডীগড়ের এই সামগ্রিক উন্নয়নের সুফল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের লক্ষ লক্ষ মানুষও পাবেন। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ থেকে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারের জাতীয় অ্যান্টি ডোপিং আইন 2022 এবং জাতীয় অ্যান্টি ডোপিং সংশোধনী আইন 2025 কার্যকর করার কথা ঘোষণা করেছে। খেলাধুলায় ডোপিং প্রতিরোধ, ক্রীড়াবিদদের অধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতিযোগিতার সততা বজায় রাখা এই আইনের লক্ষ্য। পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, প্রক্রিয়াগত সুরক্ষা জোরদার করা, বিরোধ নিষ্পত্তি সহজ করা এবং ভারতের অ্যান্টি ডোপিং কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা এই আইনের মাধ্যমে বাড়ানো হয়েছে। গিলগিট বালতিস্তান আইনসভা সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পাকিস্তানের কাছে অঞ্চলের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে। গিলগিট বালতিস্তান আইনসভার সদস্য জালাল আলী শাহের এই প্রস্তাবে গিলগিট বালতিস্তানের মুক্তি, প্রশাসনিক সংস্কার এবং জাতীয় সাংবিধানিক কাঠামোতে অন্তর্ভুক্তির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। পাশাপাশি পাকিস্তান সরকারকে সারতাজ আজিজ কমিটির সুপারিশের সম্পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানের সংসদে অঞ্চলটির স্থায়ী প্রতিনিধিত্বের দাবি জানানো হয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়াসহ তিনজনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। মৃতদের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: ইয়েস, 107 FM রেইনবো। আর এই মুহূর্তে মহুয়া আর অরিজিৎ, মানে এই পুরো যে বিষয়টা এর মাঝখানে ঘটে যায়, একটা গান আর তার এপাশ ওপাশ থেকে যে বিষয়গুলো ঘটতে থাকে সেগুলো, যতক্ষণ না আমরা এই গল্প করে বলছি ততক্ষণ পর্যন্ত অরিজিৎ জানা কি যায়
1: না? জানা তো যায় না কখনোই। আর অনেক কিছু আজকে না জানা জিনিস, মানে অজানা জিনিস রাদার, আমরা কিন্তু আজকে জানতে পারবো, রাইট?
0: ইয়েস। আর এই জানা অজানার মাঝখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আড্ডা। ইয়েস, আড্ডা তো হবে, কিন্তু সেখানে আমি প্রথমেই বলি, যখন আমরা এখানে কাউকে গেস্ট হিসেবে নিয়ে আসি, যেটা তোমরা 9903653992 অনেকবারই আমাদের জানাও যে এই রকমের একজন গেস্ট যদি আসে, আমাদের প্রচুর প্রশ্ন আছে, তাকে আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা তেমন মানুষকেই নিয়ে আসি যাদের সাথে সত্যি সত্যি আলাপচারিতা তোমাদের সেইভাবে হয় না। তো সেখানে আমি যখন আমাদের এই আর্টিস্ট কা কে আসবেন ইত্যাদি এই সমস্ত ভাবনা চিন্তা ছিল, তখন অরিজিৎ আবার প্রথমেই যেটা মনে হয়েছিল যে আচ্ছা, প্রথমে তো পড়াশুনো করতে হবে, এক নম্বর কথা, আড্ডা দিদি গিয়ে পড়াশুনো করতে হবে। সামনে যিনি বসে আছেন তিনি অবাক হয়ে আমার দিকে তাকাচ্ছেন বটে, কিন্তু সত্যি সত্যি পড়াশুনো করে আসতে হবে। আচ্ছা, আমি কি একটু বেশি করে রবীন্দ্রনাথ পড়ে আসবো নাকি একটুখানি ইংলিশটাকে বেশি ভালো করে একটু ঝালিয়ে নিয়ে আসবো? সামনের মানুষটা যিনি এই মুহূর্তে আমার সামনে বসে রয়েছেন, না না দাদা,

0: সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। সুজয় কেমন লাগছে বলো এখানে এসে ফার্স্টে?
1: মানে এরকম একটা ইন্ট্রোডাকশন শুনে আমি অত্যন্ত এম্বারাসড হয়েছি আর কি। না না প্লিজ, মানে এরকম কোনো কিছুই করতে হয় না। আমার ছোটোবেলা থেকে শোনা একটি রেডিও স্টেশনের অতিথি হয়ে আসে, এটা বেশ একটা স্বপ্ন পূরণের মতো। মানে উইশ ফুলফিলমেন্টের মধ্যে তো সবসময় থাকে যে রেডিও, বিকজ ইটস এ থিয়েটার অফ দ্য মাইন্ড। আমার কথা নয়, ডেভিড ওগিলভি বলে গেছেন, যা কিছু আমাদের কল্পনা উস্কে দেয়। তো যদিও এখন আর কল্পনার বেড়াজালটা খুব একটা নেই, কারণ আন্তর্জালে আমরা রয়েছি, কিন্তু খুব ভালো লাগছে এসে। আমার খুব মানে আই এম ভেরি হ্যাপি, মানে আনন্দ হয়েছে
0: এক্ষেত্রে। জানো তো, প্রথমে যখন আমি রেডিওতে জয়েন করেছিলাম, ইনফ্যাক্ট বোধহয় অনেকেরই এই প্রশ্নটা থাকে, মানে যেটা আমি খুব ফেস করেছিলাম সেটা হচ্ছে আই এম হ্যাভিং আ সিং আ সং ডিং আ ডং ভয়েস, মানে আমার একটু সুর থাকে কথার মধ্যে। হ্যাঁ, তো সেই কথা, মানে তুমি যেহেতু একজন বাচিক শিল্পী, আমার মানে একেবারে দর্শক শ্রোতা তাদের আগে আমার প্রশ্ন যে আচ্ছা সত্যি কি সুর মাঝে মাঝে আমাদের এই কথা বলার মাঝখানে বিশাল একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, যেখানে একটা ব্রাত্য করে দেয় এই কথাগুলোকে, খুব শুনতে অকটু লাগে?
1: হ্যাঁ, অকট মানে শুধু শ্রুতি কটু লাগে তা নয়, যদি কনভারসেশনটা খুব অর্গ্যানিক না হয়, মানে যা কিছু সহজ তার মধ্যে যদি সুর থাকে তাহলে সেটা কিন্তু অপাঙ্কতেও হয় না। মানে আমি যে তোমার সঙ্গে কথা বলছি এখন, আমি তো এভাবে কথাটা বলবো না, আমি হঠাৎ এভাবে কথা বলবো কেন? কিন্তু আমি যদি গান করি, সেখানে তো আমার গানের একটা সুর থাকবে। আমি যদি কার মিলন যাও বিরোহী গানটা ধরো তোমাকে এক লাইন শোনালাম, সেখানে আমি হঠাৎ করে কার মিলন যাও বিরোহী হঠাৎ করে যদি বলি, তো গানের কথাটা হয়তো বললাম, কিন্তু সুরটা তো সেটা নয়। তাই সুর করে কথা বলাটা মানে এটা খুব একটা ইটস এ ভেরি ওল্ড থিং টু ডু, মানে চিরকাল চিরাচরিতভাবে কিছু বাচিক শিল্পীরা এর নানান রকম প্রক্ষালন করে এসেছেন। তারা ভাবেন যে এটাই বোধ হয় চিরন্তন সত্য, আসলে তো তা তো নয়। চিরন্তন বলে তো কিছু হয় না, এভরিথিং ইজ এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাই না? কিন্তু তার মধ্যেই আমি মনে করি যে রেডিও থেকে, এই যে একটু আগে আমার একজনের কথা ভীষণভাবে মনে পড়ছিল, আমার বন্ধু দেবারতী বন্দ্যোপাধ্যায়, আমার স্কুলের বন্ধু, তার বাবা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এখানে এর সঙ্গে যুক্ত ছিলেন, অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে, যে খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এই যে বলাটা, এমফোসিসটা, পড়ছি খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, একটা স্পিড ছিল, মনে হতো একটা স্টেশনে ট্রেন ঢুকছে, ওই ওই স্পিডটা ছিল, দেখতে পেতাম, দেখো দেখো বলছি কিন্তু স্টেশনে ট্রেন ঢুকছে, ঠিক মনে হলো স্টেশনে ট্রেন ঢুকলো। ওই এই যে ইমেজারিটা, এই যে কল্পনার যা কিছু অতীত, পরাবাস্তব যা কিছু, সেটাকে তোমরা কল্পনাটাকে উস্কে দাও, এটাই তো কাজ। তার জন্য তো সুরের প্রয়োজন হয় না।
2: আচ্ছা, এই কাজের মধ্যে মানে এখন আমাদের কিন্তু একটা, তুমি কাজ বলো অকাজ বলো, এবং এই মুহূর্তে আমরা যে মিডিয়ামে রয়েছি সেটা আমরা অন এয়ারেও রয়েছে এবং তার সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও রয়েছে, রাইট? তো আমার জাস্ট একটা প্রশ্ন তোমাকে, সোশ্যাল মিডিয়া কি আজকাল আমাদেরকে বেশি রিয়েল করছে নাকি ফেক কিছু আমরা বেশি দেখাচ্ছি?
1: সোশ্যাল মিডিয়াতে দুটো জিনিস ভীষণভাবে হয়েছে। একটা হচ্ছে যে ওই যে আড়ালটা সরে গেল, রেডিওর যে নিজস্ব একটা মিস্ট্রি ছিল, একটা এনিগমা ছিল, সেটা শেষ হয়ে গেল। মানে আমি চিরকাল ভাবতাম আচ্ছা অর্ণবীকে কেমন দেখতে, বা কল্যাণ ভদ্রকে কেমন দেখতে, এটা তো জিজ্ঞাসা থাকতেই পারে। হ্যাঁ, আমি ধরো জগন্নাথ কাকাকে চিনি, জগন্নাথ বসুকে চিনি, কিন্তু জগন্নাথ বসু যখন রেডিও নাটক করছেন তখন আমি ভাবছি যে জগন্নাথ বসুকে কেমন, আমার চিরকাল মনে হতো আচ্ছা শ্রাবন্তীদিকে কেমন দেখতে, কারণ শ্রাবন্তীদিকে তখন তো ব্যক্তিগতভাবে চিনতাম না, তখন বরুণের সংসার বা মনের মতো গান মনে রাখা কথা, মনের মতো গান মনে রাখা কথাটাই শুনেছি স্যাটারডে দুপুর একটায়। হ্যাঁ, তো তখন ভাবতাম আচ্ছা শ্রাবন্তীদির গলাটা এরকম, এরকম ইন্টোনেশন, এরকম দেখতে হবে ওনাকে। হ্যাঁ, আর একটা বাঙালির একটা অদ্ভুত স্টিরিওটাইপ ছিল, নাকা কালো মেয়ে বলা হতো শ্রাবন্তীদিকে, তাই তো? মানে তার মধ্যে যেমন একটা স্টিরিওটাইপও ছিল, একটা কোথাও ভালোবাসাও ছিল, একটা ভক্তের ভালোবাসা তার, মানে তার গুরুর প্রতি বা হোয়াটএভার। দ্বিতীয় জিনিস যেটা তুমি বললে, যে ফেক যেটা, সেটা তো দেখুনদারি, সেই দেখুনদারিটা তো শুধু সামাজিক মাধ্যমকে গালি দিয়ে লাভ নেই, সেটা তো যে কোনো মাধ্যমেই আছে। দেখুনদারি ব্যাপারটা এখন একটু বেশি রকম প্রাধান্য পায়, তবে আমি বিশ্বাস করি যে আমাদের যে দেখুনদারিটা চিরস্থায়ী।

0: পারে না, মানে ইট ক্যান বি দ্য ওনলি রিয়ালিটি, বাট ইয়েস ইট ইজ এ রিয়ালিটি ফর সো মেনি ওয়ান অফ আস। ইয়েস,
1: একটা বিষয় যেটা একেবারে সকালের মানে প্রথম কথা থেকে শুরু করে রাত্রে শেষে থাকে সেটা হচ্ছে টক্সিসিটি। হঠাৎ করে নতুন একটা কথা, সেটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ অ্যান্ড রেড ফ্ল্যাগ। এটা সুজয় প্রসাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট? সিরিয়াসলি,
0: ইট ইজ অফ কোর্স ইম্পর্টেন্ট। গ্রিন ফ্ল্যাগস অ্যান্ড রেড ফ্ল্যাগস আর মুভিং অ্যারাউন্ড ইউ, সো ইউ নিড টু ফাইন্ড আউট। আই মিন, ইটস আ লট অ্যাবাউট দ্য ভাইব, এনার্জি। আমার যদি অরিজিৎ আর তোমার সঙ্গে এনার্জি ম্যাচ না করে, আমি আমি এতক্ষণে তোমাদের এসে ফার্স্ট জিনিস বলতাম, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দাও, রাইট? এটাই আমার প্রথম কথা হতো। আমি তো অভদ্র নই, অশালীনভাবে তো কিছু বলবো না, আমি চললাম, এটা তো করতে পারবো না আমি, হ্যাঁ এটা আমি নই। কিন্তু আমার যদি একবারও মনে হতো দ্যাট ইউ নো মাই এনার্জি ইজ নট কাইন্ড অফ রাইট হিয়ার, আমি স্ট্রেইট এসে বলতাম আমাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে। আমি একটা সাংঘাতিক ট্যান্ট্রাম শুরু করতাম, যেটাকে ট্যান্ট্রাম বলেই অভিহিত করা হয়। আর গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগগুলো না, মানে যে সবসময় বোঝা যায় তা নয়, কিন্তু এখন তো অনেকটা বয়স হয়ে গেছে, তাই কোন মানুষটি আসলে সবুজ পতাকা, কোন মানুষটি লাল পতাকা, এইটা এখন বুঝতে পারি, আগে বুঝতে পারতাম না। গ্রিন ফ্ল্যাগ রেড ফ্ল্যাগটা তো মূলত প্রেমের সম্পর্কের মধ্যেই বেশিরভাগ ব্যবহার করা হয়, তো সেটাও যদি আমি ধরে নিই, আমি আমার জীবনে প্রচুর রেড ফ্ল্যাগস দেখেছি, বুঝতে পারিনি, পরে দেখেছি বাবা এত সাংঘাতিক রেড ফ্ল্যাগ, আমি কী করছি এখানে। হ্যাঁ, এখন আমার বান্ধবীরাও মাঝে মাঝে বলে রেড ফ্ল্যাগ বলে দেয় আর কি। হ্যাঁ, আর টক্সিক ব্যাপারটা না, ওটা খানিকটা বিষক্রিয়ার মতো, বুঝলে, মানে সামাজিক বিষক্রিয়া আর কি, ওটা হয়। তুমি দেখবে, তুমি যদি অফিসে একজনের আন্ডারে কাজ করো, তুমি ইফ ইউ আর বেটার দ্যান হিম অর হার, তাহলে একটা টক্সিসিটি ডেভেলপ করে এইটা, এবং সেটা মূলত কিন্তু ইনসিকিউরিটি থেকে তৈরি হয়, এটা আমার ধারণা, অন্তত থেরাপিস্টরা তাই বলবেন বলে আমার ধারণা। আমার একটা প্রশ্ন আছে তোমাদের, সেটা হচ্ছে একটু আগে তুমি একটা টেলিফোন নাম্বার বলছিলে যেখানে অনেক প্রশ্ন আসে, এই এখানে কি মানে পিপল কল ইন টু আস্ক দেয়ার কোয়েশ্চনস অর দে টাইপ দেয়ার কোয়েশ্চনস?
1: দে টাইপ দেয়ার কোয়েশ্চনস
0: এন্ড দে অলসো রিকোয়েস্ট ফর আ গেস্ট অর সামথিং।
1: ইয়েস ইয়েস,
0: সরি, আই ডিডন্ট নো দ্যাট, সো আই ওয়ান্টেড টু নো ইট। ইয়া
2: সুজাদা, এই তোমার সঙ্গে আড্ডা দিয়ে দিতে আমার একটা কথা জাস্ট মনে হচ্ছে, তোমার ধরো তুমি যেহেতু তোমার একটুখানি মানে একটু বয়স বাড়ার কথা বললে,
0: হ্যাঁ বেড়েছে তো,
2: ম্যাচিউরিটির কথা বললে, সিনিয়রিটির কথা বললে, অনেক কিছু দেখার কথা বললে, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে ট্যালেন্টের থেকে অ্যালগোরিদম বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে?
0: বাবা, সাংঘাতিক পাওয়ারফুল হয়েছে অ্যালগোরিদম। যদি ট্যালেন্টের থেকে বেশি অ্যালগোরিদম পাওয়ারফুল না হতো, তাহলে তো মানে এই যে সোশ্যাল মিডিয়ার যে ধরো ইনস্টাগ্রাম, হাউ মেনি ফলোয়ার্স ডু ইউ হ্যাভ, তার উপর তো নির্ভর করে থাকবে তোমার তোমার তুমি কতটা ব্র্যান্ডেড কন্টেন্টের সঙ্গে যুক্ত হচ্ছ। আর এটা তো ভুল কিন্তু কিছু নয়, আমার মনে হয় যে কাস্টিংয়ের, সি হোয়াট ইজ অ্যালগোরিদম, অ্যালগোরিদম ইজ এ মেজারেবল, একটা মেজারেবল কিছু, তো সেটার সঙ্গে যদি একটা ব্র্যান্ড অ্যাসোসিয়েটেড হতে চায়, তাহলে আমি তাতে ভুল কিছু দেখি না। ইটস ইম্পর্টেন্ট, আমার দুজন ফলোয়ার, তোমার 2 লক্ষ ফলোয়ার, তো ন্যাচারালি 2 লক্ষ ফলোয়ার কাছে লোক যাবে, মানে ডিসপ্যারিটিটা যদি এতটা হয়। আর আমার যদি বাবা কাকা মামা দাদা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউ থাকে, সেটা নেপোকে নেপোটিজম একটা ধরনের, সেটা আমি বাদ দিলাম। আর যদি আমি আমার মানে অন্য কোনো শিল্প মাধ্যমের নির্ণায়ক হিসেবে অ্যালগোরিদমকে দেখি, সেখানে কিন্তু একটু গণ্ডগোল আছে, কারণ সেখানে কিন্তু ট্যালেন্টটাই মুখ্য হওয়া উচিত বলে আমি মনে করি। এবং ট্যালেন্ট এবং অ্যালগোরিদম এই দুটোর যদি একটা মোটামুটি ব্যালেন্সড একটা ভারসাম্য বজায় রেখে জিনিসটা করা হয়, তাহলে কিন্তু অনেক মানুষ সুযোগ পাবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, সেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, ফিল্মস তো বটেই, ওটিটি হতে পারে। সো আমার মনে হয় যে এইটার ক্ষেত্রে কিন্তু ট্যালেন্ট এবং অ্যালগোরিদমের যদি একটা মোটামুটি সহবস্থান থাকে, পিসফুল সহবস্থান থাকে, এবং এটা আমি কোনো ডিপ্লোমেসি থেকে বলছিলাম, মানে শুধু অ্যালগোরিদম দিয়ে কিন্তু কিছু হবে না, বা শুধু ট্যালেন্ট দিয়েও কিছু হবে না, আজকে পৃথিবীটা পাল্টে গেছে, ইটস এ ডাইনামিক ওয়ার্ল্ড, ইউ গট টু বি চেঞ্জিং উইথ দ্য মুভস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হাউ দ্য ওয়ার্ল্ড মুভস অ্যান্ড দ্য পেস অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ইট।
1: রাইট, 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেখানেই কিন্তু তুমি তোমার যে প্রশ্নগুলো রয়েছে সেটাও করতে পারো, আজকে কেমন লাগছে সুজাদা।

0: একসাথে এই যে আমাদের আড্ডা, এবং সেই সাথে তোমরা কিন্তু 100.1 FM গোল্ড যে পেজটা রয়েছে সেই পেজেও কিন্তু আমাদের লাইভ দেখতে পাবে, সুতরাং সেই পেজেও কিন্তু গিয়ে তোমরা তোমাদের কোয়েশ্চেনটা করতেই পারো। এবার সব কিছুর মাঝখানে আমাদের প্রত্যেকের জীবনে একটা করে ধ্রুব তারা থাকে, আমরা যাকে দেখি দেখে মনে হয় এইরকম মানুষটা যদি আমি হতে পারতাম, যদি খুব একদম বিবলিক্যাল ওয়েতে যদি বলি তাহলে গসপেল অফ ম্যাথিউতে একটা এমন তারার কথা বলা হয়েছে যে দ্য স্টার অফ বেথলেহেম, যে স্টার দেখে ওই ওয়াইজ ম্যান ফ্রম দ্য ইস্ট, যেটা আমরা গল্পে পড়েছিলাম গিফট অফ দ্য ম্যাজাই, যে গল্পতে আমরা দেখেছিলাম যে ইস্টের কিছু মানুষ এই এই তারার সন্ধানে বা এই তারাকে ধ্রুব তারাটাকে একেবারে চোখে রেখে তারা এগিয়ে গিয়েছিলেন এবং আমাদের পরমপিতা যিশুকে তারা খুঁজে পেয়েছিলেন। তো সেক্ষেত্রে আমাদের জীবনের যে ধ্রুব তারা, সেখানে সুজয়দাকে এত নির্ভীক হতে কোন মানুষটা ভীষণ রকমভাবে এই ধ্রুব তারার মতো এখনো পর্যন্ত ইন্সপায়ার করে চলেছে বা কারা রয়েছেন বা কে?
1: আমি প্রথমে অনিয়ার তোমাদের একটা জিনিস করেক্ট করে দেবো, সেটা হচ্ছে তোমরা দুজনেই আমার থেকে বয়সে ছোট ধরে নিচ্ছি, যদি নাও হয় অভিজ্ঞতায় যদি বড় হও তাহলে তোমরা যখন কথা বলবে তখন সাথে বলবে না সঙ্গে বলবে, কারণ সঙ্গেটা কথ্য ভাষা আর সাথেটা কাব্যের ভাষা, তাই সাথের ব্যবহারটা আমরা এখন থেকে করবো না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ধ্রুব তারা যদি বলো তাহলে আমার জীবনে যিনি আমার ধ্রুব তারা ছিলেন তিনি মারা গেছেন, তার নাম সুচেতা চ্যাটার্জি, আমার মা। আর এই মুহূর্তে আমার যিনি থিয়েটার মেন্টর সোহাগ সেন, তিনি জীবিত ধ্রুব তারা আমার কাছে। আর আমার মা মানে মানে হার মর্টাল রিমেইনস আর গন, কিন্তু তিনি তো ভীষণভাবে আছেন আমার জীবনে। এই যে নির্ভীক হতে সাহায্য করেছে বলেছ, বললে জিজ্ঞেস করলে, আমার মনে দুজনেরই কন্ট্রিবিউশন আছে। আগে শুধু মার কন্ট্রিবিউশন ছিল, এখন কিন্তু সোহাগদির অনেকটা কন্ট্রিবিউশন আছে আমার জীবনে, এই নির্ভীক হতে চাওয়া। এবং আমার মনে হয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হওয়া প্রশ্ন করতে শেখা। সো আই আস্ক ইউ কোয়েশ্চেন, আমার এই ডাবল কল ইন নাম্বারটি নিয়ে একটা কিউরিয়াসিটি ছিল, আই ডোন্ট থিঙ্ক এনি গেস্ট উড আস্ক ইউ দ্যাট কোয়েশ্চেন, আই ওয়ান্টেড টু নো because I'm interested to know. আর আমি রেডিওতে চাকরি করতাম, আই ওয়ার্ক ফর এ প্রাইভেট রেডিও এফ এম রেডিও স্টেশন, আই হ্যাভ লঞ্চ দ্য স্টেশন উইথ এ টিম, সো ইউ নো আমার আমি যা কিছু জানতে চাই সেটা আমি সবসময় জিজ্ঞাসা করি। এটাও কিন্তু যা কিছু জানতে চাই তা জিজ্ঞাসা করার সাহসটাও কিন্তু অনেকের থাকে না, সেই সেই সাহসটা আমি অর্জন করেছি অনেকটা নিজে। মার জীবনযাপন থেকে আমি শিখেছি কীভাবে নির্ভীক হতে হয়, সোহাগদির কাছে প্রত্যেক দিন শিখছি, সেটা শুধুমাত্র মঞ্চে ওর নির্দেশনায় নাটক করে নয়, তা ওর ওর জীবনের দর্শনটা দিয়ে। আজকে একটা একটা ছোট্ট জিনিস তোমাকে বলছি, সেটা হচ্ছে যে যখন কেউ খুব ফার্মলি কথা বলে, এই যে আমি ভুল ধরিয়ে দিলাম, আমি তো ভুল ধরানোর মধ্যে কাউকে অপমান করিনি, আমি সুন্দর করে বুঝিয়ে বললাম, কিন্তু এই যে ধরো ফার্মলি কিছু বলা সেটাকে লোকে ভাবে তোমার একটা দম্ভ বা অহং, অ্যারোগেন্স, একগুয়েমি, তাই তো? কিন্তু আসলে তো সেটা নয়। তুমি যদি প্রফেশনাল হও, তুমি যদি একজন পেশাদারী শিল্পী হও, তুমি যেটা চাইছো বা যেটা বলছো সেটা তো সরাসরি বলবে, তার মধ্যে তো অযথা কোনো গৌরচন্দ্রিকা থাকবে না বা ভনিতা থাকবে না, ভান থাকবে না, তাই তো? তাই আমার মনে হয় যে এই এই আমার কাজ করতে করতেও কিন্তু এটা শেখা, অনেকের সঙ্গে কাজ করেছি তাদের কাছ থেকে এই নির্ভীক হতে শিখেছি, কিন্তু আমার আমার জীবনের নির্ভীকতা বা মানে যাপনের নির্ভীকতা, যেমন আমি বললাম যে আমি আমার মা সোহাগদির কাছে অনেকটাই পেয়েছি, কিন্তু কাজ করতে গিয়ে বিজয়লক্ষ্মীদের সঙ্গে যখন কাজ করেছি আমি দেখেছি কি অসম্ভব, শুধু গুণী বাচিক শিল্পী নয়, কি রিজু একজন ব্যক্তিত্বের মানুষ, এই যে রিজু ব্যক্তিত্বের মানুষ বললাম, আজকাল তো রিজু ব্যক্তিত্বের মানুষ দেখতেই পাই না, মানে শিরদাঁড়াটা যে আদৌ ইভলভ করেছে না আছে নাকি মানে কোনো অপারেশন করে বাত্তার দেওয়া হয়ে গেছে কিনা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। শিরদাঁড়াটা সকলের থাকে না, যাদের শিরদাঁড়া থাকে তাদের একটু অটোমেটিক্যালি তার একটু নির্ভীক হয় যেন, মানে খুব আলাদা করে ওটার জন্য কোনো হরমোনাল ইনজেকশন লাগে না, হ্যাঁ আর ওটা তো ঠিক কোথাও কিনতে পাওয়া যায় না যে একটা ইনজেকশন ইনভাইভ করলাম নির্ভীক হয়ে গেলাম, ওটা জীবন।

0: তখন শিখিয়ে দেয়। তো ইফ ইউ আর ওয়ার্কিং সামওয়্যার ওয়ের তোমাকে যেখানে কাজ শিখতে হচ্ছে প্রতিনিয়ত, ধরো তোমাদের যারা ছোটরা তোমাদের সঙ্গে কাজ করছে, তারা যদি নির্ভীকভাবে তোমাদের প্রশ্ন করতে না পারে যে দিদি আমি এই প্লাগটা ওখানে প্লাগ ইন করবো না করবো না, বা এটা করলে কিভাবে করা যায়, এবং সেখানে যদি তুমি তাদের দাবড়ে দাও, তাদেরকে এমন একটা ভান করো যে ইউ নো আই এম দ্য বস অ্যান্ড ইউর মাই ইউ নো এমপ্লয়ি, ইউ কিপ ইট টু দ্যাট, সেটা প্রবলেম আছে।
1: আমাদের যখন অফ এয়ারে ছিলাম,
0: কেউ একজন এসেছেন পেছনে দাঁড়িয়ে আছেন,
1: আমরা যখন অফ এয়ার ছিলাম সেই সময় দাঁড়িয়ে যেটা তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বললে যে 1 ঘন্টা 15 মিনিট আমরা কি আড্ডা দেব জানি না। আমরা ভাবছিলাম যে 1 ঘন্টা 15 মিনিট কোথা দিয়ে চলে যাবে সেটা বুঝতে পারবো না, ঠিক সেটাই হচ্ছে। এইবার ঘটনা হচ্ছে যে আমাদের লাইফে তো অনেকগুলো হ্যাঁ কাজ করে, অনেকগুলো না কাজ করে, তো তোমার জীবনে অনেক সময় নাটা আমাদের জীবনে না অনেক বেশি এগিয়ে দেয়। হ্যাঁ, মানে এমন একটা না শুনেছি,
0: ভালো প্রশ্ন করেছি,
1: যেটার পর থেকে আমি পুরো ঘুরে গেছি অন্যদিকে, ওই দরজাটা আর কোনোদিন মারাইনি। হ্যাঁ, এবং উল্টো দিকে যে আমার জন্য একটা এত বড় দরজা খোলা ছিল সেটা হয়তো ওই নাটা জানলে আমি পেতাম না। তো এই না তোমার লাইফে কখনো ছিল বা কিভাবে ছিল?
0: হ্যাঁ, মানে
1: যে নাটা না
0: হলে, কোয়েশ্চন ইজ whether I can say a no and a yes, I've learned it the hard way. এটাও কিন্তু আমার মার কাছ থেকে শেখা অনেকটাই, যে না বলতে শেখা কাউকে, না বলতে শেখার মধ্যে কাউকে না বলাটা মানে কিন্তু তুমি অ্যারোগেন্ট বা ইউর বিং আনফেয়ার তা কিন্তু নয়। ইফ ইউ আর সেইং নো, যদি তুমি না বলো কাউকে, তার মানে তুমি আরেকজন মানুষকে যেমন গুরুত্ব দিচ্ছ, নিজে কেউ তেমন গুরুত্ব দিচ্ছ। এই যে আমার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত, কাউকে জীবনে না বলতে শিখিনি, সবাইকে হ্যাঁ বলেন, মানে আমার মনে হয় একদিনে 24 ঘন্টা না 48 ঘন্টা বোধ হয় আছে ওর, বোধ হয় ওর ক্লকটা 48 ঘন্টা, আমার ক্লকটা সেটা নয়। আই কান্ট সে ইয়েস টু এভরিওয়ান, আই হ্যাড টাইম, আই হ্যাড ইন্টারেস্ট, দ্যাটস ওয়াই আই এম হিয়ার অন ইয়োর পডকাস্ট, অ্যান্ড দেয়ার ইজ নো অ্যারোগেন্স ইন সেইং ইফ আই ডিডন্ট ওয়ান্ট ইট আই উড হ্যাভ সেড নো রিজিত আই এম নট ইন্টারেস্টেড, অ্যান্ড দেয়ার ইজ নো, মানে এখানে কিন্তু তোমাকে কোনোভাবে অসম্মান করা নয়, আমি আমার সময় এবং আমার অবসরটাকে সম্মান করে হয়তো না বলছি, তাতে তো কোনো ত্রুটি নেই, তাতে তো কোনো অন্যায় নেই। কাউকে অপমান না করে যদি আমি কথা বলি, তাহলে আসলে প্রবলেমটা অন্য জায়গায়। আমাদের পেশাতেও এই না বলাটার সঙ্গে অনেকগুলো ফ্র্যাজাইল ইগো জড়িয়ে থাকে। হ্যাঁ, এই ইগোর ভীষণ ফ্র্যাজিলিটি। রাজকপুর গুরুদত্ত সম্পর্কে একটা কথা বলতেন যে গুরুদত্ত যেন একটা প্ল্যাকার্ড নিয়ে বেরোয় ওর বুকের কাছে, ফ্রাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার। হ্যাঁ, আদর করে বলতেন, রসিকতা করে বলতেন তার কলিগকে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ইগোটা, মানে বেশিরভাগ মানুষের মধ্যে একটা ইনভিজিবল প্ল্যাকার্ড থাকে, ফ্রাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার, বাবা কে কী বলবে, তার ইগো একদম সঙ্গে সঙ্গে নড়ে উঠবে, মানে মেরুদণ্ড নেই তো, ইগোটা আছে। And that ego is what is the problem zone. Loke bhabe amar prochondo, ami bishon egotistic. I'm not egotistic. I may be egotistic as an artist, but as a human being, I have a spine. Oi, amar shiddharata royeche, tai ami ha ba na okhan theke bolte pari. Ar ekhan theke jeta boli, shetar theke boro shotti ar kichu hoy na. Ar আরেকটা জিনিস দিয়ে প্রশ্নটা শেষ করছি, উত্তরটা না মানে কিন্তু ইউ নিড টু ইউ পসিবলি নো ওয়ে টু ড্র লাইন, মানে কোথায় থামতে হয় সেটা তুমি জানবে। আমি তো সারা জীবন স্টেজে পারফর্ম করতে পারবো না, আমায় তো কোথাও একটা থামতে হবে, আমায় জানতে হবে আমার ফিনিশিং লাইনটা কি, তাই না? আমি তো সৌমিত্র নই যে আমি 62 বছর বয়সে গিয়ে অতীন্দ্রের ভূমিকায় অভিনয় করব, তিনি পেরেছেন, কিন্তু সবাই তো সৌমিত্র নাও হতে পারেন। সবার অনেকেরই মনে হতে পারে আমি 62 বছর বয়সে আমি যেটা করব সেটা আমার ওই বয়সজনিত করব, বা আমার যেটা মনে হবে সেটা করবো, উনি সেটা করেছেন, উনি পেরেছেন, অনেকে পারেনি, তার মানে এটাই নয় দ্যাট হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? মানে ইউ গট টু আন্ডারস্ট্যান্ড।

0: প্রত্যেকের লিমিটেশনস, প্রত্যেকের কোয়ালিটেটিভ যে ভিশনটা কি, এবং ফাইনালি তোমায় বুঝতে হবে যে ওয়্যার ইউ শুড স্টপ। ওইটা যদি তুমি জানতে পারো তাহলে আর কোনো ইনসিকিউরিটি থাকে না।
1: আচ্ছা, এই যে না শব্দটাকে আমি যদি একটু অন্যভাবে দেখি, যে সুজয় প্রসাদ এটা হচ্ছে না, তুমি যেটা করলে সেটা ঠিক হলো না, এই রকম কোন না শুনেছিলে যেটা তোমাকে মানে বাড়ি ফিরে এসে 24 ঘন্টা ওই জিনিসটাকে নিয়ে এমন ভাবে তুমি মানে টাইম দিয়েছিলে?
0: এই তো আজকে সকালবেলা সৃজিৎ আমার একটা অভিনয় দেখে বলেছে যে শোন, এই একটা জায়গায় না এটা হচ্ছিল না। আই ওয়াজ ভেরি হ্যাপি টু রিসিভ দ্যাট ফিডব্যাক। আর সোহাগদি তো আমাকে যদি বলেন যে এই দৃশ্যটা ঠিক হয়নি, তাহলে তো মানে আমি মানে ওটার উপরে বোধ হয় ইমিডিয়েটলি কাজ করি, যতক্ষণ না ঠিক হচ্ছে বাড়ি ফিরবো না। আমার সাংঘাতিক জেদ, ওই কি একটা ইয়ার্কি মেরে বলা হয় বাঙালির গো, হ্যাঁ ওই তাই আমার সাংঘাতিক। আমি আনটিল আনলেস আই গেট অন টু দ্য টপ অফ ইট, গেট অন দ্য টপ অফ ইট, আই উডন্ট লিভ। আমার শিখতে হবে, আমার ভুলটা আমাকে জানতে হবে। এইটা আমার আমার আমি খুব বিকট মানুষ সে অর্থে আর কি, মানে আই অ্যাম কমপ্লিটলি ওয়ার্ড অ্যাবাউট আ ফিউ থিংস। ইফ আই নো দ্যাট আই হ্যাভ ডান সামথিং রং, আই হ্যাভ টু গেট অন দ্য টপ অফ ইট, গেট ইট রাইট অ্যান্ড দেন গো ব্যাক। সেটা কিন্তু সরি বলার ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, ক্ষমা চাইতে পারি, অনেক মানুষ এটা পারেন না, বলতে পারি বেশিরভাগ মানুষই পারেন না, বুঝছে ইগো। আমি আমি কিন্তু তোমাদের কাছে খুব কৃতজ্ঞ যে তোমরা আমার একটা স্বপ্ন পূরণ করলে। আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন আজকে, যে কারণ আমরা দুজনেই মাঝে মাঝে আজ রাতে শুনতাম FM রেনবোতে। তাই ইট মানে আই এম নট অন আজ রাতে, আই এম অন এ ডিফারেন্ট শো মেবি, বাট আমার খুব আনন্দ হয়েছে এসে। মানে এই আনন্দটা কিন্তু একটা নির্ভেজাল ছেলে মানুষই আনন্দ। ইটস নট অ্যাবাউট কামিং টু আ মিডিয়া হাউস বা কত প্রেস্টিজিয়াস অল ইন্ডিয়া রেডিওতে গেলাম, এটা এই এই প্রেস্টিজিয়াস ব্যাপারটা কিন্তু আমার মধ্যে প্রথমে কাজ করেনি। অফকোর্স মানে আমি যখন অল ইন্ডিয়া রেডিওর অফিসের অল ইন্দে ঢুকছিলাম, তুমি আমাকে এক এক করে রুমটায় নিয়ে যাচ্ছিলে, আমার ভেতরে কিন্তু তখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মনে হচ্ছে আচ্ছা কোথায় রেডিও নাটকের রিহার্সালটা হতো, কোথায় জগন্নাথ কাকু বসতেন, কোথায় কী হতো, কোথায় শ্রাবণ দিদি রেকর্ডিং করতেন, কোথায় রত্না সেন গোপা ঘোষ ওই আমাদের ওয়েস্টার্ন যে শোটা ছিল ভুলে ইউথ টাইম বা রেডিওতে যেটা হতো আর কি, সেগুলো কোথায় হতো, ওয়েস্টার্ন সেকশনটা কোথায়, বা অভিলেখাগার বা আর্কাইভসগুলো কোথায়, এই এই আর্কাইভসের দরজার দেখলাম তালা দেওয়া। আমার ঢুকিয়ে মনে হিসাবে যদি আর্কাইভে একটু ঢুকতে পারতাম আমি কত কিছু শিখতে পারতাম, কত কিছু দেখতে পারতাম। সো ইউ হ্যাভ দ্যাট কিউরিওসিটি, দিস ইজ আ চাইল্ড লাইক কিউরিওসিটি দ্যাট ইউ হ্যাভ, অ্যান্ড অলসো দ্য কিউরিওসিটি অফ অ্যান আর্টিস্ট। যদি একজন আর্টিস্টের কিউরিওসিটি না থাকে, জানার আগ্রহ না থাকে, শেখার আগ্রহ না থাকে, তাহলে তো সে শেষ, ওভার। তাই আমাকে কেউ কিছু বললে এই যেটা হয়নি আমার শুনতে মোটেই খারাপ লাগে না, আমি বরং চেষ্টা করি। হ্যাঁ একটা জিনিস আমার একটু আপত্তি আছে, সর্বসমক্ষে তাও কেউ যেন আমাকে অশ্রাব্য গালিগালাজ বা কটু এমন কোনো আমি নিজেও সেটা করি না, এমন কোনো কথা বলি না কাউকে আঘাত করবে, চেষ্টা করি না বলার, সেটাও ভালো লাগে। মানে সেই সেই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে, আমি খুব একটা এনজয় করি না সেটা।
2: সেখানে এই ক্যাফে আনপ্লাগডে আমি মহুয়ার সঙ্গে রয়েছে অরিজিৎ, এবং সেই সঙ্গে আমাদের এই একটা একটা আনন্দের জায়গা তৈরি করা, যেখানে আড্ডা দেওয়া, এবং সবথেকে বড় কথা একেবারে এখানে আমি সর্বজন সমক্ষে এটা একদম বলতেই পারি, আজকে যে একটা ওয়ার্ক মানে হোমওয়ার্ক করে এসেছিলাম যে না এটা বলতে হবে, হয়তো আমাকে এত মার্জিত এইভাবে হয়তো কথা বলার দরকার, সুজয় অন্তত সেই জায়গাটুকু তৈরি করে দিয়েছে না এখানে অন্তত আড্ডাটা দেওয়া যেতেই পারে।
0: এবং হু ইজ জাজিং ইউ, নো ওয়ান ইজ জাজিং ইউ, মানে মানে আই দেন হ্যাভ টু জাজ সো মেনি থিংস অ্যাবাউট মাইসেলফ, উই আর নট পিওর, আমরা কেউ বিশুদ্ধ সর্ষের তেল নই, যেটা বিজ্ঞাপন দেখানো তার মধ্যে যে কতটা অশুদ্ধতা থাকে আমিও জানি তুমিও জানো। হ্যাঁ, সো ইটস নট উই আর নট হিয়ার টু টক অ্যাবাউট আওয়ার পিওরিটিস, উই আর হিয়ার টু টক অ্যাবাউট আওয়ার ইম্পিওরিটিস। যদি সেটা না হলে তাহলে উই আর নট রিয়েল পিপল, উই আর ফেক, উই আর অ্যাজ ফেক অ্যাজ ইউ নো সামটাইমস সোশ্যাল মিডিয়া নিউজে দেখেন অমুকজন মারা গেলেন, হ্যাঁ আসলে সে ভীষণভাবে বেঁচে আছে। ধর্মেন্দ্র মারা যাওয়ার পর, মারা যাওয়ার আগে কতবার

0: এখনো যাইনি, যেতে পারেন, এখন এখনো যাননি, তুমি এক্ষুনি শোক প্রকাশ করো না, খুবই ফ্যান আর কি ধর্মেন্দ্র, খুব বিরক্তিকর, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বল
1: এবার যে আলোচনাটার মধ্যে

0: সত্যি জানতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট আমি এখানে এসে একটা খুব ছোট তোমার সাথেই শেয়ার করছি, মানে আমরা সবার সাথেই শেয়ার করছি, আমি যখন প্রথমে এখানে উচ্চারণগত ব্যাপার যেটা, সেখানে আঠাশ আমরা বলি না, আটাশ বলি, ঠিক আছে। এবার এখানে সৌমিত্রদা মানে পুলুদা এখানে আগে তো নিউজের একটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিলেন এবং মাঝে মাঝেই আকাশবাণীতে আসা এবং সেই সাথে নাটক ইত্যাদির সাথে যুক্ত থাকা একজন নিউজ রিডার, সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা বলছি। তো উনি বসেছিলেন আমাদের ডিউটি রুমে। এবার ঠিক ওই ঘটনাটা ঘটেছে যে আঠাশ পড়ে সে চলে এসছে, কোনো একটা বিষয়ে আঠাশ ছিল, সে পড়ে চলে এসে। তো উনি এত মজার মানুষ, উনি উনি বলেছিলেন যে তোমাকে ঠাস করে মারলে বোধহয় তুমি আ করেই বলো, তাই বোধহয় তুমি আ। তো নাটক এবং
1: উচ্চারণের প্রক্রিয়া এবং উচ্চারণ আমার আমার কিন্তু অনেকটা শেখা সৌমিত্র জেঠুর কাছ থেকে, মানে অনেকটা শেখা মানে আমি কাজ করতে করতে শিখেছি। আমার একটা জন্মদিনের উপহার ছিল ওর কণ্ঠে জীবনানন্দের কবি, উনি আমাকে বলেন তোকে তোমায় কী উপহার দেওয়া যায়, বালক বালক বলে ডাকতেন, কী উপহার দেওয়া যায়। আমি বললাম যে আমি জীবনানন্দ দাশের কবিতা শুনতে চাই তোমার গলে। সেটা না শোনাটা, আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি না, লিভড ইন এক্সপিরিয়েন্স, ইটস লাইক এ লিভড ইন এক্সপিরিয়েন্স। কী শিখলাম ওটা যে ছেড়ে দাও ছেড়ে দাও, কারণ শিখলাম না, ওটা শুনলাম। সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাশের একটা কবিতা পড়ছেন, সেটাও তো একটা অভিজ্ঞতা। ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন এভরি টাইম ফ্রম এনিথিং, আই ডোন্ট থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। আজকে অজিতেশবাবু যখন পাপপুণ্য করতেন, থ্যাংকস টু আওয়ার হরিবল আর্কাইভস উই ডোন্ট হ্যাভ এনি রেকর্ড অফ দ্যাট, বলে আমি শুনেছি ওই শেষ দৃশ্যে এসে না, মানে ওয়ের ডিয়ার টলস্টয় রেসারেকশনের বাংলা, আমি আমার মার মুখে শুনেছি ভয় পেত দর্শক, ওই কান্না মিশ্রিত হাসি, মানে এইটা একটা এই লিভড ইন এক্সপিরিয়েন্সগুলোর জন্য বোধহয় মানুষ বেঁচে থাকে, জানো, মঞ্চের যে অভিজ্ঞতা সিনেমার। এই যে সেদিন নদরের ভেলা দেখে এলাম প্রদীপ্ত ভট্টাচার্যর, এক্সকিউজ মি, আমার বারবার করে নদরের ভেলা দেখতে দেখতে মনে হচ্ছিল, আমি ছবিটা শেষটা বলবো না, তাহলে সবটা বলে দেওয়া হয়, যদিও মনে হচ্ছিল যে বাহ এরকম একটা ছবির কিরকম একটা অদ্ভুত ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশনের বন্দোবস্ত করলো। প্রথমত সেটা চমক দিল, কোনো হলে রিলিজ করেনি, স্ক্রিনিংস দিয়ে ওরা জিনিসটার কস্ট কভার করার চেষ্টা করছে বা লোককে দেখাচ্ছে, লোকের কাছে পৌঁছে যাচ্ছে, অনেকটা ওই ফোক সার্কাসের মতো, সার্কাস ঘোরে না যাযাবরের মতো, আর গল্পটা গল্পের মধ্যেও সেই সার্কাস আছে। ছোটো শেষ দৃশ্যে এসে পৌঁছে না আমার কিরকম মনে হলো, আমি নোয়াকে দেখতে পেলাম, যেন নোয়া তার পৃথিবী ধ্বংস হবে, তার তার নৌকোর মধ্যে যা যা সামগ্রী দরকার সেগুলোকে জোগাড় করে বসে পড়েছেন সমস্ত কিছুর সঙ্গে যুদ্ধ করার জন্য বা পাল্লা দেওয়ার জন্য, এটা আমার মনে হলো। সো ইউ নো দের আর থিংস দ্যাট লিভ আ লট অফ, মানে কি বলবো, ইম্প্রেশন নয়, মানে তোমার মনে হলো, মনে হবে যে হ্যাঁ আমি এইটা দেখার জন্য পৃথিবীতে এসেছিলাম, এটা আমি দেখতে পেলাম।
0: থিয়েটার সেক্ষেত্রে সোহাগদি এবং পুলুদা, সোহাগদি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, এরা দুজনে তোমাকে, মানে আমরা তো একেবারে ছোটবেলা থেকে বুঝি না যে আমাদের ভালো লাগাটা এইরকম জায়গায় যেতে চলেছে, তোমার ভালো লাগাটা থিয়েটারের প্রতি সেইটা কিভাবে তৈরি হয়?
1: আমার থিয়েটারের প্রতি ভালোবাসা কিন্তু তৈরি করেছে রেডিওর বিজ্ঞাপন এবং বাংলা পাবলিক থিয়েটার, এটা কিন্তু একটা অদ্ভুত, আমি তোমাকে বলছি মহু আমার গায়ে কাঁটা দিচ্ছে নাই, I almost feel a lump in my throat. কারণ আমার মামার বাড়ি নর্থ ক্যালকাটায় ছিল, আমার খারাপ লাগেছিল বলতে, বাট পুরোটাই অতীত, কেউ নেই ওখানে আর। কিন্তু প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমার এই উত্তর কলকাতায় আমার মায়ের যে পরিবার, তারা নিম্নমধ্যবিত্ত পরিবার একটি ছিল, তাদের হয়তো আমাদের দক্ষিণ কলকাতার অভিজাত আমার বাবার বাড়ির মতো অত টাকা পয়সা অত প্রতিপত্তি ছিল না,

0: কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে শিল্পের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আর টান। A lot of them did not even go to schools and colleges in her family, in Ma's family. তারা আমাকে নাটক দেখাতে নিয়ে যেতেন ছোটবেলায়, রংমহলে, রঙ্গনায়, বিজন থিয়েটার। আর আমি কি কি সব নাটক দেখেছি, তুমি এক্ষুনি বলছিলে না, আমি বলছিলাম লিভড ইন এক্সপিরিয়েন্সের কথা। কাশী বিশ্বনাথ মঞ্চে মল্লিকা বলে একটা নাটক হতো, সর্বেন্দ্র হিরো, হিরোইন সাবিত্রী চ্যাটার্জি। সেই নাটকের শেষ দৃশ্যে একটি মা তার শিশু সন্তানকে হত্যা করে পাগল হয়ে যাচ্ছে। সেই দৃশ্যটার অভিনয় সেখানে কিন্তু তোমার মনে হতে পারে অত্যন্ত উচ্চ গ্রামে বাঁধা একটি অভিনয়, মানে তার সপ্তকে বাঁধা গলা, উচ্চ গ্রামে কথা বলা সাবিত্রী চট্টোপাধ্যায়। আসলে তা নয়, ইট গ্রোজ ইন টু ইউ, একটু একটু করে তুমি বুঝতে পারছো একজন মা তার সন্তানকে হত্যা করেছে, হত্যা করার পর তার যে একটা অদ্ভুত ম্যানেসিং মুড তৈরি হচ্ছে একটু একটু করে, তুমি সেটা তুমি স্টেজে দেখছো। রাজকুমার নাটকের শেষ দৃশ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় রাজকুমারীর ভূমিকায়, মানে ওই চিত্রতারকার ভূমিকায় তিনি সুইসাইড করেছেন নাটকে, ওই চরিত্রটি সুইসাইড করেছে। সাবিত্রী চ্যাটার্জি সিঁড়ি দিয়ে একটু একটু করে নেমে এসে সেন্টার স্টেজে আসেন, সোফার উপরে একটা সাদা শার্ট রাখা, যে শার্টটা এই পুরুষটি ব্যবহার করত, তার স্বামী, চরিত্রটির নাম ছিল জয়া, আর নাটকে যে নায়ক তার নাম ছিল রাজা, যেদিকে রাজকুমার। ওই শার্টটা ধরে শুকতে শুকতে সেন্টার স্টেজে এসে বলেন বাঁচাও। পর্দা নেমে আসছে, গ্রুপ থিয়েটার নয়, আমার থিয়েটার প্রতি আগ্রহ তৈরি করেছে কিন্তু পাবলিক থিয়েটার। আমি অনেক জায়গায় বলেছি, আবার বলছি, এই ক্লাস 8-9 পড়ার সময় থেকে আমার জন্মদিনে খুব একটা ব্র্যান্ডেড শার্টটার তো উপহার দেওয়া হতো না হয়, আমার কিন্তু মা বাবা খুব ভালো পার্ক স্ট্রিটে কোথাও খাওয়াতে টাওয়াতে নিয়ে যেতেন, বাবার একটু সাহেবী ব্যাপার স্যাপারটা ছিল। মা কিন্তু আমায় ফেরিওয়ালার মৃত্যু দেখাতে নিয়ে গেছে, মা কিন্তু আর্থার মিলার কি জানেনি না। আমি গেছি, আমি তো বড় বড়ই পাকা ছিলাম, পড়াশোনা টড়াশোনা করে যেতাম আর কি, আর আই হ্যাড এন ইন্টারেস্ট ইন ইংলিশ থিয়েটার ইন পার্টিকুলার, আমার একটু ইন্টারন্যাশনাল থিয়েটার, এবং এর মধ্যে কোনো স্নবরি নেই, আই ওয়াজ ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল থিয়েটার, গ্লোবালি কি হচ্ছে আমার সবসময় জানতে ইচ্ছে করে, যে কারণে আমি বাচিক শিল্পী নই, আমি বাচিক শিল্পী কারণ আমার একটা ভিশন আছে যেটা কলকাতার বেশিরভাগ বাচিক শিল্পীদের, প্রাজ্ঞ বাচিক শিল্পীদেরও নেই, আনফর্চুনেটলি ওটা আমার আছে, আর ওটা আমি তৈরি করেছি মহুয়া অরিজিৎ নিজে, আমায় কেউ শেখায়নি এটা, নো ওয়ান ইজ গিভেন ইট দ্যাট টু মি, আই হ্যাভ ডেভেলপড ইট অন মাই ওন। And so, when I go on stage, I have a very unique international style of reading. Sheta banglate ba ingrejite je kono bhashatei hok.
1: Absolutely.
0: Eta loker mante oshubidhe hoy. Kintu jara janen tara janen. So, coming back to Love for Theater, ei bollam Feribala Mrittu, Nathubhuti Anathubhat, Katha Amrita Shaman, tarpor আমার মনে আছে আমাকে মা বাবা একবার সেই সমকালীন শিল্পী দল থেকে একটা নাটক হতো রস, বোধ হয় মোস্ট প্রবাবলি সেটা দেখতে গেছি, এরকম মনোজ মিত্রের অলোকানন্দার পুত্রকন্যা, হ্যাঁ অলোকানন্দার পুত্রকন্যা পরেও দেখেছি, বা শাওলিদিরা পরে একটা নাটক করতেন বিতত বিতংশ দেখতে গেছি, সুপ্রীতি মুখোপাধ্যায়ের লেখা, এরকম আরও আরও নাটক, মহি চট্টোপাধ্যায়ের নাটক, বিভাস চক্রবর্তীর নাটক, মাধব মালন চিকোয়েন্না, আমি অন্তত 12 বার তখন বিকেল দেখেছি অসিত মুখোপাধ্যায়ের, যেমন 12 দেখেছি সোনাটা, সোহাগ সেন, অনুষ্ মজুমদার, ইয়াম আশরাফ। আমি তো তখন থেকে ঠিক করিনি যে আমি অভিনয়টাই করব, আমি তো কোনো অভিপ্রায় নিয়ে বা কোনো অভিসন্ধি নিয়ে নাটক দেখা শুরু করিনি, ওটা কিন্তু আমাকে একটা কিছু দিত, শুধুই দিত, সেই জন্য যেতাম এবং এখনও যাই। এখন মাঝে মাঝে একটু অভিনয়টাও শিখতে মানে

0: যেটুকু ক্লাসরুম, মানে ধরো সোহিনী সেনগুপ্ত কিছু একটা করছেন। এবার বাবুয়াদির কাছে আমি তার ছোট্ট ভাই ছাড়া কিছুই নই, কিন্তু বাবুয়াদি তো সোহিনী সেনগুপ্ত, তো সেই তার নাটক দেখতে যাবো, মানে আমার তো তার সঙ্গে পাশে বসে পাঠ অভিনয় করছি, আমি ক্রেয়ন তিনি আন্তিগোনে এই কিছুদিন আগে, এর মধ্যে যেরকম আমার চাপা গর্ববোধও আছে, একদম পরিষ্কার বলছি, আমাদের কোনো নাকামো নেই, খুব গর্ব হয়েছে আমার, খুবই গব্য হয়েছে, আমাদের কোনো কোনো সন্দেহ নেই এতে, কিন্তু শিখেছি শেখার যে লোভটা ওটা যাবে কোথায়, ওটা তো শিখছি। আজকের সোহাগদির নির্দেশনায় কোনো নাটকে অভিনয়, যে ভীতি বলে যে নাটকটা আমি অভিনয় করি, যে দেখছে সে এসে বলছে, সুরজিৎদা বললো কিরম এরা, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন যে মনে হচ্ছে যেন একটা দৃশ্যে পঞ্চম চেয়ারে আমি বসে আছি। শোনো, আমি বলতে বলছি না যে লার্জার দ্যান লাইফ আমরা কিছু করব না, সেটার একটু মেয়াদ ফুরিয়েছে।
1: এটা মানে কোট অ্যান্ড কোট এই যে তুমি বললে মেয়াদ ফুরিয়েছে, সেটা কেন তোমার মনে হচ্ছে?
0: তার অনেকগুলো ইকোনমিক কারণ আছে। তোমাকে একটা কথা বলি, এখন যদি বাংলা পাবলিক থিয়েটার, ধরো এই যে থিয়েটার হলগুলো কি করেছে আমাদের এরস্টওয়াইল গভর্নমেন্ট, মহুয়া অরিজিৎ, এটা তো আমাদের লজ্জার, ওয়েস্ট এন্ড তো আছে, ব্রডওয়ে তো আছে, টরন্টোর ডাউনটাউনে থিয়েটার হলগুলো তো রয়েছে, রাইট? কিন্তু আমাদের যে সত্যিকারের ব্রডওয়ে সেটা তো শেষ করে দিয়েছে, নেই তো, কিছুই তো করেনি আজমাইল যে আমাদের সরকার। আমার বক্তব্য হচ্ছে অবশ্যই সেটার সেটাকে সমূলে মানে ভূপাতিত করেছে লেফ্রান্ট, এতে কোনো সন্দেহ নেই, করে দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এরপরে আর কিছু হয়নি। আমার বক্তব্য হচ্ছে আগে লোকে এন্টারটেইনমেন্টের জন্য পাবলিক থিয়েটারে আসতো, কারণ কখন টেলিভিশন ছিল না, থাকলেও দূরদর্শন ছিল। এখন সিঙ্গল স্ক্রিন সিনেমা কটা? শাহরুখ খানের রাওয়ান দেখে লোকেরা তো পয়সা ছুড়বে, রণবীর কাপুরকে দেখে লোকেরা পয়সা ছুড়বে কিনা, হুহা অনেক কিছু হবে। আমি তোমার একটা কথা বলি, হিরো ওয়ারশিপ কিন্তু এখন আর সেভাবে সিনেমা থিয়েটারে হয় না, যেটা হয় সেটাকে স্থাবকতা বলে। মানে কি বলতো, আমি তো শেখাই, আমি কোভিডের সময় রোজগারপাতি নেই, রোজগার করতে হবে, সংসার চালাবো কি করে, মানে আমি তো তৃণমূল নেতা নই যে আমার প্রচুর টাকা থাকবে, এবার আমাকে পড়ানো শুরু করতে হয়, শেখানো, ওই শেখাতে গিয়ে তো আমিও শিখতে শুরু করলাম। মানে একটা জিনিস বুঝলাম, আমি কী শেখাচ্ছি, আমি কি সুজয় প্রসাদ চ্যাটার্জির ক্লোন হওয়া শেখাবো? আমি তো কারোর ক্লোন হতে পারবো না, বা আমি তো কারোকে ক্লোনিং শেখাতে পারবো না। কিন্তু যারা থাকার তো থেকে গেল, একটা বদমেজাজি পাগল শিক্ষকের সঙ্গে, হ্যাঁ, বাট ইউনো আই এম সো প্রাউড অফ মাই স্টুডেন্টস, আই কন্টিনিউসলি লার্ন ফ্রম দেম, কত নতুন নতুন আঙ্গিক তারা আমাকে দিয়েছে, হয়তো আননোয়িংলি আমি ব্যবহার করেছি আমার কাজে। কে বলেছে ছোটদের কাছে কিছু, মানে যারা তোমার কাছে শিখতে এসেছে তাদের কাছে কিছু শেখা যায় না, কে বলেছে, কোথায় লেখা আছে, কোন কোন পাঠ্যপুস্তকে লেখা আছে যে ছোটদের, মানে যারা তোমার কাছে শিখতে এসেছে শিক্ষার্থী হিসেবে তার কাছে কিছু শেখা যায় না? স্কুলের মানে দিদিমণি স্যাররা এগুলো ভাবতেন, আসলে তা নয় তো, প্রত্যেকের কাছেই কিছু না কিছু শেখার আছে। সো ইটস ভেরি সিম্পল, ইউ হ্যাভ টু মেক থিংস ইজিয়ার ফর ইউ। আমার বক্তব্য হচ্ছে তুমি যত জটিলতা আনবে জীবনে ততই প্রবলেম্যাটিক, কাউকে ভালো লাগলে বলে দাও আমাকে ভালো লেগেছে,

0: ভেবো না যে মানে মানে এবার কি হবে, মানে ইটস ভেরি সিম্পল আমার কাছে, মানে মেক লাইফ অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল, ভিশনটা ক্লিয়ার, আমি ওয়াইপার দিয়ে নিলে বারবার পরিষ্কার করতে হবে ভিশন।
1: একেবারেই তাই। এমন একটা গান যেটা বহু যুগ আগে হিন্দি সিনেমার গান, সেখানে একটা জায়গায় বলা ছিল, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কহনা, ছোড়ো বেকার কি বাত গো। তো আমরা বেকার বাত তো একদমই নয়, এই আড্ডাটার মাঝখানে যেটা আরও একবার মনে করিয়ে দেওয়া যে মহুয়া সঙ্গে অরিজিৎ রয়েছে, সঙ্গে তো সুজয় রয়েইছেন। এখানে আমরা ঠিক যখন ছটা বাজবে ঘড়িতে আমরা দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর জানবো, কিন্তু এখনও মোটামুটি 15 মিনিট হাতে সময় রয়েছে, আর আমরা হোমওয়ার্ক প্রচুর করে এসেছি, মানে বিব্রত করব, বিরক্ত করব, যাতে মোটামুটি বলবে শেষে আর কি কিছু বলা বাকি রয়ে গেল। তো সেই রকম জায়গায় আমি মোটামুটি একটু যখন নিজেকে বলছি যে হ্যাঁ এবার আমি একটু প্রিপেয়ার হচ্ছি, এবার অরিজিৎ মোটামুটি এগিয়ে রয়েছে, বাট আমি জিজ্ঞাসাটা করেই ফেলবো, করে ফেলো প্লিজ,
2: করে ফেলো। না মানে যে জায়গাটা নিয়ে কথাটা হচ্ছিল আমার ঠিক ওই পয়েন্টই, কেন জানি না এই প্রিপারেশনের মধ্যে সেই রকম একটা প্রশ্ন ছিল,
1: মানে আমরা কত পড়াশোনা করেছি,
2: কত কি করেছি, তার মধ্যে অনেকবার এই শব্দটা এসেছে, স্নব শব্দটা এসেছে, ঠিক আছে, আমাকে লোকে এরকম ভাবতে পারে এরকম, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ভীষণ রকম ভাবে অ্যাপ্লিকেবল এটা সবার ক্ষেত্রে। তো মানুষ তোমার সম্পর্কে যেটা ভাবে তার মধ্যে সবচেয়ে বড় ভুল কোনটা বলে তুমি মনে করো?
0: I think they possibly think I'm inherently rude. I'm actually rude, no. I'm spashto bokta. Haan, amar snobbery ekebare nei, seta bhul bola hobe. Nishchoi ami doshe gune bora manush. Amar onek dosh ache. Idiosyncrasies ache. Paglamo ache. Paglamo na thakle kisher jonno shilpi holam? Mane এটা এটা নিছক পাগলা মজুরা কি, যে একদিন রাত্রিবেলা গাড়ি থামিয়ে হঠাৎ করে আমার মনে হলো যে একটা বাড়ি, বাড়িটার নাম অবসর, জায়গাটার নাম বলবো না নাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেখানে আমার মনে হলো বাড়িটা আমার কিনতে ইচ্ছে করছে, আমার কিছুতেই থাকতে দিচ্ছে না এই বাড়িতে। গিয়ে বেল বাজিয়ে বললাম যে মিশমশাই আমার ভীষণ পছন্দ হয়েছে বাড়িটা, আমায় থাকতে দেবেন? চাংরা বলছে রাত্রির পরে 12টায়। আমাকে তো আমার সঙ্গে যে বন্ধু ছিল সে বোধ হয় বলেছে, ভাবছে যে এবার বোধ হয় পুলিশে দেবে, এক ভদ্রমহিলা ছুটে এসে ওগো বেলা শেষে, বেলা শেষে মানে বেলা শেষে করেছি তো। হ্যাঁ, আর আমি দেখুন না, আর আমি একটু আমি তখন খানিকটা ইনএব্রিয়েটেড আর কি, হ্যাঁ কিঞ্চিত মদ্যপান করেছি। আরে মাসিমা দেখুন না আমার কীরকম শুধু শুধু ঝাড়ছে, আমি তো বলেছি আমি থাকতে চাই বাড়িটায়, হ্যাঁ আমায় দিচ্ছে না থাকতে, এসো বাবা তোমাকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছি বলে এটাকে, এটাও তো আমি
1: রাইট,
0: যে রবীন্দ্রনাথ বলে বা শেক্সপিয়ার বলে বা যে ইভেন্সলার বলে, তার মধ্যে কিন্তু ছেলে মানুষই থাকতে পারে না, তার মধ্যে কি এই এই বোধটা থাকতে পারে না, এই যে জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার যে বোধটা, আমার তখন মনে হয়েছে আমি এটা করেছি। হ্যাঁ অবশ্যই বিব্রত করেছি লোককে, মানে এটা এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই, তার জন্য ক্ষমাও চেয়েছি, কিন্তু ইট ওয়াজ ভেরি হার্মলেস। তাই আমার মনে হয় যে আমাকে, আমার সময় লোকেদের আরও অনেক ধারণা আছে, কোনো অশ্লীল অশ্লীল ধারণাও আছে, সেগুলো না আমি অন এয়ার বলতে চাই না মহুয়া, মানে আমি বলতে চাই না, মানে অশ্লীল মানে সত্যি অশ্লীল, যা কিছু যেটা অশ্লীল সেটা অশ্লীলই হয়, সেই ধারণাগুলো নিয়ে আমার আর কিছু যায় আসে না। মানে একজন খুব মানে কি বলতো তোমাকে, এইটুকু বলে খুব বিখ্যাত বাচিক শিল্পী, তার এক শিষ্যকে বলেছিল, ও সুজয় তো সমকামী, ওর সঙ্গে তো মেলামেশা করার কি দরকার, এটা তো তার অশ্লীলতা আমার তো নয়। না এটা আমি আটকাবো।

0: করে। আমি হয়তো ওই সময় একটু দুঃখ পেয়েছিলাম, ইস আমি যাকে এরম করে দেখার চেষ্টা করি, প্রমুখতে এরম করে দেখার মানুষ তো কমে গেছে, কি দেখবে ওপরে তুমি, কিছুই নেই, আকাশটা আছে। তো আমার মনে এরম করে একটু দেখার চেষ্টা করছিলাম, এই বাবা কোথায় পড়ে গেল ভূপাতি তো। আমার সম্পর্কে না এই ধারণাগুলো অনেক, আরো অনেক ধারণা রয়েছে লোকজনের, যে আমি প্রচন্ড একটা অসম্ভব সচ্ছল ভীষণ একটা বৈভবপূর্ণ জীবনযাপন করি। আমি না, আমি ভেরি মিডল ক্লাস পার্সন, আই হ্যাভ লট অফ, মানে আমার ভুল ভাল অ্যাসপিরেশনস নেই। আই এম নট শপিং অর লুকিং ফর আ বাংলো অন আলিপুর, আই এম নট, আই এম নট লুকিং ফর দ্য নেক্সট কারেন্ট, মানে যে নতুন মডেলের একটা গাড়ি সেটা আমি খুঁজছি না। অফকোর্স আই ওয়ান্ট টু গো টু ইউরোপ, আমার হিস্ট্রি নিয়ে জানার খুব ইচ্ছে থাকে, আমার থিয়েটার নিয়ে জানার খুব ইচ্ছে থাকে। আমার তো মনে হয় আমি কোনো না কোনো দিন এরকম একটা ট্যুর করতে চাই জীবনে, যে বিভিন্ন শহরে শুধু থিয়েটার দেখে বেরোবো। আই রিয়েলি ওয়ান্ট টু আর্ন আ লট অফ মানি ফর দ্যাট, দ্যাটস অ্যাবাউট ইট। এছাড়া আমার খুব বেশি কিছু, মানে লোকজন ভাবে আমি হেভি বড় শখ দিয়ে একটা কথা বলে আমাদের বড় লোকের মতো দেখতে, আর আমরা করি কিন্তু বড় লোক, বড় লোক দেখতে। Have I answered your question? Thank you. অরিজিৎ কুশওয়া।
1: দেন আমাদের যারা শুনছেন এই সময়তে 107 FM রেইনবো, সেখানে একটা প্রশ্ন তোমার কাছে রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কোন কোন, মানে এই যে তোমার জীবনটা আজকে ঠিক যেমন জায়গায় সেটা তৈরি করতে কোন কোন নারীকে তুমি পাশে পেয়েছো, বিশেষভাবে জানতে চাওয়া হয়েছে অনন্যা চ্যাটার্জির কথা।
0: অনন্যার আমি অসংখ্য পাগলামির আর কি ক্রাইম ইন পার্টনার, সেগুলো আমি মোটেই এখানে বলবো না, বাট অনন্যা আমাকে একটা অদ্ভুত শিক্ষা দিয়েছে জীবনে, সেটা হচ্ছে নিজের ট্যালেন্ট সম্পর্কে একটু, মানে আই উড সে, মানে ইউজ দ্য ওয়ার্ড ওবলিভিয়াস, অর্থাৎ মানে নিজের ট্যালেন্টটা সম্পর্কে তো সিরিয়াসলি না নেওয়া নিজেকে। অনন্য তো জীবনে নিজেকে সিরিয়াসলি নেয়নি, মানে অনন্যার মতো অভিনেত্রী ভারতবর্ষের 10 জন অভিনেত্রীর মধ্যে ও একটা জায়গায়, একটা লিস্টে। তো ও বাংলা ছবি থেকে কি পেল? আমার অনন্যার সঙ্গে মানে দ্য ফ্রেন্ডশিপ দ্যাট আই হ্যাভ উইথ হার, আমি কত নতুন বইয়ের সন্ধান পেয়েছি, অনেক কিছু শেয়ার করেছি আমরা একে অপরের সঙ্গে, যেটা আমি অনেকের সঙ্গে শেয়ার করতে পারবো না, বিকজ আই উইল বি জাজড। আমার একটা গভীর বন্ধুত্ব এবং একটা জীবনের একটা বিরাট মানে কি বলবো শক্তির জায়গা ঋতুপর্ণা সেনগুপ্ত, এদের কাছ থেকে আমি ঋতুপর্ণার নামটা অ্যাড করলাম, তার কারণ ওর কাছে তো আমি ভীষণ কৃতজ্ঞ। আমার মানে আমার যে আজকে আইডেন্টিটি অ্যাজ এন আর্টিস্ট, সেটা তো প্রথম ওই তৈরি করেছে, নির্মাণ করেছে way back in 2003, যখন আমি কেউ চিনতই না, আমি কাজ করেছি, ও প্রডিউস করেছে আমার একটা কাজ। সো আমার কাছে না এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আই ডোন্ট, এই যে বলেছি আই এম নট অ্যাশেমড অ্যাবাউট এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড। এরকম আরও অনেক মানুষ আছেন যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি তোমাকে নাম করে বলছি, আমি বিজয়লক্ষ্মীদের কাছে যা যা পেয়েছি, যেভাবে উনি আমায় স্নেহ দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, তা মানে তা অপূরণীয়। আমি যে আজকের তোমাদের সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, একটা সম্মানসূচক দূরত্ব রেখে কীভাবে ইন্টারভিউ নিতে হয়, কীভাবে কথা বলতে হয়, অনেকটাই কিন্তু আমি চৈতালি দাশগুপ্তকে দেখে শিখেছি।

0: সেক্ষেত্রে আমি ওর মানে ওর ওই মান্যচলিত কথোপকথনের ছাত্র। I followed her vigorously how to converse with people. Well, I haven't cloned her. আমি অনুসরণ করেছি, তার সঙ্গে আমার সহজ ভঙ্গি যেটা সেটা এসছে। আমি যে পডকাস্ট করি নো ফর্ম্যাট বলে, আমার যে একটা পডকাস্ট আছে আমার চ্যানেলে, সেখানে আমি আমার মানে আমি প্রশ্ন করি তাদের যে প্রশ্নগুলো আমার করা উচিত, যেখানে আমি তাদের কোনোভাবে অসম্মান করব না, আমি আমার কিউরিয়াসিটিটাও ফুলফিল করব। কিন্তু আমার একমাত্র লক্ষ্য থাকবে না যে আমার কত ভিউয়ারশিপ হলো। I am concerned about viewership, but I'm more concerned about the respect of my guests. I'm sorry.
1: Right.
0: That's the first priority for me.
1: একেবারেই তাই। আমাদের 5:55 হয়ে গেছে সময়, এবং সেখানে আমাদের এই 5 মিনিটে আমরা এটুকু জানিয়ে দিতে পারি যে 100.1 FM গোল্ড পেজে এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি, আর কিছুটা সময় সুজয় আমাদের সাথে থাকছেন, এবং আমরা এই যে তোমরা প্রশ্ন করছো সেই প্রশ্নগুলো আমরা তার কাছে রাখছি। আর একটু পরেই 6টার সময় থাকছে নিউজ, যেখানে তুমি দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর জানতে পারবে, এবং সেই সাথে যদি আর কোনো কিছু বলার থাকে সেটাও কিন্তু 9903653992 হ্যাঁ সেই নাম্বারটা, যেখানে কোনো হ্যাশট্যাগেরও দরকার নেই, জাস্ট প্রশ্নটুকু পাঠিয়ে দেওয়া। এবং সামনে এই মুহূর্তে তো সুজয় বেশ খানিকক্ষণ থাকছে
2: 9903653992। অভিক আমাদেরকে লিখেছে, সুজয়দার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, কলকাতা বলতে সুজয়দা দু লাইনে কি বলতে পারে? কলকাতা সুজয়দার কাছে কি
1: মানে? দু লাইনে তুমি কলকাতাকে যদি ডেসক্রাইব করো।
0: দ্য লস্ট ওয়ার্ল্ড, দ্যাটস ইট, দ্য ওয়ার্ল্ড দ্যাট আই হ্যাভ লস্ট। আই এম ভেরি সরি টু সে, পাবলিকলি একটা কথা বলছি, আমার শহরের প্রতি একদম মায়াটা কমে গেছে। গিভেন আ চান্স আই উড হ্যাভ মাইগ্রেটেড ফ্রম দিস সিটি। আমার ওই টান টানি, বাড়ি আছে এখানে থাকি, ফিরতে ইচ্ছে করে বাড়িতে, শহরে নয়, ভালো লাগে না আমার কলকাতা। আমি অনেক দিন আগে আমার কলকাতা হারিয়ে ফেলেছি। আই ডোন্ট লাইক এই শহর ক্রমশ মানে বাসযোগ্য শুধু নয়, মানে অবাসযোগ্য তো শুধুই নয়, এখানে আমার আর কিছু, এটা আমার একটা বিরাট কষ্টের জায়গা। মানে এখানে না আমার আস্তে আস্তে করে মনে হচ্ছে মানুষ কমছে। দ্য ওয়ে পিপল আর বিহেভ উইথ পিপল হিয়ার, যে পরিমাণ রোড রেজ বেড়েছে মহামারীতে সেটা অকল্পনীয়। এত রোড রেজ আমি ছোটবেলাতেও দেখিনি, এই রোড রেজ দেখিনি। সেই জন্য বললাম লস্ট ওয়ার্ল্ড, আই এম সরি, I'm not very hopeful about the city and its people. Chatte parke chatte railing lagale unnayon hoy na. Unnayon is an example, drishtanto. Unnayon is about self-discovery, self-development. Amader Kolkatar manushder pranta nibhe ashche, eta mone hoy. I'm sorry.
1: এখানে সত্যি কথা যেটা একেবারে কোটান কোট আমরা জানি যে সিটি অফ জয়, সেখানে সুজয় বলছেন যে না, জয়টা কোথাও যেন ওই পরাজয়ের মধ্যে ভেসে যাচ্ছে, কোথাও একটু আক্ষেপ রয়ে গেছে, এই শহরে না ফেরার একটা অভিমান রয়ে গেছে, সে নিয়ে কথা নিশ্চয়ই আমরা হয়তো বলবো। কিন্তু তার আগে যেমনটা বলছিলাম যে 100.1 FM গোল্ড পেজে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ রয়েছি, এবং সেই সাথে এইটুকু বলবো যে আমরা যে বিষয় নিয়ে আজকে ক্যাফে আনপ্লাগডে কথা বলছি, সেখানে এই যে আমি বলেছিলাম একটু আগে প্রচণ্ড হোমওয়ার্ক করে রাখা, না একটা মানুষকে যতক্ষণ না চোখের সামনে দেখছি এবং সত্যি সত্যি সেই মানুষটার সাথে মিশছি ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। মনে হয় হোমওয়ার্ক সাইড করে রাখি, যেমনটা আনন্দ করে আমরা আড্ডা দিই একে অন্যের সাথে, যেমন মহুয়া অরিজিৎ নিজেদের মধ্যে আড্ডা দেয়, ঠিক তেমনই আজকে সুজয় ঠিক তেমন করেই আমাদের একটা ওই দুজনের থেকে তিনজন হয়ে যাওয়ার যে আনন্দটা সেটা আমাদের সত্যি সত্যি দিয়েছেন। আর কয়েকটা সেকেন্ড এবং তারপরে আমরা একবার নিউজে যাব, নিউজের পরে আরও একবার ফিরে আসবো 6টা বেজে 2 মিনিটে। এবং সেই সঙ্গে এটুকুও জানাচ্ছি যে এরপরের বেশ খানিকটা সময় কিন্তু সুজয় থাকছেন আমাদের সাথে। এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের 9903653992 কিন্তু জানিয়ে দিতে পারো।
2: এবং আমরা যখন ঠিক 6টা বেজে 2 মিনিটে ফিরবো, তারপর মোটামুটি 5-6 মিনিটের মধ্যে একটু চটপট করে প্রশ্নগুলো করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, ওইটা কিন্তু খুব দরকার, কারণ তারপর আবার সেগুলোকে তো সুজাদার কাছে প্লেস করতে হবে, তারপর সুজাদা আবার আমাদেরকে সেগুলো দেবে। চলো।
3: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গে তাদের ছেড়ে আসা রাজ্যসভার 300 আসনে বিজেপির 3 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভায় সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক 3 প্রার্থী সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন। সোনাপাপুর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলার 100 পাতার চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার বিশেষ আদালতে আজ চার্জশিট পেশ করেছে ইডি। প্রায় 38 কোটি টাকার দুর্নীতির অভিযোগে আনা হয়েছে সোনাপাপুর নামে। প্রবীণদের জমি জোর করে দখল, বেআইনি নির্মাণ, ভয় দেখানো, অত্যাচার চালানো সহ একাধিক অভিযোগ রয়েছে চার্জশিটে। গতকাল রথের দিন দীঘা জগন্নাথ মন্দির চত্বরে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে 4 মহিলাকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিশ। ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে পাঠালে অভিযুক্তদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, গতকাল রথযাত্রার দিন দীঘা জগন্নাথ মন্দির চত্বরে চুরি যায় বেশ কয়েকজন মহিলার সোনার চেন। ধৃতদের কাছ থেকে 4টি সোনার হার উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন, যার মধ্যে PGI চণ্ডীগড়ের উন্নত চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ অন্যতম। তিনি জানান, চণ্ডীগড়ের এই সামগ্রিক উন্নয়নের সুফল স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের লক্ষ লক্ষ মানুষও পাবেন। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণ সুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ সকালে পুলকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিন সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পুলকারটি খোলা রেলগেট দিয়ে যাচ্ছিল, সে সময় লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: Cafe Unplugged on 107 FM Rainbow. Cafe Unplugged. Cafe Unplugged.
1: বিশ্বাস করো, এই যে তোমরা আমাদের 9903653922 তে লিস্ট অফ গেস্টের নাম পাঠাও এবং তারপরে মনে করো যে এই সমস্ত মানুষদের সাথে আড্ডা কথা আলোচনার মাঝখানে আমরা ঠিক এক্স্যাক্টলি স্টুডিওতে কী করি সেটা জেনে নেওয়ার ইয়েটাও তোমরা মাঝে মাঝে পাঠাও। তোমরা এই সময়টা কী করো? না না, সেটা কিন্তু আমরা একটু সিক্রেট রাখি। মাঝে মাঝে আমরা কী করি বলো তো? যেমনটা তুমি করো পিএনপিসি, ইয়েস, স্টুডিওতেও হয়। আজকে
2: পিএনপিসি না করলে কি আর ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটিটা তো ওখান থেকেই আসে, ভ্যারাইটি
1: ভ্যারাইটি
2: ভ্যারাইটি ভ্যারাইটি ভ্যারাইটি গল্প আর কি।
1: বেশ, এরপরে যেটা তোমাকে একটু আগেও জিজ্ঞাসা করছিলাম যে অরুন্ধতী সুব্রমণিয়ামের একটা কবিতা, এবং সেই কবিতাটা থেকে এন্টায়ারলি একটা হোম তৈরি করা, এইটার জার্নিটা একটু বলো। মানে
2: এটা না আসলে এরকমই একটা, যেমন তোমাদের শোয়ের নাম ক্যাফে আনপ্লাগড, আমি একটা ক্যাফেতে বসেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি কবিতাটা কিছুদিন আগে পড়েছি, এবং এই কবিতাটার সঙ্গে আমার পরিচয় করিয়েছেন আমার এক দিদি অনুরাধা সেন, উনি টরন্টোয় থাকেন, আমাদের একদা পাওয়ার মিনিস্টার ছিলেন শঙ্কর সেন, তার কন্যা আর কি। তো উনি আমাকে অরুন্ধতী সুব্রমণিয়ামের কবিতার সঙ্গে পরিচিত করেন। এই হোম কবিতাটা বহুদিন যাবৎ আমার আমার সঙ্গে থাকে আর কি। দ্যাটস হাউ আই উড কাইন্ড অফ মোর ডিসক্রাইব ইট। একটা ক্লাসে একবার, মানে আমার পড়ানোর ক্লাসে, আমরা কী কারণে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো সবাইকে জিজ্ঞেস করছিলাম যে হোম তোমাদের কাছে

0: মধ্যে কি কি কি আমি দেখলাম কত রকম, একজন বললো জেন্ডার, একজন বললো আউটার স্পেস, মানে একজন বললো কিচেন। সো দেওয়ার থিংস দ্যাট, মানে কিছু কিছু শব্দ উঠে এলো যে শব্দগুলো আসলে কিন্তু ওই ঘরের পরিপূরক নয়, অথচ ওই অপূর্ণতাটা রয়ে যাচ্ছে। এইটা আমাকে ভাবিত করেছিলাম। তারপর কবিতাটা পড়ার পর অনেকগুলো ইমেজেস এলো মাথায়। আমি তো ফিল্ম মেকার নই, আমি কোনো ফিল্ম স্কুলে যাইনি, আর কোনো প্রডিউসার বসে নেই আমার কনসেপ্টে ছবি বানানোর জন্য কলকাতা শহরে। তো আইম আর তেলের বাটি নিয়ে প্রডিউসারদের ঘরে ঘরে ঘোরার সময় আমার নেই। সো আই মেড দিস ফিল্ম 12 জন অভিনেত্রীকে নিয়ে কলকাতার এবং একজন ডান্সার, সৈনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, চান্দ্রী রয়, সুদীপা বসু, সোহাগ সেন। সোহাগ সেন এই ছবিটার মেন্টরিংও করেছেন, শুভেন দাস, শুভেন চ্যাটার্জি এই ছবিটার মিউজিক করেছেন, দীপান্বিতা গান করেছে, লোকশিল্পী, লোকগানে যে শিল্পী দীপান্বিতা তিনি গান করেছেন রবীন্দ্রনাথের গান। কিন্তু ছবিটা কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নির্বাক ছবি ছিল, 18 মিনিটের। অনেকগুলো ইম্পর্টেন্ট ইন্ডিজেনাস চলচ্চিত্র উৎসবে ঘুরে, কারণ অনেক চলচ্চিত্র উৎসব, মানে অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর মতো টাকা আমার কাছে ছিল না, আমার প্রডিউসারদের কাছেও ছিল না, এবং ছবিটা কিন্তু আমি কোথাও বিক্রি করিনি, মানে কোনো পোর্টালকে দিয়ে দিইনি। ইটস দেয়ার উইথ মি, আবার কোনোদিন একটা স্ক্রিনিং করব, আমার ইচ্ছে আছে। সো ইটস ভেরি সিম্পল। আমার এইটা যখন আমি, মানে তুমি যে প্রসেসটার কথা জিজ্ঞেস করছো, ইট হ্যাপেন লাইক এনি আদার আর্ট ওয়ার্ক হ্যাপেন্স টু মি, মানে ওইটা ওই সময় আমার সঙ্গে হলো। তারপর আমি আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করলাম, দীপক বাজাজ বলে, সে বললো আচ্ছা ইনিশিয়ালি যেটুকু খরচ লাগবে আমি দেব। তারপরে আরও কয়েকজন এলো, তারা টাকা দিল, ঋতুপর্ণা সেনগুপ্ত রাজি হলো এই ছবিটা প্রেজেন্ট করতে, তিনি প্রেজেন্ট করলেন। তো এইসব অনেক কিছু হলো, হয়ে টয়ে ছবিটা তৈরি হলো। এবং আমার না জীবনের লোভ অদ্ভুত অদ্ভুত ব্যাপারে, জাগতিক ব্যাপারে লোভটা একটু কম। আমার প্রচুর ছবি পরিচালনা করার কোনো ইচ্ছে নেই, আই ডোন্ট সি মাই সেলফ এজ এ ফিল্ম মেকার। তবে হ্যাঁ, আমার এখনও ছবি করতে ইচ্ছে করে, আমার মতন করে আমার গল্পগুলো বলার, যেমন যে কোনো স্টোরি টেলার ইচ্ছে করে। সো মেবি ওয়ান ডে তোমরা আমাকে আবার আমার দ্বিতীয় ছবি নিয়ে প্রশ্ন করবে, আশা রাখি
1: একদম
0: পরিচালক হিসেবে।
1: সেক্ষেত্রে যদি কখনো পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, এটা কোয়েশ্চেন কিন্তু, পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র যখন তৈরি করবে, তখন কাদের কাস্ট করতে চাইবে, নতুনদের মধ্যে কারকে বেশ প্রমিসিং বলে মনে হয় তোমার?
0: আমার নতুনদের মধ্যে অনেককেই খুব প্রমিসিং মনে হয়। আমার অনুষা বিশ্বনাথনকে খুব প্রমিসিং মনে হয়, সোলাঙ্কি রয়কে খুব প্রমিসিং মনে হয়, তনিকা বাসুকে ভীষণ প্রমিসিং মনে হয়, ছেলেদের মধ্যে দেবপ্রিয় মুখোপাধ্যায়কে খুব প্রমিসিং মনে হয়, ঋতব্রত মুখোপাধ্যায়কে খুব প্রমিসিং মনে হয়, আমার আরিয়ান রয়কে খুব প্রমিসিং মনে হয়। সো আই এম নট শিওর, আই মিন হুম আই এম গোইং টু কাস্ট অনেস্টলি, বাট হ্যাঁ আমার নতুনদের সঙ্গে কাজ করতে ভালো লাগে।
1: যদি তোমাকে একটা নাম মানে অ্যাড অন করি, সেটা হচ্ছে উজান গাঙ্গুলি, কেমন লাগে তার অভিনয়?
0: আমার তার অভিনয় তো, আমি তো একটাই ছবি দেখেছি, দেখেছিলে ভালো লেগেছিল, এবং তার নতুন, তার পরিচালিত নতুন ছবি আসছে কাতুকুতু বড়, আমি তাকে শুভেচ্ছা জানাই, আই এম সো লুকিং ফরওয়ার্ড। অক্সফোর্ড থেকে পাশ করা একটা ছেলে বাংলা ছবি পরিচালনা করছে, এটাই তো একটা বিরাট দৃষ্টান্ত, মানে মানে ভাবাই যায় না, ইটস অ্যাবসলিউটলি অ্যান এক্সাম্পল।
2: আচ্ছা সুজয়দা, একটু সরে গিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ,
0: কোথায় সরছিস? ডিপেন্ড করছে।
2: গুগলে কোনোদিন নিজের নাম সার্চ করেছো?
0: মাঝে মাঝে করি তো,
2: কি দেখার জন্য?
0: আরে কি মানে কি হাবি যাবি কোনো খবর টবর বেরোলো কিনা। হ্যাঁ, একবার একবার একটা খবর দেখলাম, সেটা দেখে আমি চমকে উঠেছি, কি বিবাহিত পুরুষকে চুমু খাওয়ার জন্য সুজয় প্রসাদ উদ্যত না কিরকম এরকম একটা কি ছিল, আমি সে পড়ে আমি হাসবো না কাঁদবো না রাখবো কি, মানে বুঝতে মাঝে মাঝে কি হয়েছ তো, মাঝে মাঝে গুগলটা করি নিজেকে একটু খিল্লি করার জন্য। It's to just to have fun on myself. দেখি তো কি মজার মজার খবর বেরোলো, মানে যে খবরগুলো দেখলে আমার পা থেকে মাথা অব্দি আসলে রেগে যাব আমি, সেরম খবর আর কি, যে ধরনের খবর ভীষণ স্টুপিড পোর্টালসরা করে থাকে। হ্যাঁ, মানে যারা কিরম বলতো, যারা কেউ মারা গেলে জিজ্ঞেস করে আপনার কেমন লাগছে, অনেকটা সেরকম আর কি। মানে তারা ভুলে যায় যে তাদের বাড়িতে যদি কেউ মারা যায় তাদের কেমন লাগতে পারে। আই মিন জার্নালিজম হ্যাজ গন টু আ কমপ্লিটলি ডিফারেন্ট লো নাও থ্যাংকস টু অনলাইন জার্নালিজম। মানে আই অ্যাপ্রিশিয়েট বোথ অফ ইউ, যে যে ধরনের আলোচনা আজকে আমাদের হচ্ছে, আড্ডা এবং আলোচনা, এটার জন্য যথেষ্ট এলএম দরকার, অ্যান্ড বোথ অফ ইউ হ্যাভ দ্যাট।
1: থ্যাংক ইউ।
0: আই হ্যাভ হার্ডলি কাম অ্যাক্রস ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স ইন কলকাতা, অ্যান্ড বোথ অফ ইউ আর ব্লাডি গুড।
1: থ্যাংকস। এবার একটা প্রশ্ন, এটাও কিন্তু বেশ ওই কালকে যেমন রথ কেটেছে, জিলিপির প্যাচ প্রচুর বেড়েছে, এখানেও তেমন একটা জিলিপির প্যাচ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সেটাকে তুমি ডায়েট করছো বলে খাচ্ছো?
0: না না, আমি খাইনি, আমি কেউ খাইনি, আমি ভুলে গেছি, চুপ কর বল।
1: বেশ, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, এই ওয়ার্ড ফ্রেমটা তকমাকে মানে নিছক আত্মরক্ষা কে লিয়ে আজকাল আইডল হয়ে পড়েছে।
0: পুরনো হিন্দি সিনেমা, এক লড়কা লড়কি কভি দোস্ত নেই হতে আর কি, টাইপস এর ব্যাপার। উই আর গুড ফ্রেন্ডস, মানে তাতে আমার এক্সপ্লেন করার দায়বদ্ধতা কেন থাকবে কাউকে?
1: ঠিক,
0: আমার ফ্রেন্ডশিপে কি রয়েছে, লাস্ট না লাভ, তার দায়ভার তো কারণ নেই, তার দায়ভার তো আমাদের দুজনের, যাদের মধ্যে বন্ধুত্বটা। সো ইয়া, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, ইট ক্যান কনোট সো মেনি থিংস। ইয়া, তবে ওটা ভীষণ মানে নাকামোর কথা, বুঝলি তো, মানে ইট নিয়ে অফ এয়ার কথা বলবো তোদের সঙ্গে।
2: অন এয়ারের আমাদের সময়টা একটু একটু একটু করে কমে আসছে, তো
0: কমাই তো উচিত, আর
2: কোথায় কমে আসছে আমি তো সেটাই বলছি, আমি সেটাই বলছি। আমি যেটা বলতে চাইছি হচ্ছে, ধরো তোমাকে, তুমি আজকে শুরু থেকে অনেকবার বলছি এই বয়স হয়ে যাচ্ছে, আবার তোর আমাকে এখান থেকে ওখানে তুলবি, এই করবি, তাই করবি। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে তোমার বয়স আমি কমিয়ে দিলাম, এবার একটু খুশি হও, 18 বছরে নিয়ে চলে গেলাম তোমাকে, ঠিক আছে। 18 বছরের সুজয় প্রসাদকে এখনকার সুজয় দা কি প্রশ্ন করতে চায়?
0: ভুল প্রেমটা করো না প্লিজ, ভুল ভাল প্রেম করো না, ভুল ভাল ছেলেদের প্রেমে টকাশ টকাশ করে প্রেমে পড়ে যেও না প্লিজ, আর প্লিজ ফিজিক্যাল ফিটনেসটা বাড়াও, বলে দিয়েছি।
1: বেশ, এবার হচ্ছে খুব অল্প সময় স্ক্রিন টাইমিং, অথচ নিতাই ব্যানার্জি একে নিটি গ্রিটি, আর বিজনকে মানুষ সিনেমা থেকে যখন হল থেকে বেরোচ্ছে তখন একেবারে সঙ্গে করে নিয়ে এসে বেরিয়েছে, দুই ভিন্ন মেরুর পরিচালক, দুটো কাল্ট চরিত্রতে তোমাকে কাস্ট করলো, এই যে চরিত্র ডেভেলপমেন্ট এবং দুজনের পরিচালনা, এটা নিয়ে তুমি কি বলবে? একদিকে সৃজিত মুখার্জি, একদিকে নন্দিতাদি এবং শিবপ্রসাদ।
0: আমার না ভীষণ মনে হয় যে এই দুটো চরিত্র আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কাল্ট তো বটি, এই দুটো চরিত্রে অভিনয় করে আমি দুটো ভিন্ন রকমের পরিচিতি লাভ করেছি। বিজন খুব ট্রেডিশনাল একটা চরিত্র, মানে ইজ কাইন্ড অফ আ লাভ লোন হাজব্যান্ড, বউকে ভালোবাসে, এদিকে এই লোকটি আপাত দৃষ্টিতে খুব মার্জিনালাইজ, কিন্তু যখন বকে একদম টকটক করে বকে আমারই মতো প্রায় আর কি। হ্যাঁ, মানে বিজন করতে গিয়ে না আমাকে মানে খাটতে হয়েছে, মানে আমি তো বিজন নই একদম, মানে if my wife is dating somebody else and I know it, why would I stay with her? And I'm sorry, I'm not so generous.
1: Mm-hmm.
0: I'm not going to be abusive, but I'll talk it out with her and I say that, you know, you don't like me, you like somebody else. I can walk out of the marriage. But bijoner moto onek purushai theke jay. The shei orthe bijon kintu ektu spineless. Nitty gritty kintu spineless noy. নিতাই ব্যানার্জি কিন্তু শঙ্কর, অর্থাৎ পরমব্রত যে চরিত্রটি করেছে, তার মুখের উপরে একটা হালকা প্যাক করে বলে যায়

0: গ্রো আপ, ওটা স্ক্রিপ্টে ছিল না, আমি নিজে করেছিলাম। সেটা সৃজিৎ আমাকে অ্যালাউ করেছিল। সৃজিৎ অত্যন্ত দক্ষ, তীক্ষ্ণ বুদ্ধির পরিচালক, নিশ্চয়ই একটা অসম্ভব হৃদয় দিয়েও কাজ করে। কিন্তু নন্দিতাদি আর শিবু, দে অলসো ওয়ার্ক উইথ লট অফ হার্ট, কিন্তু ওরা দুজনেই, ওদের কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা অনেক বেশি, মানে দ্যাট টেকস লট অফ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড প্রায়োরিটি।
1: মানে সেটাকে তুমি হোমওয়ার্ক করার কথা বলছো?
0: না, হোমওয়ার্ক করার কথা বলছি কি জানিস তো, মানে আ শট হ্যাজ টু, মানে দুজনেই টেকনিক্যালি আমি কি বলবো ভীষণ কম্পিটেন্ট। আমি বলছি যে শিবুর ছবিতেও টেকনিক্যাল দিকটা খুব ইম্পর্টেন্ট, মানে অভিনয়ও ইম্পর্টেন্ট কিন্তু টেকনিক্যাল দিকটাও ইম্পর্টেন্ট, টু গেট ইট রাইট। সৃজিতের ছবিতে অভিনয়ের তীক্ষ্ণতাটা একটু বেশি প্রায়োরিটি পায়, কারণ সৃজিৎ খুব ক্ষুরধার বুদ্ধির মানুষ। এবার মানে প্লিজ ডোন্ট কোট, মানে আমার, মানে আই ডোন্ট নো বি ইন্টারপ্রেটেড এজ শিবু ক্ষুরধার বুদ্ধির মানুষ নয়, তা নয়। শিবুর হৃদয়ের উষ্ণতাটা অন্যরকম, সৃজিতের হৃদয়ের উষ্ণতাটা অন্যরকম, আর দেয়ার পার্সপেক্টিভস অফ সিনেমা আর ডিফারেন্ট, সেটাই তো মূল কথা। মানে একজন চিত্র পরিচালকের পার্সপেক্টিভ অফ সিনেমা, আরেকজন চিত্র পরিচালকের পার্সপেক্টিভ অফ সিনেমা তো আলাদা। সত্যজিৎ রায় আর মৃণাল সেন তো এক ধরনের ছবি বানাননি, সত্যজিৎ রায় আর তরুণ মজুমদার তো এক ধরনের ছবি তৈরি করেননি, কিন্তু জায়গাটা দুজনের আলাদা ছিলই। একজনের বিশ্ব দরবার, একজন গ্রাম বাংলা ছাড়িয়ে কোথায় কোথায় পৌঁছে গেছেন। সংসার সীমান্তে কেউ বাঁচা, মানে একটা সংসার সীমান্তের মতো ছবি কেউ বানাতে পারবে এখন? একটা অরণ্যের দিনরাত্রি কেউ বানাতে পারবে? আই এম নট লিভিং উইথ দ্য পাস্ট, আই এম জাস্ট সেইং। আমাকে কেউ প্রশ্ন, মানে পাল্টা প্রশ্ন করতে পারে যে এখন কি আর কেউ দেখবে সংসার সীমান্তে? ওয়েল, আই ডোন্ট নো। রুরাল আরবান অডিয়েন্সের আর কোনো বিভাজন নেই, ফ্রম পর্নোগ্রাফি টু টেলিভিশন সব পৌঁছে গেছে, ফ্রম দুপুর ঠাকুর টু জুলি সব পৌঁছে গেছে।
2: তিনটে শব্দ
0: For me, success is success is possibly being able to write a book finally. এবছর মানে বই বেরোনোর কথা চলছে। আর লাভ, এটা না খুব খারাপ প্রশ্ন না ভালো প্রশ্ন, আমি খুব চুপি চুপি প্রেমে পড়ি, মানে সেটা যে সবসময় আই ওয়ার মাই হার্ট অন মাই স্লিভস, মানে আমি যেমন জজ, আমি না ভীষণ এই ব্যাপারটা ভীষণ একটা ওয়াইল্ড টিনেজারের মতো ব্যবহার করে থাকি, আই এম সরি, মানে আই এম 48 বাট আই হার্ট ফলিং ইন লাভ, আই বিহেভ লাইক এ 16-year-old কিড, মানে আমি জজ ক্লিনিকে দেখি কিরকম একটা, মানে একটা অভদ্রের মতো ব্যবহার করতে পারি, মানে আই এম দ্য ক্রেজি অ্যাবাউট জর্জ ক্লুনি। এবং আরেকজন অ্যাক্টর, তার নাম অরুণোদয় সিং, বম্বেতে। আর মাঝে মাঝে তো আসলে কলকাতায় তো লুকিং অ্যাট মেন ইজ মোস্টলি ভিজুয়াল ডায়রিয়া, তো সেক্ষেত্রে ভিজুয়াল ডিলাইট খুবই কম, তার জন্য অন্য শহরে যেতে যেতে হয় আমাদের আর কি। সো দ্যাটস ওকে, ইউ স্টিল ফল ইন লাভ অ্যান্ড ইউ ফল আউট অফ লাভ টু। আই হোপ আই হ্যাভ আনসার্ড।
2: একদম, তোমার আনসার কমপ্লিট। আর মোহাদে, এইবার যাওয়ার সময়,
1: হ্যাঁ, কিন্তু আমার একটা বিশেষ বক্তব্য রয়েছে, যারা আমাদের শোনেন তাদের একটা করে টেক অ্যাওয়ে থাকে, সেখানে আমি শুধু বলবো যে একটু নির্ভীক হওয়া, এই যে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা, এইটার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করা, জাস্ট দুটো লাইন।
0: রোজ সকালবেলা উঠে আয়নায় নিজেকে দেখে বলা, আমি না পারবো, ব্যাস আর কিছু না, দুটো শব্দ, আমি পারবই। এটা আমি প্রায় আগে বলতাম, আর আমার থেরাপিস্ট আমি বলে দিই, আমার মা চলে যাওয়ার পর আমার না রোজ সকালে উঠে ভীষণরা অদ্ভুতভাবে কান্না পেত, আমাকে নীলাঞ্জনা একটা কথা বলেছিল উইচ আই উইল নেভার ফরগেট। আমি একদিনই শুধু মার ছবির তলায় দাঁড়িয়ে বলেছিলাম, শোনো তুমি যেভাবে সংসারটা করেছো ওটা আমি করব না, পারলেও করব না, কারণ আই উইল লিভ মাই লাইফ মাই ওয়ে। সো আই হ্যাভ বিন এবল টু ডু দ্যাট। আমি বাড়িতে যখন ফিরি মহুয়া, যখন বাড়িটার দিকে তাকাই, ওমা এই বাড়িটায় আমি থাকি, আই লাভ মাই প্যারেন্টস, আমি তাদেরকে ভালোবাসি, তারা এখন এখানে থাকেন না, আমি থাকি, ইটস মাই অ্যাড্রেস, সো আই উইল মেক মাই ওন অ্যাড্রেস, আমি আমার নিজের ঠিকানা নিজে তৈরি করব। এটা হেডলাইন নয়, এটা আমার জীবনের মূল মন্ত্র, আই এম গোয়িং টু বি দ্য অ্যাড্রেস, আই এম গোয়িং টু বি দ্য ডেস্টিনেশন। আমি যেন একটা মানুষের গন্তব্য হয়ে উঠতে পারি, শুধু অভিসার নয়।
1: আর সেখানে ক্যাফে আনপ্লাগড আজকে এইটুকুই, কিন্তু এটুকু আমি বলতে পারি যে সামনে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে গুড মর্নিং পাঠালে বোধ হয় উনি খুব একটা রেগে যাবেন না।
0: না না, আমি ভীষণ রেগে যাই, আমি ভীষণ রেগে যাই, না নো ওয়ে,
2: নো রাগারাগি। শুধুমাত্র আমাদের সবার জন্য থাকলো সেই ভালোবাসার মরশুম, যে মরশুমে অ্যাটলিস্ট আমরা একটু বেশি সময় কাটাতে চাই। ফিরছি তোমার কাছে, তোমার 107 FM রেনবোতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নবমী বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই রেল দুর্ঘটনার তরফে রেলের পক্ষ থেকে দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া 3 আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভায় সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ সিং বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। বিজেপির তৃণমূলীকরণ সম্ভব নয় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেসে ছেড়ে আসা 3 প্রার্থীর রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষদের ওপর অত্যাচার করেছে, লুট সিন্ডিকেটে যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই বিজেপিতে যোগদান করানো হবে না। বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহার নিয়ে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন কড়া নির্দেশিকা জারি করেছে। প্রধানের আগাম যথাযথ অনুমতি সাপেক্ষে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া পড়ুয়ারা বিদ্যালয় চলাকালীন সময়ে, ক্লাস চলাকালীন, পরীক্ষা, সমাবেশ ও অন্য শিক্ষামূলক কাজ চলাকালীন মোবাইল ফোন আনা বা ব্যবহার করতে পারবে না। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। আগামীকাল সকালে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। শক্তি হারিয়ে এখন নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে নিম্নচাপটি। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

শাহ রাজ্যে আসছেন। খবর শেষ হলো এরপর খেলার খবর 8:10। আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে নমামি বসু রুদ্র। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝের রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি শেষ হয়েছে। 2 বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্র চালানোর দায়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে সওকত মোল্লা, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় ও অয়ন খোস্তি দস্তিদারের নাম রয়েছে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 5 বছর ধরে কলকাতায় বেআইনিভাবে বসবাসের দায়ে জামিল খান নামে এক আফগান নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। 2021 সালের মে মাসে তার ভিসার মেয়াদ পুড়িয়ে যাওয়ার পর জাল আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে সেখানে বসবাস করছিল। সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম থাকবে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নবনির্মিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেন। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা EPFO ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তির প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়সীমা ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং এবং কিরণ রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেজন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের রাত মানে একটু ভালোবাসা, একটু প্রেম এবং অনেকটা ভালোবাসার কথা। তার কারণ সুপ্রীতি এবং শ্রেয়া ঠিক রাত 12টা অবধি তোমার সাথে তোমার প্রেম বিষয়ক সমস্যা নিয়ে, তোমার প্রেমের কথা নিয়ে, ভালোবাসা সম্পর্কিত তোমার যাবতীয় কথা শুনবে বলে বসে আছে।
2: আর এই অপেক্ষা সফল হবে তখনই যখন তুমি আমাদের সঙ্গে জুড়ে যাবে, কারণ আমরা জানি এইরকম একটা উইকেন্ডে তোমরা ঠিক এই অপেক্ষাটাই করো। সারাটা সপ্তাহ ধরে যে কথাগুলো তোমরা তোমাদের মনে জমিয়ে রাখো, এই সপ্তাহের শেষে কিছু কাছের মানুষের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমাদের সব থেকে এটাই ভালো লাগে, সেই কাছের মানুষদের লিস্টে আমাদের নাম আছে, তাই না?
1: আর কাছের মানুষদের লিস্টে যেরকম আমাদের নাম আছে, আমাদের লিস্টেও তোমার নামটার জন্য 9903653992 ইজ দ্য নাম্বার, যে নাম্বারে তুমি আগামী 3 ঘন্টার জন্য সুপ্রীতি আর শ্রেয়াকে মেসেজ করবে যে কি চলছে তোমার লাভ লাইফে, তোমার লাভ লাইফের প্রবলেম চলছে নাকি তোমার লাভ লাইফটা ফুরফুরে একদম নতুন প্রেমের মতো স্লো মোশনে সব কিছু চলছে, মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
2: আর সেটা কোথায় জানাবে? 9903653992 এই নম্বরে। আর একবার রিপিট করে দিই, 9903653992, এটাই আমাদের সঙ্গে কানেক্ট করার নম্বর।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছো লাভ জাংশন 107 FM রেইনবোতে। ঠিক প্রতি শুক্রবার রাত 9:02 যখন হয়, তখন আমরা তোমার ঘরে একেবারে ঢুকে পড়ি। আর কেন আসি? আমরা আসি শুধুমাত্র ভালোবাসার বার্তা নিয়ে। আর আমরা কারা? তুমি যদি একটু দেরিতে টিউন করে থাকো তাহলে তোমায় মনে করিয়ে দিই, আমি আর্টিস্ট শ্রেয়া এবং আর্টিস্ট সুপ্রীতি, আমরা একসঙ্গে লাভ জাংশনে কি প্রথম না?
2: আমরা লাভ জাংশনে একসঙ্গে,
1: আমরা অনেকবার অনেক কিছু প্রথম একসাথে করেছি, কিন্তু লাভ জাংশনে আবার একটা প্রথমের সঙ্গী হলাম আমরা। এবং আমার ধারণা আমাদেরই প্রথম লাভ জাংশনটা তোমাদের সঙ্গে জুড়ে গিয়ে, মানে এটা একটা অদ্ভুত কিছু হতে পারে। আমি ঠিক এটাকে ডিশ বলতে চাচ্ছিলাম, বাট না, এটাকে ডিশ বলা যাবে না, মানে এমন কিছু একটা তৈরি হতে পারে যেটা ম্যাজিক্যাল। এবং তারপরে হয়তো আবারও বারবার শ্রেয়া সুপ্রীতি আসবে, আসবে এই জন্যেই তোমাদের মনের ভেতরে ওই যে এই ছোটো ছোটো নুড়ি পাথর জমে আছে না, মানে কোথাও একটু রাগ, কোথাও দুঃখ, কোথাও কষ্ট, কোথাও আনন্দ, ভালো লাগা, এই সব কিছু জুড়িয়েই তো আমাদের ভালোবাসা। ওই ভালোবাসাবাসের মধ্যে যখন আমরা মাঝে মাঝে একটু ওই রাস্তা হারিয়ে ফেলি, মানে এত মেঘ জমে আছে আমরা দেখতে পাচ্ছি না, কোথায় সূর্য আকাশে আমরা দেখতেই পাচ্ছি না, সেই মেঘগুলো আমরা কতটা সরাতে পারবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করব। তুমি তোমার ভালোবাসার এই রাস্তায় যদি একটু মেঘ জমে আর বৃষ্টি হয়, আমরা তোমায় একেবারে পিছলে যেতে দেবো না, হাত ধরে নেব। তাই তুমি তোমার

0: ভালোবাসা সংক্রান্ত যে কোনো কিছু, যে কোনো প্রবলেম আমাদের সঙ্গে নিশ্চিন্তে শেয়ার করতে পারো 9903653992 এই নম্বরে।
1: আর যেরকম শ্রেয়া বললো যে ডিশ, অবশ্যই ডিশ, কারণ কথায় আছে যে মনের রাস্তা পেট দিয়ে যায়।
0: ওয়াও!
1: এবং তুই ভাব না শ্রেয়া, যে ভালোবাসা এবং খাবার এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। ধর কারো লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিজের পার্টনারের জন্য রান্না করা, আবার ধর কারো পার্টনার ভীষণ রেগে আছে, কথা বলছে না, অভিমান করে আছে, সে অন্যজন তাকে খাবার নিয়ে এসে তার রাগ ভাঙাচ্ছে, বা প্রথমবার দুটো মানুষ একসঙ্গে দেখা করতে গেছে, ডেটে গেছে এবং ডেটে গিয়ে তারা তাদের ফেভারিট ফুড এক্সপ্লোর করছে। তো খাবার এবং ভালোবাসার সম্পর্কটা ওই আমার আর শ্রেয়ার সম্পর্কের মতো, যে একদম মানে অনেক দিন যদি দেখা নাও হয় তারপরেও যেরকম আমরা দুজন একই রকম প্রাণোচ্ছল থাকি এবং একই রকমভাবে তোমাদের ভালোবাসা দিয়ে থাকি, ঠিক সেই রকমভাবেই খাবার আর ভালোবাসার সম্পর্কটা এবং আমাদের আর তোমার সম্পর্কটাও। তাই 9903653992 তোমার জন্য খোলা রয়েছে। তুমি তোমার সমস্যার কথা বা তোমার ভালো লাগা, খারাপ লাগা, রাগ, অভিমান, যেমনটা শ্রেয়া বললো, সব ছোট ছোট জিনিস যেগুলো তুমি তোমার পার্টনারকে হয়তো বলে উঠতে পারছো না বা সামনের মানুষটাকে, তোমার পছন্দের মানুষটাকে বলে উঠতে পারছো না, সেটা সুপ্রীতি আর শ্রেয়াকে একদম মন খুলে, একদম সোজাসুজি আজকে বলে ফেলো।

0: लव जंक्शन लव मीटर लव जंक्शन लव मीटर लव मीटर 107 एफएम रेनबो ते सुप्रीति आर श्रेया लव मीटर निये चले एसेछि कारण आजके लव मीटरे आमादेर जे कोडटा छिलो सेटा छिलो सम्पर्के कखनो किछु कथा गोपन करे जावा उचित এবং এটার তোমরা কতটা সপক্ষে আছো কতটা বিপক্ষে আছো এই নিয়ে একটা কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে বলা হয়েছে এবং ভোট করতেও বলা হয়েছিল। তো এখন মানে মোটামুটি 67% লোক বলছে হ্যাঁ উচিত এবং 33% লোক বলছে যে না উচিত না। তুই কোন দলে আছিস?
1: উচিত না এর দলে।
0: হে বাবা, আমি উচিতের দলে।
1: উচিত না বলতে আচ্ছা না মানে আমি বলতে চাইছি হ্যাঁ কিছু কথা গোপন সব বলে ফেলা উচিত না।

0: এটাই আমার বক্তব্য। সো কিছু কথা গোপন রাখাই উচিত, এটাই আমার বক্তব্য।
1: এক্স্যাক্টলি, কারণ আমার মনে হয় যে একটা সম্পর্ক যতদিন না ঠিক সেই কমফর্ট জোনের জায়গায় যাচ্ছে যেখানে তুমি জানো যে তুমি সব কথা নির্দ্বিধায় নির্বিবাদে নিষ্কলহে বলতে পারবে সামনের মানুষটাকে, ততদিন মানে সেই কমফর্ট জোনটায় তোমরা দুজনেই না পৌঁছানো অবধি দুজনেরই যে কথাটা অপরজনের না জানলে কোনো ক্ষতি হবে না সেই কথাটা অপরজনকে জানানোর দরকার খুব একটা আছে বলে আমি মনে করি না।
0: এক্স্যাক্টলি সুপ্রীতি, আমি তোর সাথে একেবারে একমত। এবং এটা না খুব বেসিক জিনিসগুলোর থেকেও হওয়া উচিত, অনেকে এটা বুঝতে পারে না, যেমন হচ্ছে ফোনের পাসওয়ার্ড বা তোমার ব্যাংকের পাসওয়ার্ড। ওকে, তো সেই যে জিনিসগুলো এগুলো অনেকে না নির্দ্বিধায় শেয়ার করে দেয়। এবার আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি যেখানে আমরা সিনেমা দেখি বা অনেক কিছু করি, তো সেগুলোর ডিটেলসটা অনেকে বলে যে ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে তুই দেখ বা তুমি দেখো। তো এই যে জায়গাগুলো কিন্তু একটু ভাবতে হয়, তোমার মনে হচ্ছে যে এই মানুষটা কী করবে, এই মানুষটা তো আমার প্রতি তার একটা অ্যাফেকশন কাজ করেই, সে কি আর আমার ক্ষতি করবে এগুলো যদি দিয়ে দিই। দেখো, ক্ষতি করার ইন্টেনশন হয়তো তার নাও থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে সুপ্রীতি যেমন বলছিল না যে তোমার সঙ্গে সেই ভরসার জায়গাটা তৈরি হয়নি এখনো, তাহলে এত ভরসা করে তুমি তোমার ব্যাংকের গোটা সিস্টেমটা যে নম্বরগুলো দিয়ে লক করছো সেটাও না কাউকে জানানো উচিত নয়।
1: আবার তুই এটা বললি বলে আমার মনে পড়লো, আমারই হয়েছিল, আমার এক প্রাক্তনীর ক্ষেত্রে এটা হয়েছিল যে আমার প্রাক্তন আমাকে নিজের সমস্ত পাসওয়ার্ড বলে রাখতো, কারণ সে পাসওয়ার্ড নিজের মনে রাখতে পারতো না। ঠিক আছে, তো আমার মনে আছে স্পষ্ট যে আমরা বোধহয় তখন আর একসাথে নেই এরকম একটা টাইমে, ও নিজের পাসওয়ার্ড কিছুতেই ওর মনে পড়ছে না, এবং ও পরে আমাকে কন্ট্যাক্ট করেছে যে আমার না আমার এই পাসওয়ার্ডটা মনে পড়ছে না, আমাকে প্লিজ বল এই পাসওয়ার্ডটা কী ছিল। তো হ্যাঁ, কখনো কখনো হয়তো ওই যে বললাম যে কখনো উচিত নয়, আবার কখনো কখনো স্থান বিশেষে ব্যক্তি বিশেষে হয়তো উচিতও, কারণ সত্যি এটা অনেকের ক্ষেত্রেই হয়। আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে আমার অনেক পাসওয়ার্ড মনে থাকে না বলে আমি আমার যে পার্টনার তাকে বলে দিয়েছি যে এটা না আমার পাসওয়ার্ড, এটা একটু মাথায় রেখো।
0: ইয়েস, হ্যাঁ একদম, সেইখানে বিশ্বাসের জায়গাটা যদি অটুট থাকে তাহলে এটা তো সত্যি সত্যি হয়। ঠিক মানে সুপ্রীতির কথা ধরেই আমি বলছি, অনেক সম্পর্ক থাকে যেই সম্পর্কগুলো যে কোনো কারণে, সব সম্পর্কই যে খুব স্মুথলি একটা গন্তব্যে পৌঁছবে তা নাও হতে পারে, কিছু সম্পর্কে জার্নিগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় আর সেই জার্নিরই কিছু কিছু অংশ আমাদের মনে থেকে যায়, আর সেইগুলো নিয়ে না আমরা জীবনে অনেকটা সময় কাটিয়ে দিতে পারি, বা যখন তাদের মধ্যে একটা সমস্যা চলছে বা হয়তো সম্পর্কটা আর ওয়ার্ক করছে না বা করবে না, কিন্তু তা সত্ত্বেও কিছু থেকে যায় মনে যেটা মোছা যায় না, ঠিক সেরকমই সেইখানে যদি একটা রেসপেক্টের জায়গা থাকে তাহলেই বোধ হয় এটা সম্ভব। ঠিক যেমন সুপ্রীতি বললো, মানে সুপ্রীতির এই এক্সাম্পলটাতে আমার সত্যিই মনে হলো এরকম প্রচুর সম্পর্ক আমিও দেখেছি যেখানে দুটো মানুষের মধ্যে শুধুমাত্র নিজেদের মধ্যে সেই কম্প্যাটিবিলিটি তো থাকছে না, নাই থাকতে পারে, কিন্তু কেউ কারোর বিশ্বাস ভাঙছে না। এইটুকু সততা অন্তত সত্যি সত্যি মানুষদের মধ্যে থাকা উচিত।
1: এবং আমাদের যারা ইনস্টা ফলোয়ার্স রয়েছে তারা কি বলছে এই সম্বন্ধে, পিউপা 009 বলছে, কথাটা কোন বিষয়ে সেটা দেখতে হবে, যদি নিজেদের সম্পর্ক হয় তাহলে অপর প্রান্তের মানুষের জানার অধিকার থাকে, কিন্তু এমন কিছু কথা থাকতে পারে যেটা পরিবারের বা আত্মীয় বন্ধু যেখানে হয়তো কথাটা ওই মানুষটা না জানলেও চলবে, সেক্ষেত্রে গোপন কথাটা গোপন থাকাই ভালো।
0: ওকে, আর আরও অনেকেই অনেক কিছু লিখেছে। PANDA প্যান্ডা, আচ্ছা ওই ওই প্রাণীটা বেশ সুন্দর, মানে এই পশুটা আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট আমি যখন এই প্রাণীটাকে প্রথম চোখের সামনে দেখেছিলাম দার্জিলিংয়ে গিয়ে, আমার জাস্ট মনে হচ্ছিল গিয়ে কোলে তুলে নিই, কিন্তু পালিয়ে গেছে, আর সেটার কালার ছিল রেড। তাই তোমার নাম দেখে আমার এটাই মনে পড়লো, তো তোমার আসল নামটা আছে কিনা দেখি এখানে। আমি একমত, কারণ এই গোপন করেই আমি যা বড় ভুল করেছি আজ 1 বছর 1 মাস 25 দিন ধরে তার মাশুল গুনছি। ভাবতেই অবাক লাগছে, এমন একটা কথা যেটা আমার ওকে না বলে আজ এতটা কষ্ট কষ্টে দিন কাটাচ্ছি, বেঁচে আছি শুধু না মরার মতো, তাই সকল লাভারদের বলছি যে যে যার মনের মানুষের কাছে কিছু গোপন করো না। এখানে একদম ঠিকই পিউপা যেমন বলছিল না, এটা ডিপেন্ড করছে কোন কথা কেমন কথা সেটার উপর। এটা সত্যি সত্যি সুপ্রীতি আমার খুব মনে হয় জানিস তো, যে আমাদের জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো জানানোটা বোধ হয় দায়িত্বের মধ্যে পড়ে।
1: এক্স্যাক্টলি,
0: তাই না?
1: এবং সেগুলো সবসময় যে পাস্ট রিলেটেড এরকম কিন্তু নয়, সেগুলো অনেক সময় আমাদের মানে আমাদের যে আমাদের স্বভাব রিলেটেড হতে পারে, আমাদের কোনো ট্রমা রিলেটেড হতে পারে। কারণ কখন কার কোন কথায় বা কার কোন ব্যবহারে কি ট্রিগার হচ্ছে এগুলো তো আমরা জানি না। তো সামনের মানুষটা যদি না জেনে থাকে এবং আমি আমার মনে মনে অ্যাজিউম করে নিজে সে অন্তর্যামীর মতো আমার সব কথা জেনে নেবে আমি তাকে না বলার আগেই, তো সেটা আমার মনে হয় না সম্ভব। সেই জন্য নিজেদের ক্ষেত্রে নিজেদের বিষয়ে কিছু কথা বলে ফেলাটা খুব দরকার, একই সাথে নিজেদের বিষয়ে এমন কথা যেটা হয়তো কোনোভাবে তোমার সম্পর্ককে এফেক্ট করবে না, ভবিষ্যতে করবে না বা এই মুহূর্তে করছে না, সেই ধরনের কিছু কথা সেগুলো গোপন করে যাওয়াই শ্রেয়।
0: এক্স্যাক্টলি। আর এই যে নিজের একদম ব্যক্তিগত যে সমস্ত কথাগুলো, সেই সব কথাগুলোর মধ্যে ধরো তুমি যেমন সুপ্রীতি বললো যে ধরো আমার জীবনে একটা কোনো বিষয় নিয়ে একটা ট্রমা আছে, সেটা যখন আমি শেয়ার করছি কোনো মানুষের সাথে, আমার বিপরীত দিকের মানুষের সাথে, সেই মানুষটা বুঝলো নাকি সে এইটা নিয়ে পরবর্তীকালে আবার এমন একটা সিচুয়েশন তৈরি করলো যেখানে আমি ট্রিগার হয়ে গেলাম, সেখানেও কিন্তু মানুষটাকে চেনার একটা রাস্তা তৈরি হয়। এই বলা না বলা, বোঝা না বোঝা, কথাগুলো শেয়ার করা না করার মধ্যে দিয়ে সত্যি সত্যি মানুষকে চেনার অনেকগুলো রাস্তা আমাদের সামনে খুলে যায়।
1: আপাতত সুপ্রীতি শ্রেয়া তোমার জন্য একটা মিষ্টি লাভ শর্টস রাখছে। অনির্বাণ আমাদের আর যে অনির্বাণের লেখা একটা ভারী সুন্দর লাভ শর্টস থাকছে তোমার জন্য, এবং তারপরে সুপ্রীতি আর শ্রেয়া ফিরছি লাভ জাংশন নিয়ে।

0: আজকের লাভ শর্টসে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস, একটি সত্যি প্রেমের গল্প।
1: আজ আবার লেট। এই মেয়েটা কোনোদিন যদি একটু সময় আসে। ও বাবা, ধরে বৃষ্টি এসে গেল। আজ এক মাস পর ডেটে এলাম আর এসে কিনা এই অবস্থা। তাও যদি উনি সময় করে আসতেন তাহলে একসঙ্গে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বৃষ্টিতে ভেজা যেত, সেও তো হবে না।
2: আসলে আজ দিনটাই খারাপ গেছে অনিকের। একে তো প্রায় মাসখানেক অফিস ট্যুরে কাটিয়ে আজই শহরে ফিরেছে, আর ফিরেই দূতির সঙ্গে দেখা করবে ঠিক করেছিল। দূতিও রাজি, কিন্তু বাদ সাধলো মেট্রো। মেট্রোর লাইনে কি একটা সমস্যা হয়, 2 ঘন্টা মেট্রো বন্ধ পুরো, বাঁশদ্রোণী থেকে পার্ক স্ট্রিট। এই শহরের বুক ছিঁড়ে ছুটে চলা দূরত্বটা আজ যেন আরেকটু বেশি মনে হচ্ছে ওর। অনেক জানে এই শহরে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, তাই জন্যই বাসের অপেক্ষা আর একদম সে করল না, একেবারে অ্যাপ ক্যাব ধরে নিয়েছিল। আরে ভেবেছিল অন্তত আধা ঘন্টা হলেও তো বাঁচবে, কিন্তু ভাগ্য ভাগ্য যেন আজ তার বিরুদ্ধে একেবারে। গাড়ির জানলা দিয়ে সে দেখছিল শহরকে। কলকাতার বিকেলের আকাশ ধীরে ধীরে ধূসর হয়ে আসছে, গঙ্গার দিক থেকে হালকা বাতাস বইছে, আর ঠিক তক্ষুনি মেসেজ এলো,
3: 8:30 লাগবে, সরি।
2: তার চোখে একটু বিরক্তি, একটু ক্লান্তি, আর তার চেয়ে বেশি অপেক্ষার অভ্যাস। এতদিন তো হলো, এইবার একটু বিষয়টা চেঞ্জ হতে পারে।
1: একবার আসুক না, এইভাবে চলে না, মানে জাস্ট চলে না। আমি এত কিছু সয়ে চলে এলাম আর এখনো বলছে আধ ঘন্টা দেরি। এইভাবে আমি পারবো না, মানে পারা যাচ্ছে না আর কি।
2: দূতি আর অনিকের সম্পর্কটা খুব অদ্ভুত ভাবে শুরু হয়েছিল। ডোন্ট এক্সপেক্ট সিনেম্যাটিক প্রেম, কোনো লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল না। অফিসের একটা ট্রেনিং সেশনে প্রথম দেখা হয়েছিল। দুজনেই খুব অল্প বয়সে চাকরিতে ঢোকে। দূতি খুব গুছানো, শান্ত, একটু রিজার্ভড ধরনের মেয়ে, আর অনিক হাসি খুশি।

0: ভেতরে ভেতরে অতিরিক্ত ভাবুক। সে মানুষকে সহজে বিশ্বাস করে না, কিন্তু যাকে করে তাকে খুব গভীরভাবে করে। প্রথম দিকে তারা শুধু সহকর্মী ছিল, তারপর ধীরে ধীরে লাঞ্চ ব্রেকের কথাবার্তা, মেট্রো স্টেশনে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, তারপর একদিন হঠাৎ স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনেক জিজ্ঞেস করে বসল,
1: তুমি কি সবসময় এতটাই চুপচাপ থাকো?
0: ওই একটা প্রশ্নেই শুরু, দুতি কিন্তু উত্তরে একটু মুচকি করে হেসেছিল।

0: উত্তর শুনে অনেক খিক খিক করে হেসে ফেলেছিল। আর ওই যে হাসি তো ফাসি। এবার কাট টু বর্তমান সময়। গাড়ি থেমেছে পার্ক স্ট্রিটের কাছে। বৃষ্টি এখন আরো জোরে নামছে, রাস্তায় জল জমে গেছে, গাড়ির হেডলাইট গুলো জলে রিফ্লেক্টেড হয়ে শহরকে একটা নরম আলোয় ভিজিয়ে দিচ্ছে। অনিক জানালার কাছে আঙ্গুল দিয়ে জলরেখা আঁকছে। তার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে, ওই রাগ আর ভালোবাসার মাঝামাঝি কিছু একটা। সে জানে যে মানে দুটি ইচ্ছা করে যে দেরি করে না সেটা ঠিক, ওর কাজ থাকে, ওর নিজের একটা ব্যস্ত পৃথিবী থাকে, কিন্তু তবুও মানুষের মন তো সেটা যুক্তিটা খুব বেশিক্ষণ শোনে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, দুটি যখন রওনা দেয় তখন তার অফিসের একটা জরুরি কল আসে, ক্লায়েন্ট মিটিং এর একটা শেষ মুহূর্তের সমস্যা। সে ফোনে অনিককে বারবার বলতে চেয়েছিল, কিন্তু আবার ওই যে নেটওয়ার্ক নেই। শেষ পর্যন্ত শুধু একটা মেসেজ, আমি দেরি করছি কিন্তু আমি আসছি। দুতি জানতো অনিকের অপেক্ষা করার ধৈর্য কম, কিন্তু সেটাও জানতো অনিকের রাগ যত দ্রুত আসে তত দ্রুত গলেও যায়। এদিকে পার্ক স্ট্রিটের প্রবল জ্যামে আটকে গিয়ে ও ড্রাইভারকে বলল,
1: দাদা বলছি যে ওই মিডলটন রোড দিয়ে বেরিয়ে ময়দান মেট্রোতে নিয়ে যান, এক্সট্রা চালাগে আমি দিয়ে দেবো, ঠিক আছে?
0: রাগ হলেও ওর একটু ইচ্ছে হলো আর কি, ময়দানে মেট্রো থেকে একসঙ্গে হাঁটবে, তাই পার্ক স্ট্রিটের ডেস্টিনেশন চেঞ্জ করে ময়দান একটা টেক্সট করে দিল দুতিকে। দুতির অফিস হোচিহমিন সরণিতে, তাই ওর কাছেও হবে অ্যাকচুয়ালি। অনিক ময়দানে নামল, ছাতা তো নেই ওর কাছে, মাথার চুল ভিজে গেছে, শার্টের কাঁধে বৃষ্টির দাগ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে সে ফোন বের করে আবার দেখে,
2: আর 10 মিনিট।
1: 10 মিনিট মানে মিনিমাম আরো 30 মিনিট।
0: না মানে সব সময় অবশ্য 10 মিনিট যে 30 মিনিট হবেই এমন গ্যারান্টি নেই, বিশেষ করে ব্যাপারটা যখন ঠিক এক মাস পর আবার দেখা হওয়ার মতো একটা গম্ভীর ব্যাপার স্যাপার। তো ঠিক 20 মিনিট পর অনিক রাস্তার ঠিক ওপারে মার্কিন এম্বাসির দিক থেকে একটা পরিচিত ছাতা এগিয়ে আসতে দেখে। সেই নীল রঙের ছাতা যেটা অনিক কিনেছিল নিজের জন্য, কিন্তু দুতি জাস্ট র্যান্ডম কেড়ে নিয়ে বলেছিল,
2: এই শোনো এটা না আমার ভালো লেগেছে, এই এটা আমি ইউজ করব।
0: ও জাস্ট এরকমই, এটা মনে পড়তেই অনিক মনে মনে হেসে ফেলল। তো আপাতত সেই ছাতার নিচে দুতি দেবীও দৃশ্যমান হলেন, চুল ভেজা, শাড়ির আঁচল একটু ভিজে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না সে কতটা দৌড়ে এসেছে। দুতি কাছে এসে দাঁড়ায়,
2: সরি
1: তুমি কিন্তু সবসময় দেরি করো। হ্যাঁ,
0: দুতি সামনে আসতেই ওর যাবতীয় রাগ ঠিক বৃষ্টির মতোই গলে জল। দুতি হালকা হেসে ফেলে,
2: আর তুমি সবসময় আগে এসে রেগে যাও।
0: বৃষ্টি তখন আরো জোরে নামছে, আশপাশে মানুষ ছুটছে, হর্ন বাজছে, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা আলাদা নিরবতা।
1: আমি এক মাস পরে এসেছি, ভাবলাম আজ একটু মানে ঠিকভাবে দেখা হবে।
2: আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি যত তাড়াতাড়ি আসা যায় সেই চেষ্টাটা করেছি? তুমি জানো আজ আমার মিটিং ছিল, আমি চাইলে নাও আসতে পারতাম, কিন্তু এসেছি তো।
0: ভালোবাসা সবসময় সময় মতো আসে না, কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা সময়ের বাইরে গিয়েও ভালোবাসে। অনিক এবার একটু স্বাভাবিক হয়, অভিমান অনেকটা কেটে গেছে। সে নিজের ভেজা চুল ঠিক করতে করতে বলে,
1: হ্যাঁ মানে আমি হয়তো একটু মানে ওই আর কি ওভার রিয়্যাক্ট করি।
2: শুধু একটু?
0: এই প্রথম অনিকও হাসে, বৃষ্টির শব্দের মধ্যে তাদের হাসি মিশে যায়। তারা স্টেশন থেকে বের হয়, কোনো গন্তব্য নেই কিন্তু ঠিক করে নেওয়া, শুধু হেঁটে চলা।
2: চলো চা খাই
1: এখন।
2: হ্যাঁ, এই বৃষ্টিতে না খেলে বৃষ্টি নিজেই অবাক হয়ে যাবে না?
0: বাঙালি বলে চায়ের কাপে রাজনীতির তুফান ছোটে নাকি, সেটা তো হয়ই, কিন্তু রাস্তার ধারে চায়ের ভাঁড়ে কত যে শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে, সে রেকর্ড রাখতে গেলে কত খণ্ডের যে এনসাইক্লোপিডিয়া বানাতে হবে সেটা তো বলাই বাহুল্য। অনিক আর দুতি হাঁটতে হাঁটতে ময়দানের দিকে চলে এসেছে, ফুটপাতে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো, একটা ছোট চায়ের দোকান, রাস্তার ধারে প্লাস্টিকের ছাউনি, ভিতরে গরম চা পকোড়া, ওদেরই মতো বৃষ্টিতে ভেজা আরো কিছু মানুষ। ওরা দুটো চা নিয়ে একটু সরে গিয়ে নিজেদের মতো করে পাশ ফিরে দাঁড়ালো।
1: শোনো না, বলছি মানে তুমি কি জানো যে আমি যখন টুরে ছিলাম তখন সবচেয়ে বেশি না তোমার সঙ্গেই মানে ঝগড়াগুলো মিস করেছি, এটা কিন্তু ট্রু।
2: ও আচ্ছা, তাই জন্য আজ ভেবেছিলে বুঝি যে একটা বিশাল ঝগড়া হবে?
1: আরে না, আমি জাস্ট আজকে দেখা হবে।

0: এটা নিয়ে খুশি ছিলাম, ওটা নিয়ে খালি ভাবছিলাম।
1: দূতি এই উত্তরটার জন্য প্রস্তুত ছিল না। ও অবাক হয়ে গেল, ও অনেকের দিকে তাকিয়ে থাকলো। এই শহরের শব্দের ভিড়ে এই একটা উত্তর সমস্ত ক্যাকোফোনির মাঝে একটা শান্তির নৈ শব্দ তৈরি করলো। তারপর দূতি ধীর গলায় বলল,
2: তুমি তো জানো অনিক, আমি দেরি করি না, কারণ আমি অবহেলা করি না তোমাকে। আসলে
0: জানি ম্যাডাম,
2: আমার দেরি হয় কারণ আমি অনেক কিছু একসঙ্গে একার হাতে সামলাচ্ছি।
1: বৃষ্টি ধীরে ধীরে কমে আসে, রাস্তায় জল জমে আছে, কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করে, একটা হালকা বাতাস।
0: তবে এটা ঠিক যে আমি আজকে কিন্তু একটু রেগে গিয়েছিলাম।
2: আমি জানি,
0: কিন্তু আমি আদতে তোমার জন্য অপেক্ষা করি।
1: দূতি কিছুক্ষণ চুপ করে থেকে হাসে, তারপর বলে,
2: তাহলে আমরা দুজনেই অপেক্ষা করি, শুধু আলাদা আলাদা কারণে।
1: এই শহরে প্রেম কখনো ঠিক সময়ে আসে না। মেট্রো দেরি করে, বৃষ্টি শুরু হয়ে যায়, ফোন নেটওয়ার্ক হারায়, কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা দেরি হলেও আসে, রাগ করলেও থেকে যায়, আর ভিজে গেলেও হাতটা ছাড়ে না। অনিক আর দূতি তেমনই দুজন। তাদের প্রেম নিখুঁত না, কিন্তু সত্যি। আর এই শহরে সত্যিটাই সবচেয়ে বড় বিলাসিতা।

শর্টসে আজ শুনলে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অনিক অরিজিৎ, দুতি সুনন্দা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার জীবনে এমন হয়েছে কখনো, ধরো প্রচন্ড বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যে তোমার ইচ্ছে হয়েছে শুধু সেই মানুষটার সঙ্গে একটু ভিজবে বলে ছাতাটা ব্যাগে লুকিয়ে রাখা, অথবা এমন কখনো হয়েছে প্রচন্ড কড়া রোদ, তাও তোমার মনে হচ্ছে জানি একেবারে ঘেমে জবজবে হয়ে যাব কিন্তু তবুও মন মানছে না, এই দুপুরবেলা বাড়িতে মন টেকানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, না আমাকে তো একটু যেতেই হবে, একবার এই রোদের মধ্যে এই রোদ মাথায় নিয়ে হলেও একটাবার তার সঙ্গে দেখা করতে হবে, অথবা প্রচণ্ড কনকনে শীতে মনে হয়েছে হ্যাঁ সেটা পাহাড়ের কোলেও হতে পারে অথবা আমাদের কলকাতা শহরে মানে সমতলে যেখানেই হোক, তোমার কখনো মনে হয়েছে আহা এই এই যে ব্যাকগ্রাউন্ডে যদি এমন একটা গান চলে সেই গানটার সঙ্গে আমি মাথায় টুপি পরে থাকবো না, মানে কেমন বলতো সুপ্রীতি, ধর তুই খোলা চুলে ঘুরছিস আর এরকম একটা গান চলছে ইয়ে হাওয়ায় তখন কি তোর টুপি পরে থাকতে ইচ্ছা হবে বল,
2: না
1: এত ঠান্ডা পড়ছে এত কানে হাওয়া ঢুকছে, তাও এইরকম এইরকম অদ্ভুত ইচ্ছে, এই ইচ্ছেগুলো নিশ্চয়ই তোমারও জেগেছে কিন্তু সকলের সঙ্গে নয় সেই মানুষটার সঙ্গে যার সঙ্গে তুমি খুব সেফ ফিল করো, যে তোমায় কখনো বাধা দেয় না তোমাকে তুমি হয়ে উঠতে, কেউ বলে না বা সে তোমায় কখনো বলে না যে তুমি তুমি না থেকে অন্যরকম হয়ে যাও, তোমার এই যে অবুজ আচরণ, এই যে তোমার এই চাইল্ডিশ আচরণ, এই সবটা নিয়ে যে তুমি সে তোমার সম্পূর্ণটাকে কোনো শর্ত ছাড়াই গ্রহণ করে নেয়, এরকম একটা মানুষ আমার সত্যিই প্রত্যেকেই পাশে চাই। শুনছ 107 FM রেইনবো লাভ জাংশনে তোমার সঙ্গে প্রথমবার শ্রেয়া আর সুপ্রীতি একসঙ্গে লাভ জাংশনে।
2: 9903652992 তোমার মেসেজ প্রচুর আসছে, একটা মেসেজ পড়ি। ডিয়ার লাভ জাংশন, আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব একটা ভালো নেই। রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে, গত 1 বছর 1 মাস 18 দিন ব্রেকআপ হওয়া মানুষটার ডাকে সাড়া দিয়ে গত সপ্তাহে গভীর রাতে বাড়ি থেকে না বলে ডিউটি ইউনিফর্ম পরে ডিউটি কমপ্লিট করে ভোর 4 নাগাদ দীঘা পৌঁছালাম। ওখানে ওর সঙ্গে ঘণ্টা চারেক একসঙ্গে কাটালাম, বাড়ি ফেরার পথে প্রায় 4 ঘন্টার মতো বাসে ওর পাশে বসে বাড়ি ফিরলাম, তারপরেও 2 দিন ওকে পরপর অফিস দিয়ে আর নিয়ে এলাম। বাট দুদিন দুপুরে ফোন না করে একটু ঘুমিয়েছিলাম আর সেটাই আমার আবার কাল ডেকে আনলো। ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না যে আমি ঘুমোচ্ছিলাম, সেই নিয়ে আবার ব্লক লিস্ট আবার অভিমান, নতুন নাম্বার থেকে কল করব কি করব কিছুই ভেবে উঠতে পারছি না।
1: ঘুমের জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে সে কি কথা,
2: খুব সত্যি, মানে এটা খুব সিরিয়াস প্রবলেম, ঘুমিয়ে পড়াটা এটা সিরিয়াস প্রবলেম।
1: হ্যাঁ এটা না অনেক সময়তেই হয় আমরা দেখেছি, কিন্তু আমার মনে হয় সম্পর্ক যত ম্যাচিওর হতে শুরু করে বিপরীত দিকের মানুষ না আন্ডারস্ট্যান্ডিং হতে শুরু করে, তোকে ঘুমিয়েছে ঘুমিয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু প্রাথমিকভাবে মানে প্রথম দিকে এরকম মনে হয় আমার থেকে ঘুম বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমার সাথে কথা না বলে ঘুমিয়ে পড়লো। দেখো তুমি একটা কাজ করতে পারো, এই প্রবলেমটা তোমাদের সম্পর্কটা যত ক্লাইম্যাক্সের দিকে এগোবে তত ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন তো ব্লক লিস্টে রয়েছো তুমি, তুমি নতুন নাম্বার থেকে একবার কল করিয়ে ফেলো, তুমি তোমার অসহায়তাটা বোঝাও এবং তাকে এটা বোঝাও যে একবার ইমাজিন করে দেখো তুমি প্রচণ্ড টায়ার্ড, তোমার চোখ বুজে আসছে, সেই সময়তে তুমি যদি ঠিক করে নাই ঘুমো আমরা পরের প্ল্যানটা করবো কী করে, এমনটা তো ঘটেই বা তুমি তোমার কাজটাও করতে পারো না সেই সময়তে, একটু ভেবে দেখো আমারও সেই রকম একটা অবস্থা হয়েছিল, যদি এমনটা হয়েই থাকে তাহলে সেটাকে একদম ক্লিয়ারলি বলতে দ্বিধা কোথায়, তাই না সুপ্রীতি?
2: হ্যাঁ, এবং আমার মনে হয় যে ওই একটা বিশ্বাসের জায়গা সামনের মানুষটার কেন তৈরি হচ্ছে না এটাও তোমার একবার খতিয়ে দেখা উচিত, একবার তার সাথে কথা বলা উচিত এটা নিয়ে যে ঠিক কি কারণে সে বিশ্বাস করছে না যে তুমি ঘুমোচ্ছিলে? সেটা কি তুমি আগে অতীতে এরকম কোনো কাজ করেছিলে যেখান থেকে তার বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে, বা তার নিজের কোনো সমস্যা রয়েছে যার জন্য সে কাউকে বিশ্বাস করে উঠতে পারছে না? সেইটা একবার তার সাথে বসে প্রপার কমিউনিকেট করা যে তোমার কোথায় প্রবলেম হয়েছিল এবং ওর কোথায় প্রবলেম হচ্ছে। মানে তুমি তো সারফেস লেভেলে দেখছো যে ও আমার উপর রেগে গেছে, আমার উপর অভিমান করছে আমি ঘুমিয়ে পড়েছি বলে, কিন্তু এটার ভেতরে অনেক রকম সমস্যা লুকিয়ে থাকতে পারে। তো আমার মনে হয় একবার তুমি অন্য নাম্বার থেকে কল করে, বা যখনই ওর রাগটা শান্ত হবে, অভিমানটা শান্ত হবে, যেটা হয়ে যাবে আই এম শিওর, তখন তার সাথে বসে এটা আলোচনা করো যে কী থেকে এই অবিশ্বাসের জায়গাটা আসছে এবং কী করলে এই অবিশ্বাসের জায়গাটা তুমি একটু ঠিক করতে পারবে, একটু বিশ্বাসটাকে দৃঢ় করতে পারবে।
1: সুপ্রীতি, আমার জানিস তো, মানে এরকম আমি অনেককেই দেখেছি যে তাদের কাজের কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, অনেকেই না একটা সময় পেরিয়ে যাওয়ার পর আর চোখটাকে আটকে রাখতে পারে না, একদম বুঝে আসে, ঘুমিয়ে পড়ে। সে যাই চলছে চলুক, আশেপাশের টিভি চলছে, কথা হচ্ছে, যা হচ্ছে, সে ধপ করে ঘুমিয়ে পড়তে পারে। এই ট্যালেন্টটা অনেকেরই আছে। তো এবার হচ্ছে এটা যদি কারোর একটা ডেইলি হ্যাবিটের মধ্যে থেকে যায়, তাহলে না সেটা মনে হয় কমিউনিকেট করা উচিত। তুমি সেটা জানিয়েই দাও যে আমার মধ্যে এরকম একটা ব্যাপার যদি থেকে থাকে, এটা আরেকটা অপশন দিলাম তোমায় জাস্ট। এবার তুমি দেখো এতগুলো অপশনের মধ্যে কোনটা তুমি

0: অ্যাপ্লাই করবে।
1: হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি। আজ একটু দেরি হয়ে গেল শুনতে, মায়ের জন্য চা বানাচ্ছিলাম তাই। আমার তেমন লাভ রিলেটেড কোনো কথা নেই, তোমাদের শুনতে ভালো লাগে খুব, খুব ভালো থেকো তোমরা। আর শ্রেয়া দিদি, অ্যাটেন্ডেন্স দিতে এলাম, আছি তিনটে পর্যন্ত। লাভ ফ্রম সৌর্য।
0: ওকে সৌর্য।
1: আচ্ছা, লাভ জাংশন লিখেছে, আমি একটি লাভ শর্টস পাঠাতে চাই, কিভাবে পাঠাবো? পিউপা ঘোষ বর্ধমান থেকে লিখেছো,
0: ভীষণ ভালো কথা, এটা ভীষণ ভালো লাগলো জেনে, যে তোমরা লাভ শর্টস পাঠাতে চাইছো। যদি পাঠাতে চাও, তোমরা মোটামুটি 1600 থেকে 1700 বেশি করো না, তার মধ্যে 1700 মধ্যে শব্দ হবে, এই শব্দের মধ্যে লিখে পাঠাও আমাদের। আর তোমরা তো আমাদের লাভ শর্টসগুলো শোনোই, একটু মাথায় রাখবে প্যাটার্নগুলো, কী ধরনের লাভ শর্টস যেতে পারে। বাট ভালোবাসার গল্পের আর তো কোনো সীমা পরিসীমা হয় না, তুমি তোমার মতো লিখবে সুন্দর করে, এবং লিখে যেটা করবে হ্যাশট্যাগ লাভ শর্টস লিখতে ভুলবে না একদম শুরুতে। তুমি হোয়াটসঅ্যাপ করো বা যাই করো, শুরুতে এটা লিখবে, না হলে শুরুতে অন্য কথা থাকলে আমরা বুঝতে পারবো না এটা কী জন্য পাঠানো হয়েছে। এবং আমাদের যে মেল আইডি আছে, তুমি গুগল করলেই পেয়ে যাবে, সেখানে তুমি একটু চেক করে মেলও করে দেবে ব্যাস। আর ইনস্টাগ্রামেও একটু DM করে দিও, সব জায়গায় করে দিলে পেয়ে যাবো। আর পিউপার কথা আমরা মনে রাখবো, বুঝতেই পারবো তুমি যখন পাঠাবে লাভ শর্টস পাঠিয়েছ।
1: আর আপাতত 9903653992 তোমার জন্য খোলা রয়েছে, তোমার লাভ লাইফ রিলেটেড যে কোনো কথা, সমস্যার কথা, ভালো লাগার কথা, ভালোবাসার কথা, যেটা বলতে ইচ্ছে করছে সুপ্রীতি আর শ্রেয়াকে জানাও 9903653992।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়ান সেভেন এফ এম রেইনবোতে লাভ জাংশন চলছে, সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি তোমার সঙ্গে, এবং অনেক কিছু নিয়ে কথা বলছি, অনেক রকম প্রেমের কথা শুনছি, প্রেমের সমস্যা, প্রেমের ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়ে কথা বলছি। এবং বলতে বলতে আর যে মেসেজগুলো তোমরা করছো সেগুলো আমি একটু ওপর থেকে পড়ছিলাম, পড়তে পড়তে এটা বুঝলাম যে আজকাল কমিউনিকেশন গ্যাপটা বড্ড বেশি, মানে আমাদের কাছে কমিউনিকেট করার এত উপায় রয়েছে। আগে তো লোকে ওই সেই প্রেমিকাকে পায়রা দিয়ে চিঠি পাঠাতো, এখন আমাদের কাছে কমিউনিকেশনের এত উপায় রয়েছে, এত পদ্ধতি, এত পথ রয়েছে, কিন্তু কমিউনিকেশন গ্যাপটা এখন আমাদের বড্ড বেশি বেড়ে গেছে। এবং যে সমস্যাগুলো সিম্পলি কমিউনিকেট করলে সলভ হয়ে যায়, সেই সমস্যাগুলো আর সলভ হচ্ছে না।
2: কিন্তু সলভ তো আমাদের করতেই হবে, আর সেই জন্যই শ্রেয়া আর সুপ্রীতি তোমার জন্য ঠিক রাত 9:02 থেকে ওয়েট করছে। কি জন্য? যে তুমি তোমার জীবনের ভালোবাসার যে আপস অ্যান্ড ডাউনসগুলো রয়েছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে, আর আমরা চেষ্টা করব সেগুলোকে যদি একটু স্মুথ করা যায়। তুমি কি বলেছো দেখি? অপেক্ষায় তুমি, তুমি দূরে আছো তবুও প্রতিটি মুহূর্তে তোমাকেই অনুভব করি। বাতাসে ভেসে আসে তোমার স্মৃতির সুবাস, নীরব রাত জুড়ে তোমারই নাম ধরি। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে হৃদয়ে চিরকাল বেঁচে থাকা। হাজার মানুষের ভিড়েও আমার চোখ শুধু তোমাকেই খোঁজে। যদি কোনো দিন আবার দেখা হয় আমি কোনো অভিযোগ করব না, শুধু মৃদু হেসে বলবো তুমি ছিলে, তুমি আছো আর আমার হৃদয়ে চিরকাল থাকবে। ভালোবাসা যদি সত্যি হয় তবে দূরত্ব কখনো তাকে হারাতে পারে না, কারণ সত্যিকারের ভালোবাসা সময়ের নয়, হৃদয়ের ভাষা। অপেক্ষার প্রতিটি প্রহর আজও তোমার নামেই রঙিন, হয়তো তুমি ফিরবে না কোনোদিন, তবু আমার ভালোবাসা থাকবে অমলিন। যতদিন হৃদয়ের স্পন্দন থাকবে ততদিন তোমার স্মৃতিও থাকবে আমার সঙ্গী, কারণ কিছু ভালোবাসা শেষ হয় না কখনো, সে শুধু নীরবে বেঁচে থাকে, একটি অপেক্ষার নাম হয়। সোনামুখী থেকে রিয়াজুল লিখেছে।
1: বাহ, বেশ বড়, অনেক বড় একটা মেসেজ করেছে, এবং ভালো লাগে, মানে তোমরা যখন সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে সুন্দর করে টাইপ করে, নির্ভুলভাবে টাইপ করে আমাদের একটা মেসেজ পাঠাও, দ্যাট মিন্স আ লট টু আস।
2: তোমাদের মেসেজ পেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিস যেটা পসিবল নয় সেটা হচ্ছে তোমরা যারা কল করছো, তোমাদেরকে আগেও বলেছি আবারও একবার বলে দিই, এই নাম্বারটা শুধুমাত্র মেসেজ করবার জন্য, হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য, কল করার জন্য নয়, তাই প্লিজ করো না। আমরা যদি কখনো কোনো সময়তে কল নিই আমরা তোমাদের কলের নাম্বারটা অবশ্যই বলে দেবো, 9903653992। এই নম্বরে তোমরা যে সমস্ত কথা বলেছো, যা যা প্রশ্ন করেছো, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলতে, আর কল না করে তুমি নিশ্চিন্তে তোমার কথা লিখে পাঠাও। হাই লাভ জাংশন, প্রেম, এটা হচ্ছে কথাটার হেডিং যে লিখেছে। প্রেম হলো অস্তিত্ব।

0: সেই জটিল মহাজাগতিক সমীকরণ, যেখানে দুটি স্বতন্ত্র যাত্রার শূন্যতা পরস্পরকে গ্রাস করে এক অসীম পূর্ণতার মরীচিকা নির্মাণ করে। এটি এমন এক অব্যাখ্যাত মনস্তাত্ত্বিক গোলকধাঁধা যার জ্যামিতিক কেন্দ্রে পৌঁছলে আমি এবং তুমির মধ্যেকার দূরত্বর আপেক্ষিকতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এটি সেই মায়াবী ও কাল্পনিক দোলক যা অভিকর্ষহীন বাস্তবতায় দাঁড়িয়েও কেবল স্মৃতির ভরবেগে অনন্তকাল স্পন্দিত হতে থাকে, যেখানে প্রাপ্তি আর হারানোর গাণিতিক যোগফল সর্বদা শূন্য হলেও সেই বিমূর্ত শূন্যতার ঠিক কেন্দ্রবিন্দুতেই লুকিয়ে থাকে এক আস্ত ব্রহ্মাণ্ডের সমান মিষ্টতা। ইনফ্যাক্ট ব্রহ্মাণ্ডের সমান মিষ্টতা, যা কেবল অনুভূতির চোরাবালিতে তলিয়ে গেলেই পাঠ করা সম্ভব। অয়ন হালদার লিখেছে ডায়মন্ড হারবার থেকে।
1: খুব কঠিনভাবে ভালোবাসার কথা লিখেছেও, তবে ভালোবাসা জিনিসটা কিন্তু মানে অয়ন ঠিক যতটা কঠিন শব্দ চয়ন করেছে, ভালোবাসা জিনিসটা ঠিক ততটাই সোজা। এবং ভালোবাসাকে খুব সহজভাবে নিলে ভালোবাসাও খুব সহজভাবেই তোমার জীবনে আসে।
0: হ্যাঁ, একদমই। আর এই রকম সহজ পথ দিয়ে যখন আমরা যাই তখন মনে হয় হ্যাঁ নিশ্চয়ই হবে, কিছু তো একটা হবে। আসলে কি হয়, আমাদের ভালোবাসায় আমাদের গন্তব্য তো আমরা জানি না। হয়তো কেউ কেউ আগের থেকে ভেবে রাখে যে এমন হবে তেমন হবে, এই করবো এরপর সেই করবো, কিন্তু জার্নিটা না খুব ইম্পর্ট্যান্ট। তুমি একবার যদি তোমার জার্নিটা যার সঙ্গে করছো একবার শুরু করেছো এবং সেই জার্নির রাস্তাটা ধরেই কিন্তু তুমি ভেবে ফেলতে পারবে তোমার গন্তব্যের আন্দাজে, জার্নি তোমায় দিয়ে দেবে, তোমায় আলাদা করে প্ল্যান করতে হবে না। তাই আমরা চাই তোমাদের সবার জার্নিটা সুন্দর হোক। হাই দিদি ভাই, আমি একটা প্রবলেমে আছি। আমি একজন ম্যারিড ওম্যান, আমাদের লাভ ম্যারেজ, বাট আমার স্কুল লাইফের একজনের সাথে রিলেশন হয়, তবে ভালো লাগা তৈরি হয়েছিল তখন। আমি অলরেডি রিলেশনে ছিলাম বলে আমি কিছু বলিনি, সেও এগোয়নি। জাস্ট মিনিট, আচ্ছা। কিন্তু স্কুল লাইফ শেষ হওয়ার পর ভীষণ কষ্ট হয়, তারপর কন্ট্যাক্ট হয়, বাট তখন বিয়ে ঠিক হয়ে যায় আমার। কিন্তু এই এক বছর হলো আমাদের আবার কন্ট্যাক্ট হয়েছে, বন্ধুত্ব হয়েছে, অনেক ফিলিংসও আসে। আমরা জানি এটার কোনো ফিউচার নেই, ও চাইলেও যে আমরা ওইভাবে থাকতে পারিনি, অন্তত এইটুকু বন্ধুত্ব থাক, বাট আমি ফিলিংসটা এনে ফেলেছি। কথা না হলে অ্যাংজাইটি ফিল হচ্ছে, ডিপ্রেসড লাগছে, কাজ হচ্ছে না, কী করবো বুঝতে পারছি না, নিজের কাজ হচ্ছে না কোনো, কী করবো বুঝতে পারছি না। আমি সবটা এখানে, আচ্ছা এখানে ইতি টানতে চাইছি। আচ্ছা, এটাকে কি বলা যায়, ভালোবাসা নাকি খারাপ কিছু, কি বলা যায়?
1: বিষয়টা হচ্ছে যে যতই আমরা নভেলে উপন্যাসে পড়ি না কেন যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অ্যাডাল্টারি বিষয়টা কখনোই কাম্য নয়। এবং যখন তুমি অলরেডি একটা কমিটেড সম্পর্কে রয়েছো, তুমি অলরেডি বিবাহিত, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যদি এই ধরনের রোম্যান্টিক কোনো থট বা রোম্যান্টিক কোনো ফিলিং অন্য কারোর প্রতি আসে, সেটা কাম্য নয়। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, তোমার যদি একটা ফিলিং আসে সেটাকে তুমি জোর করে আটকাতেও পারবে না, সেটাকে তুমি জোর করে সাপ্রেসও করতে পারবে না, এবং যদি তুমি সেটাকে জোর করে দমিয়ে রাখার চেষ্টা করো সেটা হয়তো পরে আরও বেশি করে ফিরে আসবে। এখানে আমার মানে আমি যেটুকু পড়ে বুঝতে পারলাম যে তোমার একটা পুরনো ভালো লাগার জায়গা ছিল, সেই ভালো লাগার জায়গাটা আবার ফিরে এসেছে এবং সেই কথা বলার জায়গাটার থেকে তোমার একটা ফিলিংস ডেভেলপ করা শুরু করেছে। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন বুঝতে পারছো যে সামনের জনের সাথে কথা বললে তোমার ফিলিংসটা আরও ডেভেলপ করছে, আমার মনে হয় ফার্স্ট অফ অল তোমার কিছুদিন অন্তত কথা বলাটা বন্ধ রাখা উচিত। এবং যে তোমার বর্তমান লাইফ পার্টনার, তার সাথে একটু কথা বলা উচিত নর্মাল, মানে এত কিছু তাকে না বলে তার সাথে নর্মালভাবে কথা বলা উচিত। এবং নিজের এটা বোঝা উচিত যে তার সাথে কথা বলে তুমি সেই কমফর্টটা ফিল করছো কিনা বা তার সাথে তুমি অতটা কমফর্টেবল হতে পারছো কিনা। যদি তুমি তার সাথে ওই কমফর্টেবলটা, ওই কমফর্ট জোনটা পেয়ে যাও, অতটা কমফর্টেবল তুমি হয়ে যাও বা ওই ইমোশনাল অ্যাভেলেবিলিটিটা তুমি সেই মানুষটার থেকে পাও, তাহলে আমার মনে হয় যে এই যে গোটা তুমি দোলাচালাটায় রয়েছো সেটা অনেকটা নিজের থেকেই সর্ট হয়ে যাবে। এবার যদি তুমি তার থেকে সেই কমফর্ট জোনটা না পাও, তখন একটু নিজের সাথে বসে ভাবতে হবে যে তুমি এক্স্যাক্টলি জীবন থেকে কি চাও। আরও ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কাকে চাও?
0: ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এক্স্যাক্টলি আমার এটাই মনে হচ্ছিল সবার প্রথমে যে তুমি কি চাও, আগে তুমি সেটা নিজেকে প্রশ্ন করো। তো সুপ্রীতি, আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করে মাঝে মাঝে, এবং অনেক সময় তো এটা দেখেছি, একটা মানুষ একটা সম্পর্কের মধ্যে থাকাকালীন যখন অন্য কারোর প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, অনেক সময় আমরা এমন কথাও শুনে থাকি, হ্যাঁ মানুষের মন সেটা তো আটকানো যায় না, ধরে রাখা যায় না। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন তুই বললি, কিছু কারণ তুই বললি। অনেক সময় তো দেখেছি মানে বিপরীত দিকের মানুষ যার সঙ্গে সে কমিটেড রিলেশনশিপে রয়েছে, এখানে না মানে আরও বেশ কিছু কারণ খুব লক্ষণীয়। যেমন সে দেখছে ওই মানুষটার থেকে সে একদম শুরুতে যে ভ্যালিডেশনটা পেত, সেটা হয়তো সে পাচ্ছে না,
1: ওই স্পার্কটা চলে গেছে।
0: ইনফ্যাক্ট মানে খুব ভ্যালিডেশন দিতে তো আর খুব কিছু কষ্ট করতে হয় না, একটু ভ্যালিডেশন আরেকটা মানুষকে, মানে নিজের পাশের মানুষকে, বা আমরা তো যে কোনো কাউকেই ভ্যালিডেশন দেওয়ার, আমরা একটা খাবার খেয়েও তো যে বানিয়েছে অনেক সময় বলি খুব ভালো হয়েছে খাবারটা, আমরা রিভিউ দিই অফিসিয়ালি কোনো রেস্টুরেন্টে খেয়ে, রাইট? তো সেখানে আমরা যখন বাইরের সমস্ত কিছুতে এত ফর্মাল হতে পারি, নিজের মানুষের খুব ছোট ছোট কাজে ভ্যালিডেশন দেওয়াটা না আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্য বললাম হয়তো শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা কেন কর্তব্য জানো? কারণ আমরা আমাদের সম্পর্কে প্রাথমিকভাবে খুব এফর্ট দিই, তারপর আমরা ধরে নিই ইটস ওকে, হয়েই তো গেছে সব, এবার তো আমরা একে অপরের সঙ্গেই থাকবো, একে অপরের মধ্যেই রয়েছি, আর তো কারোর ছেড়ে যাওয়ার ব্যাপার নেই, তাই আর যত্নের দরকার নেই। কিন্তু ওটা যত্নের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ভ্যালিডেশন দেওয়া। তাই চেষ্টা করো তোমরা প্রত্যেকে তোমাদের সম্পর্কের মধ্যে বিপরীত দিকের মানুষগুলোকে ভ্যালিডেশন দিতে, আর না পারলে একটু হলেও ফেড হয়, আর এই ফেড হলে মাঝখানে অনেক কিছু ঢুকে পড়তে পারে। হ্যাঁ সেখানে অনেক ইস্যুস থাকে, লয়্যালটি ইস্যুস তো রয়েছেই একটা, সেগুলো সব অন্য বিষয়, কিন্তু মনের ভেতরে কোনো কিছু আশাকে একটা মানুষ আটকাতে আর পারছে না তখন। তাই নিজেদের সবটাকে ততটাই জোরালো করা দরকার যেখানে বাহ্যিক কোনো কিছুর আর স্থান থাকে না।
1: যাই হোক, আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। সুপ্রীতি আশ্রয়া রয়েছি 9903653992-তে। তোমাদের যে কোনো মেসেজ, যে কোনো প্রশ্ন বলো, যে কোনো মনের দ্বিধা যা আছে আমাদেরকে চটপট লিখে পাঠাও।

0: लव जंक्शन है, लव मीटर, लव जंक्शन है, लव मीटर।
1: লাভ জংশন চলছে, সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি এবং আজকে লাভ মিটারে আমাদের কোট ছিল যে সম্পর্কে কখনো কিছু কথা গোপন করে যাওয়া উচিত। তাতে একটু আগের থেকে এখন নায়ের সংখ্যাটা বেড়েছে, একটু আগে 33% লোক না বলছিলেন, কিন্তু এখন 37% লোক বলছে যে না, কিছু কিছু কথা গোপন করা উচিত নয়। প্রিন্সেস অফ টিয়ার্স বলছে যে নিশ্চয়ই যদি কখনও কোনো কথা একটা সুন্দর সম্পর্কে তিক্ততার জায়গা করে দেয়, যেটা নিয়ে তিক্ততার জায়গায় নিয়ে যায়, তবে অবশ্যই সেই কথাটা গোপন করতে হয়। হাই, আমি তিস্তা ফ্রম সোদপুর, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও আর সাবধানে বাড়ি ফিরো, আছি রাত 3টে পর্যন্ত, লাভ ইউ অল। কৌস্তুভ বলছে সম্পর্কের মধ্যে কিছু কথা গোপন করে যাওয়াই ভালো, সেগুলো প্রকাশ্যে আসলে সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রীতি পাল বলছে আমি তো কাউকে কোনো কিছু শেয়ার করি না, গোপন গোপনই থাকে থাকে। আচ্ছা
2: না, এবার একটু শেয়ার করো প্রীতি, শেয়ার না করলে তোমার বিপরীত দিকে যে মানুষটা রয়েছে সে ভালো মন্দ কিছুতেও বুঝতে পারবে না।
1: হ্যাঁ, মানে কখনো কিছু কিছু যেরকম গোপন করে যাওয়া উচিত, আমার মনে হয় কখনো কিছু কিছু কথা বলাও উচিত, কারণ কিছু কথা তুমি কি কিরকম মানুষ, তোমার পছন্দ অপছন্দগুলো ঠিক কি, সেগুলো এই কিছু কিছু কথার মাধ্যমে না সামনের মানুষটা বুঝতে পারে অনেক সময়। এবং সে যদি তোমাকে, মানে তুমি যদি তার অতটাই কাছের হও, সে যদি তোমাকে অতটাই মূল্যবান এবং কাছের মনে করে, তাহলে দেখবে যে তুমি খুব ছোট ছোট কোনো কথা বললে তারা না সেগুলো মনে রেখে দেয়। আজকেই হয়েছে, আমার এক বন্ধু, অতি পুরনো বন্ধু, ও খুব ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ও একটা গিফট এনেছিল আমার জন্য,

0: এটা ওই মনে রাখে, সেটা হচ্ছে ও গিফট র‍্যাপটা যখন করে, জানিস তো শ্রেয়া, ও প্রত্যেকবার না কাগজে গিফট র‍্যাপ করে, মানে কাগজের র‍্যাপ দিয়ে র‍্যাপ করে। কারণ আমি ওকে কোনো এককালে বলেছিলাম যে আমার ওই কাগজের র‍্যাপটা টেনে খুলতে খুব, মানে ছিঁড়ে খুলতে খুব ভালো লাগে, তো ওটাও মনে রেখে দিয়েছিল। এবং ও তারপর থেকে যতবার আমার জন্য কোনো গিফট এনেছে, ও ততবার কাগজের র‍্যাপেই এনেছে।
1: ভীষণ মিষ্টি একটা ব্যাপার সত্যি তো, নিজের মানুষের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মনে রাখা, এবং মনে রাখার পর সেটা চোখের সামনে দেখতে পাওয়া যে তোমার উল্টো দিকের মানুষ ওটা মনে রেখে সেটা করল, ওই ওই যে ফিলিংসটা না, ওই ফিলিংসটা ভীষণ প্রেশিয়াস।
0: আচ্ছা, ডন উজ্জ্বল লিখছেন, ডন উজ্জ্বল DAWN, সম্পর্কে কখনো কিছু কথা গোপন করে যাওয়া উচিত, পরিবেশের ওপর নির্ভর করে। চয়নিকা, আচ্ছা কি লিখেছে, চয়নিকা দি, অম্বালিকা দি, এমিলিয়া দি, মধুরিমা দি, অঙ্কিতা দি, নম্রতা দি, আমার পরিচিত ভালোবাসাকে কোন দিনে কোনো দিনের জন্য ভুলতে পারবো না, আমি নিশ্চিত তাই বললাম। এর মধ্যে ঠিক কোনটি আপনার ভালোবাসার মানুষের নাম আমি,
1: আচ্ছা এমন নয় তো যে ও হয়তো অনেকের নাম মেনশন করছে, ওরা যারা যারা শুনে,
0: হ্যাঁ সেটাও হতে পারে।
1: আমরা একসাথে বলি, বাই দ্য ওয়ে একটা কথা কিন্তু আমরা বলিনি এখনো পর্যন্ত,
0: আজ SS Day।
1: ইয়েস, আজকে SS Day, ওয়ান্স এগেইন SS Day। একটা সময় ছিল যখন মোটামুটি প্রতি মাসের শেষ বিকেলগুলো SS Day হতোই হতো, এবং সেটা প্রচণ্ড এনার্জেটিক একটা SS Day হতো। তো আজকে আবার এরকম একটা সন্ধেবেলা, ব্যাট ওকে, একদম ভালো ভাষাভাষি নিয়ে SS Day,
0: ভালো বাসাবাসিতে মাখোমাখি,
1: হ্যাঁ
0: SS Day। যাই হোক, তো আপাতত লাভ মিটারে তোমাদের কমেন্টস আসছে এবং আরও কমেন্টস আমরা পড়ব, কিন্তু এখন পরপর তিনটে অসাধারণ গান থাকবে তোমাদের জন্য। তার কারণ হচ্ছে তিনেককে তিন আছে, তিনেককে তিনে শ্রেয়া তিনটে ভারী সুন্দর সুন্দর গান তোমাদের জন্য বেছে রেখেছে, সেই তিনটে গান শুনে, এবং যদি ইতিমধ্যে আমাদের খুব মুড ভালো থাকে তাহলে ইনস্টাগ্রামে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে তারপরে সুপ্রীতি আর শ্রেয়া আবার ফিরছি লাভ জাংশনে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: তিনেকে তিনে পরপর তিনটে গান শুনছিলাম, আর এখন অনির্বাণের লেখা লাভ শর্টস আমরা শুনবো, এবং লাভ শর্টস শোনার পরে আমরা আবার লাভ জাংশনে ফিরবো। মিনওয়াইল সুপ্রীতি আর শ্রেয়া কিন্তু ইনস্টাগ্রামে এই মুহূর্তে লাইভ রয়েছে, তাই তোমরা যারা ইনস্টাগ্রামে এখনও আমাদের দেখছো না, চট করে চলে এসো,
2: একদম চটপট, বেশি দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু। শুনতে থাকো আজকের লাভ শর্টস।
0: Shorts. Love shorts.

0: আজকের লাভ শর্টসে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস, একটি সত্যি প্রেমের গল্প।
1: আজ আবার লেট। এই মেয়েটা কোনোদিন যদি একটু সময় আসে। ও বাবা, ধর বৃষ্টি এসে গেল। আজ এক মাস পর ডেটে এলাম আর এসে কিনা এই অবস্থা। তাও যদি উনি সময় করে আসতেন তাহলে একসঙ্গে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বৃষ্টিতে ভেজা যেত, সেও তো হবে না।
2: আসলে আজ দিনটাই খারাপ গেছে অনিকের। একে তো প্রায় মাসখানেক অফিস ট্যুরে কাটিয়ে আজই শহরে ফিরেছে, আর ফিরেই দূতির সঙ্গে দেখা করবে ঠিক করেছিল। দূতিও রাজি, কিন্তু বাদ সাধল মেট্রো। মেট্রোর লাইনে কি একটা সমস্যা হয়, 2 ঘন্টা মেট্রো বন্ধ পুরো। বাঁশদ্রোণী থেকে পার্ক স্ট্রিট, এই শহরের বুক ছিঁড়ে ছুটে চলা দূরত্বটা আজ যেন আরেকটু বেশি মনে হচ্ছে ওর। অনেক জানে এই শহরে সময় কখনো কারো জন্য থেমে থাকে না, তাই জন্যই বাসের অপেক্ষা আর একদম সে করল না, একেবারে অ্যাপ ক্যাব ধরে নিয়েছিল। মানে ভেবেছিল অন্তত আধা ঘন্টা হলেও তো বাঁচবে, কিন্তু ভাগ্য ভাগ্য যেন আজ তার বিরুদ্ধে একেবারে। গাড়ির জানলা দিয়ে সে দেখছিল শহরকে। কলকাতার বিকেলের আকাশ ধীরে ধীরে ধূসর হয়ে আসছে, গঙ্গার দিক থেকে হালকা বাতাস বইছে, আর ঠিক তক্ষুনি মেসেজ এলো,
3: 8:30 লাগবে, সরি।
2: তার চোখে একটু বিরক্তি, একটু ক্লান্তি, আর তার চেয়ে বেশি অপেক্ষার অভ্যাস। এতদিন তো হলো, এইবার একটু বিষয়টা চেঞ্জ হতে পারে।
1: একবার আসুক না, এইভাবে চলে না, মানে জাস্ট চলে না। আমি এত কিছু সয়ে চলে এলাম আর এখনো বলছে আধ ঘন্টা দেরি, এইভাবে আমি পারবো না, মানে পারা যাচ্ছে না আরকি।
2: দূতি আর অনিকের সম্পর্কটা খুব অদ্ভুত ভাবে শুরু হয়েছিল। ডোন্ট এক্সপেক্ট সিনেম্যাটিক প্রেম, কোনো লাভ এট ফার্স্ট সাইট ছিল না। অফিসের একটা ট্রেনিং সেশনে প্রথম দেখা হয়েছিল। দুজনেই খুব অল্প বয়সে চাকরিতে ঢোকে। দূতি খুব গুছানো, শান্ত, একটু রিজার্ভড ধরনের মেয়ে, আর অনিক হাসি খুশি, ভেতরে ভেতরে অতিরিক্ত ভাবুক। সে মানুষকে সহজে বিশ্বাস করে না, কিন্তু যাকে করে তাকে খুব গভীরভাবে করে। প্রথম দিকে তারা শুধু সহকর্মী ছিল, তারপর ধীরে ধীরে লাঞ্চ ব্রেকের কথাবার্তা, মেট্রো স্টেশনে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, তারপর একদিন হঠাৎ স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনেক জিজ্ঞেস করে বসল,
1: তুমি কি সবসময় এতটাই চুপচাপ থাকো?
2: ওই একটা প্রশ্নেই শুরু। দূতি কিন্তু উত্তরে একটু মুচকি করে হেসেছিল।
3: না, শুধু যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না তাদের সামনে চুপ থাকি।
2: ওই যাকে বলে একেবারে স্যাভেজ উত্তর শুনে অনেক খিক খিক করে হেসে ফেলেছিল। আর ওই যে হাসি তো ফাসি। এবার কাট টু বর্তমান সময়। গাড়ি থেমেছে পার্ক স্ট্রিটের কাছে। বৃষ্টি এখন আরো জোরে নামছে, রাস্তায় জল জমে গেছে, গাড়ির হেডলাইট গুলো জলে রিফ্লেক্টেড হয়ে শহরকে একটা নরম আলোয় ভিজিয়ে দিচ্ছে। অনিক জানালার কাছে আঙ্গুল দিয়ে জলরেখা আঁকছে। তার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে, ওই রাগ আর ভালোবাসার মাঝামাঝি কিছু একটা। সে জানে যে মানে দূতি ইচ্ছা করে যে দেরি করে না সেটা ঠিক, ওর কাজ থাকে, ওর নিজের একটা ব্যস্ত পৃথিবী থাকে, কিন্তু তবুও মানুষের মন তো, সেটা যুক্তিটা খুব বেশিক্ষণ শোনে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, দূতি যখন রওনা দেয় তখন তার অফিসের একটা জরুরি কল আসে, ক্লায়েন্ট মিটিংয়ের একটা শেষ মুহূর্তের সমস্যা। সে ফোনে অনিককে বারবার বলতে চেয়েছিল, কিন্তু আবার ওই যে নেটওয়ার্ক নেই। শেষ পর্যন্ত শুধু একটা মেসেজ, আমি দেরি করছি কিন্তু আমি আসছি। দূতি জানতো অনিকের অপেক্ষা করার ধৈর্য কম, কিন্তু সেটাও জানতো অনিকের রাগ যত দ্রুত আসে তত দ্রুত গলেও যায়। এদিকে পার্ক স্ট্রিটের প্রবল জ্যামে আটকে গিয়ে ও ড্রাইভারকে বলল,
1: দাদা বলছি যে ওই মিডলটন রোড দিয়ে বেরিয়ে ময়দান মেট্রোতে নিয়ে যান, এক্সট্রা চালাগে আমি দিয়ে দেবো, ঠিক আছে?
2: রাগ হলেও ওর একটু ইচ্ছে হলো আর কি, ময়দানে মেট্রো থেকে একসঙ্গে হাঁটবে, তাই পার্ক স্ট্রিটের ডেস্টিনেশন চেঞ্জ করে ময়দান। একটা টেক্সট করে দিল দূতিকে, দূতির অফিস হোচিহমিন সরণিতে, তাই ওর কাছেও হবে অ্যাকচুয়ালি। অনিক ময়দানে নামলো, ছাতা তো নেই ওর কাছে, মাথার চুল ভিজে গেছে, শার্টের কাঁধে বৃষ্টির দাগ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে সে ফোন বের করে আবার দেখে,
3: আর 10 মিনিট।
1: 10 মিনিট মানে মিনিমাম আরো 30 মিনিট।
2: না মানে সব সময় অবশ্য 10 মিনিট যে 30 মিনিট হবেই এমন গ্যারান্টি নেই, বিশেষ করে ব্যাপারটা যখন ঠিক 1 মাস পর আবার দেখা হওয়ার মতো একটা গম্ভীর ব্যাপার স্যাপার। তো ঠিক 20 মিনিট পর অনিক রাস্তার ঠিক ওপারে মার্কিন এম্বাসির দিক থেকে একটা পরিচিত ছাতা এগিয়ে আসতে দেখে। সেই নীল রঙের ছাতা যেটা অনিক কিনেছিল নিজের জন্য, কিন্তু দূতি জাস্ট র্যান্ডম কেড়ে নিয়ে বলেছিল,
3: এই শোনো, এটা না আমার ভালো লেগেছে, এই এটা

0: আমি ইউজ করব।
1: ও জাস্ট এরকমই, এটা মনে পড়তেই অনেক মনে মনে হেসে ফেলল। তো আপাতত সেই ছাতার নিচে দূতি দেবীও দৃশ্যমান হলেন, চুল ভেজা, শাড়ির আঁচল একটু ভিজে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না সে কতটা দৌড়ে এসেছে। দূতি কাছে এসে দাঁড়ায়।
0: সরি,
2: তুমি কিন্তু সবসময় দেরি করো। হ্যাঁ,
1: দূতি সামনে আসতেই ওর যাবতীয় রাগ ঠিক বৃষ্টির মতোই গলে জল। দূতি হালকা হেসে ফেলে।
0: আর তুমি সবসময় আগে এসে রেগে যাও।
1: বৃষ্টি তখন আরো জোরে নামছে, আশপাশে মানুষ ছুটছে, হর্ন বাজছে, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা আলাদা নিরবতা।
2: আমি এক মাস পরে এসেছি, ভাবলাম আজ একটু মানে ঠিকভাবে দেখা হবে।
0: আমি কি ইচ্ছে করে দেরি করেছি, নাকি যত তাড়াতাড়ি আসা যায় সেই চেষ্টাটা করেছি? তুমি জানো আজ আমার মিটিং ছিল, আমি চাইলে নাও আসতে পারতাম, কিন্তু এসেছি তো।
1: ভালোবাসা সবসময় সময় মতো আসে না, কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা সময়ের বাইরে গিয়েও ভালোবাসে। অনিক এবার একটু স্বাভাবিক হয়, অভিমান অনেকটা কেটে গেছে। সে নিজের ভেজা চুল ঠিক করতে করতে বলে,
2: হ্যাঁ মানে আমি হয়তো একটু মানে ওই আর কি ওভার রিয়্যাক্ট করি।
0: শুধু একটু?
1: এই প্রথম অনিকও হাসে, বৃষ্টির শব্দের মধ্যে তাদের হাসি মিশে যায়। তারা স্টেশন থেকে বের হয়, কোনো গন্তব্য নেই কিন্তু ঠিক করে নেওয়া, শুধু হেঁটে চলা।
0: চলো চা খাই
2: এখন।
0: হ্যাঁ, এই বৃষ্টিতে না খেলে বৃষ্টি নিজেই অবাক হয়ে যাবে না।
1: বাঙালি বলে চায়ের কাপে রাজনীতির তুফান ছোটে নাকি, সেটা তো হয়ই, কিন্তু রাস্তার ধারে চায়ের ভাঁড়ে কত যে শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে, সে রেকর্ড রাখতে গেলে কত খণ্ডের যে এনসাইক্লোপিডিয়া বানাতে হবে সেটা তো বলাই বাহুল্য। অনিক আর দূতি হাঁটতে হাঁটতে ময়দানের দিকে চলে এসেছে। ফুটপাতে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো, একটা ছোট চায়ের দোকান, রাস্তার ধারে প্লাস্টিকের ছাউনি, ভিতরে গরম চা, পকোড়া, ওদেরই মতো বৃষ্টিতে ভেজা আরো কিছু মানুষ। ওরা দুটো চা নিয়ে একটু সরে গিয়ে নিজেদের মতো করে পাশ ফিরে দাঁড়ালো।
2: শোনো না, বলছি মানে তুমি কি জানো যে আমি যখন টুরে ছিলাম তখন সবচেয়ে বেশি না তোমার সঙ্গেই মানে ঝগড়াগুলো মিস করেছি, এটা কিন্তু ট্রু।
0: ও আচ্ছা, তাই জন্যে আজ ভেবেছিলে বুঝি যে একটা বিশাল ঝগড়া হবে?
2: আরে না, আমি জাস্ট আজকে দেখা হবে এটা নিয়ে খুশি ছিলাম, ওটা নিয়ে খালি ভাবছিলাম।
1: দূতি এই উত্তরটার জন্য প্রস্তুত ছিল না, ও অবাক হয়ে গেল। ও অনিকের দিকে তাকিয়ে থাকলো, এই শহরের শব্দের ভিড়ে এই একটা উত্তর সমস্ত ক্যাকোফোনির মাঝে একটা শান্তির নৈ শব্দ তৈরি করলো। তারপর দূতি ধীর গলায় বলল,
0: তুমি তো জানো অনিক, আমি দেরি করি না, কারণ আমি অবহেলা করি না তোমাকে। আসলে
2: জানি ম্যাডাম,
0: আমার দেরি হয় কারণ আমি অনেক কিছু একসঙ্গে একার হাতে সামলাচ্ছি।
1: বৃষ্টি ধীরে ধীরে কমে আসে, রাস্তায় জল জমে আছে, কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করে, একটা হালকা বাতাস।
2: তবে এটা ঠিক যে আমি আজকে কিন্তু একটু রেগে গিয়েছিলাম।
0: আমি জানি,
2: কিন্তু আমি আদতে তোমার জন্য অপেক্ষা করি।
1: দূতি কিছুক্ষণ চুপ করে থেকে হাসে, তারপর বলে,
0: তাহলে আমরা দুজনেই অপেক্ষা করি, শুধু আলাদা আলাদা কারণে।
1: এই শহরে প্রেম কখনো ঠিক সময়ে আসে না, মেট্রো দেরি করে, বৃষ্টি শুরু হয়ে যায়, ফোন নেটওয়ার্ক হারায়, কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা দেরি হলেও আসে, রাগ করলেও থেকে যায়, আর ভিজে গেলেও হাতটা ছাড়ে না। অনিক আর দূতি তেমনই দুজন, তাদের প্রেম নিখুঁত না কিন্তু সত্যি, আর এই শহরে সত্যিটাই সবচেয়ে বড় বিলাসিতা।

লাভ শর্টসে আজ শুনলে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অনিক অরিজিৎ, দুতি সুনন্দা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সুপ্রীতি আর শ্রেয়া 107 FM রেইনবোতে লাভ জাংশনে রয়েছি তোমার সঙ্গে, এবং একটু আগে আমরা ইনস্টা লাইভেও ছিলাম। যদি তুমি সেটা মিস করে গিয়ে থাকো তাহলে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে গেলেই তোমরা আমাদের ইনস্টা লাইভটা দেখতে পাবে।
2: আর হ্যাঁ, আমরা না একসঙ্গে একই টাইমে একই কথা বলতে চেয়েছিলাম, তাই জন্যই মিলে যাচ্ছে সব।
1: হ্যাঁ, আর তোমাদের মেসেজ নিয়ে শ্রেয়া রেডি। 9903653992 তে তোমরা কি মেসেজ করেছো?
2: হাই লাভ জাংশন, অনুষ্ঠান খুব ভালো লাগছে, সময় মতো কিছু খেয়ে নিও। দিদিভাইরা, আমার বাড়ি হাওড়ায়, কাজের জন্য থাকি কাতারে। শামসুল আলম তরফদার, থ্যাংক ইউ তুমি যে কাজের জন্য এত দূরে থেকেও আমাদেরকে শুনছো, থ্যাংক ইউ। আচ্ছা, একজন লাভ শর্টস না কি বলছো, হ্যাশট্যাগ লাভ শর্টস লিখে তুমি বলেছো, হ্যালো দিদিভাই, আমি স্কুল লাইফে, ওকে আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তুমি যদি আমাদের লাভ শর্টস পাঠাও বা এই গল্প লিখে পাঠাও তবেই হ্যাশট্যাগ লাভ শর্টস কথাটা লিখো, তা নাহলে লিখো না। হ্যালো দিদিভাই, আমি স্কুল লাইফে একটা মেয়েকে খুব ভালোবাসতাম, ও ভালোবাসত, ঘটনাটা ক্রমে বোধহয় এটা পরিণতি হবে নাকি প্রীতির চাপে, আচ্ছা আই থিঙ্ক পারিপার্শ্বিক চাপ বলতে চাইছ, ওর বিয়ে হয়ে গেছে 4 বছর হলো, মাঝে কয়েকবার দেখা হয়েছিল, যতবার দেখা হয় সে মাথা নিচু করে চলে যায়, বাট আমার মনে একটু তার সাথে, আচ্ছা তোমার মনে কিছু রয়ে গিয়েছে আর কি, তার সাথে কথা বলবো কি বলবো না এটা তুমি ভেবে পাচ্ছ না। লক্ষণ মহাতো,
1: দেখো তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে সবার আগে এটা জানা দরকার যে তুমি তার সাথে কি কারণে রিকনসাইল করতে চাও, মানে তুমি কি তাকে আবার রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে তোমার জীবনে ফিরে পেতে চাও, কারণ সেটা তো এই মুহূর্তে পসিবল নয়, সে বিবাহিত। তাহলে তোমার দিক থেকে তোমার ইন্টেনশনটা ক্লিয়ার হওয়া খুব জরুরি, এবং সামনের জনের কমফর্ট জোনটা ক্লিয়ার হওয়া খুব জরুরি যে সে এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে বা তোমার সাথে আবার রিকনসাইল করতে ইন্টারেস্টেড কিনা। যদি এই দুটোরই উত্তর তুমি পেয়ে যাও তাহলে তুমি আশা করছি নিজের সমস্যার সমাধানও পেয়ে যাবে।
2: এক্স্যাক্টলি, কারণ কথা বলতে সত্যি কোনো দোষ নেই, যে জিনিসগুলো সুপ্রীতি বললো সেইগুলো ভেবে নিয়ে কথা বলো যদি বলতে ইচ্ছায়। অ্যান্ডি, অ্যান্ডি কি লিখছে আমাদের দেখি। হাই সুইট গার্ল সুপ্রীতি আর শান্ত শ্রেষ্ঠ শ্রেয়া, কেমন আছো? বৃষ্টি বাদলের দিনে তোমরা কেমন আছো? রথের মেলায় গিয়েছিলি?
1: হ্যাঁ,
2: আমাকে তো নিয়ে গেলি না।
1: আহা, আমি ভুলে গেছিলাম রে, আমি তোকে সত্যি কালকে ডাকতে
2: ভুলে গেছি। খারাপ তুই জানিস?
1: হ্যাঁ একটু তো জানি, আমি খারাপ অল্প জানি।
2: ঠিক আছে, আজ লাভ শটটা ভালো ছিল, অনির্বাণ লিখেছে তো তাই। শ্রেয়া তোমার কলমে ভালোবাসায়, আচ্ছা শ্রেয়া তোমার কলমের ভালোবাসায় ম্যাজিক আছে, লাভ

0: শর্টস এ আচ্ছা আজকে লাভ শর্টসটাকেও 10-এ 6-এ দিয়েছে অ্যান্ডি। খুব ভালো লেগেছে অ্যান্ডির আজকে লাভ শর্টস, থ্যাংক ইউ।
1: আর অ্যান্ডি ভালো লেগেও 10-এ 6-এ দিয়েছে, এ বাবা,
0: এর কারণ আছে। আর যে অনির্বাণকে বলছি আর একটু বড় করে লিখতে পারলে না?
1: হ্যাঁ, আর একটু বড়, একটু
0: আরো চাইছিলাম আমরা,
1: আরো অনেকক্ষণ ধরে লাভ শর্টস,
0: আরো একটু দিন চাইছিলাম। মানে গল্পটা শুনে মনে হচ্ছে আরো আরো আরো আরো, হ্যাঁ নেক্সট টাইম প্লিজ আরো শুনতে চাই আমরা। শুভ সন্ধ্যা দিদিভাইরা, রাত হতে চললো কিন্তু প্রায়। আজকের লাভ শটটা খুব খুব ভালো লাগলো, প্রোগ্রাম খুব ভালো লাগছে, আর আছি রাত 3টে পর্যন্ত। কৃষাণু বারাসাত থেকে, থ্যাংক ইউ।
1: আজকে আমি আর শ্রেয়া না চাইতেও খুবই একসাথে কথা বলেছি, আমাদের দুটো ব্রেন সেল আজকে একসাথে কাজ করছে,
0: আমাদের চাইতে হয় না,
1: হ্যাঁ
0: সিস্টেমটা এইভাবে মিলে গেছে আমাদের, কিছু করার নেই। আচ্ছা তুমি লিখেছ আমার মালতী লতা কি আবেশে দোলে, এটা কি কারোর উদ্দেশ্যে লিখেছ? অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। এবার একটা কথা বলবো তোমাদেরকে, আচ্ছা অসিত বৈরাগীর মেসেজটা পড়ি। প্রিয় লাভ জাংশন, রবি ঠাকুরের মতো আমারও মনে হয় সখী ভালোবাসা কাহারে কয়, জীবনের উজ্জ্বল দিনগুলো পেরিয়ে পরন্ত বেলা এসে মনে হয় মাঠ মানে বুঝতে গেলে যেমন মাঠে নেমে ছুটতে হয় তেমনি ভালোবাসা বুঝতে গেলে নিজেকে আর অন্যকে ভালোবাসতে হবে, অসিত বৈরাগী লিখে পাঠিয়েছে। এবার তোমাদের সকলকে বলি, তোমরা যারা একদম শুরুতে মেসেজ করছিলে, যদি কারোর মেসেজ পড়া বাদ হয়ে থাকে বা বাকি থেকে থাকে, তোমরা কিন্তু আরেকবার লিখে পাঠাতে পারো। আচ্ছা, আমার নাম সৃষ্টি, আমার বয়ফ্রেন্ডের নাম রিজু বিশ্বাস, বারাসাতে। ওয়ান উইক হলো, আচ্ছা একটু না, তোমার মেসেজটা পড়তে একটু ডিফিকাল্টি হচ্ছে, ঠিক আছে আমি চেষ্টা করছি। হয়ে গেছে আমাদের, কেন আমি জানি না, আমাকে না, তোমার মেসেজটা পড়তে বেশ ডিফিকাল্টি হচ্ছে, তুমি একটুখানি যদি ঠিকঠাক করে লেখো খুব ভালো হয়, আর নিশ্চয়ই পড়বো তোমার মেসেজটা। পায়েল ফ্রম বেলঘরিয়া কি বলছে, হাই লাভ জাংশন, দু চোখে আজ ভালোবাসার ঢেউ তুমি দেখেছ, দেখেনি কেউ, তোমায় নিয়ে ভেসে যাব হৃদয়ের এই কুলে, চুপি চুপি রং লাগবে মিলনের রঙে ফুলে, সোহাগ নদী উথাল হবে তোমার ছোঁয়ায় প্রিয়, পারলে তোমার হৃদয়ের মাঝে আমায় আগলে নিও।
1: বাহ,
0: পায়েলকে কিন্তু আমরা সবসময় হৃদয়ে রাখি, আর পায়েল যার কাছে এই কথা বলেছে সেও যেন ওকে হৃদয়েই রাখে, এটাই আমরা আশা করব।
1: হ্যাঁ, আর আমাদের পরের মেসেজ কি আছে?
0: আচ্ছা না, আপাতত এক্ষুনি আর কোনো মেসেজ কি আমরা পড়বো না, আমরা গান শুনবো,
1: আমরা একটা মিষ্টি গান শুনে নিই,
0: আমরা ব্যাক টু ব্যাক রাখি,
1: আমরা ব্যাক টু ব্যাক দুটো গান রাখি, এবং তারপরে আবার ফিরে এসে সুপ্রীতি আর শ্রেয়া কথা বলছি ভালোবাসা নিয়ে, কথা বলছি তোমার ভালোবাসার কথা নিয়ে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি তোমার সঙ্গে, আর হাতে গুনে ওই মিনিট 40 মতো রয়েছে, তার মধ্যে তোমাদের মেসেজ পড়তে হবে। আমি অপূর্ব সেন দমদম থেকে। আমি একজনকে ভালোবাসতাম, আমাদের দুজনের রিলেশনশিপটা 10 বছর ছিল, বাট একজন আমাদের রিলেশনশিপটা সে ভেঙে দিয়েছে। আমার লাভ শটটা আজকে দারুণ লেগেছে, আমি 100-তে 100 দেবো, ঝগড়া হলে ভালোবাসা বাড়ে। এই যে তুমি একটা সম্পর্ক ভাঙার পর এই যে ভালোবাসার উপর তোমার এই ভরসাটা রয়েছে এবং তুমি এখনো ভালোবাসায় বিশ্বাসী, এটা দেখে আমার খুব ভালো লাগলো
2: একদমই।
1: হাই সুপ্রীতি ও শ্রেয়া দিদি ভাই, আজকের লাভ শটটা খুব ভালো লেগেছে। ভালোবাসার শব্দটার অর্থ ভীষণ গভীর, তার গভীরতার তল সবাই মাপতে পারে না, তাই সেটা নিয়ে খেলা করে। আর তার শিকার হয়েছি আমি, একটা খারাপ মানুষের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে শুধু কর্তব্যের খাতিরে বেঁচে থাকা, কারণ দুটি প্রাণের দায়িত্ব আমার ওপর, তাই ইচ্ছে না থাকলেও জীবনটাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। রিঙ্কু সাপুই ফ্রম বাউরিয়া।
2: এখানেও না আমার খুব মনে হয় ইম্পর্টেন্ট একটা কাজ হলো কমিউনিকেশন। দেখো এটা না হতেই পারে, প্রাথমিকভাবে যে কোনো সম্পর্কে আমরা যখন থাকি আমাদের প্রথম প্রথম তো সবটা নতুন জানছি, আমাদের খুব আগ্রহ থাকে, খুব ভালো লাগে, কারণ প্রতিদিন আমরা নতুন কিছু শুনছি। এবার যখন আর নতুন কিছু শোনা নেই, একটা মানুষের জীবনে কত নতুন কী ঘটবে, আর যখন সেটা শোনার নেই তখন একটু বোরিং লাগতে থাকে কিছু ক্ষেত্রে, তখন মনে হয় সেই তো একই কথা, আর কী শুনবো, আর কী বা বলবো। তখন ওই গতানুগতিক একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ আছি কিন্তু কেউ কারোর সঙ্গে জুড়ে নেই, তাই এখানে না এফর্টটাও আসলে কোথাও মিস হচ্ছে। যে মানুষটা ভাবছে যে আর তো নতুন করে কী বলবো কী শুনবো, তো থাক যেমন চলছে চলুক, আসলে প্রতিটা সম্পর্কে প্রথম দিনের এফর্টটাই যদি আমরা ক্যারি করতে পারতাম তাহলে সব সম্পর্ক একই রকম থাকতো, একেবারে এক থাকতো না, কিন্তু অন্তত তার মধ্যে ম্যাজিকটা সম্পূর্ণ উবে যেত না। এই যে তুমি বলছো দুটো প্রাণের দায়িত্বের জন্য শুধুমাত্র তুমি এই সম্পর্কটাকে একটা বাহ্যিক রূপ, মানে সোশ্যালি তুমি আছো তার সাথে, আর কোনো কারণ নেই, এই খারাপ লাগাটা এটা নিয়ে তুমি বই বেড়াবে আজীবন, এবং এটা আর তোমার কাছে সম্পর্ক নেই, একটা বোঝা। বোঝাই তো লোকে বই বেড়ায়, সম্পর্ক হলে বইতে হতো না।

0: তাই আমার খুব মনে হয় যে আমার মনে হয় সুপ্রীতিও একমত হবে, তুমি একটা কাজ করে দেখতে পারো, যদি কমিউনিকেট করে কিছু লাভ না হয় বা তুমি কমিউনিকেট করার মতন সেই প্রস্তুতি তোমার নেই, তাহলে একটা প্রফেশনাল হেল্প নাও। তোমার মনে হতে পারে আমরা দুজন যাব কি করে, কথাই হয় না দুজনের, তুমি একাই যাও, যাও গিয়ে দেখো, শোনো, নিজের কথাটা বলো, কিছু না কিছু রাস্তা বেরোবে। কারণ থাকবে যার সঙ্গে, তার সঙ্গে যদি সবটা একটু ঠিকঠাক করে নেওয়া যায়, তার থেকে ভালো বোধ হয় কিছু হয় না।
1: হ্যালো, আমি অভিষেক ঘোষ লেক টাউন থেকে। কেমন আছো তোমরা? আজ গল্পটা খুব ভালো লেগেছে, আমি আর আমার মা শুয়ে শুয়ে শুনছি, খুব ভালো লাগলো। আমি তো চোখ বন্ধ করে শুনছিলাম, আমার মনে হচ্ছিল আমিও ওদের সাথেই আছি। আমার লাস্টে খুব ভালো লাগলো, জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গল্প শোনানোর জন্য। আর প্লিজ আমাকে একটা গান শুনিয়ে দিও। আচ্ছা, আজকে এটা তো আমাদের গানের রিকোয়েস্টের শো নয়, তাই আমরা গানের রিকোয়েস্টটা একটু সাইডে রেখে তোমাদের মেসেজ পড়ছি। নমস্কার, আমার নাম ঠিকানা গোপন রাখছি, আমার এখন 48 বছর বয়স, আমি বিবাহিত, 22 বছর হয়ে গেছে, একটি ছেলে ও একটি মেয়ে আছে। আমি কাপড়ের ব্যবসা করি, মোটামুটি সুখী পরিবার। বিগত 2 বছর হলো ফেসবুকে এক মহিলার সাথে আলাপ হয়, তাকে একটু একটু করে আমাদের সম্পর্কটা বেড়ে গেছে। আমরা দুজন দুজনের সাক্ষাৎ করেছি 4 বছর আগে, তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে, একটি মেয়ে নিয়ে থাকে। বর্তমানে আমাদের সম্পর্কটা খুব বেশি এগিয়ে গেছে, সে এখন আমায় বিয়ে করতে চায়। আমি এখন কি করব? এখনও আমার বাড়ির কেউই জানে না।
0: তুমি যদি সম্পর্কটায় থাকো এবং তিনি এখন লিগালি আর তার পুরনো সম্পর্কে তিনি নেই, বিবাহিত জীবনে নেই, তার ডিভোর্স হয়ে গিয়েছে, তো সম্পর্ক যদি থাকে এবং তোমরা কিছু একটা ভেবেই তো এগিয়েছিলে একে অপরের সঙ্গে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে না যে এখানে খুব একটা প্রবলেম রয়েছে। কিন্তু তুমি কি চাও সেটা ইম্পর্ট্যান্ট। আমার মনে হচ্ছে যে তুমি কি চাও সেটা তোমার কাছে হয়তো ক্লিয়ার নয়। তুমি বলছো বারবার তার কথা, সে চাইছে, সে বলছে, তুমি কি চাইছো? আর যেহেতু তোমরা একসঙ্গে এই সম্পর্কটার মধ্যে অনেকটা, তোমরা বলছো যে তুমি বলছো অনেকটা এগিয়ে গিয়েছো, এর অর্থ তো এটাই দাঁড়ায় কিছু তো একটা তোমাদের মধ্যে কাজ করছে, কোনো একটা অনুভূতি তো রয়েছেই, সেটাকে কি পরিণতি দেওয়া যায় এটা একবার ভাবো, এবং ভেবে নিয়ে তুমি কথা বলো তার সঙ্গে। আর তিনি এটা চাইতেই পারে, সম্পর্কের মধ্যে এই চাওয়াটা খুব একটা অবাক হওয়ার মতন কোনো ব্যাপার নয়। আর বাড়িতে জানে না বিষয়টা, তো প্রত্যেকেই তো আমরা অ্যাডাল্ট, তুমিও একজন অ্যাডাল্ট মানুষ, তুমি যখন একটা মানুষকে চুজ করছো তোমার জীবনে, তাহলে তো তুমি গোটা পৃথিবীর কাছে ফেস করার জন্য তৈরি হচ্ছো, এটাও তারই একটা পার্ট। এবং মা বাবাকেও তুমি, মানে বাড়িতে তোমার যেই থাকুক না কেন, বাড়িতে তুমি সেইভাবেই এটা বোঝাবে, আশা করবো এটাই করবে। এবং ভবিষ্যতে যদি আবার তোমার মনে হয় এটা নিয়ে আর কিছু ডিসকাস করতে চাও আমাদের সাথে, নিশ্চয়ই জানিও।
1: আপাতত একটা মিষ্টি গান থাকছে এবং সুপ্রীতি শ্রেয়া রয়েছি, আর থাকবো ঠিক 12টা অবধি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আজকে লাভ শর্টসে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ ও সুনন্দা। শুরু হচ্ছে লাভ শর্টস, একটি সত্যি প্রেমের গল্প।
2: আজ আবার

0: এই মেয়েটা কোনোদিন যদি একটু সময় আসে। ও বাবা, ধর বৃষ্টি এসে গেল, আজ এক মাস পর ডেটে এলাম আর এসে কিনা এই অবস্থা। তাও যদি উনি সময় করে আসতেন তাহলে একসঙ্গে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বৃষ্টিতে ভেজা যেত, সেও তো হবে না।
1: আসলে আজ দিনটাই খারাপ গেছে অনিকের। একে তো প্রায় মাসখানেক অফিস ট্যুরে কাটিয়ে আজই শহরে ফিরে

0: সঙ্গে দেখা করবে ঠিক করেছিল। দ্বিতীয় রাজি, কিন্তু বাদ সাধল মেট্রো। মেট্রো লাইনে কি একটা সমস্যা হয়, দু ঘন্টা মেট্রো বন্ধ পুরো। বাঁশদ্রোণি থেকে পার্ক স্ট্রিট, এই শহরের বুক ছিঁড়ে ছুটে চলা দূরত্বটা আজ যেন আরেকটু বেশি মনে হচ্ছে ওর। অনেক জানে এই শহরে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না, তাই জন্যই বাসের অপেক্ষা আর একদম সে করল না, একেবারে অ্যাপ ক্যাব ধরে নিয়েছিল। আরে ভেবেছিল অন্তত আধা ঘন্টা হলেও তো বাঁচবে, কিন্তু ভাগ্য ভাগ্য যেন আজ তার বিরুদ্ধে একেবারে। গাড়ির জানলা দিয়ে সে দেখছিল শহরকে। কলকাতার বিকেলের আকাশ ধীরে ধীরে ধূসর হয়ে আসছে, গঙ্গার দিক থেকে হালকা বাতাস বইছে, আর ঠিক তক্ষুনি মেসেজ এলো,
1: 38 মিনিট লাগবে, সরি।
0: তার চোখে একটু বিরক্তি, একটু ক্লান্তি, আর তার চেয়ে বেশি অপেক্ষার অভ্যাস। এতদিন তো হলো, এইবার একটু বিষয়টা চেঞ্জ হতে পারে।
2: একবার আসুক না, এইভাবে চলে না, মানে জাস্ট চলে না। আমি এত কিছু সয়ে চলে এলাম আর এখনো বলছে আধ ঘন্টা দেরি, এইভাবে আমি পারবো না, মানে পারা যাচ্ছে না আর কি।
0: দূতি আর অনিকের সম্পর্কটা খুব অদ্ভুত ভাবে শুরু হয়েছিল। ডোন্ট এক্সপেক্ট সিনেম্যাটিক প্রেম, কোনো লাভ এট ফার্স্ট সাইট ছিল না। অফিসের একটা ট্রেনিং সেশনে প্রথম দেখা হয়েছিল, দুজনেই খুব অল্প বয়সে চাকরিতে ঢোকে। দূতি খুব গুছানো, শান্ত, একটু রিজার্ভড ধরনের মেয়ে, আর অনিক হাসি খুশি, ভেতরে ভেতরে অতিরিক্ত ভাবুক। সে মানুষকে সহজে বিশ্বাস করে না, কিন্তু যাকে করে তাকে খুব গভীরভাবে করে। প্রথম দিকে তারা শুধু সহকর্মী ছিল, তারপর ধীরে ধীরে লাঞ্চ ব্রেকের কথাবার্তা, মেট্রো স্টেশনে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, তারপর একদিন হঠাৎ স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনেক জিজ্ঞেস করে বসল,
2: তুমি কি সবসময় এতটাই চুপচাপ থাকো?
0: ওই একটা প্রশ্নেই শুরু। দূতি কিন্তু উত্তরে একটু মুচকি করে হেসেছিল,
1: না শুধু যাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না তাদের সামনে চুপ থাকি।
0: ওই যাকে বলে একেবারে স্যাভেজ উত্তর শুনে অনেক খিক খিক করে হেসে ফেলেছিল। আর ওই যে হাসি তো ফাসি। এবার কাট টু বর্তমান সময়ে, গাড়ি থেমেছে পার্ক স্ট্রিটের কাছে। বৃষ্টি এখন আরো জোরে নামছে, রাস্তায় জল জমে গেছে, গাড়ির হেডলাইট গুলো জলে রিফ্লেক্টেড হয়ে শহরকে একটা নরম আলোয় ভিজিয়ে দিচ্ছে। অনিক জানালার কাছে আঙ্গুল দিয়ে জলরেখা আঁকছে, তার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছে, ওই রাগ আর ভালোবাসার মাঝামাঝি কিছু একটা। সে জানে যে মানে দূতি ইচ্ছা করে যে দেরি করে না সেটা ঠিক, ওর কাজ থাকে, ওর নিজের একটা ব্যস্ত পৃথিবী থাকে, কিন্তু তবুও মানুষের মন তো, সেটা যুক্তিটা খুব বেশিক্ষণ শোনে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, দূতি যখন রওনা দেয় তখন তার অফিসের একটা জরুরি কল আসে, ক্লায়েন্ট মিটিংয়ের একটা শেষ মুহূর্তের সমস্যা। সে ফোনে অনিককে বারবার বলতে চেয়েছিল, কিন্তু আবার ওই যে নেটওয়ার্ক নেই, শেষ পর্যন্ত শুধু একটা মেসেজ, আমি দেরি করছি কিন্তু আমি আসছি। দূতি জানত অনিকের অপেক্ষা করার ধৈর্য কম, কিন্তু সেটাও জানত অনিকের রাগ যত দ্রুত আসে তত দ্রুত গলেও যায়। এদিকে পার্ক স্ট্রিটের প্রবল জ্যামে আটকে গিয়ে ও ড্রাইভারকে বলল,
2: দাদা বলছি যে ওই মিডলটন রোড দিয়ে বেরিয়ে ময়দান মেট্রোতে নিয়ে যান, এক্সট্রা চা লাগে আমি দিয়ে দেবো, ঠিক আছে?
0: রাগ হলেও ওর একটু ইচ্ছে হলো আর কি, ময়দানে মেট্রো থেকে একসঙ্গে হাঁটবে, তাই পার্ক স্ট্রিটের ডেস্টিনেশন চেঞ্জ করে ময়দান। একটা টেক্সট করে দিল দূতিকে, দূতির অফিস হোচিহমিন সরণিতে, তাই ওর কাছেও হবে অ্যাকচুয়ালি। অনিক ময়দানে নামলো, ছাতা তো নেই ওর কাছে, মাথার চুল ভিজে গেছে, শার্টের কাঁধে বৃষ্টির দাগ। স্টেশনের বাইরে দাঁড়িয়ে সে ফোন বের করে আবার দেখে,
1: আর 10 মিনিট।
2: 10 মিনিট মানে মিনিমাম আরো 30 মিনিট।
0: না মানে সব সময় অবশ্য 10 মিনিট যে 30 মিনিট হবেই এমন গ্যারান্টি নেই, বিশেষ করে ব্যাপারটা যখন ঠিক এক মাস পর আবার দেখা হওয়ার মতো একটা গম্ভীর ব্যাপার স্যাপার। তো ঠিক 20 মিনিট পর অনিক রাস্তার ঠিক ওপারে মার্কিন এম্বাসির দিক থেকে একটা পরিচিত ছাতা এগিয়ে আসতে দেখে, সেই নীল রঙের ছাতা যেটা অনিক কিনেছিল নিজের জন্য, কিন্তু দূতি জাস্ট র্যান্ডম কেড়ে নিয়ে বলেছিল,
1: এই শোনো এটা না আমার ভালো লেগেছে, এই এটা আমি ইউজ করব।
0: ও জাস্ট এরকমই, এটা মনে পড়তেই অনিক মনে মনে হেসে ফেলল। তো আপাতত সেই ছাতার নিচে দূতি দেবীও দৃশ্যমান হলেন, চুল ভেজা, শাড়ির আঁচল একটু ভিজে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না সে কতটা দৌড়ে এসেছে। দূতি কাছে এসে দাঁড়ায়,
1: সরি।
2: তুমি কিন্তু সবসময় দেরি করো, হ্যাঁ?
0: দুটি সামনে আসতেই ওর যাবতীয়

0: রাগ ঠিক বৃষ্টির মতোই গলে জল। দুতি হালকা হেসে ফেলে।
1: আর তুমি সবসময় আগে এসে রেগে যাও।
0: বৃষ্টি তখন আরো জোরে নামছে, আশপাশে মানুষ ছুটছে, হর্ন বাজছে, কিন্তু তাদের দুজনের মধ্যে একটা আলাদা নিরবতা।
2: আমি এক মাস পরে এসেছি, ভাবলাম আজ একটু মানে ঠিকভাবে দেখা হবে।
1: আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি যত তাড়াতাড়ি আসা যায় সেই চেষ্টাটা করেছি? তুমি জানো আজ আমার মিটিং ছিল, আমি চাইলে নাও আসতে পারতাম, কিন্তু এসেছি তো।
0: ভালোবাসা সবসময় সময় মতো আসে না, কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা সময়ের বাইরে গিয়েও ভালোবাসে। অনিক এবার একটু স্বাভাবিক হয়, অভিমান অনেকটা কেটে গেছে। সে নিজের ভেজা চুল ঠিক করতে করতে বলে,
2: হ্যাঁ মানে আমি হয়তো একটু মানে ওই আর কি ওভার রিয়্যাক্ট করি।
1: শুধু একটু?
0: এই প্রথম অনিকও হাসে, বৃষ্টির শব্দের মধ্যে তাদের হাসি মিশে যায়। তারা স্টেশন থেকে বের হয়, কোনো গন্তব্য নেই কিন্তু ঠিক করে নেওয়া, শুধু হেঁটে চলা।
1: চলো চা খাই
2: এখন।
1: হ্যাঁ, এই বৃষ্টিতে না খেলে বৃষ্টি নিজেই অবাক হয়ে যাবে না?
0: বাঙালি বলে চায়ের কাপে রাজনীতির তুফান ছোটে নাকি, সেটা তো হয়ই, কিন্তু রাস্তার ধারে চায়ের ভাঁড়ে কত যে শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে, সে রেকর্ড রাখতে গেলে কত খণ্ডের যে এনসাইক্লোপিডিয়া বানাতে হবে সেটা তো বলাই বাহুল্য। অনিক আর দুতি হাঁটতে হাঁটতে ময়দানের দিকে চলে এসেছে। ফুটপাতে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালো, একটা ছোট চায়ের দোকান, রাস্তার ধারে প্লাস্টিকের ছাউনি, ভিতরে গরম চা পকোড়া, ওদেরই মতো বৃষ্টিতে ভেজা আরো কিছু মানুষ। ওরা দুটো চা নিয়ে একটু সরে গিয়ে নিজেদের মতো করে পাশ ফিরে দাঁড়ালো।
2: শোনো না, বলছি মানে তুমি কি জানো যে আমি যখন ট্যুরে ছিলাম তখন সবচেয়ে বেশি না তোমার সঙ্গেই মানে ঝগড়াগুলো মিস করেছি, এটা কিন্তু ট্রু।
1: ও আচ্ছা, তাই জন্যে আজ ভেবেছিলে বুঝি যে একটা বিশাল ঝগড়া হবে?
2: আরে না, আমি জাস্ট আজকে দেখা হবে এটা নিয়ে খুশি ছিলাম, ওটা নিয়ে খালি ভাবছিলাম।
0: দুতি এই উত্তরটার জন্য প্রস্তুত ছিল না, ও অবাক হয়ে গেল। ও অনিকের দিকে তাকিয়ে থাকলো, এই শহরের শব্দের ভিড়ে এই একটা উত্তর সমস্ত ক্যাকোফোনির মাঝে একটা শান্তির নৈ শব্দ তৈরি করল। তারপর দুতি ধীর গলায় বলল,
1: তুমি তো জানো অনিক আমি দেরি করি না, কারণ আমি অবহেলা করি না তোমাকে। আসলে
2: জানি ম্যাডাম,
1: আমার দেরি হয় কারণ আমি অনেক কিছু একসঙ্গে একার হাতে সামলাচ্ছি।
0: বৃষ্টি ধীরে ধীরে কমে আসে, রাস্তায় জল জমে আছে, কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করে, একটা হালকা বাতাস।
2: তবে এটা ঠিক যে আমি আজকে কিন্তু একটু রেগে গিয়েছিলাম,
1: আমি জানি,
2: কিন্তু আমি আদতে তোমার জন্য অপেক্ষা করি।
0: দুতি কিছুক্ষণ চুপ করে থেকে হাসে, তারপর বলে,
1: তাহলে আমরা দুজনেই অপেক্ষা করি, শুধু আলাদা আলাদা কারণে।
0: এই শহরে প্রেম কখনো ঠিক সময়ে আসে না, মেট্রো দেরি করে, বৃষ্টি শুরু হয়ে যায়, ফোন নেটওয়ার্ক হারায়, কিন্তু তবুও কিছু মানুষ থাকে যারা দেরি হলেও আসে, রাগ করলেও থেকে যায়, আর ভিজে গেলেও হাতটা ছাড়ে না। অনিক আর দুতি তেমনই দুজন, তাদের প্রেম নিখুঁত না কিন্তু সত্যি, আর এই শহরে সত্যিটাই সবচেয়ে বড় বিলাসিতা।

লাভ শর্টসে আজ শুনলে অনির্বাণের লেখা একটি সত্যি প্রেমের গল্প। গল্পের নারেশনে অনির্বাণ, অনিক অরিজিৎ, দুতি সুনন্দা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সুপ্রীতি আর শ্রেয়া রয়েছি তোমার সঙ্গে, আর লাভ জাংশন চলছে, আর 10 মিনিট মতো রয়েছি তোমার সঙ্গে। এবং সেই 10 মিনিট পরে তোমরা জানতে পারবে চুপ কথায় কে কে রয়েছে। চুপ কথায় কে রয়েছে আমি এক্ষুনি বলছি না, তবে হ্যাঁ, সুপ্রীতি শ্রেয়া আজকে লাভ জাংশনে ভালোবাসা নিয়ে কথা বলছি। আমরা লাভ মিটারে ভালোবাসার গোপনীয়তা নিয়ে কথা বলছিলাম, ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। কিন্তু ভালোবাসাটা যে ভীষণ অপরিহার্য জীবনে, এটা বোধহয় আমরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করব, এবং প্রত্যেকেই প্রত্যেকবার এটা মানব যে ভালোবাসা ছাড়া চারদিকটা বড্ড ফিকে লাগে, ওই নুন ছাড়া রান্নার মতো একটা ব্যাপার হয়, এবং ওই ফিকেটা আমাদের খুব একটা কাম্য নয়। এবং ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য আমরা আর একটু বেশি দিন বাঁচতে চাই।
2: আর এই বেঁচে থাকাটাকে যদি আমরা মিনিংফুল করতে পারি তাহলেই তো সার্থকতা। ধরো আমরা সবাই জানি আমরা কেউই 100 বছর বাঁচবো না, বা 50 বছরও বাঁচবো না হয়তো কেউ কেউ। কিন্তু যদি 5 বছরও বাঁচি, সেটাকে 5000 বছরের মতন করে আমরা বাঁচতে পারি শুধু ভালোবেসে। 9903652992 এই নম্বরে তোমার মেসেজের অপেক্ষায় ছিলাম আমরা, আর যেতে যেতে তোমার বেশ কিছু মেসেজ নিশ্চয়ই পড়ব। প্রিয় লাভ জাংশন, কেমন আছো দুই দিদি? আজ একটা প্রশ্ন নিয়ে লিখছি, ভালোবাসা কি সত্যি এত নিষ্ঠুর, নাকি আমার ভাগ্যটাই এমন? আমি এখন বেকার, তাই হয়তো ও যখন কিছু খেতে চেয়েছে সবসময় দিতে পারিনি, তবুও নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং বলেছি আজ না পারলে চাকরি হলে সব ইচ্ছে পূরণ করব। বাবাকেও এখনও আমাদের সম্পর্কের কথা বলতে পারিনি। ভেবেছিলাম আগে একটা চাকরি হোক, তারপর সব বলবো। কাল আমার শরীরটা ভালো ছিল না, তাই ওকে নিয়ে বেরোতে পারিনি, কিন্তু সেই কারণে আমাকে অনেক কথা শুনতে হলো। শুনতে হলো বেকার মানুষকে ভালোবাসার চেয়ে একা থাকা অনেক ভালো। তুই আমার জীবনে কালো দাগ, তুই আমার জীবনের সবচেয়ে বড় অশুভ। আরও কত কি, 5 বছরের ভালোবাসার পর এই কথাগুলো শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। তাই আজ ভাবছি, ভালোবাসা কি সত্যি এত নিষ্ঠুর, নাকি আমার ভালোবাসাতেই কোথাও কোনো খামতি ছিল? আমি জানি ওকে অনেক কিছু দিতে পারিনি, কিন্তু নিজের জীবনের চেয়েও বেশি চেষ্টা করেছি ওকে ভালো রাখতে, ওর সব ছোট বড় ইচ্ছেগুলো পূরণ করতে। তারপরেও কেন যেন আমার সব চেষ্টাই অপূর্ণ থেকে গেল। আমি তোমাদের ভাই স্পন্দন, ভেরি সরি, আসলে আগে তোমার নামটা লেখা রয়েছে তাই পড়ে ফেলেছি, কিন্তু তুমি আমাদেরকে পরে জানিয়েছো নামটা না নিতে। তুমি যদি প্রথমে বলতে একদম নিতাম না,
1: কিন্তু
2: শুধু তোমাদের, আরও একটু আছে, শুধু তোমাদের একজন ভাই আমি, আমার জন্য একটা সুন্দর গান বাজিয়ে দিও ইতিমধ্যে। আচ্ছা শ্রেয়াদি ভাই, প্রেজেন্ট প্লিজ।
1: স্পন্দন, অনেক সময় ভালোবাসার মানুষেরা অভিমান থেকে, রাগ থেকে, খারাপ লাগা থেকে, অপেক্ষা থেকে অনেক সময় এমন অনেক কথা বলে ফেলে যেগুলো তারা মিন করে না। এবং অনেক সময়ই হয়েছে যে সারাদিন, এবং এটা হয় জানো তো, এটা আমার ক্ষেত্রেও আমিও অনেক সময় দেখেছি যে যখন আমরা কাউকে খুব বেশি মিস করি, প্রচণ্ড মিস করছি হয়তো কাউকে, তখন না তার উপর প্রচণ্ড রাগ হয় যে কেন ওই মানুষটা নেই। তখন সেই রাগ থেকে, ক্ষোভ থেকে অনেক কথা আসে যে কথাগুলো আমরা আসলে মিন করি না, বা আমরা কখনো হয়তো মানে সাধারণ সময় কখনো সেই কথাগুলো ভাবিও না, কিন্তু সেগুলো আমরা বলে ফেলি। তো সেটা একটা দিক হতে পারে, তবে আরও একটা দিক যেটা হওয়াটা কাম্য নয় একেবারেই, কিন্তু যদি সেটা হয় আমি

0: তোমাকে বলবো যে যদিও সত্যি কথাগুলো মিন করে বলে থাকে এবং ও জানে যে কথাগুলো বললে তোমার কতটা খারাপ লাগতে পারে এবং তারপরেও কথা বলে থাকে, তাহলে একটা জিনিসই বলবো যে ওই একটা গান আছে না যে শীষ মহল না মুঝকো সুভায় তুচসং সুখী রোটি ভাই, তো যে তোমার সুখী রোটির সময় তোমার সাথে থাকবে না সে তোমার শীষ মহলের টাইমটাও কিন্তু ডিজার্ভ করে না।
1: আর আমরা চাইব যে তোমার এই মুহূর্তটা কেটে যাক, কেটে গিয়ে সবটুকু ঠিক হয়ে যাক। আচ্ছা, তুলিকার জন্য হর্ষ অনেক বড় একটা কবিতা লিখেছ, আজ পড়তে পারলাম না কিন্তু নিশ্চয়ই পড়ব কখনো। নমস্কার, আমি সৌগত ব্যানার্জি বেহালা থেকে। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, কিভাবে লাভ শর্টস লিখে পাঠাবো অলরেডি বলে দিয়েছি, তাও একবার বলছি। তোমরা একটা কাজ করবে, হ্যাশট্যাগ লাভ শর্টস দিয়ে লিখে পাঠাবে তোমাদের গল্পটা 1700 শব্দের মধ্যে, আর হ্যাশট্যাগ লাভ শর্টসটা আগে লিখতে ভুলো না। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: Love Junction에 Love Quote of the Week. Love Quote of the Week. Love Quote of the Week.
1: 제야 সুপ্রীতির সাথে Love Junction একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর Love Quote এর টাইম এখন।
2: আমাদের আজকের Love Quote টা

0: বোধহয় আমাদের জীবনের মন্ত্র হলে বেশ ভালো হয়। কঠিন সময়ে পাশে থাকার মধ্যে দিয়েই ভালোবাসার গভীরতা প্রকাশ পায়। কি একমত সুপ্রীতি?
1: আমি ভীষণভাবেই একমত, এবং এই লাভ কোটের সাথে সাথেই আজকে সুপ্রীতি আর শ্রেয়া আজকের মতো লাভ জাংশন থেকে টাটা বলবে। তবে শ্রেয়া টাটা বলবে না, কারণ শ্রেয়া এবং দীপদা থাকছে চুপ কথা নিয়ে আর একটু পরে, এই গানটার পরে, তোমাদের চুপ কথা শোনার জন্য শ্রেয়া আর দীপদা অপেক্ষা করছে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: দেখো ঘড়িতে সময় এখন বলছে ঠিক রাত 12টা বেজে 1 মিনিট আমরা পেরিয়েও গেছি। আর তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহের শুক্র এবং শনিবার যখনই রাত 12টা বাজে চুপ কথা তোমার কানে আসে 107 FM এর রেইনবোতে। একটু আগে সুপ্রীতি বলে গেল যে দীপা শ্রেয়া আজকে থাকছে চুপ কথাতে, তো শ্রেয়ার সঙ্গে তুমি এতক্ষণ শুনছিলেই আর দীপা এখন এসে গেছে। তো আমরা একটা নতুন জার্নি শুরু করছি যেখানে আমরা আগামী কয়েক ঘন্টা তুমি কেমন আছো, তোমার মন কেমন আছে, তুমি কি নিয়ে ভাবছো, তোমাকে কি ভাবাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে, তুমি কতটা এক্সাইটেড, নতুন সিনেমা বেরিয়েছে বেশ কিছু এই সপ্তাহে সেগুলো নিয়ে তুমি কতটা এক্সাইটেড, সেই সব কিছু নিয়ে একেবারে মন খোলা দিল খোলা আড্ডা হবে যেখানে তোমাকে জাজ করা হবে না। তোমার যে কোনো প্রবলেম নিয়ে তুমি আমাদের সঙ্গে নিশ্চিন্তে নির্দ্বিধায় আগামী কয়েক ঘন্টা গল্প করতে চলে আসতেই পারো। নাম্বারটা তোমরা প্রত্যেকেই জানো, তাও আর একবার মনে করি দিই 9909036599। এই নম্বরে এক এক করে আসতে থাকুক তোমার পাঠানো টেক্সট আর হোয়াটসঅ্যাপ মেসেজ, যার শ্রেয়া আর দীপ তোমার সঙ্গে থাকছে এই মিড নাইট জার্নিতে।
1: আর আমরা সবসময় মনে করি জার্নিটাই ভীষণ ইম্পর্ট্যান্ট, আমরা তো জানি না এই জার্নির শেষে এই পথের শেষে কি আছে, কিন্তু এই যে আমি তুমি আর আজকে দীপদা আমরা তিনজন মিলে আবারও এমন একটা চুপ কথা আমরা জুড়ে যাচ্ছি, জুড়তে জুড়তে রাত 3টে পর্যন্ত ঠিক কি হবে সত্যি জানি না, তুমিও জানো না।
0: দেখো অনেক বিষয় আলোচনা হয় আমাদের, মানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করি তারপরে আস্তে আস্তে আরেকটা বিষয় শিফট করে যাই, এরকম অনেক কিছু নিয়ে কথা হবে। তবে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা বারবার তোমাদের মনে করিয়ে দেওয়ার, যে তুমি কেমন আছো বা তোমার মনের মধ্যে এমন কোনো চিন্তা যেটা এই রাতের বেলায় তোমাকে একটু বেশি ভাবাচ্ছে। কি হয় আমি এটা আগেও বলেছি যে সারাদিনে প্রচুর আওয়াজ, বাইরের আওয়াজ, পারিপার্শ্বিক পরিস্থিতির আওয়াজ, অনেক রকম কাজ ব্যস্ততা, এইসবের মধ্যে তোমার মনের ভেতর কি চলছে সেটা শুনতে পাওয়া যায় না। রাতের বেলা যখন তুমি একটু একলা হয়ে যাও তখন সেগুলো খুব বেশি করে তোমার কানের মধ্যে বাজে, তাই সেই সময় সেই ভাবনাগুলো, যে ভাবনাগুলো তোমার মনের মধ্যে আস্তে আস্তে ঘন হতে থাকে, তোমার মনে হয় যে কারোর সঙ্গে ভাগ না করতে পারলে এই ভাবনাগুলো তোমাকে আরও বেশি একটা মন খারাপের মধ্যে আবর্তিত করতে থাকবে, সেই সমস্ত ভাবনাগুলো তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে 9909036599 নাম্বারে। দীপ আর শ্রেয়া রয়েছে তোমার সঙ্গে, আগামী কয়েক ঘন্টা সব সব সব বিষয় আলোচনা করব। চটপট তোমার টেক্সট আর হোয়াটসঅ্যাপ আসতে থাকুক, আমরা এই চুপ কথা জার্নি শুরু করছি আর একটা দুর্দান্ত গান দিয়ে। শ্রেয়া আর দীপ তোমার কানে রয়েছে 107 FM রেইনবোতে।

0: একটা গান যেটা শুনতে আমাদের 4-5 মিনিট সময় লাগে, সেই 4-5 মিনিটের মধ্যে অনেকগুলো SMS কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আমরা এক এক করে সেই মেসেজগুলো এবার পড়তে শুরু করবো। 9903653992 নম্বরে এক এক করে আসছে তোমার পাঠানো মেসেজ। দেখি কে আজকে মেসেজ করেছে। তো শ্রী, আমরা এবার মেসেজগুলো পড়তে শুরু করি।
1: গ্যাস, আমরা তোমাদের এই মেসেজগুলো তো পড়বই, এবং আমরা খুব চেষ্টা করি তোমাদের সকলের মেসেজ পড়তে।
0: না, কিন্তু একটা জিনিস এটাও ঠিক শ্রেয়া, যে এক এক সময় এতগুলো মেসেজ চলে আসে যে সত্যি সত্যি আমরা সব মেসেজ পড়ে উঠতে পারি না।
1: তার জন্য
0: আমরা একটু আগাম ক্ষমাও চেয়ে নিই, যে অনেক সময় এরকম হয় যে যেহেতু এটা লাইভ শো, এখানে কোনো স্ক্রিপ্ট নেই, আনস্ক্রিপ্টেড একটা শো, আনপ্ল্যান্ড একটা শো, এখানে সব কিছুই যেমন যেমন মেসেজ আসে, যেমন যেমন তুমি লিখে পাঠাও, তার উপর আমাদের শো এগোয়। তাই সবসময় সব মেসেজ, আবার অনেক সময় কিছু মেসেজ আসে যেগুলো খুব ইরেলেভেন্ট, সেগুলো আমাদের পড়ার প্রয়োজন পড়ে না।
1: তোমার মনে কিছু লাভ জাংশনের মেসেজও চলে আসে,
0: হ্যাঁ, মানে তোমার মনের মধ্যে কি চলছে সেটাই লিখে পাঠাও, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। এখানে আমরা জীবন নিয়ে আলোচনা করি, প্রাপ্তি, সাফল্য, ব্যর্থতা, এগুলো নিয়ে আলোচনা করি।
1: কসবা রথতলার মেলা আমার বাড়ির কাছে, গুগল সার্চ করলেই কলকাতার টপ রথের মেলার মধ্যে আমাদেরটা পড়ে। বাবার হাত ধরে প্রথম মেলায় আসা, এত ভিড়ে যে ভয়তে বাবার হাত শক্ত করে ধরে থাকতাম। এখানে নানা রকমের দোকান বসে, ঘরের দরকারি জিনিসপত্র, খাবার দাবার, জিলিপি, পাঁপড়, ঘুগনি, আইসক্রিম, হটকেক, আমি তো এই সবের লোভে যাই। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে আমাদের।
0: বাহ, থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। সৌভিক আমাদের রেগুলার লিসেনার, সবসময় মেসেজ পাঠায়। সৌভিক, তোমার যেমন একটা মেলার অভিজ্ঞতার কথা তুমি শেয়ার করলে, আমাদের বোধ হয় কম বেশি মেলা নিয়ে সবারই, মানে বিশেষ করে রথের মেলা নিয়ে আমার মনে হয় আমাদের সবার অভিজ্ঞতা কিন্তু এরকমই। কারণ আমি ছোটোবেলায় মা বাবার হাত ধরে, মায়েরই হাত ধরে, আমি রামলীলা ময়দানে, মৌলালির কাছে রামলীলা ময়দানে রথের মেলা হতো, সেখানে যেতাম। আমার এখনও মনে আছে রথের মেলার ওই সময়টা, ওই ফেজটা, যে কদিন মানে রথ যাত্রা শুরু হতো এবং উল্টো রথ হওয়া পর্যন্ত মেলাটা থাকতো যে কদিন, আমার মনে আছে যে বিকেল হলেই, স্কুল থেকে ফিরেই আমার মনের মধ্যে একেবারে উথাল পাথাল করতো যে আমি কখনোই মেলাটায় যেতে পারবো। এবং মেলাটার রাস্তা, মানে মেলাটা, মেইন মেলাটা ঢুকতে ঢুকতে রাস্তার দুদিকে প্রচুর ফুটপাতের ধারে ছোটো ছোটো দোকানগুলো বসতো, সেখান থেকে এক্সাইটমেন্ট শুরু হয়ে যেত যে আরে এই তো মেলায় চলে এসেছি, মেলায় চলে এসেছি। এখন এই মেলাগুলো হয়তো যারা আমরা বড় হয়ে গেছি তাদের এতটা এক্সাইট করে না, এতটা আমাদের ভীষণ যে এখন উৎসাহ মেলায় যাওয়ার এতটা আমরা পাই না। কিন্তু আমি বলছি সেই সময় আমাদের ছোটোবেলায়, যখন ধরো 7-8 বছর, 10-12 এরকম যখন বয়স, তখন মনে হয় মেলায় যাওয়ার থেকে বেশি আনন্দ, বেশি উৎসাহ, বেশি এক্সাইটমেন্ট খুব কম জিনিস হতো। আমার এখনও মনে আছে এরকম একটা মেলাতে আমি প্রথম দেখেছিলাম একটা মানুষের 8টা পা, এরকম একটা আর কি একটা হতো, ছোটো ছোটো তাঁবু করে এই ধরনের খেলা দেখানো হতো, সেখানে দেখানো হচ্ছিল বাইরে। আমি না দেখে অবাক হয়ে গেছিলাম যে আরে একটা মানুষের এরকম 8টা পা হতে পারে নাকি, স্পাইডারম্যান আর কি, সেই সময়কার স্পাইডারম্যান ছিল। এগুলো ভাবলে এখন হাসি পায় সত্যি সত্যি। বাট থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য।
1: হ্যাঁ, আর যেহেতু পরশুদিনকে
0: ছোটবেলায় রথের মেলায় গেছো,
1: আমি বড়বেলাতেও যাই। রথের মেলা মিস করা যায়, মানে মেলা ব্যাপারটাই এমন যে আমাদের
0: আমাদের এক বন্ধু, আমার আর তোমার এক বন্ধু অরিজিৎ, ঠিক আছে, অরিজিৎ পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, রথের দিন যায়নি, ও রথের পরের দিন রওনা দিয়েছে। ও বলেছে যে আমি পুরী থেকে উল্টো রথ দেখবো। তো এরপরে যেদিনকে অরিজিৎ শো করতে আসবে, তোমরা সবাই অরিজিৎকে জিজ্ঞেস করো যে পুরীতে গিয়ে উল্টো রথ কেমন লাগলো, কারণ এতক্ষণে মানে যেহেতু রথ যাত্রার একটা দিন গোটা পেরিয়ে চলে এসেছি আমরা, এখন তোর মাসির বাড়িতে পৌঁছে গেছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা, এখন তারা সেখানেই থাকবেন কয়েকদিন। তো অরিজিৎ পরে কোনোদিন শো করতে এলে অরিজিৎকে জিজ্ঞেস করো যে এই রথযাত্রার মধ্যে পুরী কেমন লাগছে, ওর কেমন লেগেছে ঘুরে আসতে, যেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে।
1: প্রতিটা মানুষ ওই রথের ওই দড়িটা একটু ধরবে বলে,
0: এটা তো আমাদের ছোটবেলা থেকে অভ্যাস যে রাস্তা দিয়ে একটা রথ গেলেই একবার ধরাটা আমাদের সবার মধ্যে ছিল যে দড়িটা ধরতে হবে। এখন আমি ভাবি যে ধরো রাস্তাঘাট দিয়ে আসছি, দেখি ছোট ছোট বাচ্চারা রথ টানছে, সঙ্গে একটা কাঁসর বাজাতে, এটা নিয়ম ছিল রথের যে একজন রথটা চালাবে আর তার সামনে আরেকজন থাকবে যে কাঁসরটা বাজাবে। তার ভূমিকাটা কিন্তু খুব ম্যান্ডেটরি ছিল যে তাকে থাকতেই হবে, একজনকে কাঁসর বাজাতেই হবে,
1: এবং সে ডাকবে সব বাড়িতে গিয়ে গিয়ে রথ নিয়ে যাবে এবং বলবে রথ এসছে, আর বাড়ির লোকেরা আসবে পয়সা দেবে আর ওরা প্রসাদ দেবে। এই ব্যাপারটা হতো। এবং তোমায় একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যখন খুব ছোট রথ চালাই, রথ নিয়ে যেতাম আমি আর আমার কাজিন, আমরা দুজন মিলে রথ চালাচ্ছি, এবং যে পয়সাগুলো হতো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এগুলো জমি আইসক্রিম খাবো,
0: তখন তো তাই হতো, তারপর সব সময় তাই হতো
1: এক্স্যাক্টলি। এবং পয়সাগুলো
0: বাড়ির পূজোতে চাঁদা তুলবো, আর সেই চাঁদার পয়সায় একদিন রাতের বেলা জমিয়ে ফিস্ট হবে না। আমি এই নিয়ে এরকম দুর্গাপুজো বা যে কোনো পুজোকে অর্গানাইজ করেছি কিনা পাড়ায়, যারা পাড়ায় পুজো করে তারা প্রত্যেকে জানে এটা একটা অলিখিত নিয়ম, যারা চাঁদা দেন তারাও জানেন এটা।
1: আর এই এই যে রথের আবার কাগজ কিনে সাজানো, সেটা একটা দুর্দান্ত ব্যাপার
0: একদম,
1: সেটা পুরো একটা পর্ব চলে।
0: একটা একটা একটা গাছের পাতা, এটা কি নাম ছিল, পাতাবাহার বলতে না কি বলতো এটাকে, ওই
1: বিশেষ করে আম পাতা দিয়ে কিন্তু সাজানো।
0: হ্যাঁ, কিন্তু আরেকটা পাতা হতো বেশ হলদি হলদি এক ধরনের পাতা হয় যেটা বেশ, ওইগুলো দিয়ে প্রচুর রথ সাজানো হতো।
1: হ্যাঁ, ওগুলোও সাজানো হয়, তো এই গাছ পাতা টাতা দিয়ে সব সাজানো হতো।
0: আর আমি দেখতাম, আমার ছোটবেলায় একটা কথা মনে পড়ে মাঝে মধ্যে, যে রথ টানতে গেলেই ভিতরে জগন্নাথদেবটা ঠপ করে পড়ে যেত, আবার ওটাকে ভিতরে দাঁড় করাতে হতো, তারপরে সে সেটাকে বেঁধে দিতে হতো যাতে না পড়ে যায় রথ চালাতে চালাতে, কারণ কলকাতার রাস্তা তো
1: এবড়ো। হ্যাঁ, এটা হয়, কিন্তু এখন একটা সলিউশন আছে জানো,
0: কি
1: সেটা হচ্ছে এখন রথের মধ্যে ওই কাঠ দিয়েই তৈরি করে দেওয়া হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: তাহলে তোমাকে আর কিনতে হচ্ছে না বা আলাদা করে ওখানে বসাতে হচ্ছে না।
0: বুঝতে পেরেছি,
1: তো এটা খুব সুন্দর ব্যাপার।
0: একটা মেসেজের একটা মেসেজ পড়তে পড়তে আমরা আমাদের ছোটবেলায় পৌঁছে গেছিলাম না, আমরা এবার মুভ অন করি, নেক্সট মেসেজে যাই আমরা।
1: হ্যালো চুপ কথা, কেমন আছো দিদি আর দাদা? জানো আমার মনটা খুব খারাপ, আমার চাকরিটা আজ চলে গেছে, কি করব বুঝতে পারছি না, বাড়িতে আমার মা বাবা আমার ছেলে আছে, খুব টেনশন হচ্ছে, খুব একা লাগছে নিজেকে, আসলে আমি নিজে কি চাইছি কি করব বুঝতে পারছি না, এদিকে একটা কাজের ব্যবস্থাও করতে পারছি না, কিন্তু একটা কাজও মনের মতন হচ্ছে না, কি করব তোমরাই বলো, আমি টোটালি কনফিউজড, আমি দূরে কাজ করতে যেতেও পারবো না, প্লিজ আমায় হেল্প করো প্লিজ। এর থেকে ছোটবেলা অনেক সুন্দর ছিল, যাই হোক তোমরা খুব ভালো থেকো, সাবধানে বাড়ি ফিরো। এটা কসবা থেকে সঙ্গীত।

0: বলছে আমাদেরকে।
1: দেখো সঙ্গীতা, একজন ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে আমি তোমাকে এখানে খুব সিরিয়াস কিছু কথা বলি। সেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, এখন কাজ যাচ্ছে, অনেকের কাজ যাচ্ছে, অনেক সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে যেহেতু একটু ব্যয় সংকোচনের একটা টেন্ডেন্সি চলছে, কিছু মানুষের চাকরি যাচ্ছে, এটা প্রায় প্রতিদিনই তুমি খবরে কাগজ খুললে একটু চারদিকে তাকালে তুমি টের পাবে যে অনেক কারণে অনেক কোম্পানি কিছু কিছু লোক এখন ছেঁটে দিচ্ছে। যখন এটা চলছে আমি বলবো যে প্রত্যেক যারা এখনও কাজ করছো তাদের বলবো একটা এমার্জেন্সি ফান্ড রাখবে সবার আগে। এমার্জেন্সি ফান্ড মানে যাতে তোমার অন্তত এক মাস বা দু মাস সংসার চলে, এরকম একটা টাকা একটা ফান্ডে রাখাটা কিন্তু ভীষণ জরুরি যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের জন্য। কারণ ধরো চাকরি যাচ্ছে তো একটা জিনিস, চাকরিটা চলে গেল, ধরো তোমার চাকরিটা পাল্টাতেও ইচ্ছা করছে, তুমি একটা অন্য চাকরি খুঁজছো, সেই অবস্থায় এই চাকরিটা আর করতে পারছো না, সেই সময় কিন্তু তোমার এই এমার্জেন্সি ফান্ডটা এক থেকে দু মাস অন্তত যাতে তোমার পরিবারটা চলে, এটা বিশেষ করে তাদের আরও বেশি দরকার যাদের ফ্যামিলি রয়েছে, সেই একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে। মানে তুমি বাইরে ঘুরতে যাও, তুমি খাও, তুমি কিছু কেনো, তোমার শখ মেটাও, সব করো, আগে এই এমার্জেন্সি ফান্ডটার ব্যবস্থা করা খুব জরুরি। এবার সেকেন্ড কথায় আসি, চাকরি একটা চাকরি চলে গেছে, তোমার যে বিষয়ে তোমার স্পেশালাইজেশন রয়েছে, তুমি যেটা করেছো এতদিন ধরে, যেটা তুমি জানো, সেই বিষয়ে অন্য চাকরি তোমাকে খুঁজতে হবে। এবং তুমি যেটা বললে না যে মনের মতন পাচ্ছি না, এই সময়টা মনের মতন পাওয়ার নয়, এই সময়টা টিকে থাকার লড়াই। তাই এই সময় যেটা পাচ্ছ সেটাই তোমাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা কম টাকার হলেও, মানে যে চাকরিটা তুমি যত টাকার মাইনেতে করছিলে তার থেকে কম টাকার হলেও তোমাকে করতে হবে। তিন, বাড়ির লোকদের সঙ্গে পরিবারের লোকদের সঙ্গে সবার আগে এটা খুব পরিষ্কারভাবে আলোচনা করতে হবে যে এখন তুমি কর্মহীন, তাই তোমার থেকে এখন এক্সপেকটেশনস সবার মিনিমাম রাখা উচিত, কিন্তু তোমাকেও চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তোমার যে বিষয়ে স্পেশালাইজেশন আছে সেই বিষয় নিয়ে তুমি ইন্টারনেটে সার্চ করতে পারো, তোমার যারা পরিচিত বন্ধুবান্ধব রয়েছে, যারা তোমার প্রাক্তন কলিগ বর্তমান কলিগ, তাদের সঙ্গে ওভার দ্য ফোন কথা বলে অন্য কোথায় চাকরির খোঁজ রয়েছে সেটা জানতে পারো। আর চার নম্বর আমি বলবো, যেটা সব মানে আর একটা যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলে আমার মনে হয় তোমার নিজে থেকে একটা কিছু শুরু করা উচিত, সেটা যত ছোট কাজই হোক না কেন করতে পারো। সেটা চাইলে তুমি ক্লাউড কিচেন করতে পারো, সেটা চাইলে তুমি বাড়ি থেকে তুমি কিছু জিনিস বিক্রি করছো, মানে অ্যাজ আ তুমি মাঝখানে রয়েছো, তুমি সাপ্লায়ার থেকে কিনে তারপর কাউকে একটা বিক্রি করবে সেটাও করতে পারো, অ্যাজ আ মিডল ম্যান কাজ করতে পারো। আমি বলছি দেওয়ালে পিঠ ঠেকে গেলে ভাই মানুষকে অনেক কিছু করতে হয়। তাই সঙ্গীতা, জাস্ট একটাই কথা, ডোন্ট লুজ হোপ, সর্বাধিক চেষ্টা করতে হবে এই সময়টায়, এইটুকুনি বলার।
0: এই জব ওরিয়েন্টেড অনেকেই অনেক কিছু আমাদের লিখে পাঠিয়েছে,
1: কারণ আমরা চুপ কথাতে এই ধরনের মেসেজ প্রচুর পাই আমরা।
0: এক্স্যাক্টলি, প্রিয় চুপ কথা, আমি একটা অদ্ভুত সমস্যায় পড়েছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2024 তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অর্জন করেছিলাম প্রথম শ্রেণীতে। তারপর আমি একটা এআই ট্রেনার ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম মাস তিনে। তারপর 20 প্রায় অসুস্থ হয়ে পড়ি, প্রজেক্ট করতে পারিনি। এরপর আরেকটা কোম্পানিতে কাজ করি, কাস্টমার সার্ভিস এক্সপার্ট হিসেবে কিছুদিন কাজ করি। কিন্তু আমি যেহেতু ভাষা ও সাহিত্যের ছাত্র, তাই আমার জন্য আগের কাজটি সুটেবল ছিল, তাই জন্য আমি এই কাজটা ছেড়ে দিই নাইট শিফটের। ক্লান্তিও ছিল কাজ ছাড়ার জন্য। এখন আমি এআই ট্রেনিংয়ের কাজের সুযোগ পেয়েছি, কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম হলেও কন্ট্রাকচুয়াল এবং ফ্রিল্যান্সিং। এছাড়া আমার আগামীকাল সকালে আরও একটা ইন্টারভিউ আছে, পার্মানেন্ট কাজ। তোমরা প্লিজ আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, নাম বললাম না, ভালো থেকো।
1: সঠিক সিদ্ধান্ত কোন বিষয়ে, যে তুমি তোমার এই ফ্রিল্যান্সিং এবং চুক্তিভিত্তিক কাজটা করবে নাকি তুমি তার বদলে একটা পার্মানেন্ট চাকরি নেবে, নিশ্চয়ই সেই বিষয়ে জানতে চেয়েছো। দেখো, তুমি প্রথম কথা, যে বিষয়ে তোমার স্পেশালাইজেশন তুমি সেই বিষয়ে তোমার চাকরি তুমি করছো না, এটা সবার আগে পরিষ্কার হয়ে যাও। তুমি নিজেকে নিজেই বোকা বানাতে পারো, বাট প্রফেশনাল ওয়ার্ল্ড এত বোকা নয়। তুমি কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট, তো কাস্টমার কেয়ারটাও তোমার স্পেশালাইজেশন নয়, এআই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা কিছুটা হলেও তোমার স্পেশালাইজেশন হতে পারে। এবার এটা ঠিক যে এআই ল্যাঙ্গুয়েজ যে প্রশিক্ষণ দেওয়ার যে কাজগুলো রয়েছে সেগুলো সবই বেশিরভাগই বিদেশের, এবং তারা বিভিন্ন আঞ্চলিক ভারতীয় আঞ্চলিক ভাষাতে, তারা যেহেতু এআই ল্যাঙ্গুয়েজ ট্রেনার ট্রেন করতে হয় তাদের, তাই তারা চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করে। এক্ষেত্রেও তুমি আজকে এআই ট্রেনিং লার্নিং ট্রেনিংয়ের কাজটা তোমার কাছে রয়েছে, তোমার কাছে কয়েকটা প্রজেক্ট রয়েছে তুমি করছো, কিন্তু এটা কিন্তু কমপ্লিটলি নিড বেসড, এটা বুঝতে হবে। যে কোম্পানির হয়েই তুমি কাজটা করছো না কেন, যে ইউএস কোম্পানির হয়েই তুমি এই কাজটা করছো, সেটা তাদের নিড বেসড, তোমার নিড বেসড নয়। তাই তাদের যখন প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, তাদের ল্যাঙ্গুয়েজ ট্রেন যখন হয়ে যাবে, তখন তারা কিন্তু তোমাকে আর কোনো কারণ দেখাবে না বা তোমাকে আর কিছু বলবে না, তোমাকে বলবে ভাই হয়ে গেছে, আর তোমাকে কাল থেকে কম্পিউটার অন করে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে না। আমার মনে হয় ওয়ার্ক ফ্রম হোম করে যেহেতু তুমি তোমার প্রফেশনাল লাইফ শুরু করেছো, তাই এক্ষেত্রে তোমার একটা মনের মধ্যে দুর্বলতা রয়েছে ওয়ার্ক ফ্রম হোমের জন্য। আমি সবার আগে বলি, তুমি যদি ভবিষ্যতেও কর্পোরেট জগতেই কাজ করতে চাও, তাহলে ওয়ার্ক ফ্রম হোমই যে তুমি পাবে এটা একেবারেই ভেবো না। আগে ভাবো তোমাকে রোজ অফিস যেতে হবে। এবার আসি তোমার পরের প্রসঙ্গটায়, যে তুমি একটা চাকরি ইন্টারভিউ তোমার রয়েছে, তুমি সেখানে যাবে কি না? অবশ্যই তুমি যাবে, কারণ এটা মাথায় রেখো যে আবারও বলছি, ওয়ার্ক ফ্রম হোমের যে কাজটা তুমি এই মুহূর্তে করছো সেটা ওদের নিড বেসড, ওই কোম্পানির যদি তোমাকে দিয়ে প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় ওরা তোমাকে আর প্রজেক্ট দেবে না, তোমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি কালকে যে ইন্টারভিউটা আছে যদি সেটা ক্র্যাক করতে পারো, তাহলে তুমি একটা আপাত স্থায়ী চাকরি পাবে, কোনো চাকরি স্থায়ী নয় এখনকার দিনে প্রাইভেটে, বাট আমি বলবো একটা আপাত স্থায়ী চাকরি পাবে, যেটা তুমি করে মানে একটা একটা মোটামুটি রোজগার করতে পারবে। তাই পার্মানেন্ট চাকরিটা করো, যেটা ওয়ার্ক ফ্রম অফিস, সেই চাকরিটা করতে শুরু করো। এর পাশাপাশি এই এআই ট্রেনিংয়ের কাজগুলো অনেকে সাইড হাসেল হিসাবে করে, অফিস থেকে বাড়ি ফেরার পর একটু রেস্ট নিয়ে অনেকে আবার ল্যাপটপ খুলে এই ধরনের কাজ করে, আমার পরিচিত অনেকে করে, সেইটা করো। আমার মনে হয় একটা পার্মানেন্ট চাকরি, আপাত পার্মানেন্ট, যেটাকে আবারও বলছি এখন কোনো চাকরি পার্মানেন্ট নয়, আপাত স্থায়ী যে চাকরিটা রয়েছে সেটা করো। আমার মতে এটা আমার প্রফেশনাল গাইডেন্স, এবার বাকিটা তোমার উপরে।
0: হাই চুপ কথা, ভালো আছো তো? আমার বয়স 13, পাশের বাড়ির দাদা আমাকে বিরক্ত করে, কাউকে বলতে পারি না, বাবা জানলে খুব ঝামেলা হবে, হাওড়া থেকে লিখছে কিন্তু নামটা বলতে চাইছে না।
1: কোনো অসুবিধা নেই, কেউ কিচ্ছু ঝামেলা হবে না। তোমাকে যদি কেউ বিরক্ত করে তুমি সোজা গিয়ে তোমার বাড়ির লোককে বলবে। আর যদি 13, আমার মনে হয় তুমি যথেষ্ট বড়ই হয়ে গেছো, খুব বেশি তুমি ছোট নেই। যদি তুমি জানো না, এখনকার দিনে আইন কানুন কিন্তু ভীষণ স্ট্রিক্ট এইরকম বিষয়, যদি সেই দাদা তোমাকে বিরক্ত করে তাহলে কিন্তু সেই দাদাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। তারপরে কিন্তু এমন লিগ্যাল সমস্ত প্রবলেমে তোমার দাদা, সেই দাদা যে তোমাকে বিরক্ত করে পড়বে, যে সেখান থেকে সে বেরোতে পারবে না। তাই তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো ভুল নেই, তোমার কোনো দোষ নেই, যার ভুল তাকে ভয় থাকতে দাও, তুমি ভয় থেকো না প্লিজ। এত ইন্ট্রোভার্ট হয়ে এখনকার দিনে সমাজে টিকে থাকাটা ভীষণ ডিফিকাল্ট, বি এক্সট্রোভার্ট। তোমার যা প্রবলেম হচ্ছে তুমি অবশ্যই তোমার বাড়ির লোককে বলো, বাড়ির লোক সেই প্রবলেম যদি তারা বলে, অনেক সময় আমাদের মতন মধ্যবিত্ত বাঙালি পরিবার এটা বলে যে না ঠিক আছে চুপ করে যা, ঝামেলা হবে আর কথা বাড়াস না, তোমার যদি সেটা পছন্দ না হয় ইউ ক্যান জাস্ট গিভ আ কল টু এনি নিয়ার বাই পুলিশ স্টেশন, তোমাকে ফিজিক্যালি কোথাও যেতে হবে না। তোমার বাড়িতে যারা ওমেন পুলিশ অফিসার্স রয়েছেন তারা আসবেন, তোমার সঙ্গে আলাদা করে কথা বলবেন, অ্যান্ড দে উইল ডু এনিথিং ফার্দার, তোমাকে কোনো লিগ্যাল প্রবলেমে পড়তে হবে না। তাই এই সমস্ত ভেবো না, এটা আধুনিক সমাজ, এখন সব আইন কানুন এখন অত্যন্ত আধুনিক এবং করা হয়েছে মেয়েদের জন্য। সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, বি ফ্রি।
0: এক্স্যাক্টলি, একদমই। এবং তুমি আর একটা কথা বললে যে বাবা শুনলে খুব মানে সমস্যা করবে,
1: এটা অনেকের বাড়িতে থাকে।
0: এই জায়গাটা আমার মনে হয় তুমি আগে একটু ক্লিয়ার করো, তুমি প্রবলেমে পড়েছো, সেইটা তুমি বাবাকে বললে কি বাবা রেগে যাবে না? এই ঘটনাগুলো জানাজানি হলে রেগে যাবে। যেমন অনেক সময়তে অনেক ফ্যামিলিতে এটা বলা হয়, ঠিক আছে কাউকে জানানোর দরকার নেই। সেই ঘটনাটা কি তুমি একটু ভেবে দেখো, যদি এটা হয় যে ফ্যামিলিতে বলছে যে জানাজানি করার দরকার নেই, লোককে জানানোর দরকার নেই, তাহলে একদম ওইসব ভাবতে চাইও না। দীপদা যেটা বললো জাস্ট চোখ বুঝে ফলো করো।
1: আর এখন মানে আমি বলছি, আমি একদম তোমাকে মানে জেনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে তোমাকে কোথাও ফিজিক্যালি যেতে হবে না। তোমার বাড়িতে স্পেশালাইজ যারা ওমেন ফোর্স রয়েছেন পুলিশের, তারা আসবেন, তারা তোমার কমপ্লেন লজ করবেন, তারা তোমার কাছ থেকে

তোমার পারমিশন নিয়ে তোমার বাড়ির লোককে সামনে বসিয়ে তোমার কমপ্লেন শুনবেন, তারপরে তারা ফার্দার স্টেপ নেবেন। সুতরাং তোমার কোনো চিন্তা, কোনো ভয়, কোনো উদ্বেগ থাকার কথা নয়। ডোন্ট ওয়ারি, আমি আবারও বলছি, লিগাল স্টেপ নিতে হবে। যদি বিরক্ত করতে থাকে লিগাল স্টেপ নিতে হবে, তবে সেটা তুমি বাবার সঙ্গে কথা বলে একবার নিতে পারো। যদি তোমার বাবা তাতে চেঁচামেচি করে, আবারও বললাম, তুমি সেটা পুলিশ অফিসারদের সামনে খুব নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারো যে

0: যে ধীরে ধীরে বাস্তব জীবনের ভেতর হারিয়ে যাচ্ছি। সময়ে ব্যস্ততা আর দায়িত্ব সব মিলিয়ে জীবনটা যেন আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। আজও চুপ কথা শুনতে বসেছি, তবে প্রায় 10 মিনিট দেরিতে। তখনই মনে হলো, হয়তো অজান্তেই কয়েকটা কাগজের নোটের কাছে নিজের অনেক কিছু বিক্রি করে দিচ্ছি, নিজের ইচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু। এমনকি কখন শনিবার আসে, কখন রবিবার চলে যায় সেটাও যেন বুঝে উঠতে পারি না। সময় এত দ্রুত চলে যাচ্ছে যে মনে হয় জীবনটা শুধু দৌড়েই কাটছে। নিজের জন্য একটু সময় বের করাও যেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। যদিও মনে হচ্ছে আমার বাস্তব জীবন এখনও শুরুই হয়নি, তবুও জীবন তো এমনই। হয়তো বাস্তব জীবনটা কখনোই পুরোপুরি আমার মতো হবে না, কিন্তু সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলাই জীবনের নিয়ম। অগ্রিম ধন্যবাদ শ্রেয়াদি ও দীপ্তা।
1: দেখো আই, সেটা টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি প্র্যাকটিক্যাল, আমরা যখন বড় হই তখন আমাদের অনেক ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো বিসর্জন দিতে হয়, দায়িত্ব নিতে হয়। নিশ্চয়ই তোমার ওই একটা লাইনের কথা মনে রয়েছে, যদি তুমি ধুরন্ধর দেখে থাকো, সেখানে আর মাধবনের একটা লাইন যেটা ভীষণ জনপ্রিয়, যে হাম্মার ধৈর্যস কিরাত। তো অনেক দায়িত্ব নিতে হয় পুরুষ মানুষকে, তো ফ্যাক্ট, পুরুষ মানুষকে অনেক দায়িত্ব নিতে হয়। তুমিও নিয়েছো, তুমি খুব রেসপন্সিবল, অবশ্যই তুমি ভীষণ রেসপন্সিবল একজন মানুষ। হ্যাঁ, ছোট ছোট কিছু আমাদের ব্যক্তিগত ভালো লাগার জিনিস আমরা ত্যাগ করি, ত্যাগ করি কাদের জন্য, যাদের আমরা ভালোবাসি তাদের যাতে ভালো রাখতে পারি তার জন্য। তো এটার মধ্যে কিন্তু একটা অ্যাচিভমেন্ট রয়েছে, এটার মধ্যে কিন্তু একটা প্রাপ্তি সুখ রয়েছে। সেই প্রাপ্তি সুখটার জন্য আমরা কিন্তু আমাদের খুব একান্ত ব্যক্তিগত কিছু ছোটো ছোটো মুহূর্তগুলোকে স্যাক্রিফাইস করে দিই। আমি তোমার সঙ্গে একেবারে একমত, তুমি ঠিক কথা বলেছ, কিন্তু এটাই জীবন। আইজ জীবন এভাবেই চলে, সমাজ এভাবেই চলে। এবার আস্তে আস্তে প্রথম, মানে আমি বলতে চাইছি, যখন প্রথমে তোমার স্ট্রাগলিং পিরিয়ডে তোমার এই রকম ছোট ছোট কিছু জিনিসপত্র তোমার বেরিয়ে যাবে, সময় পেরিয়ে যাবে, তুমি টের পাবে না, এটা একদম ঠিক বলেছো। কিন্তু আবার যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন দেখবে সেই ফুরসতটুকুনি, মানে আমরা কিন্তু টাকা দিয়ে ফুরসত কিনি। যখন তুমি আরেকটু প্রতিষ্ঠিত জীবন হবে, যখন তোমার বেতন বাড়বে, তোমার আয় বাড়বে, তখন তুমি দেখবে তুমি একটু ফুরসত কিনবে। তুমি তোমার কাছ থেকে 4-5 দিনের ছুটি নিয়ে একটু বেড়াতে যাবে, এটা তো ফুরসত কেনা, আমরা একটু অবকাশ কিনি, আমরা একটু ছুটি কিনি আমাদের শ্রমের বিনিময়ে। দেখো প্রত্যেকটা মানুষকে সার্ভাইভের জন্য কিন্তু পরিশ্রম করতে হয়, এটা আদিম মানুষ থেকে শুরু করে এখনকার দিনের মানুষ সবাইকেই করতে হয়েছে। তাই আমি মনে হয় যে এটাকে নিয়ে তুমি না বেশি নেগেটিভ ভেবো না, যে আমার সব চলে যাচ্ছে খাটতে খাটতে, কাজ করতে করতে। এটা যত ভাববে এটা তত জীবনে জাঁকিয়ে বসবে। কাজটাকে স্পোর্টিংলি নাও, আরামটাকেও স্পোর্টিংলি নাও। কাজ বেশি থাকলে আরাম করার মজা আছে, কাজ না থাকলে সারাদিন আরাম, কিন্তু সেটাতে আরাম নেই, বিশ্বাস করো। তুমি তুমি দেখো এতগুলো মানুষ আর মেসেজ করছে যে আমার কাজ নেই, আমি ভীষণ চিন্তায় আছি, তাদের অবস্থাটা ভাবো। শাহরুখ খান একবার একটা কথা বলেছিল, যে আমার যদি শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো জীবনে এত কিছু পেয়েছেন, এত কাজ করেছেন, এত সিনেমা, এত অ্যাওয়ার্ড, এত জনপ্রিয়তা, আপনার কালকে যদি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ না করতে ইচ্ছা করে আপনি কি করবেন, করবেন না? তখন শাহরুখ খান বলেছিল, কথাটা মনে রাখবে সারা জীবন, শাহরুখ খান বলেছিল যে আমি ঘুম থেকে উঠে যদি কোনোদিন জানি যে আমার কাজ নেই, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। তুমি আমাকে যাই দাও না কেন, আমাকে সকালবেলা উঠে কাজ দাও, আমি যাব কাজ করব, তার বিনিময়ে পারিশ্রমিক নেব। কারণ এটাই একমাত্র ফিলিং, এটাই একমাত্র সুখ মানুষের, যে আমি একটা কাজের মধ্যে আছি, আমি একটা কাজ করছি, তার বিনিময়ে আমি পারিশ্রমিক পাই, এটার মধ্যে একটা তৃপ্তি আছে। সে তৃপ্তিটা যার কম আয় তারও রয়েছে, যার বেশি আয় তারও রয়েছে। এই তৃপ্তিটাকেও হারাতে চায় না, তুমিও চেও না।
0: একদম সত্যি কথা। আর কিছু মানুষ দেখবে দীপদা, এটা হয় যে নিজেদের জীবনে তারা রোজগারের পিছনে ছুটতে ছুটতে সময়টাকে ফুরিয়ে ফেলে, এবং একটা সময় পর এটা হয় সে হয়তো অনেক রোজগার করেছে, কেউ ভাবে যে আমি আরো করব, আরো করব, এটা করতে করতে একটা সময় আসে সেই রোজগারটা দিয়ে সে কি করবে তখন আর সেটা বুঝতে পারে না।
1: ঠিক কথা। ধরো তুমি, আমি তোমাকে বলছি, ধরো একটা মানুষ দুর্নীতি করে 400-500 কোটি টাকা কামিয়েছে। আমি বলছি তুমি একটা মানুষ হিসাবে 400-500 কোটি টাকা খরচ করবে কি করে? তুমি ইন্ডিভিজুয়াল একটা মানুষ, ধরো তোমার কাছে রয়েছে 520 টাকা, তুমি দুর্নীতি করে কামিয়েছো, তুমি কারোর টাকা মেরে কামিয়েছো, তুমি কাউকে ঠকিয়ে কামিয়েছো, তুমি অসৎ উপায়ে

0: নিয়েছো, তুমি 500 কোটি টাকা দিয়ে কি করতে পারো? কি হাইয়েস্ট একটা মানুষ করতে পারে? একটা ভালো বাড়ি কিনবে দুর্দান্ত দেখতে, একটা খুব ভালো গাড়ি কিনবে, নিজের জন্য খুব ভালো পোশাক কিনবে, নিজে খুব ভালো খাবে, তাদের যাদের সঙ্গে সে থাকে তাদের খুব দামি দামি জিনিস কিনে দেবে। কত পর্যন্ত? কটা দিন পর্যন্ত? এই যে তুমি কথাটা বললে যে একটা সময় পর্যন্ত এটা ভালো লাগবে, যখন তোমার লিমিটেড, মানে তোমার কাছে 100 টাকা ছিল এতদিন, এবার তোমার কাছে 1 কোটি টাকা আছে, এই সুখটার মধ্যে তুমি যতদিন রয়েছো ততদিনই ভাল লাগবে, তারপরে দেখবে এটা আর তোমাকে মজা দিচ্ছে না। নায়ক সিনেমার ওই সিনটার কথা মনে রয়েছে তো? উত্তম কুমার যখন স্বপ্ন দেখবে যে সে টাকার মধ্যে তলিয়ে যাচ্ছে, ক্রমশ টাকার মধ্যে তলিয়ে যাচ্ছে, কারণ তার আর এই টাকাতে তার সুখ নেই, সে আর এতে তার কিছু হচ্ছে না আর। তার সেই রকম একটা সময় গিয়ে টাকা দিয়ে কি করবে তুমি? তোমার বাড়ি কেনা হয়ে গেছে, তোমার গাড়ি রয়েছে, তুমি প্লেনে যাতায়াত করো সারা, তোমার নিজস্ব প্লেন রয়েছে, তোমার সমুদ্রের ধারে বাড়ি রয়েছে, তোমার 4 গোটা দেশ জুড়ে বাড়ি রয়েছে, তুমি রোজ বিদেশে যাচ্ছ, তোমার আর কি ভালো লাগবে? কটা দিন ভালো লাগবে এটা করতে করতে? তুমি একসময় বোর হয়েই যাবে। তো এটাই যে মানে তুমি যদি পরিশ্রম করে ইনকাম করো তাহলে তুমি দেখবে সেটা খরচ করার মধ্যে যে তৃপ্তিটা রয়েছে, আর তোমার কাছে আচমকা কোনো একটা কারণে প্রচুর টাকা এসে গেল, সেটা ওই মানে একটা লিমিট পর্যন্ত খরচ করা যাবে, তারপর আর খরচ করা যাবে না, তারপরে তুমি তাতে মজা পাবে না। বিশ্বের এরকম অনেক ধনকুবের রয়েছে যারা মানে লাইফে কিক হারিয়ে ফেলেছে। এখানে কিক মানে আমি বলছি যে মানে একটা মজা, একটা তৃপ্তির অনুভব আসে না। আমি কোনো একটা জায়গাতে পড়ছিলাম যে একজন বিলিয়নিয়ার, তার প্রচুর পয়সা রয়েছে, এবার সে কী খরচ করবে? পৃথিবীর যাবতীয় সুখ সে নিয়ে ফেলেছে, তো সে এবার কী করলো? একটা একটা ডুবোজাহাজ আর কি, একটা ক্যাপসিউল, সেই ডুবোজাহাজে করে সে সমুদ্রের একদম নিচ পর্যন্ত গিয়ে দেখে আসবে যে তাতে কী সমুদ্রের নিচে দেখা যায়। সেই ডুবোজাহাজটা করেই সে সমুদ্রের নিচে দেখতে গিয়েছিল, তারপর কোনো একটা কারণে টেকনিক্যাল ফল্টের কারণে জাহাজটা নিচে গিয়ে ডুবে যায়, ভেঙে যে টেকে নষ্ট ফষ্ট হয়ে যায়, লোকটি মারা যায়, যাই হোক সেটা পরের কথা। কিন্তু আমি বলছি যে এই উদ্ভট খেয়ালগুলো মানুষের তখনই আসে যখন মানুষ আর বাস্তব জীবনে তার চারপাশে আর কিছুটা সে মজা টজা পায় না, তখন সে উদ্ভট জিনিস হতে, কেউ চায় রকেটে করে সে মঙ্গল গ্রহে ডেলি প্যাসেঞ্জারি করবে, সে রোজ যাবে রোজ আসবে, রোজ যাবে রোজ আসবে, কারণ তার পৃথিবীতে কিছু পাওয়ার নেই। সেভাবে আমি মহাসমুদ্রের নিচে যাবো, রোজ আবার রোজ উঠে আসবো, রোজ নিচে যাবো, রোজ উঠে আসবো, এতে কী মজা আছে তুমি বলো? এতে মানে এটাও বা কদিন ভালো লাগবে? রোজ তুমি মঙ্গল গ্রহে যদি আপ ডাউন করো তোমার কতদিন সেটাই বা ভালো লাগবে? তো সেটাই একটা রোজ পরিশ্রম করে রোজগার করা, তারপরে সেই টাকাটা খরচ করার মধ্যে যে তৃপ্তিটা রয়েছে, এই তৃপ্তিটা হঠাৎ করে কিছু টাকা পেয়ে গিয়ে খরচ করার মধ্যে নেই।
1: আমরা আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে কথা বলছিলাম এবং তোমাদের কথাগুলো নিয়েই আমরা কথা বলছিলাম, তাই আবারও তোমাদের কথা থেকে ফিরব। 9903653992 এই নম্বরে তোমরা আমাদেরকে অনেক মেসেজ করছো এবং আমরা
0: অনেকগুলো মেসেজ আসছে, কিন্তু আমরা প্রায়
1: পড়বো,
0: আধ ঘন্টা হয়ে গেল বকবক করে যাচ্ছি,
1: আবারও পড়বো। হ্যাঁ, আমরা একটা গান শুনবো এবং
0: আমি
1: আর সৌমিক করেছি তার আগে তোমার সাথে ছিল।
0: বাহ, আর অনেক গল্প আছে শ্রেয়ার সঙ্গে।
1: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে।

0: মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো ঘড়িতে এখন সময় বলছি রাত একটা, কিন্তু প্রায় বাজে চলে এসেছে। 9999 নম্বরে এক এক করে আমরা পড়ছি তোমার পাঠানো মেসেজ। দীপ আর শ্রেয়া তোমার সঙ্গে রয়েছে, আর যেমন রবিবারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে তোমরা প্রত্যেকে এক্সাইটেড, কিন্তু আমি একটা বিষয় জানতে চাই তোমাদের থেকে, যে রবিবার মাঝরাত পর্যন্ত খেলা দেখে সোমবার কী করে সকালবেলা অফিসটা যেতে পারো, বা কীভাবে এটা সম্ভব যে সোমবারের অফিসের চাপ রোববার মাঝরাত পর্যন্ত খেলা দেখেও আবার নেওয়া, এটার কিন্তু আমার একটা রেমেডি চাই তোমাদের কাছ থেকে। কারণ আমিও সেম এই বিষয়টার মধ্যে দিয়েই যেতে চলেছি। আমি আমার মনে আছে লাস্ট উইক যেদিনকে আর্জেন্টিনার ম্যাচটা ছিল, আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা ছিল, সেই ম্যাচ দেখতে দেখতে আমার তো প্রায় চোখ বন্ধ হয়ে আসছিল। অবভিয়াসলি যেই ম্যাচগুলো তাও একটাই বাঁচো, এখন খেলাগুলো ভারতীয় সময় 12:30 থেকে লাস্ট অন্তত দুটো তিনটে ম্যাচ হচ্ছিল, তাতে একটু বাঁচো আছে, অন্তত 2:30 মধ্যে খেলাটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচটা দেখতে দেখতে আগের দিন চিন্তা হচ্ছিলো যে এই খেলাটা যদি এরপর এক্সট্রা টাইমে যায়, মানে আরও 30 মিনিট, তাহলে আমি রাত 3 অবধি কী করে জেগে থাকবো। এবং তারপরের দিন আবার আমার ছিল সকাল 7 অফিস, তো মাত্র রাতের বেলা 3-4 ঘন্টা ঘুমিয়ে কী করে তোমরা অফিসে গিয়ে তারপরে আবার সব কাজ নর্মালি করতে পারো, এটা কিন্তু আমি জানতে চাইছি তোমাদের কাছ থেকে, কারণ আমিও সোমবারটা নিয়ে খুব চিন্তায় আছি। আরেকটা জিনিস মজার আসছে জানো তো, এই যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, এবার ওয়ার্ল্ড কাপ ফাইনালটা গোটা বাংলা জুড়ে প্রায় সবকটা জেলাতে বড় বড় স্ক্রিনে দেখানো হবে। সরকারের তরফ থেকে এটা নোটিস জারি করে বলে দেওয়া হয়েছে, সবাইকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে DMs-দের। তো এটা কিন্তু তোমরা বাংলার যে প্রান্ত থেকেই এখন চুপ কথা শুনছো না কেন, এটা তোমাদের জন্য একটা খুশির খবর। তোমাদের প্রত্যেককে বলে রাখি, যারা যারা যেখানেই থাকো না কেন, সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে বড় বড় স্ক্রিন টাঙিয়ে সেখানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখানো হবে। তো এটা আমি নিজেও এটার জন্য খুব এক্সাইটেড, কারণ তোমরাও জানো যে ফুটবল ওয়ার্ল্ড কাপ একা বাড়িতে দেখার মধ্যে সেই মজা নেই যত মজাটা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে দেখার মধ্যে আছে। কিন্তু এবার মাঝরাতে খেলা হলে আমরা বেশিরভাগ সময়ই অবভিয়াসলি বাড়িতেই আমাদের দেখতে হয়, যদিও ক্লাবেও অনেকে দেখে, কিন্তু আমার মনে হয় ফাইনালটার জন্য এটা কিন্তু খুব বেশি এক্সাইটিং জিনিস যে ধরো তোমার পাড়ার খুব কাছেই কোথাও একটা সরকারি উদ্যোগে বড় স্ক্রিন টাঙিয়ে সেখানে খেলা দেখানো হচ্ছে, তো কত আনন্দ করতে পারবে সবাই মিলে, এটা তো খুব খুব একটা মজাদার ব্যাপার হতে চলেছে ফাইনালে। তো আমরা 9999 নম্বরে মেসেজগুলো পড়ছি এক এক করে।
2: এরপরে তুমি যেটা বলছো না, এই ফিলিংসটা না সেই স্কুলের মতো হচ্ছে, আমাদের স্কুলে একসঙ্গে বসে সিনেমা দেখানো হতো এইভাবে।
1: ইয়েস অবভিয়াসলি। এই তুমি স্কুলের এই কথাটা বললে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার সঙ্গে একজনের একদিনকে একটা ডিবেট হচ্ছিল। এখন তো অনেকে হোম স্কুলিং করায়, ধরো কিছু বাবা মা রয়েছেন কলকাতাতে এতটা ফেমাস না হলেও একটু রাজধানীর দিকে, দিল্লির দিকে বা অন্যান্য মেট্রো শহরে কিছু মা বাবা আছেন ছেলেমেয়েদের এখন হোম স্কুলিং করান, মানে তারা প্রথাগত কোনো স্কুলে ছেলেমেয়েকে পাঠান না, তারা বাড়িতে সিলেবাস যেমন যেমন হয়, মানে 10 এক্সাম দিতে গেলে যে বোর্ডেরই দিতে হোক না কেন, যেভাবে পড়তে হবে যেভাবে পড়া উচিত তারা ছেলেমেয়েকে বাড়িতে সেভাবে পড়ান। আমি এই প্রসেসটার খুব একটা পক্ষপাতী নই, তার কারণ আমার মনে হয় স্কুল শুধু বা কলেজ ইউনিভার্সিটি শুধু পড়াশোনা শেখার জন্য মানুষ যায় না, মানুষ যায় সেখানে জোটবদ্ধ হয়ে কী করে থাকতে হয় বা ইউনিফর্মিটি কীভাবে বজায় রাখতে হয় তার জন্য। দেখো তোমার বাবা খুব বড় লোক হতে পারে, তোমার পরে পাশে যে ছেলেটি বসেন তার বাবা খুব গরিব হতে পারে, স্কুল একমাত্র এমন একটা জায়গা এতদিন ছিল আমাদের ছোটবেলা পর্যন্ত বা এখনও রয়েছে, জানি না কতদিন থাকতে পারবে বলে, যেখানে কিন্তু দুটো ছেলেমেয়ে সেম ইউনিফর্মে পাশাপাশি বসে, এই কারণে যে ওই ইউনিফর্মটা তাদের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে দেয় না। ইউনিফর্ম জিনিসটাই এরকম যে দুজন ছেলে বা দুজন মেয়ে বা একটি ছেলে একটি মেয়ে যখনই পাশাপাশি সেম ইউনিফর্ম পরে বসেছে, তার মানে দে আর বিলং টু সেম ক্লাস, সেম এভরিথিং, তাদের আলাদা কিচ্ছু নয়। সে যেভাবে পড়বে পাশের জন্য সেই একইভাবে পড়বে। এটাই আমাদের স্কুলই শেখায়, এটাই আমাদের যে কোনো জোটবদ্ধ জায়গায় এটাই শেখানো হয়। তো এই যে মিলেমিশে থাকাটা বা কোনো প্রবলেমে পড়লে বেশ কয়েকজন একসঙ্গে তার একটা সমাধান বার করাটা, এগুলো কিন্তু স্কুল শেখায়। এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, যেটা কিন্তু তুমি দেখো হোম স্কুলিংয়ে এটা শেখা কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু জন্য কিন্তু স্কুলে, ফিজিক্যাল স্কুলে যেতে হবে, কারণ সেখানেই এই জিনিসটা শেখা যাবে। সেখানে কোনো ভেদাভেদ নেই, বড়লোক গরিব নেই, সাদা কালো নেই, উঁচু নিচু নেই, কিচ্ছু নেই। সেখানে সবাই সমান, একটা ক্লাসের মধ্যে 60টা ছেলে মেয়ে 60 রকমের হতে পারে, কিন্তু একটা ক্লাসে যখন তারা বসে আছে সেম বেঞ্চে সেম ইউনিফর্মে, তখন তারা সকলে সমান। এই ফিলিংসটা শেখার জন্য, এই অনুভবটার জন্য, এই অভিজ্ঞতাটার জন্য স্কুল দরকার, ইউনিভার্সিটি দরকার, কলেজ দরকার। কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে তুমি যেই হও না কেন, ভিতরে তুমি শুধুমাত্র একজন স্টুডেন্ট।
2: একদম ঠিক বলেছ দীপ্তা। এই বিষয়টা ঠিক যেমন আমাদের সবাইকে, সবার মধ্যে একটা ইউনিটি তৈরি করে। আমি না আরেকটা দিক নিয়ে কথা বলতে খুব ইচ্ছা করলো তোমার কথাটা শুনে। অনেক সময় তো অনেক স্কুলে অনেক টিচারদের দেখেছি, স্টুডেন্টদের ধরো একটা ক্লাস, ক্লাসের মধ্যে 50টা স্টুডেন্ট, মানছি সম্ভব না 50 জনকে আলাদা করে চেনা নাই যেতে পারে, নাম নাই মনে থাকতে পারে, ভীষণভাবে কোনো একজন নির্দিষ্ট কারোর নাম নিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা হয় যে তুমি কি অমুকের ব্যাচের। এটা কেন তোমায় বলতে পারলাম, আমার কাছে একটি মেয়ে এসে বলেছিল একদিন যে এটা কেন, আমাদেরও তো একটা নাম রয়েছে, আমাকেও তো স্কুলে সবাই চিনে এই এই কারণে। আমি প্রতি বছর ম্যাগাজিনে এই কাজগুলো করতাম, লেখা দিতাম, আমার লেখা সিলেক্ট হতো, টিচাররা বলতো, কিন্তু তাও তারা একজনের নাম দিয়ে পুরো ক্লাসকে কেন চেনে, কেন তার নাম দিয়ে বলে তুমি কি অমুকের ব্যাচের,
1: রাইট,
2: কেন বলে না যে তুমি, আচ্ছা তুমি সে যে ম্যাগাজিনে খুব ভালো লেখা দিতে, এইটা কেন হয় না। এবং আরও একটা জিনিস ভীষণ দেখা যায়, এটা আমি বলছি না সব টিচাররা করেন, কিন্তু অনেক টিচার এই ভেদাভেদটা আনেন যে এরা ভালো এরা খারাপ,
1: ঠিক,
2: এরা ভালো স্টুডেন্ট। আমার মনে হয় ভালো স্টুডেন্ট বলে কোনো কথা হতে পারে না।
1: এইখানে জানো আমার একজনের একটা সিনেমার একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে 3 Idiots-এ র্যাঞ্চো তার প্রফেসরকে যখন ফটো সেশন হচ্ছিল তখন পাশে বসে বলেছিল যে স্যার মুঝে তো লাগতা হ্যাঁ এক্সাম সিস্টেমই গালাত হ্যায়, কিউকি এক্সাম মে জব রেজাল্ট আতা হ্যায় তো কোই ফার্স্ট আতা হ্যায় কোই লাস্ট আতা
2: হ্যায়।
1: তো প্রফেসর তখন বলছে তো কিয়া কারো মে এক্সাম উঠা দু, রেজাল্ট নেই নিকলেগা কিসি কা। তখন র্যাঞ্চো বলেছিল স্যার দেখি আগর আপকা কোই তবিয়ত খারাপ হ্যায় আপকা আগর তো আপ কিয়া করতে হো, আপকা জো প্রেসক্রিপশন হ্যায় ও আপ কিয়া নোটিস বোর্ড পে টাঙ্গা দেতে হো, নেহি না আপ তো ও প্রেসক্রিপশন লিখে ডক্টর কে পাস যাতে হো তো ডক্টর আপকো দাওয়া দেতা হ্যায়। তো যে স্টুডেন্ট যে বিষয়টায় দুর্বল সেটা বারবার প্রকট না করে সেই স্টুডেন্টকে যদি আলাদাভাবে সময় দিয়ে সেই দুর্বলতাটা ঢেকে তাকে আরেকটু পলিশ করা যায়, তাকে আরেকটু ট্রেন করা যায়, তাহলে বেটার হয় নাকি। এইটা আমার কিন্তু মনে হয়েছিল যে র্যাঞ্চোর এই কথাটার সময় আমি একদম 100% একমত যে এই রেজাল্ট সিস্টেমটার মধ্যে দেখো একটা একটা ক্লাসের মধ্যে আমি বললাম না যে 60টা বাচ্চা 60 রকমের হয়, তাদের সত্যি সত্যি কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি একরকম নয়। আমাকে একটা অঙ্ক একবার বোঝালে আমি বুঝতে পারি, হতেই পারে আমার পাশে যে ছেলেটি বসে আছে সে অঙ্কে ভালো নয়, সে দুর্দান্ত ছবি আঁকে, তার পাশে যে বসে আছে সেও অঙ্কে ভালো নয়, সে ভীষণ ভালো আবৃত্তি করে। প্রত্যেকের মধ্যে কোয়ালিটিস থাকে, তুমিও জানো খুব ভালো করে শ্রেয়া, তুমি সারাদিন বহু ধরনের মানুষের সঙ্গে কথা বলো, মেশো, তাদের সমস্যার সমাধান করো। প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা কোয়ালিটিস রয়েছে, তাদের ক্যাপাবিলিটিস আলাদা, তাদের ধারণ ক্ষমতা আলাদা, তাদের সমালোচনা সহ্য করার ক্ষমতা আলাদা, তাই না? তো কোনো একটা জিনিস তো সবার উপরে চাপিয়ে দেওয়া যায় না। ওই আবারও র্যাঞ্চো সিনেমার একটা ওই 3 Idiots-এর একটা ডায়লগ যে সচিন টেন্ডুলকার কি পাপা আগর উসকে বলতা কি তুম ক্রিকেট খেলনা ছোড় দো, তুম লতাজিকে তারা গানা মানে গাইতে শুরু করে দাও, তো সে পারতো না। সেরকমই প্রত্যেকের মধ্যে ক্যাপাবিলিটিস রয়েছে। যেটা আদর্শ টিচারের কাজ হওয়া উচিত, যেটা এখন আমাদের মতন দেশে যেখানে আসলে এত মানুষ একটু না এত মানুষের মধ্যে সবসময় এটা করা সম্ভব হয় না, কারণ

0: একটা ক্লাসে 50টা বাচ্চা, একটা টিচারের পক্ষে সেটা মেনটেন করা খুব খুব ডিফিকাল্ট। কিন্তু আমি বলছি একজন ভালো স্টুডেন্টের যেটা, ভালো টিচারের যেটা গুণ হওয়া উচিত, যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে কার কোনটায় পারদর্শিতা রয়েছে সেটাকে চিহ্নিত করা এবং সেই দিকটাতে পলিশ করা। হতেই পারে একটা ক্লাসরুমের মধ্যে একজন ছেলে বা মেয়ে রয়েছে যে ভীষণ ভালো স্পোর্টসে, সে হয়তো ভারতের জন্য একটা মেডেল নিয়ে আসতে পারে যে কোনো একটা বড় টুর্নামেন্টে, কিন্তু তুমি তাকে হোমওয়ার্কে কেন অঙ্ক করে আনি বলে তুমি তাকে বকছো। তুমি যাকে যতই বকো, যদি তার মাথা তার জন্য প্রস্তুত না হয়, সে কী করে অঙ্কটা করতে পারবে? অথচ সে স্পোর্টসের পিরিয়ডে দুর্দান্ত ভালো দৌড়ায়, তুমি সেটা দেখছো, কিন্তু তুমি সেটাকে অ্যাকনলেজ করছো না টিচার হিসাবে, বা তুমি সেটাকে আরও চেরিশ করছো না, তুমি সেটাকে আরও পলিশ করছো না। তাহলে তুমি একটা প্রতিভাকে হারালে, যে সত্যি সত্যি যদি তাকে আরেকটু তুমি ভালো করে খুঁজে বার করে এনে তাকে অঙ্কের জন্য শুধু বকা না দিয়ে তাকে তার ভালো দৌড়ের জন্য তুমি প্রশংসা করতে, তাহলে সে একদিন ভালো স্পোর্টস পার্সন হতে পারতো। সেই রকম আর কি। আমাদের মধ্যে এরকম বহু বহু বিশিষ্ট মানুষ রয়েছেন চারদিকে, যারা প্রথাগত স্কুল কলেজের শিক্ষায় খুব ভালো করতে পারেনি, কিন্তু তারা স্বস্বক্ষেত্রে ভীষণ ভালো নাম করেছেন। এরকম বহু উদাহরণ রয়েছে আমাদের চারপাশে।
1: একদম সত্যি, যে প্রসঙ্গে আমি বলতে গিয়ে এই কথাগুলো উঠে এলো, সত্যি তাই আমরা মনে করছি যে হ্যাঁ আলাদা আলাদা মানুষ ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে এই যে স্টুডেন্টগুলো, যে স্টুডেন্টদেরকে মার্ক করা হচ্ছে যে তোমরা পড়াশোনায় খারাপ, ওদের না ছোটবেলার থেকে একটা ব্যাপার তৈরি হয়েছে আমি তো খারাপ স্টুডেন্ট,
0: একটা ভয় তৈরি হয়ে যায়,
1: মানুষ হিসেবেই নিজেকে খারাপ ভাবতে শুরু করে দিচ্ছে। এবং
0: ভয় থাকে, যে ক্লাসে যেতে ভয় পাচ্ছে, ম্যামকে ভয় পাচ্ছে, স্যারকে ভয় পাচ্ছে, আমি গেলেই বকবে, আমি গেলেই কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেবে, ভয় দেখো।
1: এবং হোপলেস হতে শুরু করে তারা।
0: একটা সাংঘাতিক জিনিস, স্কুল মানুষের জীবন কমপ্লিটলি পাল্টে দিতে পারে।
1: স্কুল এর থেকে বড় কথা টিচার।
0: হ্যাঁ তাই বলছি, মানে স্কুল ওই জায়গাটা, মানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ওই জায়গাটায় যেখানে তুমি টিচারের কন্ট্রোলে পুরোটা থাকছো, খুব ইম্পর্টেন্ট। শিক্ষকদের জাতির মেরুদণ্ড এমনি এমনি বলা হয় না, এই জন্যই বলা হয়, কারণ একজন শিক্ষক একজন মানুষকে কমপ্লিটলি তৈরি করে দিতে পারেন। তার চরিত্রটা ছোটবেলা থেকে কেমন হবে সেটা ঠিক করে দেন একজন শিক্ষক। তা আমাদের সময় শিক্ষককে সম্মানও তেমনই দেওয়া হতো। আমাদের ছোটবেলায় আমি এখন মজা করে মাঝে মধ্যে এটা যখন স্টুডেন্টদের ক্লাস নিই তখন এই কথাটা বলি, যে আমাদের ছোটবেলায় ধরো কোনো কারণে স্কুলে মেরেছে, আর আমাদের সময় কী দিয়ে মারত তো তোমরা জানো না, আমাদের সময় বেত দিয়ে মার হতো। বেত মানে হচ্ছে সরু একটা লিকলিকে লাঠি হতো, সেটাতে সেটা বেঁকে যেত, মানে সেটা ভাঙতো না, সেটা এরকম মচকাতো, তো ওটা দিয়ে দামার দাম পেটে, ধরো স্কেল দিয়ে মানে স্কেল তো ভেঙে যায় কাঠের স্কেল, কিন্তু বেত দিয়ে মারলে বেতটা ভাঙে না, ভাঙতো না, বেত এরকমই একটা জিনিস, ওটা মুচকে যায় কিন্তু ভাঙে না, তো ওটা দিয়ে সাপ সাপ সাপ সাপ সাপ সাপ করে আওয়াজ হতো মারলে, সেটা দিয়ে মারতো। আর যেখানে ওটা পড়তো চামড়ায়, একটা লাল লম্বা স্পটের দাগ হয়ে যেত, প্রথমে লাল তারপরে নীল হয়ে থেকে যেত কয়েকদিন। অনেকেই সেই মার খায়নি যারা এখনকার দিনের ছেলে মেয়ে, যারা 95-2000 পরে জন্মেছে তাদের কথা বলছি, তো সেই সব দিন তো তোমরা দেখোনি। তা আমি বলছি যে আমরা ধরো সেই সময় স্কুলে বেতের বাড়ি খেয়েছি, মেরে পিঠ একদম ফালাফালা করে দিয়েছে, বাড়িতে এসে জামা প্যান্ট চেঞ্জ করছি, বাবা মা দেখে বললো যে কিসের দাগ পিঠে এত, এরকম করে কে মেরেছে? এখন স্যার মেরেছে। বলছি কেন মেরেছে? এখন জীবনবিজ্ঞান পড়ে যায়নি তাই জন্য মেরেছে। বাড়িতে যে খিলটা সবার সামনে হাতে ছিল সেটা দিয়ে এবার বাবা মা মেটাতে শুরু করতো, যে তুই কেন স্কুলে জীবনবিজ্ঞান পড়ে যাচ্ছিস, তার জন্য স্যারকে তোকে মারতে হলো, মানে যেন স্যারের পরিশ্রম হয়ে গেছে আমাকে মারাটা, তার উপরে আরও মারলো। এখনকার দিনে ছেলেমেয়েরা ভাবতেই পারে না, প্রথম কথা এখনকার দিনে স্যাররা এটা ভাবতে পারেন না যে স্টুডেন্টকে কিছু দিয়ে মারবেন, এবং তারপর বাড়ি গিয়ে যদি মেরেও দেন কোনো কারণে কোনো টিচার, বাড়ি গিয়ে যদি ছেলে মেয়ে এখন বলে মা বাবাকে যে দেখো মা বাবা আমাকে স্যার মেরেছেন, বাবা মা এখনকার দিন হলে স্কুলে চলে যাবেন যে কেন আমার ছেলেকে মেরেছেন এটা বলতে। আমাদের সময় এই সিস্টেমটাই ছিল না, কারণ আমি এটা উৎসাহ দেওয়ার জন্য বলছি না, আমি বলছি এইটার জন্য যে আমাদের সময় শিক্ষকদের প্রতি সম্মানটা এমন জায়গায় ছিল যে স্যার রাস্তার ওই মাথা দিয়ে হাঁটছেন, আমি স্কুলের বাইরে, স্যার রাস্তার ওই মাথা দিয়ে হাঁটছেন, আমি রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে স্যারকে দেখতে পাচ্ছি, আমি রাস্তা পাল্টে ফেলেছি ভয়ের চোটে, যে স্যার ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবো না, বা মাথা নিচু করে সোজা হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, একেবারে মানে স্ট্রেট ওয়াক করছি, একেবারে কোনো ডান দিক বাদিক দেখছি না। এইটা আমরা করতাম কারণ আমাদের বড় হওয়ার মধ্যে এটা ছিল যে স্যারের ওপরে কেউ নয়, মানে ধরো আমার সঙ্গে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল একজন পলিটিশিয়ানের ছেলে পড়তো, সেও আমারই মতো ট্রিটমেন্ট পেত স্কুলে, এটাতেই আমরা অভ্যস্ত ছিলাম।

0: মানে সে স্কুলের ভেতর কেউ নয়, স্কুলের ভেতরে ঢোকা মানে প্রত্যেকের সমান, যেটা একটু আগে আমি বলছিলাম। এই টেন্ডেন্সিটা এখন কমে আসছে বলে আমার মনে হয়। তুমি যেটা বললে যে একজনকে দিয়ে কেন একটা গোটা ব্যাচের পরিচিতি হবে, সেই রকম ধরো টিচার এসে জানলো যে আমার এই ব্যাচের মধ্যে 50-60 ছেলে মেয়ের মধ্যে একজন আছে যে কোন একজন ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল একজন পলিটিশিয়ানের ছেলে, বা ভীষণ বড় লেজেন্ডারি ক্রিকেটারের একজন ছেলে, বা খুব বড় ফিল্ম স্টারের একজন ছেলে। এখনকার দিনের শিক্ষা ব্যবস্থায় বা স্কুলিং সিস্টেমে তাকে VIP ট্রিটমেন্ট দেওয়া হবে স্কুলে, যে না না ও না অমুকের ছেলে, কিন্তু ওকে জানি কেউ কিছু বলিস না, কিছু না পারলে এখন এরকম ট্রিটমেন্ট দেওয়া হবে, VIP ট্রিটমেন্ট। কিন্তু এটা কিন্তু উপযুক্ত শিক্ষা হলো না,
1: একেবারেই নয়,
0: এটা ইউনিফর্মিটি নয়।
1: এবং হ্যাঁ একদমই তাই, এবং তার সঙ্গে সঙ্গে যারা মন দিয়ে পড়াশোনাটা করছে অবশ্যই তারা তো এফার্ট দিচ্ছে, আর যারা হয়তো যেমন বললে অন্যান্য কাজগুলোতে খুব ভালো, তাদের ওই ভালোটাকে গুরুত্ব দেওয়াটা সত্যি দরকার। তারা খুব খারাপ স্টুডেন্ট, খারাপ মানুষ না, এইটা এটা সত্যিই দুঃখজনক। আর আমরা চাই না যে তোমাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটুক, খারাপ লাগবে আমাদের।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: তোমার সঙ্গে রয়েছি আমি শ্রেয়া এবং দীপ, আর আমরা দুজন একসঙ্গে চলতে চলতে ঘড়ির কাঁটায় এখন 1:21।
2: তাও দেখো মানে কতগুলো কম মেসেজ পড়া, মানে পড়িনি, অনেকগুলো পড়েছি, কিন্তু তাও যেন মনে হচ্ছে কোনো মেসেজ এখন অব্দি পড়া হয়ে ওঠেনি আর কি।
1: আমাদের কাছে এখন অনেক মেসেজ রয়েছে তোমাদের, এবং এক এক করে তোমাদের সব মেসেজগুলো পড়বো। তোমরা আমাদের সঙ্গে থাকো আর শুনতে থাকো। জানি তোমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছো, এবার আশা করি অপেক্ষার অবসান হবে। তুমি লিখছ, নাম জানাতে চাই না, আমি নাকতলার বাসিন্দা, আমার বয়স 16, এবছরের বোর্ড এক্সাম, সামনের বছর ক্লাস 11, স্ট্রিম সিলেকশন নিয়ে অদ্ভুত কনফিউশনে ভুগছি। আমি ছোট থেকে প্রফেশনাল থিয়েটার করি, ফিউচারে NSD-তে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু স্টেবল ক্যারিয়ারের কথা ভেবে সায়েন্স নেওয়াটা জরুরি মনে হয়, কি করব বুঝতে পারছি না। ওকে,
2: আচ্ছা তুমি প্রথমে শুরু করো, এটার উত্তর দিতে, তারপর আমি শুরু করছি।
1: এই মানে ওর এই যে কথাটা ও বলছে, ওর অনেকগুলো ইচ্ছে রয়েছে। প্রথমত সেই ইচ্ছেগুলো তো রয়েছেই, এবং এই ইচ্ছেগুলোর সঙ্গে সঙ্গে ও যেটা বলতে চাইছে যে ওর পরীক্ষা, মানে ওর কিছু ইচ্ছে ও থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছে, ওর ভালো লাগছে, পারফর্মিং আর্টস ওর ভালো লাগছে, এবং তার সঙ্গে ও NSD-তে যেতে চায়, এটাও বললো।
2: দেখো, ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যারা যায়, যারা যেতে চায় এবং যারা যেতে পায়, দেখো ও এখন ক্লাস 11-এ পড়ে, সাউথ পয়েন্টের স্টুডেন্ট, তো অবভিয়াসলি আমি আশাই করে নিচ্ছি, ধরে নিচ্ছি যথেষ্ট ভালো তুমি পড়াশোনায়। যারা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যায়, যারা সেখানে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, প্রাথমিক এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যারা চান্স পায়, তাদের কেরিয়ার যে

0: আনস্টেবল এটা ভাবার প্রথম কথা কোনো কারণ নেই। এটা 2026, আশা করি তুমিও চারপাশে তোমার চোখ কান খোলা, চারপাশের খোঁজ খবর খবরাখবর তুমিও রাখো আশা করি। যেটাকে আমরা বলি পারফর্মিং আর্টস, যে স্ট্রিমটাকে আমরা বলি পারফর্মিং আর্টসে যারা ভালো যারা সফল তাদের আয় যে কোনো স্টেবল চাকরিতে যারা যারা করেন বা যারা ব্যবসা করেন তাদের আয়ের থেকে কিন্তু কোনো অংশের কম নয়। সবার আগে এই বিষয়টা ভালো করে মাথায় ঢোকাতে হবে, পারফর্মিং আর্টস যারা ভালো পারেন তাদেরও আয় ভালো, যারা পড়াশোনায় অন্য বিষয়ে পড়াশোনায় ভালো হয়ে যারা চাকরি বা ব্যবসা করেন তাদেরও, যারা পারফর্ম যারা ভালো করেন তাদেরও আয় ভালো। সুতরাং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পারফর্মটা কেমন করছো। একজন ভালো ইঞ্জিনিয়ার কিন্তু অনেক রয়েছে গোটা ভারতবর্ষে, কিন্তু সবার আয় একরকম নয়। একজন ভালো ইঞ্জিনিয়ারের ভালো আয়, তেমনি একজন ভালো আর্টিস্টের ভালো আয়। সুতরাং আর্টিস্ট মানেই তার স্টেবল ইনকাম নেই, আর একটা গতে বাঁধা চাকরি বা সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর একটা চাকরি পেলেই আয় ভালো, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি যদি এখন ভালো করে পড়াশোনা করে তোমার যদি অতটাই নাটক ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, অ্যাক্টিং ভালো লাগে, তুমি সেখানে শুধু ন্যাশনাল স্কুল অফ ড্রামার কথা বলছো, আর আমি বলছি আরও অনেক এরকম নামি বড় ইনস্টিটিউটে শিখে সেখান থেকে যারা মেইন স্ট্রিম সিনেমা মেইন স্ট্রিম ড্রামা স্টেজ পারফর্ম এরকম আরও অনেক কিছু করেন, অনেকের নাম তুমিও জানো আমিও জানি, আলাদা করে আর বলছি না তাদের কথা, কিন্তু সুতরাং তাদের আয় কম এটা ভাবার কোনো কারণ নেই, বা সেই ক্যারিয়ারটা স্টেবল নয় এটা ভাবার কোনো কারণ নেই। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর তো এই আয়ের রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং আমার মতে এই চিন্তাভাবনাটা ভীষণ অর্থোডক্স, এমনটা ভাবার কোনো কারণ নেই, এটুকুনি আমার ওকে বলার। এবার বাদ বাকি তুমি শ্রেয়া প্লিজ কন্টিনিউ করতেই পারো।
1: হ্যাঁ, ও এই কথাগুলো তো বলেইছে, কিন্তু তার সঙ্গেও আরেকটা কথা বলছে, ও একাধিক জিনিসের কথা বলছে। ও বলছে যে মেইন স্ট্রিম পড়াশোনা যদি করতে চায়, মানে ও বলছে ওটাও তো করা উচিত, সেক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়বো কি না এটাও বুঝতে পারছে না। আসলে পড়াশোনা ব্যাপারটা না সব কিছুর ক্ষেত্রেই করা দরকার, তুমি যে কাজটাই করো, আজকে তুমি খেলো, তুমি থিয়েটার করো, তুমি
0: বেসিকটা তো পাস করতেই হবে। মানে তুমি এখন 11 পড়ো, তোমাকে কিন্তু মানে 10-12 এইগুলো বেসিক, এগুলো কিন্তু তোমাকে করতেই হবে, তারপরে তুমি চয়েস পাবে। এখন তোমার কাছে কোনো চয়েস নেই, এখন তোমাকে পড়তেই হবে ভালো করে।
1: হ্যাঁ, এবং এগুলো তুমি পড়বে, তার সাথে সাথে যেটা কথা সেটা হচ্ছে তুমি যে বলছো পরবর্তীকালে কিছু একটা স্ট্রিম বেছে নেওয়ার যে বিষয়টা, সেই স্ট্রিম বেছে নেওয়ার ক্ষেত্রে তুমি আগে এটা ভাবো যে ফিউচারে তুমি কোন কাজটা করতে চাও। তুমি যদি NSD-র ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি আগ্রহী হও, তাহলে তুমি সেইভাবে ভাবনা চিন্তা করো, যাতে তুমি টাইমটা সেদিকে বেশি দিতে পারো, সেই ভেবে পড়াশোনার দিকটা চুজ করো, স্ট্রিম চুজ করো সেই অনুযায়ী। আবার তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি এটা করতে চাই এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল এডুকেশন ওরিয়েন্টেড কাজগুলোও কিছু করব, কারণ হতেই পারে প্রথম দিকে বা শুরুতে তুমি সেই লেভেলের ইনকাম নাও করতে পারো, এটা হতেই পারে। আসলে কি হয়, পারফর্মিং আর্টস ব্যাপারটা নিশ্চয়ই যেটা দীপদা বলল এটা সত্যি, অনেকের থেকে অনেক ক্ষেত্রেই অনেক বেশি ইনকাম, কিন্তু নিশ্চয়তার জায়গাটা অনেক ক্ষেত্রেই কম, কারণ এখানে কোনো ফিক্সড ইনকাম থাকে না বেশিরভাগ ক্ষেত্রতেই। কাজেই যতক্ষণ না তুমি সেই জায়গাটা তৈরি করতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি একটা ফিক্সড ইনকামের কথা বা একটা নিশ্চিত ইনকামের কথা ভেবে উঠতে পারবে না। তাই আমার মনে হয় যেটা, তুমি থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছো, তুমি কতটা এই বিষয়টায় দক্ষ বা কীরকম স্কিল তোমার রয়েছে, কীভাবে তুমি এগোচ্ছ, কী কী পদ্ধতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ রেগুলার, এগুলো খুব ডিপেন্ড করে যে ফাইনালি তুমি থিয়েটার নিয়ে বিষয়টা কোন দিকে তোমার এগোতে পারে বা তুমি কী করতে পারো, সেটা তুমি এগোতে থাকো এবং তাতে তুমি বুঝতে পারবে, যত তুমি শার্প করতে থাকবে নিজেকে তত বুঝতে থাকবে যে তুমি এই বিষয়টা নিয়ে এগোলে কোন পর্যায়ে পরিষ্কার হয়ে যাবে,
0: যে কতটা দক্ষ তুমি এই বিষয়টায় সেটা পরিষ্কার হয়ে যাবে।
1: হ্যাঁ, এবং প্রতিদিন শার্প করাটাও দরকার এই ক্ষেত্রগুলোতে, তো সেটা তুমি একটু করার চেষ্টা করো। এবং করতে করতে এখানে আমার মনে হয় কি, জেনারেল এডুকেশনের সঙ্গে কোনো বিবাদ নেই।

0: তুমি চাইলে, তুমি যদি মনে করো সায়েন্স নিয়ে তুমি পড়বে, পড়তেই পারো। এবার তুমি যদি ভাবো যে না আমি শুধু শুধু সময় নষ্ট করব না কোনো একটা কিছুর পিছনে এতটা এফর্ট দিয়ে, যে এফর্টটা আমার থিয়েটারের ক্ষেত্রে দিলে কাজে লাগতো, কারণ আমি ওইটাই নিয়েই ভবিষ্যতে এগোতে চাই, তাহলে সেইটা একদম তোমার ডিসিশন, তুমি এটা করতে চাও কি না। তবে আবারও বলছি, কোনো বিবাদ নেই, তুমি মেনটেন করতে পারলে তুমি করতেই পারো।
1: ওকে, 9903652992 এক এক করে আমরা পড়ছি তোমার পাঠানো মেসেজ শ্রেয়ারদীপ। পরের মেসেজ আমরা কার পড়ছি?
0: স্কুলের স্যারের কথা শুনে, ওই যে আমরা এতক্ষণ স্কুলের স্যারদের কথা বলছিলাম, আমাদের বাংলা শিক্ষক শ্রী রণদা মজুমদার স্যার এর কথা, তার কথা মনে পড়ে গেল। পুরো স্কুল ভয় পেত স্যারকে, ডাকনাম ছিল বাংলার বাঘ। পড়া না করে কেউ ক্লাসে যেত না, অঙ্ক ক্লাসের ডেস্কের নিচে বাংলা বই খুলে পড়া তৈরি করতাম। না পড়া পারলে খুব মারতেন, কিন্তু তেমনি বাংলা পড়াতেন, কবিতা বা গল্প এত সুন্দর করে বোঝাতেন, একবার পড়লেই মনে থাকতো। স্যার আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্মৃতি এবং শৃঙ্খলা রয়ে গিয়েছে। আমরা যারা স্যারের মার খেয়ে বড় হয়েছি তারাই জানি কি দিন ছিল।
1: ঠিক এই কথাটা, এই মেসেজটা পড়তে পড়তে আমার বাংলা স্যারের কথা ভীষণ মনে পড়ে গেল, ব্যানার্জি স্যার। এবার দেখো, আমি তার আসল নাম আমি ছোট কোনোদিন জানতাম না তার আসল নাম কি, কারণ আমাদের সময় স্যারেদের নাম মুখে উচ্চারণ করাটাই ছিল হচ্ছে অনেকটা কি বলবো এটাকে একটা খুব ধৃষ্টতা বলে মানা হতো। তো আমরা স্যার নেম ধরে স্যারদের ডাকতাম। তো ব্যানার্জি স্যার আমি তাকে কোনোদিন বলতে পারিনি, তিনিও এখন নিশ্চয়ই আমাদের মধ্যে হয়তো নেই, কারণ এটা অনেকদিন আগেকার কথা। বাংলা উফ কি মারতেন, আর কি জোরে চিৎকার করতেন, মারতেন সেরকম, আমরা ওরকম মানে ভীষণ ভয় পেতাম। হ্যাঁ, এবং সত্যি সত্যি বাংলা যে মানে এত কঠিন মনে হতে পারে কখনো, সেটা ওই ব্যানার্জি স্যারের ক্লাস না পড়লে মনে হতো না। কিন্তু আমি এটাও আজকে একদম খোলা মনে স্বীকার করতে পারি এখানে প্রকাশ্যে, আমার কোনো লজ্জা নেই তাতে, যে আমি ব্যানার্জি স্যারের কাছে বাংলা শিখেছিলাম বলে আজকে বাংলা ভাষায় কুড়ি কম্বে খেতে পাচ্ছি। সেইটুকুনি ভালোবাসা বাংলার প্রতি, সেই জ্ঞান, সেই দক্ষতা, সেটা তিনি তৈরি করে দিয়েছিলেন বলে আজকে আমার নিজের বাংলার প্রতি সেই ভালোবাসা, সেই বাংলা কাজ করার সেই ক্ষমতা রয়েছে, এটা পুরোটাই স্যারের দান। তো এইরকম স্যারেরা সত্যি আমাদের মনের মধ্যে থেকে যান, এবং আমাদের মধ্যে দিয়েই তাঁদের এই যে ঐতিহ্যটা সেটা না প্রবাহমান থাকে, মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে ওনাদের এই টিচিং, ওনাদের এই লার্নিংটা প্রবাহ হতে থাকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মেসেজ করার জন্য এবং এত কিছু মনে করিয়ে দেওয়ার জন্য।
0: শ্রেয়াদি আর দীপদা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো সাইকোলজি নিয়ে পড়তে হলে প্রথমে কি করতে হবে?
1: এই প্রশ্ন তো শুধু শ্রেয়াদি দেবে, দীপদা দেবে না।
0: কি করলে পড়তে পারবো?
1: এই প্রশ্ন তো শুধু শ্রেয়াদি দেবে।
0: সাইকোলজি নিয়ে যদি তোমার আগ্রহ থাকে, মানে অনেকের মনে হয় ওয়াও কি গ্ল্যামারাস একটা সাবজেক্ট, এটা ভাবে অনেকে নিয়ে নেয়,
1: অনেকের অনেকের সাথে যেরকম গ্ল্যামারাস মনে হয়
0: ভাবে,
1: আমাদের সময় মনে হতো ইংলিশ নিয়ে যারা পড়ছে তারা ভীষণ গ্ল্যামারাস, আমরা যারা ইংলিশ নিয়ে পড়ছে তাদের দূর থেকে দেখতো মানে বাবা কি গ্ল্যামার রে বাবা ইংলিশ নিয়ে পড়ছে।
0: আর একটা ব্যাপার কি জানো তো, সাইকোলজির ক্ষেত্রে না বেশিরভাগ মানুষ শুধু এইটা ভেবে সাবজেক্ট নেয়, ও আচ্ছা আচ্ছা মানুষের মনকে জানতে পারবো, সেইটা জানার প্রসেসটা যে কতটা সেটা ভাবে না। এবার যখন পড়তে যায়, পড়তে গিয়ে বলে অঙ্ক কেন করবো এখানে,
1: আমাদের ছিল রিজনিং বলে একটা জিনিস ছিল, রিজনিং। আমি না মানে তার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি জীবনে কোনোদিন তার আগে রিজনিং কি জিনিস, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো রিজনিং আমি কোনোদিন জীবনে জানিনি, জীবনে কোনোদিন করিনি। এবার যারা ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা সম্ভবত 11-12 মনে হয় রিজনিং করতে হয়, মেবি আমি ডোন্ট, আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু আমি জীবনে কোনোদিন করিনি। এবার আমি একটা এন্ট্রান্স টেস্টে বসেছি, সেখানে রিজনিং দিয়েছে, তার একটা প্রশ্ন মানে আমার ভাষা মনে পড়ছে যে তোমার বাঁ হাতে যদি তিনটে দাগ থাকে তোমার ডান হাতে কটা দাগ থাকবে। আমি এরকম একটা কোয়েশ্চেন থেকে আকাশ থেকে পড়েছি এক্সাম হলের মধ্যে, এটা কীরকম প্রশ্ন রে ভাই, আমার বাঁ হাতে যদি তিনটে দাগ থাকে আমার ডান হাতে কটা দাগ থাকতে পারে, এরকম প্রশ্ন হতে পারে, মানে আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল। আমি তোমার এই সাইকোলজির এই শুনে মনে পড়ে গেল যে সেখানে

0: স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, আমি কোনো জীবনে স্ট্যাটিস্টিক্স পড়িনি, ধরো আমি কোনো আমার দুটোই খুব খারাপ, যাই হোক
1: প্রথম প্রথম এটা অনেকের সবাই শুধু না এটাই ভাবে, যাব শুধু জানবো মানুষের মন সম্পর্কে কিভাবে জানা যায়, আর এটার মানে এটা ওটার মানে এটা, ব্যাস এটাই। এইবারে যখন বিষয়টার মধ্যে প্রবেশ করে তখন বোঝে যে এর মধ্যে কতগুলো জিনিস আছে, ধরো বাংলা যারা পড়ছে।

0: রকমই সাইকোলজির ক্ষেত্রে
1: বাংলা সিলেবাস যে কত বড়, কত ভাস্ট যদি জানতে। আমার জীবনে মনে আছে আমি জীবনে প্রথম পলিটিক্যাল সাইন্স, মানে যেহেতু আমি পরে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ফিল্ম স্টাডিজ নিয়ে পড়েছি, তো আমাদের একটা না এক্সট্রা সাবজেক্ট থাকতো, সেখানে আমাকে পলিটিক্যাল সাইন্স পড়তে হতো। এবার সেটাও আমি কোনোদিন ছোটোবেলায় জীবনে কোনোদিন পড়িনি পলিটিক্যাল সাইন্স। তো এবার যখন প্রথম আর কি একটা এক্সট্রা সাবজেক্ট হিসেবে থাকে পলিটিক্যাল সাইন্স, তার ম্যান্ডেটরি, ওটা তোমার জানতেই হয়। তো আমি তো কোনোদিন তার আগে করিনি, শিখিনি, বিষয়টাই জানি না। প্রথম কলেজে গিয়ে যখন আমি পলিটিক্যাল সাইন্স করছি, আকাশ থেকে পড়েছি আমি, সে বাপ রে বাপ, এটা কি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের এতগুলো রাজ্য, তাদের কাঠামো, সাংবিধানিক কাঠামো, ভোটাধিকার, নিয়ম, রাষ্ট্র, আমি তো মানে ভাবলাম সমুদ্রের এসে পড়েছি একেবারে। এখন আমি রিয়েলাইজ করি বিষয়টা, যে আমাদের প্রত্যেক দিনের যে ডে টু ডে আমাদের যে জীবনযাপন, তাতে তো একটা সংবিধানের একটা অবদান রয়েছে। মানে তোমার মানুষ হিসাবে কি অধিকার প্রাপ্য। আর এই যে একটা একটা বাচ্চার মতো মেসেজ করছিল না, যে একটা দাদা খুব বিরক্ত করে বলে যে মেসেজটা করছিল, তো তার কি অধিকার রয়েছে, সে কিভাবে এই সমাজে তার এই সমস্যার সমাধান পেতে পারে, তাকে কে হেল্প করবে, কেন হেল্প করবে, এগুলোর জন্য না এই পলিটিক্যাল সায়েন্সটা পড়া খুব জরুরি ছিল। তখন বুঝতে পারিনি, পরে রিয়েলাইজ করেছি আর কি। এখন তো আমার অন্যতম ফেভারিট সাবজেক্টই পলিটিক্যাল সায়েন্স এবং ফিল্ম স্টাডিজ, কিন্তু এগুলো আমার ছোটোবেলায় পড়তে একদম ভালো লাগতো না। এইরকমই যেটা শ্রেয়া সত্যি সত্যি বলে, যে কোনো যে কোনো বিষয় নিয়ে যখনই তোমার ইনডেপথ নলেজে তুমি যাবে, তখনই এটা রিয়েলাইজ করবে যে তোমাকে সেই বিষয়টার গভীরে যেতেই হবে, যাতে পুরো বিষয়টা তোমার একটা ভালো গ্রিপে চলে আসে। শুধু ওপর ওপর একটা সাবজেক্টের গ্ল্যামার দেখলাম আর তারপরেই ওটা পড়তে চলে গেলাম, এটা ভাবার কোনো কারণ নেই, এটা ভীষণ বোকামো। এটুকুনি বলার ছিল।
0: হ্যাঁ, একদমই বিষয়টা এরকমই। এবং তুমি যদি পড়তে চাও সাইকোলজি, তো সেক্ষেত্রে তোমায় যেটা করতে হবে, আগ্রহ থাকলে কিছু বই পড়তে শুরু করো এখন থেকেই। এবং ইলেভেন টুয়েলভের পরে গ্র্যাজুয়েশনে সাইকোলজি নিয়ে অনার্স পড়ো এবং তারপরে মাস্টার্সটা করো। দেখো, মাস্টার্স যদি তুমি ভালো করে করতে পারো না, তোমার স্কোপ অনেক। মানছি সাইকোলজির ক্ষেত্রে আমাদের দেশে তুলনামূলক একটু কম স্কোপ, কিন্তু তবুও আমি বলবো হায়ার স্টাডিজ ছাড়া সাইকোলজির ক্ষেত্রে কিন্তু উপায় নেই। তুমি যত আপডেট করবে, যত পড়বে, কারণ সাইকোলজি দিন দিন বদলাতে থাকে। মানে আজ থেকে 10 বছর আগে যা ছিল, 10 বছর
1: সাইকোলজি দিন দিন বদলায়।
0: হ্যাঁ, মানে
1: এটা আমার জানা ছিল না। মানে
0: এবং যেটা হয় এটা তো হবেই।
1: বাহ,
0: আর একটা অদ্ভুত ব্যাপার জানো কি, আমি সেটা জানেছিলাম পড়তে গিয়ে। এই সাবজেক্টটা তুমি যদি ধরো, এখন জানি না যে মানে এখন কতটা কোন কোন জায়গায় এটা অ্যালাউ করা হয়, তুমি এই দেশের গ্র্যাজুয়েশন করলে সাইকোলজি নিয়ে, তুমি অন্য দেশে গিয়ে মাস্টার্স করতে গেলে অসুবিধা হবে, কারণ সাইকোলজিটা তো তুমি ইন্ডিয়ান সাইকোলজির যে বেসিকটা সেটা ওখানে তো তুমি জানছো না, ওখানকারটা তোমায় আগে জানতে হবে, তারপর করতে পারবে। এটা আমি শুনেছিলাম।
1: আমার সোজা সাইন্সে না, আজ থেকে 50 বছর আগে সিলেবাস পাল্টেছে, না আজ থেকে 50 বছর পরে সিলেবাস পাল্টাবে, সোজা অনেক।
0: এই সমস্ত সাইন্সই।
1: হ্যাঁ, কিন্তু আমি বলছি যে মানে অঙ্কের মতন বা এইরকম কিছু ফ্ল্যাট সাবজেক্টের কথা বলছি, ধর ইতিহাস, আমি আজ থেকে 50 বছর আগে ইতিহাস যা পড়েছে, ইতিহাস কি করে বদলাবে, হিস্ট্রি তো বদলাতে পারবে না, জিওগ্রাফিও বদলাতে পারবে না,
0: অবশ্যই
1: ম্যাথস বদলাতে পারবে না, সায়েন্স কেমিস্ট্রি বদলাতে পারবে না। তো আমি বলছি এগুলো হতে অনেক ফ্ল্যাট সাবজেক্ট, বরং যেগুলো ইভলভিং হচ্ছে সেগুলোকে তোমাকে ক্রমাগত চেঞ্জ হতে থাকবে প্রত্যেক বছরে।
0: এটা না করলে খুব হেল্পফুল হবে নিজের জন্য।
1: আমি করতে পারতাম না, আমি এত মনে রাখতে পারতাম না।
0: তুমি যেমন তোমারটা যখন করেছো, তুমি যেমন আপডেট করে গেছো নিজেকে তোমার সাবজেক্টের ক্ষেত্রে, এটা সেরকমই, যে যেটা করবে সে তো আপডেট করতেই থাকবে।
1: রাইট, তো আমরা 9903655992 তে পড়াশোনার কথা অনেকক্ষণ ধরে বলছি, আরও অনেক কথা বলবো, ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা বলবো যেটা বললাম, সিনেমা নিয়ে কথা বলবো। তুমি যদি এই সপ্তাহে কোনো ভালো সিনেমা দেখে থাকো সেটা নিয়ে কথা বলতে পারো, বা তুমি ফাইনাল নিয়ে কতটা এক্সাইটেড সেটাও আমাদের বলতে পারো। শ্রেয়া আর দীপ।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথাতে আমাদের কাছে প্রচুর মেসেজ আসে, অনেক মেসেজে অনেক সমস্যার কথা লেখা থাকে, অনেক মেসেজে অনেক প্রাপ্তি লেখা থাকে, কোথাও ডিপ্রেশন কেউ শেয়ার করে, অনেকে অনেক কিছু শেয়ার করে। আবার কোনো কোনো সময় কেউ শুধুমাত্র তাদের অভিজ্ঞতাও শেয়ার করে, সেখানে কোনো অভিযোগ থাকে না, কোনো বক্তব্য থাকে না, শুধু তাদের অভিজ্ঞতা থাকে। সেরকম একটা মেসেজ পড়বো এবারে, পাঠিয়েছে শ্যামাপ্রসাদ পাল বাঁকুড়া থেকে। লিখেছেন যে আপনাদের রেডিও স্টেশন

0: আমি নিয়মিত শুনি। চুপ কথার প্রত্যেকটা পর্ব আমার ভীষণ ভালো লাগে, চুপ কথা আমার খুব হৃদয়ের কাছে। আজকে এই ডিজিটাল মাধ্যমে চিঠির মারফত আমি আমার মনের একটা বিশেষ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক না বলা কথা জমে থাকে, যা সব সময় সবার কাছে প্রকাশ করা সম্ভব হয় না। আপনাদের এই অনুষ্ঠানটি আমাদের মতন শ্রোতাদের সেই সুযোগ করে দেয়, যার জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইল। আগামী দিনেও FM এভাবেই আমাদের পাশে থাকুক। আমি বর্তমানে কাজের সূত্রে সিকিমের রোরাথাংয়ে থাকি, ওখান থেকেই শুনছি পাহাড়ের কোলে বসে। তিন দিন পর আজ বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, রাত 3টে পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই রাতে কিছু খেয়ে নেবেন। শ্যামাপ্রসাদ পাল, গ্রাম সুপুর, পোস্ট রাহাগ্রাম, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। ভীষণ ভীষণ
1: এই লাস্ট যে কদিন চুপ কথা করেছি ওনার এই প্রকৃতির যে বর্ণনা, এত মোহিত হয়ে গিয়েছি আমরা, এবং আবার আজকে যখন শুনলাম ঠিক আগের দিনের ওই মুহূর্তটায় ফিরে গিয়েছি।
0: সত্যি এরকম মেসেজ আমাদের খুব উৎসাহ দেয় আরও ভালো প্রোগ্রাম করার জন্য, আরও ইন্টেন্স শো করার জন্য। আমরা তো ইন্টেন্সিটির দিকে খুব গুরুত্ব দিই, আমরা খুব বেশি আমাদের বহিরঙ্গে আমাদের খুব বেশি কোনো অলঙ্কার নেই, কিন্তু আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আন্তরিকতা। আমরা এই শোটা আন্তরিকতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাই, আমাদের খুব বেশি চাকচিক্য বাইরের কিছু নেই, যেগুলো অনেক প্রাইভেট FM স্টেশনে থাকে, আমাদের সেই সমস্ত নেই। কিন্তু আমরা আন্তরিকভাবে শোজগুলোকে শুধু শ্রোতা কেন্দ্রিক করি এই জন্যই, যাতে আপনাদের ভালো লাগে, তোমাদের ভালো লাগে, সব বয়সের মানুষদের ভালো লাগে। আচ্ছা, এরপরে যে মেসেজটা করব, ডিয়ার চুপ কথা, আকাশ বেহালা থেকে আমাদের রেগুলার লিসেনার, ও লিখেছে যে নতুন পেশার সঙ্গে যুক্ত হয়েছি আর দীর্ঘ 11 বছর সঙ্গীতের জগতে আছি, এই প্রথম অভিনয়ের জগতে এলাম। আমি আমার 4-wheeler ড্রাইভ করে কলকাতার বুকে ড্রাইভ করছিলাম, হঠাৎ একটা সিগন্যালে ব্রেক কষায় বেশ জোরে আঘাত পেয়েছি, পায়ে ভীষণ ব্যথা। কিন্তু সেই আঘাতের জন্য শুটিংয়ে 2 দিন যেতে পারিনি, 2 দিন পর আবার যাব। এটা শেয়ার করার ছিল যে ড্রাইভিং করার সময় অবশ্যই সবাই সব রকম সেফটি মেজার্স নিয়ে গাড়ি চালাবেন। থ্যাংক ইউ আকাশ, খুব ইম্পর্টেন্ট একটা কথা, ছোট কথা হলেও খুব ইম্পর্টেন্ট কথা।
1: এবং আবারও কংগ্রাচুলেশন ও আগের দিনকে যখন আমাদের এটা শেয়ার করলো, তার পরের দিন ওর ফার্স্ট পারফরম্যান্স ছিল,
0: ভেরি গুড। আর বর্ষার মধ্যে সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন, এটা সবাইকে বলার। মনের কথা বলতে, যারে মনের কথা কইতে জানি তারে আমি বন্ধু মানি। ছোট থেকে আমাদের বন্ধুত্ব বদলে যায়, রান্নাবাটি, স্কুল কলেজের বন্ধু, মা বাবার বন্ধুত্ব পেরিয়ে সাত পাকে বন্দী হয়ে নতুন বন্ধুর খোঁজ পেয়েছি। আমার সব খেয়াল রাখে, মন খুলে সব কথা বলতাম, একসঙ্গে পথ চলছি 17 বছর। আজকাল নিজের কাজে এবং ফোনে একটু বেশি ব্যস্ত, 2 মেয়ে বন্ধুত্বের জায়গাটা দখল করে নিয়েছে। নিজের মাকেও সব কথা বলা যায় না, বড় মেয়ে ক্লাস 9, কখন যেন বন্ধু হয়ে গেছে, তার সঙ্গে সারাদিনের সব কথা শেয়ার করি। মা মেয়ে পরস্পরের বন্ধু হয়ে গেছি। তোমরা ভালো থেকো, তোমরা সঙ্গে থেকো, তাই তোমরাও, তাই আমরা ভীষণ ভালো থাকি। তোমাদের মতামত জানিও। কৃষ্ণা গুচ্ছাইত এবং মেয়ে সুদেশনা শ্রেয়া কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া থেকে পাঠিয়েছে, গোটা পরিবার একসঙ্গে শো শুনছে, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি শুধু যে মা মেয়ে বন্ধু হয়ে যায় তা নয়, মা ছেলে বন্ধু হয়, বাবা মেয়ে ভালো বন্ধু হয়, কিন্তু আমি এনে কোনো একটা অদ্ভুত কারণে বাবা আর ছেলে খুব ভালো বন্ধু হতে পারে না জেনারেলি, জানি না আমি কেন।
1: এটা কিন্তু অনেক জায়গাতে দেখা যায়, আবার কি জানো তো অনেক সময় এর উল্টোটাও ঘটে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে বাবা আর মেয়েরা বন্ধু হয় না, খুব অদ্ভুত এটা। এটা কিন্তু সোশ্যালি আমরা শুনি ভীষণভাবে যে বাবা আর মেয়ে নাকি ভীষণ তাদের মধ্যে বন্ডিং থাকে, বন্ডিং থাকতেই পারে, কিন্তু শুনেছি আমি অনেক জায়গায় দেখেছি যে এটা এরকম একটা ব্যাপার ঘটে যে তাদের মধ্যে বন্ধুত্ব সখ্যতা ওই ব্যাপারটা আসে না, দুজনের মধ্যে এটা খুব ভয়ের সম্পর্ক থাকে।
0: আচ্ছা, হ্যাঁ সেটা আমার মনে হয় শুধু যে বাবা মেয়ের মধ্যে হয় তা না, ভয়ের সম্পর্ক অনেক ক্ষেত্রে, অনেক সময় হয় যে বাড়িতে ছেলে বাবাকে ভীষণ ভয় পায়, বাড়িতে মেয়েও বাবাকে, বাবা ক্যারেক্টারটা এরকম হয়েছে তাদের সারা জীবনে
1: বানানো হয়েছে,
0: এক্স্যাক্টলি
1: বানানো হয়েছে। বাবাদের সত্যি দোষ না, বাবাদেরকে যে খোপে ভরে দেওয়া হয়েছে না, ওনারা ওই রোলটা প্লে করে যাচ্ছেন।
0: হ্যাঁ, কিন্তু আমি বলছি নিউ জেনারেশনের বাবারা কিন্তু এরকম নয়,
1: না একদমই না।
0: আমি আমার ছেলে কিন্তু আমাকে টাচউড বলছি, আমার ছেলে আমাকে বেশ ভালোবাসে এবং আমাকে মানে প্রচুর আশকারা, প্রচুর ওর বায়নাক্কা, প্রচুর কিছু আমার কাছে করে এবং আমাকে অনেক কথা বলেও স্কুলে কি হয়েছে না হয়েছে, এবং আমি খুব মজাও করি ওর সঙ্গে, এমন না যে আমি ওকে খুব বকবকি কখনোই কিছু করেছি বলে, বরং

0: আমাকে এটা শুনতে হয় যে আমি কেন কিছু বলি না, বকাবকি করি না, কিছু কোনো কিছুতে আটকাই না বা কিছু। কিন্তু আমার মনে হয় এখনকার দিনের বাচ্চারা না জানো তো নিজেরা শিখে নেয় অনেক কিছু, প্রত্যেকে শিখে আমি বলতে পারবো না, কিন্তু অনেক কিছু নিজেরা শিখে নেয়। মানে আমি যেমন খুব ছোটো একটা জিনিস বলছি, আমি টিভির রিমোটে যে ভয়েস সার্চ করা যেত কোনো দিন জানতাম না। আমি কোনো দিন টিভির রিমোট টিপে বলতে হবে যে অমুক একটা জিনিস খোলো, আর টিভিতে ওটা খুলে যাবে। আমার বাড়িতে টিভি, স্মার্ট টিভি আছে বছর পাঁচেকের তো বেশি হয়ে গেল, আমি আজ পর্যন্ত কোনো দিন রিমোটে এই বাটনটা কী কাজ হয় কোনো দিন আমি জানতামই না। কিন্তু আমার ছেলে এখন টাইপও করে না, ও জাস্ট রিমোট টিপে বলে দেয়, ফাট করে খুলে যায়। তো আমি বলছি যে এই ধরো এই স্মার্টনেসটাই, এই স্ট্রিট স্মার্টনেসটা ওকে তো কেউ শেখাই না, আমি তো অন্তত শেখাইনি, বাড়িতেও কেউ শেখাইনি, কিন্তু শিখে গেছে নিশ্চয়ই কারোর থেকে দেখে অবজার্ভ করেছে। আমি বলছি ওরা এখন খুব স্ট্রিট স্মার্ট হয়, আমাদের শেখানো সবসময় বা আমাদের বলে দিতে হবে তারপরে করবে, আমার মনে হয় এখন এতটা দরকার পড়ে বলে বাবারাও এখন ভীষণ তাড়াতাড়ি পাল্টাচ্ছে। এবং আমার মনে হয় সব বাবারা এটা জানে, যারা নতুন মানে যারা ইয়াং জেনারেশন, এখনকার জেনারেশনের বাবা। এর পরের মেসেজটা খুব ইম্পর্টেন্ট। সিগন্যালের অপেক্ষায় বসেছিলাম, রাতে ডিউটি শেষ হলো, কখনো কখনো 11-12 ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে যায়। জীবনের হিসাবগুলো কোনো দিন থামে না, মাথার উপর ইএমআই এর চাপ, বাবার চিকিৎসার দায়িত্ব, ছেলেমেয়ের পড়াশোনা, আর তার সঙ্গে মানসিকভাবে ক্লান্তিকর একটা সম্পর্কের ভার। এই সব কিছু সামলাতে সামলাতে বুঝতে পারছি সব থেকে অবহেলিত আমি নিজেই হয়ে পড়েছি। প্রতিদিন ছোট ছোট ইচ্ছেগুলো, নিজের জন্য রাখা অল্প কিছু সকাল, একটু বিশ্রাম, একটু আনন্দ, সবই দায়িত্বের কাছে বিসর্জন দিতে হয়। বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে মানুষটাও তো ক্লান্ত হয়। তবুও আশা ছাড়িনি, শুধু একটু শান্তি চাই, নিজের মতন করে ভালো থাকার সময় চাই। কারণ যে মানুষটা সবাইকে আগলে রাখে, কখনো কখনো তারও একটু যত্নের প্রয়োজন হয়। বনগা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিসেনার এই মেসেজটা পাঠিয়েছেন। আমার মনে হয় সেটা এইরকম একটা মেসেজ নিয়ে একদম শুরুর দিকে শো শুরু করেছিলাম আমরা, যে পুরুষদের, বাবাদের যাদের কথা হচ্ছে এই মুহূর্তে, তাদের উপর সত্যিই অনেক দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বের ফাঁকে তারা কখনো তাদের ভালো থাকাটা বিসর্জন দিয়ে দেন। এটাকে আমরা গ্লোরিফাই করি, কিন্তু এটাও তো ফ্যাক্ট যে তাদের একটুখানি বিশ্রাম পেতে ইচ্ছা করে,
1: তাদেরও একটু যত্ন দরকার,
0: যত্ন দরকার। যেটা উনি লিখেছেন, যিনি মেসেজটা পাঠিয়েছেন, যে আমাদের, আমারও তো একটু ইচ্ছা করে যত্ন পেতে। কিন্তু আমার যেন আরেকটা কথা এখানে শ্রেয় এমন হয়, এটাও নতুন জেনারেশনের বাবারা আমার মনে হয় মেনে চলেন, যেহেতু আমি নিজেও মেনে চলি, সেলফ কেয়ারটাকে আমরা খুব নেগলেক্ট করি
1: ভীষণ ভীষণ,
0: পুরুষ যারা যাদের পরিবার রয়েছে অনেক ক্ষেত্রে, অন্তত আমার ক্ষেত্রে আমি করেছি বহুদিন নেগলেক্ট। কিন্তু আমার মনে হচ্ছে একটা জায়গায় গিয়ে না এটা বোঝা উচিত, যেটা খুব বড় সত্যি কথা, যে তুমি যদি নিজেকে একটু না ভালোবাসো, যদি না একটু সেলফ কেয়ার তুমি করো, তাহলে কিন্তু তোমার অন্যকে ভালো রাখা তার মধ্যে একটা খামতি থেকে যাবে। একটা মিনিমাম সেলফ কেয়ার তুমি যদি না রাখো, তাহলে অন্যকে ভালো রাখার ক্ষেত্রে তোমার একটা ক্লান্তি থেকে যাবে, তোমার একটা খামতি থাকবে, তুমি পারবে না, তোমার কোনো জায়গাতে নিজেকে এতটাই ক্লান্ত লাগবে। তাই অনেক পরে হলেও এটা বুঝতে শিখেছি আমি, রিয়েলাইজ করেছি যে বাবাদেরও একটা সেলফ কেয়ার, একটা মি টাইম দরকার। শুধু বাবাদের বলে না, মায়েদেরও দরকার,
1: যারা পরিবারের জন্য কিছু করছে। এইখানে না খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তোমার কাছে যা আছে তুমি যখন দিচ্ছ, তুমি সবটা দিয়ে দিলে, পরের দিন তো তোমার কাছে যাবার চাইবে, তুমি তখন কোত্থেকে দেবে? তাই নিজের জন্য রেখে নিয়ে যদি দেওয়া যায় তাহলে মনে হয়,
0: আমি বলছি এটাকে আমরা অবহেলা ভীষণ ভাবে করি, কিন্তু এটাকে অবহেলা করা উচিত নয়,
1: একেবারেই নয়।
0: একটু হলেও নিজের জন্য সময় দরকার, সপ্তাহে একদিন, শনিবার রবিবার উইকেন্ড হতে পারে, একটা ভালো সিনেমা, একটা ভালো জায়গায় খাওয়া, একটু বাইরে ঘোরা, হাঁটলে বা দৌড়লে মন খুব ভালো থাকে, একটু এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড হলো, একটু যোগা হলো, যে কিছু একটা নিই। আমি বলছি সেলফ কেয়ারটা এই জন্য দরকার যাতে আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ভালো রাখতে পারেন। শুধু নিজের ছেলেকে বা মেয়েকে ভালো রাখবো আর আমি ভালো থাকবো না, এটা ভাবতে গিয়ে যারা প্যারেন্টিং করে না, তারা আলটিমেটলি তাদের স্ট্রেস ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয়,
1: এবং ভবিষ্যতে ওটা রিটার্ন চায়, কিন্তু অজান্তেই রিটার্ন চায়।
0: হ্যাঁ, এবং ছেলে মেয়েরা স্ট্রেসড হয়ে থাকে যে বাবা সারাদিন অফিস করে এসেছে, এসে আমার উপরে চিৎকার করছে। ছেলে মেয়েদের মধ্যে একটা একটা মানে কি বলবো, একটা মানে তারা আটকাতে চায় বিষয়টাকে, তাদের মধ্যে একটা ব্লকেড তৈরি হতে থাকে। তাই আমি এটা রিকোয়েস্ট করব, যারা যারা বহুদিন ধরে

0: পিতৃত্ব হয়ে মানে পিতা হয়েছেন বা যারা নতুন পিতা হয়েছেন প্রত্যেকের জন্য এটা খুব দরকার, এবং পুরুষ মহিলা দুজনের জন্যই দরকার। আপনারা বাবা মা হন যেই হন, সেলফ কেয়ার দরকার। নিজেকে যদি একটু বেসিক ভালো না রাখেন তাহলে আপনি কখনো আপনার ছেলে মেয়েকে ভালো রাখতে পারবেন না। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে যে লিখেছে, হাই, তোমাদের শো শুনছি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি। দেখো, জীবনে তিনজন আমার আদর্শ। প্রথমজন স্বামী বিবেকানন্দ, তৃতীয়জন নেতাজি সুভাষচন্দ্র বোস, তৃতীয়জনের নামটা শুনলে তোমরা হাসবে কিন্তু তৃতীয়জন হচ্ছে রোনাল্ডো। দেখো, প্রথম দুজনকে আমি কোনোদিন চোখে দেখিনি, তাদের কথা শুনেছি, পড়েছি, কিন্তু তৃতীয়জনকে আমি চোখে দেখেছি এবং টিভিতে অবশ্যই, কিন্তু তার জীবন, তার কঠোর অনুশাসন, তার পরিশ্রম, জীবনে সর্বস্ব দিয়ে চেষ্টা করা, এটা আমি রোনাল্ডোর কাছ থেকে শিখেছি। রোনাল্ডোকে যদি স্বীকার না করি তাহলে আমার এই গল্পটা অসম্পূর্ণ থেকে যেত। আমি হয়তো তুলনাটা একটু হয়তো খুব বেশি ইয়ে হয়ে গেল, কিন্তু না, এটা ফ্যাক্ট যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবভিয়াসলি ভীষণ বড় স্পোর্টস স্টার এবং তার জীবন সত্যি সত্যি ভীষণ কঠিন। আমি কোথাও একটা দেখছিলাম, রোনাল্ডো সম্ভবত যখন ওর 11-12 বছর বয়স, খাওয়ার পয়সা ছিল না, তো একজনের থেকে একজন মহিলা, তিনি একটু ফাস্ট ফুড চেনে কাজ করতেন, সেই মহিলা তাকে রোজ কিছু বেঁচে যাওয়া খাবার ওই বড় রেস্টুরেন্টের তাকে দিতেন, তো রোনাল্ডো সেই খাবার খেতেন এবং প্র্যাকটিস করতেন। তারপরে তো উনি লেজেন্ডারি একজন ফুটবলার এই মুহূর্তে, কিন্তু বড় ফুটবলার হওয়ার পর যখন তার প্রচুর নাম যশ খ্যাতি হয় তখন তিনি সেই মহিলাকে খুঁজতেন অনেক দিন ধরে, যিনি তাকে ছোটবেলায় অল্প কিছু খেতে দিতেন তার ওই কঠিন সময় যখন তার কাছে খাওয়ার পয়সা থাকতো না। সেই ভদ্র মহিলাকে উনি পরে খুঁজেও পান, তাকে কংগ্রাচুলেট করেন, তাকে খুব ভালোবাসেন, তাকে অনেক আদর যত্ন দেন। রোনাল্ডোর অবভিয়াসলি আমি, এবং যে কোনো বড় স্পোর্টস স্টারের ক্ষেত্রে লেজেন্ডরা এই জন্যই লেজেন্ড হয় কারণ তাদের বড় হওয়ার মধ্যে অনেক না পাওয়ার পরেও তারা যখন সাফল্য পান, সাফল্যের চূড়ায় পৌঁছে যান, তখন ওই গ্রাউন্ডেড রিয়ালিটিটা তারা ভোলেন না, তারা জানেন যে তারা কোন জায়গা থেকে উঠে এসেছেন। খুব ভালো, খুব ভালো লাগলো তোমার মেসেজটা পড়ে। হ্যাঁ, যদিও আবারও বলছি তুলনাটা বোধ হয় একটু বেশি ঠিকনেস ম্যাচ হয়ে গেল, বাট স্টিল। এর পরে যে মেসেজটা এসছে, দীপদা, তুমি যে বললে বাবা ছেলে বন্ধু হয় না, কিন্তু জানো তো আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বাবার হাত ধরেই আমার জীবনে হাতে খড়ি হয়েছে। না, আমি এটা বলিনি যে কখনো হয় না, আমি এটা বলতে চেয়েছি যে অনেক ক্ষেত্রে হয় না। পরে মেসেজ শ্রেয়া ম্যামকে, শ্রেয়া ম্যাম একটা কোয়েশ্চেন ছিল যে আপনি কি সাইকোলজি নিয়ে পড়েছেন, আর সাইকোলজি নিয়ে আপনি কি পড়ান, যদি হন তাহলে আমি আপনার কাছে পড়তে চাই।
1: হ্যাঁ, এটা তো আমার সাবজেক্ট, এটা নিয়েই আমি পড়াশোনা করি, এখনও করি, আজীবন করবো। আর এইখানে তো আমরা একটা পারপাসে কাজ করি, তো সেটার বাইরে যখন তুমি কোনো কিছু বলতে চাইছো সেটা এখানে বলা পসিবল নয়, তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করতে পারো আমার সোশ্যাল মিডিয়াতে।
0: একটা মেসেজ রয়েছে এখানে যে পড়াশোনা করতে খুব চাপ লাগে, পড়তে বসলে ঘুম পায়, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও পারি না, এভাবে কি করে পড়াশোনা করব এবং মাধ্যমিক কিভাবে ভালোভাবে দিতে পারবো আমি জানি না। শ্রেয়া, তোমার কিছু বলার আছে ক্ষেত্রে?
1: মানে পড়তে খুব চাপ লাগে আর ঘুম পায়, এটাই বলছে তো? এটা এখানে সবচেয়ে বড় একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু ওর প্রিপারেশনটা হয়নি, আমাদের না এটা এটা খুব হয় ছোটবেলার থেকে, অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা দেখতাম, যাদের প্রিপারেশনটা হয়নি, পুরো সমুদ্রের মতন সিলেবাস বাকি, তখন তাদের খুব ঘুম পেত, আসলে ঘুমটা পাচ্ছে না, ওটা অ্যাভয়েডেন্স একটা টেন্ডেন্সি থাকে, মানে অ্যাভয়েড করার একটা প্রবণতা থাকে। ওই দেখবে আমাদের অনেক দূরে কোথাও যাওয়ার একটা ব্যাপার আছে, ইচ্ছে নেই, ঘুম পাচ্ছে, নড়তে ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, কি করে যেন দেরি হচ্ছে, কারণ মনে মনে না অ্যাভয়েড করার একটা ইচ্ছে কাজ করে।
0: আচ্ছা,
1: এখানে কিছুই না, তুমি যদি এখন দেখো ক্লাস 10, এমন কিচ্ছু বড় না, এবং জীবনের প্রথম পরীক্ষা তুমি এবার দেবে, তাই এটা তো তোমায় করতে হবে, এইটা যদি না করতে পারো পরে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবে না। এবার সেই কারণে তুমি তোমার পড়াশোনার বিষয়টাকে যদি একটু সহজ করে নাও, এখন অনেক কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল, তো পদ্ধতি আমরা প্রচুর পেয়ে যাবো। আমি তোমায় দুটো পদ্ধতি বলবো, তুমি আরও দশটা পদ্ধতি পেয়ে যাবে। এই পদ্ধতিগত পরিবর্তন আনলে না আমরা অনেক কিছু সহজ করতে পারি। তুমি একটু চেষ্টা করো, ডেফিনেটলি পারবে।
0: শুভজিৎ মেসেজ পাঠিয়েছে শ্যামপুর হাওড়া থেকে, লিখেছে যে দেখো স্কুল কলেজ লাইফে আমি রেডিওতে প্রচুর শো শুনেছি, কিন্তু এখন তো আর রেডিও পাওয়া যায় না, আবার রেডিও শুনিও না খুব একটা, সোশ্যাল মিডিয়ায় ফোনে থাকে। এখন তো ফোন থেকেও রেডিও উড়ে গেছে, তাই এখন আমরা অনেকেই অ্যাপ থেকে রেডিও শুনি। জানো তো রেডিও যে মাধ্যমেই শুনি না কেন, রেডিও শুনলেই পুরনো দিনের কথা ভীষণ মনে পড়ে যায়। তোমাদের শুনছি, অ্যাপে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ।
0: এরপরে মেসেজ করেছে শ্রেয়াদি, শ্রেয়াদিকে লিখেছে দেবাশিস, দেবাশিস লিখেছে যে আচ্ছা দেবাশিসের এটা একটু ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে, এখানে পড়ার মতন নয়। চুপ কথা, আমি কলকাতা, অঞ্জন আমার নাম, আমি কলকাতা পুলিশে কাজ করি, 12 পাশ করে সংসার চালানোর জন্য ইভেন একটা বিপিও সেক্টরেও চাকরি করেছি। আমার একটা, আমাদের একটা টিনের ঘর ছিল, আমার ওপর পুরো সংসারের দায়িত্ব ছিল। বিশ্বাস করো আজ যারা কষ্ট করছে সেই সব মানুষরা কাল তার পরিশ্রমের ফল পাবেই। অঞ্জন লিখে পাঠিয়েছে মেসেজটা, ভীষণ ইন্সপিরেশনাল একটা মেসেজ। থ্যাংক ইউ সো মাচ অঞ্জন। অঞ্জন পুলিশে চাকরি করে এখন। অঞ্জন, ফার্স্ট অফ অল তুমি ভীষণ একজন কী বলবো, দায়িত্ববান একজন নাগরিক। এবং শুধু তাই নয়, তুমি যে মেসেজটা পাঠিয়েছো না, এটা অনেকের জন্য যারা এখন পড়াশোনা করছে এবং ভবিষ্যতে তারা একটা স্টেবল লাইফ চায়, তাদের জন্য অঞ্জনের এই মেসেজটা একটা ইন্সপিরেশনাল মেসেজের মতন। যে অঞ্জন লিখেছে পরিষ্কার করে, আমি এখন 12 পাস করেছি, তারপরেই আমাকে সংসার চালানোর জন্য একটা কল সেন্টারে কাজ করতে হয়েছিল, আমাদের একটা টিনের ঘর ছিল আর আমার ওপরও সবার দায়িত্ব ছিল। দেখো এরকম বহু মানুষ রয়েছেন কিন্তু অঞ্জনের মতন, যারা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের হায়ার স্টাডিজ কমপ্লিট করেছেন, তাদের দায়িত্ব পালন করেছেন, তারপরে তারা গিয়ে জীবনে প্রতিষ্ঠাও পেয়েছেন। ভালো কাজ সবসময় ফিরে আসে, এটা মনে রাখবে। তুমি যদি কারোর সঙ্গে কোনো দিনে কোনো ভালো করো, যেটুকুনি মিনিমাম যদি কোনো ভালো কাজ করো, সেই ভালো কাজের সুফল তোমার জীবনে ফিরে আসবেই। এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এটা কোনো মানে কী বলবো আধ্যাত্মিক কথা নয়, কিছু নয়, এটা স্রেফ জীবনের একটা চক্র। ভালো কাজ যদি জীবনে করো, সেই ভালো কাজ তোমার জীবনেও ফিরে আসবে। একই মেসেজ অনেকবার করে রিপিট করছে অনেকে, তাদের রিকোয়েস্ট করবো যে প্লিজ করো না, আমাদের পড়তে অসুবিধা। আচ্ছা শ্রেয়া, তোমার গলার আওয়াজ ভীষণ মিষ্টি আর গানগুলোও খুব ভালো, আর আমার প্রিয় বন্ধু দীপের কথা শুনতে আজ তো খুবই ভালো লাগছে। আমার শ্রেয়াদির গলা শুনে মনে হচ্ছে, ও শ্রেয়াদির গলা শুনে মনে হচ্ছে যে শ্রেয়াদি কী করে সবসময় এত হাসি খুশি থাকতে পারে, বা কী করে এত এনার্জেটিক থাকতে পারে। আর দীপদা আদরকে আর পামতুয়াকে অনেক অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি একটা মেসেজ তার জন্য।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: পামতুয়া, আমি পামতুয়াকে সেঙ্গের অদ্ভুত জিনিস হয়েছে আমার সঙ্গে, আমার বাড়িতে বেশ কয়েকটা টব রয়েছে, তো আমি বাড়িতে ঢুকেছি আর পান্তুয়া তীরের মতন ছুটতে ছুটতে আমাকে দেখতে আসে, তো টপটা সোজা গিয়ে আমার উঠোনটা লম্বা গিয়ে বাঁদিকে আমার ঘর, তো ওই ঘর থেকে আমি তীরের মতন বেরিয়ে এসছে আমার দিকে দৌড়াবে বলে, এরকম কর্নারটায় টার্ন নিতে গেছে আর ওর ওটা মানে নধর কান্তি একটা, ওর গা লেগে একটা টপ পুরো মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর তার সব দোষ পড়েছে আমার উপরে যে ও পান্তুয়া টপটা ভেঙেছে, আর তার দোষ গিয়ে পড়েছে আমার উপরে যে ওনাকে আমাকে দেখার জন্য ছুটতে ছুটতে এসছে, টপ ভেঙে গেছে, তাই আমাকে এই টপটা রিপ্লেস করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমার কপাল। তোমার কথা শুনে মনে পড়ে গেল, থ্যাংক ইউ সো মাচ মনে করানোর জন্য। আরেকটা মেসেজ এরপরে রয়েছে, ওকে, জীবনটা যেন একটা টি-20 খেলার মতো নয়, এখানে সব কিছু কয়েক ওভারে পাল্টে যায় না, জীবনটা একটা টেস্ট ক্রিকেটের মতন, এখানে একটা গোটা মরশুম ভালো খেলতে হয়, তারপরে তার ডিভিডেন্ড পাওয়া যায়। অনেকগুলো এরকম মেসেজ পড়লাম যেখানে অনেকজন স্টুডেন্ট, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ কলেজে পড়ে, তারা বলছে যে বেশি পড়াশোনা করে কী করে কী করবো, বেশি পড়াশোনা করে কি বেশি কী করে পড়াশোনা করবো। ওকে, অনেকের মন বসাতে পড়াশোনা অসুবিধা হয়,

0: তাদের জন্য একটাই কথা শুধু বলার আছে, একজন বড় দাদা হিসাবে যে বেসিক পড়াশোনাটুকুনি যে কোনো ভালো কাজের জন্য করতেই হবে। এমন নয় যে ছোটবেলায় স্কুল জীবনে মজা করবে না বা কলেজ লাইফে মজা করবে না, কিন্তু সব মজা করার পরও পড়াশোনাটার দিকেও গুরুত্ব দিতে হবে, কারণ এটাই ঠিক করে দেবে যে ভবিষ্যতে তুমি একটা সম্মানের সঙ্গে জীবন বাঁচবে না বাঁচবে না। যদি সম্মান নিয়ে বাঁচতে চাও তাহলে একটা ভালো কাজ দরকার, সেটা কাজ চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কিন্তু যদি মাথা উঁচু করে সমাজে বাঁচতে না চাও তাহলে যেভাবে জীবন কাটাচ্ছ সেভাবেই জীবন কাটাতে পারো। মেসেজটা যে পাঠিয়েছে নাম লেখেনি, কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা মেসেজ, হয়তো শুনতে কথাগুলো একটুখানি কড়া কিন্তু ভীষণ ভীষণ ফ্যাক্ট। যে আমরা এই কথাটা একটু আগে বলছিলাম যে নিজের কষ্টের রোজগারে নিজে খরচ করার মধ্যে যে তৃপ্তি, সেটা অসৎ উপায়ে রোজগার করার মধ্যে সেই তৃপ্তি নেই। তাই সৎভাবে রোজগার করতে গেলে তোমাকে এলিজিবল হতে হবে, এলিজিবল হতে গেলে তোমাকে পড়াশোনাটা করতেই হবে। প্রচুর স্টুডেন্ট, প্রচুর ছোট ছোট ভাই বোনেরা আমাদের এই প্রোগ্রাম শোনে, তাদের সবার জন্য এই রিকোয়েস্টটা। তো শ্রেয়া, অনেকক্ষণ হয়ে গেছে, প্রচুর বকবক হচ্ছে, লোকেরা একটু বোর হয়ে যেতে পারে, একটু গান শুনি আমরা, গানের পরে আবার এক্ষুনি ফিরে আসছি।
1: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652 নম্বরে এই মুহূর্তে দেখা করে পড়ছি তোমার পাঠানো মেসেজ, যে তুমি এই মুহূর্তে শুনছো চুপ কথা শ্রেয়া আর দীপের সঙ্গে। ওকে, পরের মেসেজকে পাঠিয়েছে যে আমার জীবনের আদর্শ হিসাবে আমি ডক্টর আব্দুল কালামকে মানি, আর তারপরে যদি কাউকে বাস্তব জীবনে একদম চোখের সামনে হাতের কাছে পেয়েছি, তিনি হলেন আমার বাবা। তোমরা একটু আগে বলছিলে না যে বাবা অনেক ছেলের বন্ধু হতে পারেন না, কিন্তু আমার বাবা আমার সঙ্গে ভীষণ ভালো বন্ধু। আর নিচে আরেকটা মেসেজ লেখা রয়েছে, দীপদা যখন তুমি টেলিভিশনে তোমায় দেখি তখন খুব রাগি বলে মনে হয় আর তোমার এক্সপ্রেশন খুব গম্ভীর বলে মনে হয়, কিন্তু চুপ কথায় তুমি একদম আলাদা একটা মানুষ, এখানে তুমি ভীষণ মিষ্টি সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেসেজটার জন্য, খুব মিষ্টি মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। হাওড়া থেকে মেসেজ করেছে, হাওড়া শ্যামপুর থেকে শ্রীকৃষ্ণ সেনাপতি, ও লিখেছে একটু আগেই শ্যামপুর থেকে আরেকজন মেসেজ করেছিল তোমাদের সুরজিৎ, তো আমি শ্যামপুর থেকেও এই শোটা কেউ শুনছে সেটা জেনে, মানে আমি ছাড়াও শ্যামপুর থেকে যে আরও একজন এই শোটা শুনছে খুব ভালো লাগলো সেটা জানতে পেরে, বাহ, থ্যাংক ইউ। স্নেহাশিস চক্রবর্তী মধ্যমগ্রাম থেকে লিখেছেন যে দীপদা তোমার কথা প্রসঙ্গেই আমিও বলছি, রোনাল্ডোকে আমি ভীষণ ভালোবাসি, মেসিকে আমার খুব একটা ভালো লাগে না।

0: বেশ, অনুষ্কা লিখেছে যে আজকের দিনে টাকাটা সব থেকে ইম্পর্টেন্ট হলেও একটা জীবনে সুখ দুঃখ দুটোই থাকে, কিন্তু আজকাল দুঃখের পরিমাণ এত বেড়ে যাচ্ছে যে খুশিটা আর ফিল করতে পারি না। ইচ্ছা করে সারাদিন ঘরের এক কোণে পড়ে শুধু ঘুমিয়ে থাকি, যাতে রিয়েলিটিটাকে ফেস করতে না হয়। বাইরে ঘুরতে যাওয়ার বা এই পৃথিবীটাকে ঘুরে দেখার আর ইচ্ছে বা ইন্টারেস্ট আমার নেই। এটাকে তুমি কি বলবে এই মেসেজটাকে, অনুষ্কার পাঠানো মেসেজটাকে, শ্রেয়া কিভাবে বিশ্লেষণ করবে?
1: আমাদের জীবনে না অনেক রকমের অভিজ্ঞতা থাকে, এবার কিছু অভিজ্ঞতা হয়তো খারাপ, কিন্তু সেই খারাপটা দিয়ে আমার জীবনে এখনো আরো যা যা দেখা হয়নি সেটাকে আমি একই ছকে ফেলে বিচার করব কেন? সেটা যদি করতে যাই তাহলে মনে হবে সত্যি সত্যি আর বোধহয় কিছুই বাকি নেই, কিন্তু তাহলে না অনেক কিছু বাকি থেকে যাবে অনুষ্কা। তাই আমার মনে হয় যে তুমি জীবনে এখনো যা কিছু বাকি আছে সেটার অপেক্ষায় থাকো, এবং তোমার তরফ থেকে তোমার এফর্টটা দাও।
0: এরপর একটা মেসেজ রয়েছে যেটা অভিজিৎ লিখে পাঠিয়েছে, যে একসময় ভাবতাম যে কাজের মধ্যে ডুবে থাকলে হয়তো অনেক মন খারাপ হবে না, কিন্তু এখন রিয়েলাইজ করছি যে কাজের মধ্যে যতই থাকি না কেন, কাজ শেষ করে যে মাত্র বাড়িতে ফিরে এসে একটু অবকাশ পাই, মনের ভিতরে যে ভীষণ খারাপ লাগাগুলো থাকে সেগুলো আবার ভেসে ওঠে। তাই কাজে ডুবে থাকাটাই মন ভালো করার একমাত্র উপায় নয়, তাহলে মন ভালো করার আর কি উপায় থাকতে পারে? এটার উত্তর না তুমি একটা, এর আগে একদিন যখন আমরা শো করছিলাম একসঙ্গে, সেদিনকে একটা এরকম টাইপের মেসেজ এসেছিল, তুমি সেদিনকে এই কথাটা বলেছিলে যে যদি কোনো একটা কারণে মনটা খারাপ থাকে সেই কারণটা যতক্ষণ না প্রলেপ পড়ছে মন তুমি যাই করো না কেন তাতে ভালো হবে না, কারণ পুরনো ঘা কোনো না কোনো একটা ঘটনাতে আবার খুঁচিয়ে আবার উঠতে পারে।
1: আমাদের ভেতরে যে দ্বন্দ্বটা যদি রিজলভ না হয়, আমি আপাতত আমার কমফর্টের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে দীপদার সাথে ঝগড়া হয়েছো ঠিক আছে শো তো করি, কিন্তু ওই ঝগড়াটা মেটালাম না কোনো একটা শোতে, কিছু না কিছু ভাবে ওই দ্বন্দ্বের কারণ হিসেবে আনকনসিয়াসলি ঝামেলাটা বাড়ে।
0: না তুমি উদাহরণটা দাও যেন আমাকেই পেলে।
1: তোমার সাথে না আমার ঝগড়া হতে পারে বলে আমার মনে হচ্ছে না, তাই বললাম, সেফ ফিল করলাম তাই বললাম।
0: বেশ, ওকে, আরেকটা মেসেজ রয়েছে, অভিষেক লিখে পাঠিয়েছে খর্দা থেকে, লিখেছে আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু তার বাবা মা পছন্দ নয়, তার বাবা ট্রান্সফার হয়ে গেছে, এখন দিল্লিতে থাকে, দেখো আমার আর ভালো করে কথা হচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি না যে এর পরে কি হবে, আমি এখনও তার অপেক্ষাতে আছি, আমি জানি না এরপর আর কি লিখবো, অভিষেক লিখে পাঠিয়েছে। কি বলবে অভিষেক,
1: যদিও এটা লাভ জংশনের মেসেজ, তাও
0: আমি শুধু একটা শুধু ছোট্ট আমার একটা অভিষেকের মেসেজ, একটা গানের কথা ভীষণ মনে পড়ে গেল,
1: বলো
0: অঞ্জন দত্তের একটা গানের কথা মনে পড়ে গেল, কালো সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুঝে শুয়েছি, অন্যায় কত অপবাদ। না দেখো জোকস অ্যাপার্ট অভিষেক, এটা সত্যি সত্যি লাভ জাংশনের মেসেজ, কিন্তু এটা লাভ জাংশনের শো নয়, বাট স্টিল যেহেতু তুমি এত রাত্রিবেলা একটা এত ইমোশনাল হয়ে মেসেজ করেছো, তোমাকে শুধু এটাই বলার যে ছোটোবেলার অনেক প্রেম যেগুলোকে আমরা প্রেম বা তাৎক্ষণিক ভালো লাগা, তাৎক্ষণিক যিনি ইমোশনসগুলো মাধ্যমিক সে দেবে বা তুমি পড়াশোনা করছো এখনো, আমার মনে হয় এত দ্রুত পরিণতির কথা ভাবাটা তোমাদের দুজনের কাছেই টু আর্লি। দেখো তোমাদেরই যোগাযোগ, তোমাদেরই ভালো লাগা যদি একে অপরের সঙ্গে প্রতি স্টে করে, তাহলে কিছুদিন পরে যখন সে অ্যাডাল্ট হবে বা তুমি অ্যাডাল্ট হবে, তখন তোমাদের মধ্যে সেই একই রকম যোগাযোগটা থাকছে কি না, সেই একই রকম ফিলিংসটা দুজনের মধ্যে থাকছে কি না, এটা দেখা খুব ইম্পর্টেন্ট, ততদিন অবধি ওয়েট করতে হবে। পরের মেসেজ করেছে যে দীপ্তা, তোমার কথা শুনে মনে হলো তুমি রোনাল্ডোর ভক্ত। দেখো আমি কিন্তু মেসির ভক্ত, আর তোমাদের জিজ্ঞেস করার যে মেসির আর ইয়ামালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখছো তো, হ্যাঁ এটা তো খুব ইম্পর্টেন্ট কথা একটা, কারণ রবিবার রাতটা বহু বাঙালি রাত চাকবে এটা আনডাউটেডলি, কারণ সবাই জানে যে ভারতীয় উপমহাদেশের যত মানুষ ফুটবল দেখে গোটা বিশ্বে খুব কম এরকম দেশ আছে যেখানে এত মানুষ ফুটবল দেখে, অবভিয়াসলি আমরা সবাই ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো দেখবই। আমার যেটা ভেবে খারাপ লাগে যে ছোট ছোট দেশগুলো যখন আমি দেখি যে তারা ওয়ার্ল্ড কাপের মেইন স্টেজে খেলতে আসছে,

কিন্তু আমাদের মধ্যে এত বড় একটা দেশে ফুটবল টিম তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না মেইন স্টেজে, এটা দেখে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি ভীষণভাবে চাই যে একদিন আমিও ওয়ার্ল্ড কাপ ফুটবলে ভারতের হয়ে গলা ফাটাবো, মেসি বা আর্জেন্টিনা বা স্পেনের জন্য গলা ফাটাবো না। বাট এনিওয়ে, রাত 2:45 হয়ে গেছে, চুপ কথা একদম লাস্ট ল্যাপে রয়েছে, ভীষণ মিষ্টি গান শুনবো, তারপরে ফিরে আসছি তোমাদের লাস্ট কয়েকটা মেসেজ নিয়ে, সঙ্গে থাকো।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমরা এই মুহূর্তে চুপ কথার একদম লাস্ট ল্যাপে রয়েছি। ভীষণ মিষ্টি একটা মেসেজ সঞ্চারী আলিপুর থেকে লিখেছে যে তোমরা কেমন আছো, তোমাদের মেসেজ করা হয়নি অনেকক্ষণ, রথ আসা মানেই একরাশ স্মৃতি মনের মধ্যে ভেসে আছে জানো তো। এবারে ছুটি পাইনি তাই বাড়ি যাওয়া হয়নি, মনে পড়ে গেল যে বিকেল হলেই বাবা আর বোনের সঙ্গে বৃষ্টির মধ্যে হলেও রথের মেলায় যেতাম, আর সঙ্গে নিয়ে আসতাম জিলিপি আর চারা গাছ। কাল রাস্তাতেও কোনো রথ দেখার সৌভাগ্য হয়নি, একটা বাঁধা রুটিনের মধ্যে প্রায় ভুলেই গেছিলাম দিনটা। আসলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ দিনগুলোর তাৎপর্য বোধহয় আমাদের কাছে কমতে থাকে। আর শ্রেয়াদি, তোমার আর সৌমিকদের গিফটটা ডিউ থাকলো, নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে। একরাশ ভালোবাসা পাঠালাম, খুব ভালো থেকো সঞ্চারি আলিপুর থেকে।
2: থ্যাংক ইউ সঞ্চারি, থ্যাংক ইউ। তুমি যেটা পেয়েছো ওটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য। আর চুপ কথা শেষে আমি দীপদাকে বলবো গল্পটা অবশ্যই।
1: বেশ, বিশ্বনাথ কুণ্ডু USA থেকে আমাদের প্রোগ্রাম শোনেন নিয়ম করে, তিনি লিখে পাঠিয়েছেন, হ্যালো দীপ আর শ্রেয়া, আমার এক ছেলের বয়স 3 আর একজনের বয়স 2, ওরা জানো তো ভারতেই আছে আর রথ ভীষণ উপভোগ করেছে ওরা, তোমাদের ছবি পাঠালাম। আর আমি ভীষণ লাকি যে রাত জাগতে হবে না, ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের এখানে দুপুর 12 নাগাদ শুরু হচ্ছে, বাহ দুর্দান্ত। আর ও আর অনেক কিছু লিখেছেন উনি, কিন্তু এটাই মধ্যে কথা, আমি খুব হিংসে করছি এটা আপনাকে যে আপনি একদম খুব ভালো প্রপার টাইমে ওয়ার্ল্ড কাপটা দেখতে পাচ্ছেন। আমার বেশ কয়েকজন পরিচিত এই মুহূর্তে আমার সঙ্গে কাজ করতো, আমার ভীষণ একজন ভালো কলিগ পৌলমি এখন USA রয়েছে। তো পৌলমি শুধু USA রয়েছে তাই না, পৌলমি বেশ কয়েকটা ম্যাচে, যেহেতু ওরও মিডিয়া ব্যাকগ্রাউন্ড বলিয়ে কইয়ে মেয়ে, ও ওদের ওখানে সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা কাজ থাকে, তো ও সেই কাজ করার সূত্রে মাঠে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ, কিছু স্টেডিয়ামের ভিতরে ঢোকার কিছু অ্যাক্সেস পেয়েছে। ও রোনাল্ডোকে খুব কাছ থেকে প্র্যাকটিস করতে দেখেছে, আমাকে তার ছবিগুলো দেখিয়েছে, আমি তো ভীষণ হিংসে করছি ওকে যে এত কাছ থেকে ওয়ার্ল্ড কাপের মতন একটা হাই প্রোফাইল ইভেন্টকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে। আমার কাছে এটা ভীষণ সত্যি সত্যি আনন্দের যে যারা কাছ থেকে দেখতে পাচ্ছে তারা খুব লাকি, আর আমরা তাদের কাছ থেকে অভিজ্ঞতার কথা শুনছি, এটা আমাদের কাছে প্রাপ্তি বলতে এটুকুই। বাট থ্যাংক ইউ সো মাচ চুপ কথা। এখনও অনেকগুলো মেসেজ রয়ে গেল, বাট অনেকগুলো পড়াও হলো, যাদের পড়া হলো না তারা আবার নেক্সট, যেদিন আমরা নেক্সট উইকে আবার যখন চুপ কথায় আসবো তখন আবার বাকি মেসেজগুলো পড়বো। কথা দিয়ে গেলাম মাত্র এক সপ্তাহের অপেক্ষা, আবার চুপ কথায় তোমাদের প্রচুর মেসেজ নিয়ে নেক্সট উইকে আবার ফিরে আসবো। আজকের মতন ব্যাক টু ব্যাক দুটো দুর্দান্ত গান শুনতে শুনতে শ্রেয়া আর দীপ তোমাদের বলছে টাটা, বাবাই।

শুনছিলাম চুপ কথা, সঙ্গে ছিল দীপ শ্রেয়া। শুরু হচ্ছে আপকে লিয়ে। ঘড়িতে 3টে বেজে গিয়েছে, তাই এখন হিন্দি গানের প্রোগ্রাম আপকে লিয়ে সময়। সঙ্গে আছি ইন্দ্রাণী, প্রথম গানে ইয়েসুদাস।

চাঁদ আকেলা শুনছিলাম গানটি, 1977 ছবি আলাপ, এই ছবির গান গাইছিলেন ইয়েসুদাস, লিরিসিস্ট ডক্টর রহিম আসম রেজা, কম্পোজার জয়দেব। এই গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে, শোনাব বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর গলায়। এবারের গানে ভূপিন্দর এবং ফয়াজ।

আলাপ ছবির আরেকটি গান শুনলাম ভূপিন্দর সিং এবং ফয়াজের ডুয়েটে। আপকে লিয়েতে এবারে শিল্পী মোহাম্মদ রফি।

কভি খুদ পে শুনছিলাম 1961 ছবি হাম দোনো। এই ছবির গান লেসে সহির কম্পোজার জয়দেব, গাইছিলেন গানটি মোহাম্মদ রফি। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম নাইনটিন কত এটা না ডেটটা তো দেওয়া নেই, শুনছিলাম কিনারে কিনারে এই ছবির গান লতা মঙ্গেশকরের গলায়, লিরিসিস্ট নয়া শর্মা, কম্পোজার জয়দেব। এই গানের পর শুনবো এবার ভূপিন্দর সিং এর গলায় এই গানটি।

শুনছিলাম ওহি বাত ছবির গান, গাইছিলেন ভূপিন্দর সিং, লিরিসিস্ট নকশলাল পুরী, কম্পোজার জয়দীপ। ঘড়িতে প্রায় 3:22 শুনছি হিন্দি ছবির গান, আর আপকে লিয়েতে আপনার জন্য সাজানো এই সমস্ত গান। এবারের গানে রুনা লায়লা।

তুমি হো না হো শুনছিলাম 1977 ছবি গরন্দা। এই ছবির গান গাইছিলেন রুনা লায়লা, নকশলালপুরের শ্রেষ্ঠ কম্পোজার জয়দেব। এবারের গানে কিশোর কুমার।

ये वही गीत है, सुनछिलाम गानटी 1972 এ ছবি মান যাইয়ে। এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট নেকশুর আলবুরি, কম্পোজার জয়দেব। এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম আশা ভোঁসলের গলায় এই যে গানটি, 1978 ছবি তুমহারে লিয়ে, এই ছবির গান। নেক্সট লালপুরি লিরিসিস্ট কম্পোজার জয়দেব গাইছিলেন আশা ভোঁসলে। এবারের গানে এ হরিহরণ।

শুনছিলাম এ হরিহরণের গলায় গমন এই ছবির গান, সাহরিয়ার লিরিসিস্ট কম্পোজার জয়দেব। এবারের গানে প্রবীণ সুলতানা, মেনু পুরুষোত্তম।

পিতল কিমরি গাগিরি শুনছিলাম পারভিন সুলতানা এবং মিনু পুরুষোত্তমের ডুয়েটে। ফিল্ম দু বন্দ পানি, কম্পোজিশন জয়দেবের। ঘড়িতে 3:41 হয়ে 6:07-8 করে সেকেন্ডস এগোচ্ছে আর আমরা শুনছি হিন্দি ছবির গান আপকে লিয়েতে। এবারের গানে মান্না দে।

0: न्यूज। अरे भाई 5 पैसे में ही ले लो इवनिंग न्यूज, इवनिंग न्यूज।
1: মজার একটা গান শুনছিলাম, 1979 ছবি দুরিয়া, এই ছবির গান গাইছিলেন মান্না দে, লিরিসিস্ট সুধাকর সুদর্শন ফকির, কম্পোজার জয়দেব। এবারের গানে প্রীতিসাগর রানু মুখার্জি, শুনি গানটা।
2: टिकड़ टुकड़ भंबे भो हसी नब्बे पूरा सौ, सौ गलोटा तीतर मोटा

শুনছিলাম খোটা পেসা নেই চলেগা, দুরিয়া ছবির আরেকটি গান। গাইছিলেন প্রীতি সাগর, অনু মুখার্জি, কে এন শর্মা আর সহশিল্পীরা। এবারের গানে সানু নিগম।

শুনছিলাম মাসনাব ছবির গান সোনু নিগমের গলায়, লিরিসিস সমীর, কম্পোজার যতীন ললিত। আজকে শেষ গানটি শুনব অলকা ইয়াগনিকের গলায়, সরফরোশ এই ছবির গান।

ঘড়িতে ঠিক 4টে বাজে। এখন শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জী, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলা বাদনে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন সেতার, সেতার বাদন শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার, তবলা সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। ঘড়িতে এখন 5:58 হয়ে 32 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি

চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ 18 জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। সপ্তাহের শেষ, শুক্র, শনি, রবি, তার মানেই আপনাদের অপেক্ষা, আর ঠিক 5টা বাজে মানে অপেক্ষার অবসান। গল্প শোনা শুরু। কি ঘুম থেকে উঠে পড়েছেন তো গল্প শুনতে? হ্যাঁ, গল্প তো শোনাব, আর তারই মধ্যে এটা বলাই বাহুল্য প্রত্যেক গল্পের মধ্যে থাকে বিশেষ কিছু বার্তা নানান কারণে। গল্প কি নিছক গল্প হয়, তার মধ্যে একটা মেসেজ তো থাকেই, আর সে কথাই জানি আমরা পুরো গল্পের মধ্যে দিয়ে গল্প শুনতে শুনতে। আজ গল্পটা শোনাবো একটা বিশেষ কারণে, ভেবেছিলাম একেবারে গল্পের শেষে বলবো কারণটা কি, কিন্তু না, তাহলে আপনাদের মতামত জানানোর ক্ষেত্রে বোধ হয় একটু কমতি থেকে যাবে। আজকে আসলে বিশ্ব শ্রবণ দিবস, ওয়ার্ল্ড লিসনিং ডে। বলতে তো অনেকেই ভালোবাসি, শুনতে কজন ভালোবাসি, তাই ভালো বক্তা হওয়ার পাশাপাশি ভালো শ্রোতাও তো হওয়া দরকার, তাই না? আর এই নিয়েই আমাদের আজকের গল্প। বক্তা হলেও ভালো শ্রোতা হওয়াও দরকার। অবশ্যই, যদিও আমাদের নিত্য বন্ধু যারা, প্রত্যেক দিনের বন্ধু যারা প্রত্যেকেই জানেন, তবুও বলবো নতুন বন্ধুদের কথা ভেবে গল্প শুনে কি আপনার মনে হচ্ছে, কি আপনার মতামত, আপনার সেই মূল্যবান মতামত জানব সবাই মিলে। খোলা রইল মেসেজ আর হোয়াটসঅ্যাপে আপনার মতামতের জন্য 9903653992 এই নম্বর। চলুন মাঝে মাঝে গান শুনব, যা কিনা গল্পকে এগিয়ে নিয়ে যাবে, আর গল্প তো শুনবই এই মুহূর্তে সেই শোনার গান, মানে শুনতে থাকার গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় সেই সাপমোচন ছবির বিখ্যাত গান। যাই হোক, আজকে তো একদম গল্পে চলে যাব। এরপরে গল্প শুনতে বসেই দেখুন আজকে কেমন সুন্দর দিনটার সঙ্গে মিলে গিয়েছে। এখানে আমরা বলি, মানে স্টুডিওর এই প্রান্তে, আরও প্রান্তে আপনারা শোনেন, আবার দেখুন আপনারাও বলেন গল্প শেষে, লিখে বলেন, আর তখন আমি তো শুনি, আমার সঙ্গে সঙ্গে আপনার বাকি বন্ধুরাও শোনেন, তাই না? এই বলা আর শোনা দুই নিয়েই চলতে থাকে আমাদের প্রত্যেক দিনের প্রতিটি কমিউনিকেশন। একজন বলে, একজন শোনে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে না, নানান কারণে থাকে না। তার কিছু কারণ হয়তো আজকে গল্পে উঠে আসবে। কোনো একজন বক্তা, তার একটা নাম দিলাম, ধরুন তার নাম অরিন্দম, একজন দারুণ বক্তা, জনপ্রিয় বক্তা, শহরের বিভিন্ন বিদ্যালয় কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক সভায় তাকে প্রায়ই আমন্ত্রণ জানানো হতো। তার কথার জাদুতে মানুষ একেবারে মুগ্ধ হয়ে যেত। তিনি আত্মবিশ্বাসী ছিলেন অবশ্যই, এবং মনে করতেন একজন ভালো বক্তার সবথেকে বড় গুণ হল সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরা, স্বাভাবিক। এবং যিনি বক্তা হিসেবে তার কাজ করে থাকেন, বিভিন্ন জায়গায় তার মতামত প্রকাশ করে থাকেন এবং তার মতামত জানার জন্য বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ করা হয়, ন্যাচারালি কনফিডেন্ট তো হবেনই। ধীরে ধীরে অরিন্দমের মধ্যে একটা অভ্যাস তৈরি হলো, তিনি অন্যের কথা খুব একটা শুনতেন না। কেউ কোনো পরামর্শ দিতে এলে তিনি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের মতামত জানাতে শুরু করতেন। কোনো আলোচনা সভায় উপস্থিত থাকলেও তিনি শুধু নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় থাকতেন, অন্য বক্তারা কি বলছেন, অন্য কোন কোন প্রসঙ্গ আসছে ওই বিষয়ে, সেগুলো তার কাছে আর খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তিনি জানতেন বাকি যে যা বলছে বলুক, তিনি যখন বলবেন তখন যেন প্রত্যেকে মন দিয়ে তার কথাটা শোনে, তার অন্যের কথা না শুনলেও চলবে। কি অরিন্দমের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবের অনেক চরিত্র, দেখা যাক। আগে আগে যেতে যেতে এই গল্প আমাদের কোন দিকে নিয়ে যায়, আপাতত শোনাতে চাই কিছু

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমায় গান শোনাবো, শুনছিলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় অসাধারণ এই গানটি। যদিও আজকে গল্প শোনাচ্ছি, আজকে কেন, শুক্র শনি রবি আমরা গল্প শোনাতে আসি, আর আজ গল্প শোনাচ্ছি কারণ আজ শনিবার দিন। সত্যি প্রত্যেকটা দিন কিছু না কিছু কারণে বিশেষভাবে পালন করা হয়, কেন না, শনিবারও তো প্রয়োজন, শুধু বললে হবে? এই নিয়েই তো আজকের গল্প। যাই হোক, সুবক্তা, প্রত্যেকে মুগ্ধ তার বক্তৃতা শুনে, এমন একজন মানুষ অরিন্দম বাবু। তো যাই হোক, তাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণে গিয়ে তিনি তার বক্তব্য রাখেন, সবাই মুগ্ধ হয়ে শোনে। এমনই একদিন তাকে একটি গ্রামীণ শিক্ষা বিষয়ক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে গ্রামের একজন প্রবীণ শিক্ষক, একজন কিশোরী ছাত্রী আর কয়েকজন অভিভাবকও তাদের অভিজ্ঞতার কথা বলবেন বলে অনুষ্ঠানে ঠিক রয়েছে। যাই হোক, অনুষ্ঠান শুরু হওয়ার পর অরিন্দমবাবু নিজের বক্তব্য রাখছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন। তিনি বললেন যে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়াটা খুবই জরুরি, প্রতিটি শিশুর হাতে ডিজিটাল শিক্ষার সুযোগ পৌঁছে যাওয়াটা খুব জরুরি, এইটা তাদের হাতেই সুযোগ পৌঁছে দিতেই হবে। তার বক্তব্য ছিল চমৎকার, সবাই হাততালি দিয়ে উঠল। ঠিক, তিনি যেভাবে দারুণ

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সাধনা সারগমের গলায় শুনছিলাম, সত্যি তো দূরে মহাদূরে মহালোকে কিছু তো অবশ্যই ধ্বনি বাজে, যে আমাদের কাছে নানান রকমভাবে কি বলবো শ্রুত হয়, শোনা যায়। যাই হোক, গল্পে চলে যাই, কেননা ঘড়িতে 5:28 হয়ে না একদম 30 হয়ে গেল বলতে বলতেই। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটল, একটা বক্তব্য রাখতে গিয়ে সেখানে একটি স্টুডেন্ট সে এইভাবে বলল যে সবই ঠিক আছে, প্রত্যেকেরই ডিজিটাল এডুকেশন দরকার, কিন্তু অনেকের কাছে সেই ডিভাইসটাই নেই, সেই ফেসিলিটি নেই, তাহলে সে কী করবে। এবং এই কথা বলার পাশাপাশি প্রবীণ যে শিক্ষক, তিনি খুব শান্ত গলায় তার বক্তব্য রাখলেন এভাবে যে একজন বক্তার কাজ শুধু কথা বলা নয়, মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো বাস্তবিকভাবে বোঝা, এটা তার দায়িত্ব। এই কথাগুলো অরিন্দমবাবুর মনে গভীরভাবে দাগ কাটল। তিনি বুঝতে পারলেন যে না, নিজের জ্ঞান প্রকাশ করতে গিয়ে তিনি মানুষের কাছ থেকে শেখার সুযোগটাই হারিয়ে ফেলেছেন। তিনি উপলব্ধি করলেন যে একজন বক্তা যতই দক্ষ হন না কেন, যদি তিনি একজন ভালো শ্রোতা না হন, তবে তার বক্তব্য অনেক সময় বাস্তবতার সঙ্গে সংযোগ একেবারেই হারিয়ে ফেলে। আর অনুষ্ঠান শেষে এই যে কথাটা, এই যে ভাবনাটা তার মাথায় এলো, তিনি বললেন, মেঘনার কাছে গিয়ে বললেন যে আজ আমি বক্তা হয়ে এসেছিলাম, কিন্তু তোমার মতো ছোট্ট একটি শিশুর কাছেও আমি অনেক কিছু শিখে যাচ্ছি, এইভাবে শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে তো ছোট্ট একটা মেয়ে, 9-এ পড়ে, খুব মানে একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু কোথাও একটা ভেতরে ভেতরে অনুভব করল না, সেও যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, বাস্তবিক। দেখুন, একটা কথা তো সত্যি, আমরা ছোট থেকে অনেক কথা শুনতে শুনতে, অনেক জ্ঞান লাভ করতে করতে, অনেকের কাছে অনেক বাস্তবের উপদেশ, অনেক দর্শনের কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা ধারণা, একটা কনসেপ্ট তৈরি হয় যে কী হলে কী হয়, কার্যকারণ সম্পর্ক, বা এই প্রশ্নের এই উত্তর, তার প্রত্যুত্তর, ইত্যাদি অনেক কিছু মনে হয়। এবং এই করতে করতেই এই ভাবনাগুলোর চর্চা তো একটা সময় ভীষণভাবে মানে স্টুডেন্ট লাইফে